0: صدق الله العظيم.
1: এখন তরজমা পাঠ করছেন মীর আশফাক হোসাইন.
2: نحمده ونصلي على رسوله الكريم اما بعد. তিলাওয়াতকৃত সূরা ইউসুফের 56 থেকে 58 তম আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আর এরূপে আমি ইউসুফকে সে দেশে প্রতিষ্ঠিত করলাম, সে দেশে যেখানে ইচ্ছা সে বসবাস করতে পারত, আমি যাকে ইচ্ছে স্বীয় রহমত পৌঁছে দেই এবং আমি নেককারদের বিনিময় নষ্ট করি না, আর অবশ্যই আখেরাতের পুরস্কার উত্তম তাদের জন্য যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে। ইউসুফের ভাইরা এলো এবং তার কাছে উপস্থিত হল। ইউসুফ তাদেরকে চিনল কিন্তু তারা তাকে চিনতে পারল না।
3: বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: পথ ও পাথেয়, আজকের বিষয় ইয়াতীমদের সম্পদ রক্ষায় শরীয়তের বিধান, বলছেন মাওলানা মোহাম্মদ সিফাতুল্লাহ।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যা সমাজের দুর্বল ও অসহায় মানুষের অধিকার রক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে। ইয়াতিম শিশুদের অধিকার সংরক্ষণ তার অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত। ইয়াতিম শিশুরা এমন এক অবস্থায় থাকে যখন নিজেদের অধিকার রক্ষা করার সক্ষমতা তাদের থাকে না। তাই ইসলামী শরীয়ত ইয়াতিমদের প্রতি দয়া মমতা প্রদর্শনের পাশাপাশি তাদের সম্পদ সংরক্ষণ ও সুষ্ঠুভাবে পরিচালনার বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছে। ইয়াতিম বলতে সাধারণত সেই শিশুকে বুঝায় যার পিতা তার বালেক হওয়ার পূর্বেই মৃত্যুবরণ করেছেন। অনেক সময় পিতা মৃত্যুর সময় সন্তানদের জন্য জমি, বাড়ি, ব্যবসা, অর্থ কিংবা অন্যান্য সম্পদ রেখে যান। এসব সম্পদের মালিক হয় ইয়াতিম সন্তানরাই। কিন্তু যেহেতু তারা নিজেরা সম্পদ পরিচালনা করতে সক্ষম নয়, তাই অভিভাবকের মাধ্যমে সেই সম্পদ পরিচালিত হয়। আল্লাহ তাআলা সূরা নিসার 10 আয়াতে ইরশাদ করেছেন, ইন্নাল লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা অন্যায়ভাবে ইয়াতিমদের সম্পদ বক্ষণ করে তারা নিজেদের পেটে আগুনই ভরে, আর অচিরেই তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। এটি ইয়াতিমের সম্পদ আত্মসাতের ভয়াবহ পরিণতির ঘোষণা। মানুষ মনে করতে পারে সে অর্থ বা সম্পদ ভোগ করছে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে সে আগুন বক্ষণ করছে। সূরা আনআমের 152 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতিমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু। ইয়াতিমের সম্পদের নিকটেও যেও না, তবে উত্তম পন্থায়, যতক্ষণ না সে প্রাপ্ত বয়স্ক হয়। এই আয়াত থেকে বোঝা যায় ইয়াতিমের সম্পদ ব্যবহার করার অনুমতি তখনই আছে যখন তা তার কল্যাণ ও স্বার্থের জন্য ব্যবহৃত হবে, নিজের লাভের জন্য নয়। মহান আল্লাহ তাআলা সূরা নিসার 9 আয়াতে অভিভাবকদের সতর্ক করে বলেন, ওয়াল ইয়াখশাল্লাযীনা লাউ তারাকু মিন খালফিহিম যুররিয়াতান দিআফা খাফু আলাইহিম ফালইয়াত্তাকুল্লাহা ওয়ালইয়াকুলু কওলান সাদীদা। তাদের ভয় করা উচিত যারা নিজেদের পিছনে দুর্বল অক্ষম সন্তান সন্ততি রেখে গেলে তাদের জন্য তারাও আশঙ্কা করে। সুতরাং তারা যেন আল্লাহকে ভয় করে এবং সঙ্গত কথা বলে। অর্থাৎ মানুষ যেন চিন্তা করে, যদি তার নিজের সন্তান ইয়াতিম হয়ে যেত তাহলে সে তাদের সঙ্গে কেমন আচরণ প্রত্যাশা করত। সম্মানিত শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতিমের সম্পদ ভক্ষণকে কবিরা গুনাহের অন্তর্ভুক্ত করেছেন। তিনি বলেছেন, এজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, সেগুলো কি ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, আকলু মালিল ইয়াতিম, ইয়াতিমের সম্পদ বক্ষণ করা। সহিহ বুখারী ও মুসলিম। এ হাদিস থেকে বোঝা যায় ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করা এমন এক অপরাধ যা মানুষের দুনিয়া ও আখেরাত উভয়কেই ধ্বংস করে দেয়। পক্ষান্তরে যিনি ইয়াতিমের সম্পদ রক্ষণাবেক্ষণ করেন, ইয়াতিমের দায়িত্ব গ্রহণ করেন, তার সম্পর্কে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি হাকাজা, আমি এবং ইয়াতিমের দায়িত্ব গ্রহণকারী জান্নাতে এভাবে পাশাপাশি থাকব। এরপর তিনি শাহাদাত ও মধ্যমা আঙ্গুল দিয়ে ইশারা করেন। সহি বুখারী হাদিস নম্বর 5304। শরীয়তের বিধান হল ইয়াতিমের সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব যাদের উপর অর্পিত হবে তারা আমানতদারের মতো তা সংরক্ষণ করবে। মহান আল্লাহ তাআলা সূরা নিসার ষষ্ঠ আয়াতে ঘোষণা করেন, ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহা ফাইন আনাসতুম মিনহুম রুশদান ফাদফাউ ইলাইহিম আমওয়ালহুম, তোমরা ইয়াতিমদের পরীক্ষা করতে থাকো, যখন তারা বিবাহযোগ্য বয়সে পৌঁছে এবং তাদের মধ্যে বিচক্ষণতা দেখতে পাও তখন তাদের সম্পদ তাদের কাছে ফিরিয়ে দাও। এ আয়াত থেকে দুটি গুরুত্বপূর্ণ বিধান পাওয়া যায়। প্রথমত, শুধু বয়সপ্রাপ্ত হলেই সম্পদ বুঝিয়ে দেয়া যাবে না, তার মধ্যে সম্পদ পরিচালনার যোগ্যতা থাকতে হবে। দ্বিতীয়ত, যথাসময়ে সম্পদ ফিরিয়ে দিতে হবে, অযথা বিলম্ব করা যাবে না। মহান আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালা তাকুলুহা ইসরাফাও ওয়া বিদারান আইয়াকবারু, তোমরা তাদের সম্পদ অপচয় করে খেও না, এবং তারা বড় হয়ে যাওয়ার আগেই তাড়াহুড়া করে ভোগ করো না। সূরা নিসা আয়াত 6। আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওমান কানা গনিয়্যান ফালইস্তাফিফ ওমান কানা ফাকীরান ফালইয়াকুল বিল মারুফ, অভিভাবক যদি সচ্ছল হয় তবে সে যেন বিরত থাকে, আর যদি দরিদ্র হয় তবে সে ন্যায়সঙ্গতভাবে প্রয়োজন অনুযায়ী গ্রহণ করতে পারে। সাহাবায়ে কেরাম ইয়াতিমের সম্পদ অলসভাবে ফেলে না রেখে ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করতেন, যাতে যাকাত দিতে দিতে মূলধন কমে না যায়। আমাদের কর্তব্য হল ইয়াতিমদের অধিকার সংরক্ষণ করা, তাদের সম্পদ রক্ষা করা এবং তাদের প্রতি ন্যায় বিচার করা। মনে রাখতে হবে, ইয়াতিমের সম্পদ রক্ষা করা একটি ইবাদত, আর তা আত্মসাৎ করা ভয়াবহ কবিরা গুনাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইয়াতিমদের হক আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল ইয়াতিমদের সম্পদ রক্ষায় শরীয়তের বিধান। বললেন মাওলানা মোহাম্মদ সিফাতুল্লাহ। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। এখন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

0: রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন মনীন্দ্রচন্দ্র সূত্রধর।
2: ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ওম অজ্ঞান তিমিরান্দস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষু উন্মীলিতম যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে। শ্রীমৎ ভগবদ গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ শ্রী ভগবানুবাচ। বিষয় গুণাতীত বা ব্রহ্মভূত অবস্থা লাভের উপায় ভক্তিযুক্ত ভগবত সেবা। মামঞ্চ ইয় অভেবিচারেন ভক্তি ইয়ুগেন সেবতে সগুণানসম অতীত এতন ব্রহ্ম ভুয়ায় কল্পতে ব্রহ্ম ন হি প্রতিষ্ঠা অহম অমৃতস্য অব্যয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্য ঐকান্তিকস্য চ। যিনি সর্বাবস্থায় অবিচলিতভাবে ঐকান্তিক ভক্তিযুগের দ্বারা আমার সেবায় যুক্ত হন, তিনি প্রকৃতির সমস্ত গুণগুলি অতিক্রম করে ব্রহ্মভূত অবস্থায় উপনীত হন। আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয়। অভ্যয়ত্ব নিত্যত্ব নিত্যধর্ম এবং ঐকান্তিক সুখের আমি আশ্রয়। এখানে অর্জুনের প্রশ্ন ছিল জরা প্রকৃতির গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হওয়ার উপায় কি। জীব স্বয়ং ব্রহ্মস্বরূপ, কিন্তু জরা প্রকৃতির উপর আধিপত্যের বাসনার ফলে সে জড়জগতে অধঃপতিত হয়েছে এবং তার চেতনা প্রকৃতির তিনটি গুণের দ্বারা কলুষিত হয়েছে। প্রকৃতির এই তিনটি গুণের ক্রিয়া প্রতিক্রিয়ায় সমগ্র জড়জগৎ পরিচালিত হচ্ছে। এই গুণগুলি থেকে মুক্ত হবার একমাত্র উপায় ভগবত সেবায় নিয়োজিত হওয়া। ভগবান শ্রীকৃষ্ণ সচ্চিদানন্দময় অপাকৃত এবং জড়গুণের কলুষ থেকে মুক্ত, জীবস্বরূপত গুণমুক্ত অবস্থায় চিন্ময় আত্মা। তাই জীব যখন ভগবানের সেবায় ভগবত ভাবনাময় হয় তখন সে ভগবানের প্রকৃতি অর্থাৎ গুণমুক্ত চিন্ময় অবস্থা ফিরে পায়, যাকে বলা হয় ব্রহ্মভূত অবস্থা। জীব যখন ব্রহ্মভূত অবস্থা লাভ করে তখন সে হারিয়ে যায় না, ব্রহ্মে পর্যবসিত হওয়ার মাধ্যমে জীব পরম ব্রহ্ম দয়াময় কৃষ্ণকে লাভ করে। ভক্তও ভগবান নিত্যকাল রয়েছেন, আর উভয়ের মধ্যে যে প্রেম বিনিময় তা হচ্ছে ভক্তিযুগ। ভক্তিযুগের মাধ্যমে নির্গুণ বা অপাকৃত স্তরে অধিষ্ঠিত হওয়া যায়। ভক্তিযুগে ভগবানের সেবা অত্যন্ত সরল, সর্বদা ভগবানের সেবা করতে হয়, তার নিবেদিত ফুলের ঘ্রাণ নিতে হয়, প্রসাদ গ্রহণ করতে হয় আর তার দিব্য নাম কীর্তন করতে হয়। এইভাবে সমস্ত জড়গুণের বন্ধন অতিক্রম করে অপাকৃত অবস্থা লাভ করা যায় এবং নিত্য জীবন শাশ্বত আনন্দ ও পরম সুখ লাভ করা যায়। ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা দত্তার্থ জ্ঞানমঞ্জুরি। ওম ইয়ৎস্খরম পরিব্রষ্টম মাত্রাহীনঞ্চ ইয়ৎ ভবেত পূর্ণম ভবতু তৎসর্বম ত্বৎপ্রসাদত জনার্দন। ওম শান্তি শান্তি শান্তি।
1: পবিত্র গীতা থেকে পাঠ করলেন মনীন্দ্রচন্দ্র সূত্রধর।
3: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫:১১ এবং অস্ত যাবে ৬:৪৪। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল।
0: বাংলাদেশ বেতার ঢাকা।

জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠান জনতার জিয়া সকাল 7:30। সকাল 8:30 জাতীয় ঐতিহ্য শিল্প ও সংস্কৃতি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বাংলাদেশ বেতার ঢাকা আয়োজিত বেতার বিতর্ক প্রতিযোগিতা যুক্তিতে গড়ি বাংলাদেশ শুনবেন সকাল 9:05। ধারাবাহিক নাটক দিগন্তে সূর্য হাসে শুনবেন সকাল 10:35। রচনা ও প্রযোজনা মোহাম্মদ জুবায়দুল ইসলাম। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। বেলা 2:20 নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ। সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ বেলা 3:35। পবিত্র কোরআন শিক্ষার আসর শুনবেন বিকেল 4:05।

বিষয়ভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সুর তরঙ্গ শুনতে পাবেন বিকেল 4:25। বিকেল 5:10 জলবায়ু ও পরিবেশ বিষয়ক অনুষ্ঠান সবুজ পৃথিবী, সোনালী ফসল সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। শ্রোতাদের পাঠানো চিঠিপত্র ও ইমেলের উত্তর দানের অনুষ্ঠান সমীপেশু রাত 9:05। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান আবহমান বাংলা শুনতে পাবেন রাত 10:00। শ্রোতাদের অনুরোধের পল্লী গানের অনুষ্ঠান বনাইয়ের গান শুনতে পাবেন রাত 10:20।

সবশেষে জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্জে সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 মেগাহার্জে সকাল 6টা থেকে বেলা 12টা বেজে 10 মিনিট এবং বেলা 2টা বেজে 15 মিনিট থেকে রাত 11টা বেজে 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্জে সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। জানিয়ে দিলাম আজকের অনুষ্ঠান পরিচিতি।

প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমন্ত্রণ জানাচ্ছি ভোরের গান শোনার জন্য। আমাদের আজকের ভোরের গানের শিল্পী এম এ হামিদ। গানের কথাগুলো সাজিয়েছেন সিদ্দিক চৌধুরী, আর এই কথাগুলোর উপর সুর আরোপ করেছেন কাদের জামিনী।

0: ভোরের বেলায় পাখির গান ঘুম যে আমার ভাঙল। ভোরের গানটি শুনলেন, শিল্পী ছিলেন এম এ হামিদ।
1: এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। পরিবেশনায় এখন রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী রাহাত আরা গীতি। শিল্পী প্রথমে গিয়েছেন চেও না সুনয়না, আর চেও না এ নয়নে পানে।

রাহাতারা গীতির কণ্ঠে নজরুল সঙ্গীত শুনছেন। শিল্পী এবারে গিয়েছেন শূন্য আজি গুলবাগিচা, যায় কেঁদে দক্ষিণ হাওয়া।

অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি রবীন্দ্রসঙ্গীতের আয়োজনে শিল্পী তপন মাহমুদ।

0: পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন তপন মাহমুদের কণ্ঠে।
1: পরিবেশ রক্ষা করি, আসুন বৃক্ষরোপণের সময় আমাদের সম্মুখে। বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই আসুন বর্ষা মৌসুম এলেই বেশি করে গাছ রোপণ করি। বৃক্ষ, মনে রাখবেন, একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: কৃষিজীবী ভাই বোনেরা, আজকের কৃষি সমাচার অনুষ্ঠানে আপনাদের স্বাগত। কৃষি হল আমাদের দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি ও খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি। আধুনিক প্রযুক্তি, উন্নত বীজ ও যান্ত্রিকীকরণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই কৃষি নীতি গ্রহণ বর্তমানে কৃষির প্রধান লক্ষ্য। ফসলের পাশাপাশি মৎস্য, গবাদি পশু ও বনজ সম্পদও কৃষিখাতের অন্তর্ভুক্ত। জাতীয় অর্থনীতিতে কৃষিখাতের অবদান অপরিসীম। তাই আসুন, কৃষি ও কৃষকের জীবনযাত্রার মান উন্নয়নে অনেক বেশি যত্নশীল হই যার যার অবস্থান থেকে। বন্ধুরা, এই আহ্বানে শুরু করছি আমাদের আজকের কৃষি সমাচার। কৃষিজীবী বন্ধুরা, বর্তমানে আমাদের দেশে নার্সারি ব্যবস্থা একটি অত্যন্ত লাভজনক এবং টেকসই বাণিজ্যিক উদ্যোগ, যা সঠিক পরিকল্পনা ও যত্নের মাধ্যমে দ্রুত মুনাফা অর্জন করতে পারে। হ্যাঁ বন্ধুরা, চলুন এ বিষয়ে একটি সাক্ষাৎকারমূলক আলোচনা শোনা যাক।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আজকে আমরা কথা বলবো নার্সারি ও চারা ব্যবসা লাভজনক সবুজ উদ্যোগ এ বিষয়ে। আমি সজীব দত্ত রয়েছি আপনাদের সাথে, আর আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর জান্নাত মাহবুবা খাতুন, বৈজ্ঞানিক কর্মকর্তা, পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও ICT উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আপনার কাছে জানতে চাই, নার্সারি ব্যবসা কেন লাভজনক?
2: আসলে নার্সারি ব্যবসা কিন্তু এখন খুবই সম্ভাবনাময় একটি কাজ, আর নার্সারি ব্যবসা লাভজনক করে তোলার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। যেমন, চারার ব্যাপক চাহিদা। সারা বছরই কিন্তু বিভিন্ন ফসলে চারার ব্যাপক চাহিদা থাকে। ব্যক্তিগত ক্রেতা ছাড়াও সরকারি, বেসরকারি বিভিন্ন বনায়ন প্রকল্প, কৃষি ফার্ম এবং যে হাউজিং কোম্পানিগুলো এখন কিন্তু এটার এখন বড় ক্রেতা। এছাড়াও কম পুঁজি বেশি লাভ। হ্যাঁ, যেমন দেখেন, একটা চারা উৎপাদন করতে খরচ কিন্তু খুব কম হলেও বাজারে তার বিক্রয় মূল্য অনেক বেশি হতে পারে। যেমন, একটা আম বা কাঁঠালের আটি থেকে চারা তৈরি করে তাকে কলম করে বিক্রি করলে কয়েকশো গুণ কিন্তু বেশি লাভ করা সম্ভব হচ্ছে। এছাড়াও আপনার কম ঝুঁকি কিন্তু। গবাদি পশুর যেমন হঠাৎ করে মারা যাওয়ার ঝুঁকি রয়েছে, গাছে এটা খুবই কম। সঠিক পরিচর্যা করলে ক্ষতির হার প্রায় শূন্যর কোঠায় কিন্তু নামিয়ে আনা যাচ্ছে। আর নার্সারি কিন্তু একটা দীর্ঘমেয়াদী ও টেকসই ব্যবসা, যা একবার প্রতিষ্ঠিত হলে লাভ নিশ্চিত, বছরের পর বছর এটি থেকে আয় আসতে থাকে।
1: লাভের পরিমাণ কেমন হতে পারে?
2: নার্সারি ব্যবসার লাভ নির্ভর করে আসলে আপনার নার্সারির আকার, গাছের ধরন, ব্যবস্থাপনার উপর। উদাহরণস্বরূপ আমি বলতে চাচ্ছি যে, যেমন ধরেন, একটা কলম করা চারা, যেমন আম বা জামরুলের কলম উৎপাদন করতে খুব বেশি হলে 15-20 টাকা লাগবে খরচ, কিন্তু বাজারে এর দাম 100-300 টাকা বা তারও বেশি দামে বিক্রি করা সম্ভব। সাধারণত চারা বা বনজ গাছের ক্ষেত্রে লাভ কিছুটা কম হলেও বিক্রির পরিমাণ অনেক বেশি হয়। সঠিক পরিকল্পনা, কিছু গুরুত্বপূর্ণ বিষয় অনুসরণ করলে খুব দ্রুতই কিন্তু নার্সারি একটি সফল লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব হয়।
1: ব্যবসা শুরুর জন্য কি করণীয় জানাবেন?
2: এটার জন্য আপনি প্রথমে উপযুক্ত স্থান নির্বাচন করা। হ্যাঁ, নার্সারির জন্য এমন জায়গা নির্বাচন করতে হবে যেখানে পর্যাপ্ত সূর্যালোক থাকবে, উঁচু হবে, পানির সহজলভ্যতা থাকবে, আবার পানি নিষ্কাশনেরও ব্যবস্থা থাকবে, আর রাস্তার পাশে বা বাজারের কাছাকাছি জায়গা হলে বিক্রি করা সহজ হয়। আর বেশি লাভের জন্য আপনার এলাকার চাহিদা অনুযায়ী ফলদ, বনজ বা শোভাবর্ধনকারী গাছের জাত নির্বাচন করতে হবে। চারা তৈরির ব্যাপারে কলম করা, গুটি কলম, জোড় কলম ও রোগবালাই দমন সম্পর্কে কিন্তু আপনার সঠিক জ্ঞান অর্জন করতে হবে। এ বিষয়ে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ খুবই সহায়ক হতে পারে। আর স্থানীয় বাজার ব্যবস্থা অবশ্যই আপনাকে এটা লক্ষ্য রাখতে হবে যে, স্থানীয় বাজারে বিক্রি করা ছাড়াও বিভিন্ন আবাসন প্রতিষ্ঠান বা সরকারি বনায়ন প্রকল্পের সাথে যোগাযোগ করে বড় অঙ্কের বিক্রির ব্যবস্থা করতে পারেন। আর এখন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম একটা বড় মার্কেট প্লেস, এখানেও প্রচার প্রচারণা চালানো যেতে পারে।
1: কি কি বিষয়ে সতর্ক থাকতে হবে?
2: অবশ্যই রোগবালাই নিয়ন্ত্রণ ব্যাপারে সতর্ক হতে হবে। অতিরিক্ত পানি জমে যেন না থাকে সে ব্যাপারটায় লক্ষ্য রাখতে হবে। সঠিক সার ব্যবস্থাপনা করতে হবে। গ্রাহকের আস্থা ধরে রাখা তো খুবই গুরুত্বপূর্ণ। আর আরেকটা বলবো যে, এর চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে গুণগত মান বজায় রাখা।
1: সবশেষে আপনার কি পরামর্শ থাকবে?
2: পরিশেষে বলবো যে নার্সারি ব্যবসা আসলে একটি লাভজনক এবং সম্মানজনক পেশা। এটা শুধু আর্থিক স্বাচ্ছন্দ্যই দেয় না, বরং পরিবেশের উন্নয়নেও অবদান রাখে। তবে সাফল্যের জন্য অবশ্যই কঠোর পরিশ্রম, ধৈর্য এবং সঠিক জ্ঞানের প্রয়োজন। পরিকল্পিতভাবে শুরু করুন, ছোট পরিসরে শুরু করুন, ধীরে ধীরে বড় করুন, আর প্রয়োজনে কৃষি অফিসের সহায়তা নিন।
1: আপনাকে আন্তরিক ধন্যবাদ।
0: বন্ধুরা, এবারে আপনাদের জন্য রয়েছে একটি পল্লীগীতি। শিল্পী কল্যাণী ঘোষ, গীতিকার আশগর আলী পণ্ডিত।

0: কথায় আর গানে অনুষ্ঠানের প্রান্ত সীমায় পৌঁছে গেছি আমরা। আজ যে বিদায় নিতে হবে, ভালো থাকবেন সবাই, খুব ভালো।
1: কৃষি পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনে ছিলেন ওয়াহিদা রহমান, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটির তত্ত্বাবধানে খালেদা পারভিন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়। বাংলাদেশ বেতার কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন সকাল 7টার সংবাদ।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ শনিবার, 23 জ্যৈষ্ঠ, 19 জিলহজ, 6 জুন। বাংলাদেশ বেতার খবর পড়ছি শিরিন শিলা। শুরুতেই শিরোনাম। পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমানের সঙ্গে ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আলোচনা। ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা, যৌথ সংবাদ সম্মেলনে বললেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্য সম্প্রচার মন্ত্রীর। জিয়া স্মৃতি জাদুঘর সংস্কার করে দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে, জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এতিম ও পথ শিশুদের সুরক্ষা ও মানবিক উন্নয়নে কাজ করছে সরকার, বললেন সমাজ কল্যাণমন্ত্রী। ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা আফ্রিকান ইউনিয়নের $91 যৌথ পরিকল্পনা চালু। এবং ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে সান মারিনোকে 2-1 গোলে হারাল বাংলাদেশ। আজ গোয়ায় সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। বাংলাদেশ ও তুরস্ক দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি নতুন কৌশলগত স্তরে উন্নীত করতে কৌশলগত সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে বাণিজ্য বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণ করতে এবং একটি মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখতে সম্মত হয়েছে। গতকাল রাজধানীতে পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এসব প্রতিশ্রুতি দেওয়া হয়। বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আরো শুনুন প্রতিবেদনে।
2: শান্তি, বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে একযোগে কাজ করবে বাংলাদেশ ও তুরস্ক। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে $2 বিলিয়ন সহযোগিতা বাড়িয়েছে আঙ্কারা। ঢাকা সফরের দ্বিতীয় দিনে শুক্রবার রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। পরে যৌথ ব্রিফিংয়ে এসব সিদ্ধান্তের কথা জানান দুই পররাষ্ট্রমন্ত্রী। নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোই

0: এবং জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশকে সমর্থনের জন্য তুরস্ককে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি জানান, মুক্ত বাণিজ্য অর্থনীতির সুযোগ বাড়াতে বৈঠকে আলোচনা হয়েছে।
1: মুক্ত বাণিজ্য অর্থনীতির সুযোগ বাড়াতে আলোচনা হয়েছে। তুরস্ককে বাংলাদেশের অর্থনৈতিক বিশেষায়িত অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানিয়েছি। রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের কার্যকর ও জোরদার সহযোগিতার আহ্বান জানিয়েছি।
2: Resolve this crisis as soon as possible.
0: এই অঞ্চলে শান্তি ও টেকসই উন্নয়নে কাজ করতে নিজ দেশের আগ্রহের কথা তুলে ধরেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। জানান, দুদেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বিষয়ক এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
1: বাংলাদেশ তুরস্ক দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে $2 বিলিয়ন সহযোগিতা বাড়িয়েছি। আমরা সাংস্কৃতিক বিনিময় বিষয়ে সমঝোতা স্মারক সই করেছি। এই অঞ্চলে শান্তি ও টেকসই উন্নয়নের সহযোগিতা বাড়াতে কাজ করতে চাই। বাংলাদেশ রোহিঙ্গাদের স্থান দিয়ে বড় মানসিকতার পরিচয় দিয়েছে। রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনে কাজ করব আমরাও।
0: বাণিজ্য ও বিনিয়োগ থেকে শুরু করে সংস্কৃতি, প্রযুক্তি এবং মানবিক সহযোগিতা সব ক্ষেত্রে অংশীদারিত্ব আরো গভীর করার প্রত্যয় ব্যক্ত করেছে ঢাকা ও আঙ্কারা। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
3: তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে চলচ্চিত্রের মতো শক্তিশালী মাধ্যম অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। তিনি গতকাল বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় গ্রন্থাগার অডিটোরিয়ামে গ্লোবাল ট্রেন্ড অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ফিল্ম ফেস্টিভ্যালের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, সমাজ পরিবর্তনের সুদূর প্রসারী বার্তা থাকে এমন চলচ্চিত্রকে সরকারের অনুদান প্রক্রিয়ায় অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে।
4: ডিজিটাল প্ল্যাটফর্ম তো আছে, এর বাইরেও সর্বোচ্চ প্রচারে কিভাবে নেওয়া যায় এবং যারা এখনো এই বিষয়ে অসতর্ক, অসচেতন, তাদের চিন্তার মধ্যে কিভাবে পরিবেশ, জলবায়ু পরিবর্তনের এই সমস্যাটিকে পৌঁছে দেওয়া যায়, আপনারা সেই ব্যাপারে আপনাদের তৈরি করা কন্টেন্ট, ফিল্ম, শর্ট ফিল্ম, এগুলিকে সর্বোচ্চ প্রচারের ব্যবস্থা গ্রহণ করুন এবং আপনাদের এই প্রচারের ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা লাগে, আমি আপনাদেরকে বিনীতভাবে ঘোষণা করছি, আমরা আপনাদেরকে সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত।
3: এদিকে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন গতকাল রাজধানী তেজগাঁওয়ে একটি হোটেলে বরিশাল জেলা সমিতি ঢাকা আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে যোগ দেন। এ সময় তিনি বলেন, ভোলার প্রাকৃতিক গ্যাসকে কেন্দ্র করে দেশের দক্ষিণাঞ্চলে পরিকল্পিতভাবে শিল্প কলকারখানা গড়ে তোলা সম্ভব। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, যে কোনো বড় বিনিয়োগের প্রথম শর্তই হল জ্বালানি অবকাঠামো ও নিরাপত্তা। দক্ষিণাঞ্চলে জ্বালানি সম্পদ বিদ্যমান থাকায় এই অঞ্চলের অর্থনৈতিক রূপান্তরের বিশাল সুযোগ তৈরি হয়েছে। পায়রা সমুদ্র বন্দরকে বাংলাদেশের অর্থনীতির জন্য একটি কৌশলগত সম্পদ উল্লেখ করে তিনি এই সমুদ্র বন্দরকে দ্রুত পরিপূর্ণভাবে কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া জহিরুদ্দিন স্বপন নীতি নির্ধারণী সহায়তার মাধ্যমে কুয়াকাটার পর্যটন শিল্পকে কাজে লাগানোর কথা উল্লেখ করেন, যাতে করে আগামী 4-5 বছরের মধ্যে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত জিয়া স্মৃতি জাদুঘর সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি গতকাল চট্টগ্রাম সার্কিট হাউসের পাশে অবস্থিত জাদুঘরটি পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের প্রতিহিংসামূলক রাজনীতির কারণে অবহেলা ও অযত্নে পড়ে থাকা ঐতিহাসিক স্থাপনাকে আবারও তার স্বমহিমায় ফিরিয়ে আনা হবে। তিনি বলেন, বর্তমানে জাদুঘরের কয়েকটি কক্ষ সংস্কারের জন্য খালি রাখা হয়েছে। আধুনিকায়নের মাধ্যমে সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচিহ্ন, তাঁর ব্যবহৃত বিভিন্ন নিদর্শন সংরক্ষণ করা হবে। এ সময় অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন উপস্থিত ছিলেন। সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর এ জেডম জাহিদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এতিম ও পথ শিশুদের সুরক্ষা ও মানবিক উন্নয়নে কাজ করছে সরকার। তিনি গতকাল ময়মনসিংহ সিটি কর্পোরেশনে সরকারি শিশু পরিবার পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন। সমাজ কল্যাণমন্ত্রী বলেন, সরকারি শিশু পরিবারগুলোকে আধুনিক ও শিশু বান্ধব করে গড়ে তোলা হচ্ছে, পাশাপাশি দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জীবন মান উন্নয়নের সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলেও জানান তিনি। পরে ডাক্তার এ জেডম জাহিদ হোসেন ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী এডওয়ার্ড স্কুলের দৃষ্টি প্রতিবন্ধীদের হোস্টেল পরিদর্শন করেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
5: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছে আফজাল হোসেন। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। প্রতি বছরই এই সৈকতের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন অসংখ্য পর্যটক। তবে সচেতনতার অভাবে ঘুরতে আসা অনেক পর্যটক সমুদ্রতীরের যেখানে সেখানে প্লাস্টিক জাতীয় পণ্যসহ ফেলছেন নানারকম ময়লা। অধিকাংশ হোটেলের বর্জ্যও পড়ছে সরাসরি সমুদ্র সৈকতে। এসব দূষণ রোধে সচেতনতা বাড়ানো সহ নেওয়া হচ্ছে নানামুখী পদক্ষেপ। আরো শুনুন আমাদের কক্সবাজার সংবাদদাতার পাঠানো প্রতিবেদনে।
7: পর্যটন নগরী কক্সবাজারে প্রায় প্রতিদিনই ভ্রমণে আসেন অসংখ্য পর্যটক, আর ঈদ পুজো পর্বণে সৈকতে নামে পর্যটকের ঢল। তবে ভ্রমণে এসে প্রতিনিয়তই তারা বালিয়াড়িতে ফেলছেন প্লাস্টিক বোতল, চিপসের প্যাকেট, পলিথিন সহ বিভিন্ন রকমের বর্জ্য। এতে একদিকে পর্যটন নগরীর পরিবেশ যেমন দূষিত হচ্ছে, অন্যদিকে তা সামুদ্রিক জীব বৈচিত্র্যের জন্য হুমকি স্বরূপ।
8: সমুদ্রের পাড়ে যখন দেখি বিভিন্ন ধরনের প্লাস্টিক, চিপসের প্যাকেট, আরো অনেক জিনিস পড়ে থাকে, ময়লা নোংরা হয়ে আছে, এবং তখন এই পিছনের হোটেল গুলা ময়লা আবর্জনা পানি, ময়লা পানি এগুলা সমুদ্রের মধ্যে যে সমুদ্রের সৌন্দর্য নষ্ট করতেছে।
7: জেলা প্রশাসনের পক্ষ থেকে সমুদ্র সৈকতের বিভিন্ন স্থানে বসানো হয়েছে ডাস্টবিন। সচেতনতার অভাবে অনেকে সেখানে ফেলছে না বর্জ্য, তাই এসব নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার পাশাপাশি প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকারক দিকগুলো সম্পর্কে পর্যটকদের সচেতন করা হয়ে থাকে বলে জানালেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম।
9: জেলা প্রশাসনের বেশ কিছু উদ্যোগ রয়েছে, যেমন আমরা বিভিন্ন পয়েন্টে ডাস্টবিন বসানোর ব্যবস্থা করেছি। এই ব্যাপারে এনজিও থেকে আমরা নিয়মিত সহায়তা নিচ্ছি এবং পাচ্ছি। এছাড়াও পাবলিক টয়লেট ম্যানেজমেন্টের ব্যাপারে আমরা কাজ করছি। আমাদের যারা বিচ কর্মী আছেন তারা নিয়মিতভাবে মাইকিং করছেন, সচেতন করার চেষ্টা করছেন।
7: এদিকে শহরের সমুদ্রের পাশে ইসি এলাকায় গড়ে ওঠা অধিকাংশ হোটেলের বর্জ্য সরাসরি পড়ছে সাগরে। তাদের অনেকেরই নেই সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট।
10: পৌরসভাকে আমরা চিঠি দিয়ে অফিসিয়ালি অনুরোধ করেছি তারা যেন একটা সেন্ট্রাল সোয়ারেজ সিস্টেম স্থাপন করে। যে পরিমাণ হোটেল, মোটেল, রেস্টুরেন্ট বা বাসা বাড়ির যে অনুমোদন দেওয়া হবে সেই লেআউট প্ল্যান রয়েছে, ভবনের লেআউট প্ল্যান অনুমোদনের ক্ষেত্রে অবশ্যই যেন সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান যেন থাকে সেই বিষয়টা অন্তর্ভুক্ত করার জন্য।
7: অপরদিকে পৌর শহরের বিভিন্ন স্থানের ময়লার স্তূপ জুড়ে রয়েছে পলিথিনের বর্জ্য। বাজারগুলোতে ব্যবহৃত হচ্ছে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য, যা পরিবেশের জন্য ভয়ানক হুমকি স্বরূপ। তবে কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী জানালেন, একবার ব্যবহারযোগ্য এসব প্লাস্টিক বর্জ্যকে মূল্যবান সম্পদে রূপান্তরে কক্সবাজার প্রথমবারের মতো যাত্রা শুরু করছে প্লাস্টিক রিসাইক্লিং কারখানা।
11: এনজিওর সাথে আমাদের একটা কোলাবরেশন হয়েছে, তারা আমাদের এই প্লাস্টিক দ্রব্য পণ্যগুলো আসলে রিসাইক্লিং করে আমাদের বিভিন্ন প্লাস্টিক যে পণ্য, যেটা ব্যবহার্য পণ্য আর কি, যেমন চেয়ার, টেবিল, সেগুলো উৎপাদনের কাজ শুরু করছে। ইভেন আমাদের পৌরসভায়
7: বাস্তবায়নে রামু উপজেলার মিঠাচুরিতে স্থাপন করা হয়েছে এই প্লাস্টিক রিসাইকেলিং কারখানা, যা একদিকে যেমন পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, অন্যদিকে নারী ও স্থানীয় জনগোষ্ঠীর সৃষ্টি করছে কর্মসংস্থান। বাংলাদেশ বেতার, কক্সবাজার।
6: বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, কৃষি পণ্যের অপচয় রোধে দেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উদ্ভাবনের কোন বিকল্প নেই। তিনি গতকাল পাবনার ঈশ্বরদী উপজেলায় আয়োজিত লিচু উৎসব ও কৃষি বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, লিচু সংরক্ষণে আধুনিক ও স্বল্প খরচের কার্যকর সমাধান বের করতে সরকার গবেষণা কার্যক্রম হাতে নেবে। তিনি বলেন, পেঁয়াজ সংরক্ষণের মতো লিচু ও আলু সহ বিভিন্ন কৃষি পণ্যের জন্যও দেশীয় প্রযুক্তি নির্ভর কম খরচের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে হবে। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা আরও 10% বাড়ানো সম্ভব হলে অনেক কৃষিপণ্য বিদেশে রপ্তানি করা যাবে। অন্যান্যের মধ্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ অনুযায়ী দেশের গণমাধ্যম স্বাধীন থাকবে এবং নিজ গতিতে চলবে। তিনি গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বর্তমান সরকারের সময় গণমাধ্যমে কোন সংবাদ প্রচারে বাধা দেওয়া হয়নি মন্তব্য করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে সংবাদপত্রের কোন স্বাধীনতা ছিল না। অনুষ্ঠানে ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মোহাম্মদ হেরালউদ্দিন বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এলাকার সমস্যাগুলো যথাযথভাবে তুলে ধরতে এবং সেগুলোর সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রমের সভাপতিত্বে বিকেল 3টায় সংসদের অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করবেন। এটি হবে বর্তমান সরকারের প্রথম বাজেট। এদিকে জাতীয় সংসদের অধিবেশন উপলক্ষে আজ থেকে রাজধানীর শেরেবাংলা নগর ও আশপাশের বিভিন্ন এলাকায় সভা সমাবেশ মিছিল বিক্ষোভ সহ নানা কার্যক্রম নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। গতকাল ডিএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আজ রাত 12টা থেকে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত এলাকায় সকল প্রকার অস্ত্রশস্ত্র বিস্ফোরক দ্রব্য ক্ষতিকারক ও দূষণীয় বস্তু বহন নিষিদ্ধ থাকবে। রাজবাড়ির গোয়ালন্দের দৌলদিয়া ঘাটে পদ্মা নদীতে তলিয়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা জানান, গতকাল সকালে বাসটি ফেরিতে ওঠার আগে সব যাত্রী নামিয়ে দেওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। এই ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করে আগামী 7 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন নৌপরিবহন মন্ত্রণালয়ে দাখিল করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে গতকাল বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজিব আহসান।
12: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
13: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
12: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবার আন্তর্জাতিক সংবাদ। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং এর প্রতিবেশী দেশগুলোতে আতঙ্ক সৃষ্টিকারী ইবোলা প্রাদুর্ভাব মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আফ্রিকান ইউনিয়নের জনস্বাস্থ্য বিভাগ যৌথভাবে 51 কোটি 80 লাখ মার্কিন ডলারের একটি পরিকল্পনা চালু করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আফ্রিকার রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ কেন্দ্র গতকাল জানায়, এই পরিকল্পনাটি জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত চলবে। গত 15ই মে কঙ্গোর উত্তর পূর্বাঞ্চলে এই প্রাদুর্ভাবের ঘোষণা দেওয়া হয়। তবে ধারণা করা হচ্ছে ইবোলা ভাইরাস এর বিরল বন্দিবগীয় স্ট্রেনটি এর আগেই বেশ কিছু সময় ধরে অলক্ষে ছড়িয়ে পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী কঙ্গোতে এ পর্যন্ত 64 জনের প্রাণহানি সহ 381 জন নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কোর লক্ষ্য পূরণ হলেই কেবল ইউক্রেন যুদ্ধ শেষ হতে পারে। গতকাল সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার বার্ষিক অর্থনৈতিক ফোরামে বক্তৃতাকালে তিনি এই মন্তব্য করেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার পর ভ্লাদিমির পুতিন বলেন, তাঁর সঙ্গে আলোচনার কোনো কারণ দেখছে না। এর আগে বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট সমঝোতার জন্য পুতিনের সঙ্গে আলোচনায় বসতে একটি খোলা চিঠি পাঠান। এ সময় তিনি যুদ্ধবিরতির জন্যও অনুরোধ করেন। খেলার খবর ফুটবল। ইউরোপের মাটিতে নিজের প্রথম ফিফা স্বীকৃত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গতরাতে সান মারিনোকে বাংলাদেশ জাতীয় ফুটবল দল 2-1 গোলে পরাজিত করেছে। বাংলাদেশের পক্ষে জোড়া গোল করেন তপু বর্মন। সান মারিনোর অলিম্পিক স্টেডিয়ামে এই ম্যাচ দিয়ে শুরু হয় বাংলাদেশের নতুন কোচ থমাস ডুলি অধ্যায়। এদিকে আজ সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ স্বাগতিক ভারতের মুখোমুখি হবে। গোয়ায় জহুরুল্লাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যে 7:30 শিরোপা নির্ধারণী এই ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:11 এবং সূর্য অস্ত যাবে 6:44। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আলোচনা। ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা, যৌথ সংবাদ সম্মেলনে বললেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। জিয়া স্মৃতি জাদুঘর সংস্কার করে দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এতিম ও পথ শিশুদের সুরক্ষা ও মানবিক উন্নয়নে কাজ করছে সরকার, বললেন সমাজকল্যাণ মন্ত্রী। ইবোলা প্রাদুর্ভাব মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আফ্রিকান ইউনিয়নের 51,80,00,000 ডলারের যৌথ পরিকল্পনা চালু। এবং ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে সান মারিনোকে 2-1 হারাল বাংলাদেশ। আজ গোয়ায় সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8:00 ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক প্রীতির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সুখের ঠিকানা অনুষ্ঠান। আমাদের আজকের বিষয় হচ্ছে নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণে কি কি করণীয়। আজকে আমাদের এখানে উপস্থিত রয়েছেন আসমা হাসান, পরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর। আপা, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, নিরাপদ মাতৃত্ব বলতে আমরা আসলে কি বুঝি?
2: নিরাপদ মাতৃত্ব বলতে আমরা যেটা বুঝি, যে একজন মহিলা যে গর্ভবতী হলেন, সেই পুরো সময়কালটা, যে 9 মাস যে বাচ্চা পেটে থাকবে সেখান থেকে শুরু করে একটা বাচ্চা জন্মগ্রহণ করা পর্যন্ত পুরো সময়কালটাকে আমরা নিরাপদ মাতৃত্ব বলি। এই 9টা মাসই একজন গর্ভবতী মহিলাকে যথেষ্ট নিরাপদে রাখতে হয়, যেটা পরিবারের সবার দায়িত্ব এবং গর্ভবতী নিজেরও কিছু বিষয় খেয়াল রাখতে হয়। এই দায়িত্বের সাথে তাকে 9 মাস পার করে তারপরে একটি নিরাপদে একটা সুস্থ সন্তান জন্ম দেওয়া, এটাই আমরা পুরো সময়কালটাকে নিরাপদ মাতৃত্ব বলি।
1: আচ্ছা, তো নিরাপদ মাতৃত্বের জন্য আমাদের কি কি করতে হতে পারে?
2: নিরাপদ মাতৃত্বের প্রথম ধাপই হলো যে গর্ভবতী মহিলাদের চেক আপ কমপক্ষে 4 বার। আমরা যদিও আধুনিক যেটা আমরা ঢাকা শহরে দেখি যে প্রতি মাসে মাসেই চেক আপ করে, তো গ্রামের মহিলারা তো সেটা সম্ভব হয় না যে প্রতি মাসে গিয়ে চেক আপ করবেন, সেজন্য আমরা বলি যে কমপক্ষে 4 বার তাদের চেক আপ লাগবে। একটা হলো যে গর্ভধারণের পরপরই, এটা হলো প্রথম চেক আপ, মানে যত তাড়াতাড়ি সম্ভব। একটা মহিলা যখন বুঝলো যে আমি গর্ভধারণ করেছি, হয়তো তার মাসিক বন্ধ হয়ে গেল বা কিছু, বা সিমটম অনেক ধরনের হয়, তখন যত তাড়াতাড়ি সম্ভব সে প্রথম চেক আপে যাবে। এরপরে হলো গর্ভধারণের 6 মাস পরে, এটা হলো দ্বিতীয় চেক আপে যাবে, এবং সেই সময় তাকে স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র থেকে FWC বলেন বা যেখানে সেবা নেবে সেখান থেকে টিটি টিকা দেবে। আর গর্ভধারণের 8 মাসের সময় আমরা বলি যে তৃতীয় চেক আপ হবে, এবং গর্ভধারণের 9 মাসের সময় চতুর্থ চেক আপ। এই জিনিসগুলো করবে, যে এই 4 বার মিনিমাম যাবে, আর সেই সাথে প্রত্যেকবার চেক আপের সময় তার ব্লাড প্রেশার বলেন, ওজন বলেন, সেটা তো আমাদের স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মী যেটা দেখবেন, এবং আরও কিছু ইনস্ট্রাকশন যেমন দেয়, প্রথমত বেশি করে পুষ্টিকর খাবার খেতে বলে। এই একটা গর্ভবতী মহিলাকে পুষ্টিকর বলতে যে আমরা সবসময় মনে করছি যে গোশ মাছ খেতে হবে তা না, সেটা ভালো, মুরগির মাংস বা মাছ সেটা তো ভালো, বা শিং মাছ বা এই ধরনের খেলে, সেই সাথে সবুজ শাকসবজি, তারপরে কলা, তারপরে মিষ্টি কুমড়া, তারপরে দুধ, এই ডিম, এই জিনিসগুলো, যে তারপরে কলিজা খেলে যেমন ভালো, আয়রন থাকে, এরকম কিছু জিনিস খেতে হবে। আরেকটা হলো যে বিশ্রাম, রাতে তো ঘুমাবেই, কিন্তু গর্ভবতী মহিলাদের মিনিমাম 2 ঘন্টা একটা বিশ্রামের দরকার দিনে, যেটা একবারে 2 ঘন্টা হতে পারে বা 1 ঘন্টা 1 ঘন্টা করে বিরতি নিয়েও হতে পারে, কিন্তু বিশ্রামের দরকার। আর আরেকটা হলো গ্রামে যেটা হয়, চাপ কল চাপ দেয় বা কিছু এই ধরনের, তো ভারী কাজটা করতে না করা হয়, এটা মানে প্রত্যেকটা চেক আপের সময় বলে দেওয়া হয়, গর্ভবতী মাকেও খেয়াল করতে হয়, এবং সেই সাথে বাড়ির যারা আছে মুরব্বীরা বা তার স্বামী বা যে হোক, তাদের একটা সাপোর্টের দরকার হয়।
1: মানে এটা হচ্ছে নিরাপদ মাতৃত্বের জন্য করণীয়, এই 4টা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটা তো আপা আমরা বুঝলাম, কিন্তু গর্ভকালীন সময় ধরেন অনেক ধরনের সমস্যা হতে পারে না, সেই সমস্যাগুলো?
2: হ্যাঁ, মানে এই টাইমটা অনেক সময় হয়, যেটা আমরা বলি ওটাকে গর্ভ বা প্রসবকালীন সময় যেটা হয়, আমরা এটাকে আবার অনেকগুলো সমস্যার মধ্যে আমরা 5টিকে প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেছি। আমাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তর তথা সবখানে এটা মেনে চলে যে এর 5টি প্রধান বিপদ চিহ্ন, এটা আমরা গর্ভবতী মহিলাদের জন্য। তা হলো গর্ভ অবস্থায় যদি কোনো রক্তস্রাব হয়, ধরেন সেটা প্রসবের সময় হতে পারে বা প্রসবের পরে হতে পারে, বা এই বেশি রক্তস্রাব, অথবা যদি গর্ভ ফুল না পড়ে, এটা একটা বিপদ চিহ্ন। আরেকটা হলো যদি কোনো গর্ভবতী মহিলা যদি মাথা ব্যথা বা চোখে ঝাপসা দেখে, এটাও গর্ভ অবস্থায় হতে পারে, প্রসবকালেও হতে পারে বা প্রসবের পরেও হতে পারে, কিংবা ধরেন শরীরে পানি আসলো বা খুব বেশি মাথা ব্যথা বা ঝাপসা দেখে, তাহলে এটাও একটি বিপদ চিহ্ন। এরপরে হলো খুব ভীষণ জ্বর যদি হয়, তাহলে গর্ভাবস্থায় বা প্রসবের পরের যে 3 দিন খুব বেশি, কিংবা খুব দুর্গন্ধযুক্ত স্রাব যদি হয়, সেটাও একটা বিপদ চিহ্ন। এর আরেকটা আছে বিলম্বিত প্রসব, যদি 12 ঘন্টার বেশি হয়ে যায় প্রসব হতে, সেই ক্ষেত্রে আমরা যদি প্রসব ব্যথা উঠলো এবং 12 ঘন্টা পার হয়ে গেলে এটাকে আমরা বিলম্বিত প্রসব বলি, এটা অবশ্যই খুব বিপদচিহ্ন একটা। আর আরেকটা হলো যে প্রসবের সময় যদি বাচ্চার মাথা না বের হয়ে যে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ যদি হাত পা বের হয়ে যায় এটাও একটা বিপদচিহ্ন। আর আরেকটা হলো যে খিঁচুনি, যদি গর্ভ অবস্থায় প্রসবের সময় বা প্রসবের পর যেটা খিঁচুনি হয় ওটা ওই যে এক্লামশিয়া বলে যেটা, সেটাও একটা হলো মানে বিপদচিহ্ন।
1: মানে গর্ভকালীন সময় যে সমস্যাগুলো মোটামুটি
2: এই পাঁচটা আমরা মানে একদম বিপদচিহ্ন বলি।
1: আচ্ছা আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি করতে হবে?
2: আচ্ছা, যদি আমরা যতই সাবধানে থাকি তারপরেও অনেক ক্ষেত্রে বিপদচিহ্ন মানে এরকম দেখা দিতেই পারে, যদি সেরকম হয়েই থাকে সেক্ষেত্রে কোনো এক মুহূর্ত দেরি না করে আমাদের যত দ্রুত সম্ভব মানে আমাদের বিপদচিহ্নটা শনাক্ত করে সিদ্ধান্ত নিতে হবে এবং যানবাহনের ব্যবস্থা আগের থেকে করে রাখা উচিত। একটা গর্ভকালীন সময়ে যে নিরাপদ মাতৃত্বর সাথে এটা বলার দরকার ছিল যে নিকটস্থ যে যেখানে ডেলিভারি করব বলে একটা মনস্থির করলাম সেই কেন্দ্রের লোকজনের ফোন নাম্বার এবং যে ইয়েতে যানবাহনে যাব, ধরেন কারো বাড়ি দুর্গম এলাকায় হলে তার নৌকার মাঝির নাম্বার বা ভ্যান গাড়ির নাম্বার, তার নাম্বার সংগ্রহ করে রাখা এবং যত দ্রুত সম্ভব যানবাহনের ব্যবস্থা করা এবং তৃতীয় হলো সেবা কেন্দ্রে যত দ্রুত সম্ভব নিয়ে যাওয়া। এটা হলো মানে যে সেবা কেন্দ্রে সেবা নিতে হবে।
1: এগুলো মানে যে সমস্যাগুলো হবে তাহলে এই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি।
2: আমরা বলি যে এটা মানে তিনটা ডিলে আমরা বলি, যেরকম পাঁচটা বিপদচিহ্ন বলি আর তিনটা ডিলে আমরা থ্রি ডিলে বলি যে আমাদের মানে বিপদচিহ্ন শনাক্ত করে যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত নিতে বলি, যত দ্রুত সম্ভব যানবাহনের ব্যবস্থা করতে বলি এবং যত দ্রুত সম্ভব কাছের সেবা কেন্দ্রে
1: নিয়ে যাওয়া। নিরাপদ মানে ধরেন যে আমরা বলি না যে তাহলে এতগুলো যে সমস্যা শুনলাম বা বিপদ আসতে পারে এগুলোর সমাধান মোটামুটি আমরা শুনলাম, এবারে আমরা আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে নিরাপদ মাতৃত্বের যে সেবা এই সম্বন্ধে আপনি কি বলবেন?
2: আচ্ছা, এটা হলো নিরাপদ মাতৃত্বের প্রথম হলো যে আমি চেক আপ একটা বিষয় বললাম, তাছাড়া বিশ্রামের একটা বিষয় আসলে ভারী জিনিস ব্যবহার করবে না সেটা একটা, তারপরে বিশ্রামের একটা ব্যাপার আছে যেটা গর্ভবতী মা সাথে যেটা পরিবারের যে সদস্য তাদের সবাইকে এই জিনিসটা খেয়াল করতে হয়। আর খাবারের বিষয়টা খেয়াল করতে হয় যে পেটে আর একটা সন্তান বেড়ে উঠছে তো একজনের না তাকে তো দুইজনের খাবার দিতে হবে, এটাই। আর একটা হলো যে ব্লাড ডোনারটা আমাদের দেখে রাখতে হয় যে আমরা ধরে নিলাম কোনো কারণে যদি প্রয়োজন হয় রক্তের তাহলে গর্ভবতীর ব্লাড টেস্ট করে যে তার ব্লাড গ্রুপের সাথে মিলিয়ে কে রক্ত দিতে পারে প্রয়োজন হলে তার সেটা ঠিক করে রাখা এবং তার ফোন নাম্বারটা সংগ্রহ করে রাখা, যে সেবাকর্মী তাকে সেবা দেয় বা যে কেন্দ্রে সে সেবা নেয় সেই সেবাকর্মীর ফোন নাম্বারটা মোবাইল নাম্বারটা সংগ্রহে রাখা।
1: আমরা আপনার কাছ থেকে অনেক মূল্যবান তথ্য জানলাম। আমাদের পরিবারে যদি কেউ গর্ভধারণ করে অবশ্যই আমাদের এগুলো মেনে চলতে হবে এবং এগুলো মেনে চললে এবং সচেতন থাকলে আমরা নিরাপদ থাকতে পারবো। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি একে আহমেদ রাহাত সিদ্দিকী প্রিন্স, সম্পাদনে ছিলেন মোহাম্মদ আকবর হোসেন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক অনুষ্ঠান জনতার জিয়া। গবেষণা গ্রন্থনা উপস্থাপনায় মোহাম্মদ জুবায়দুল ইসলাম।

প্রেসিডেন্ট জিয়া বিশ্বাস করতেন শিক্ষা জাতির মেরুদণ্ড। তিনি শিক্ষার সুষ্ঠু পরিবেশের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। শিক্ষার সুষ্ঠু পরিবেশের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক চর্চার উপর সবচেয়ে গুরুত্ব দিয়ে ছাত্র সংসদ নির্বাচনকে তিনি স্বচ্ছ এবং সুষ্ঠু করার সমস্ত উদ্যোগ গ্রহণ করেছিলেন। স্বাধীনতা উত্তর বিধ্বস্ত শিক্ষাঙ্গনকে তিনি সুশৃঙ্খল শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য ছাত্রদের উদ্বুদ্ধ করেন। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের সাথে ছাত্রদের আত্মিক বন্ধনের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেন। তাঁর আমলেই ছাত্র সংসদে নির্বাচিত প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গঠনমূলক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত করে শিক্ষার পরিবেশ সুস্থ করতে এগিয়ে আসেন। তিনি শিক্ষকদের দলীয় লেজুর বৃত্তিকে ঘৃণা করতেন। বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের উপর তাঁর ছিল অগাধ শ্রদ্ধা। তিনি বিশ্বাস করতেন ছাত্র সংসদের নির্বাচনের মধ্য দিয়ে শুরু হয় আগামী দিনের নেতৃত্ব তৈরির যাত্রা। জ্ঞান অর্জনের পরিবেশ সৃষ্টির সাথে সাথে সমৃদ্ধির পথে হাঁটে বাংলাদেশ।

একজন সামরিক কর্মকর্তা থেকে গণতন্ত্রের অগ্রযাত্রায় প্রেসিডেন্ট জিয়ার যে ভূমিকা তা কৃতজ্ঞ চিত্তে জাতি সারা জীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। স্বাধীনতার পর ছাত্রদের হাতে অস্ত্র ও নৈতিক স্খলনের চরম অবনতি আমাদের দেশকে গভীর সংকটে ফেলে দেয়। প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রদের হাত অস্ত্রমুক্ত করে বই খাতা কলম তুলে দেন, নিজেদের নৈতিকতার উপর জীবনকে গড়ে তুলতে ছাত্রদের উদ্বুদ্ধ করেন। 1978 খ্রিস্টাব্দের 26 অক্টোবর সকাল 9টায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাঁকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে বাধা দিয়ে আহত করেছিল, সেই ছাত্ররাই তাঁকে এদেশের অবিসংবাদিত নেতা ভেবে শ্রদ্ধায় অবনত হয়েছে। সেদিন তিনি সমস্ত নিরাপত্তা উপেক্ষা করে ছাত্রদের সাথে মিশে গিয়ে টিএসসিতে বক্তব্য রাখেন। দেশ গঠনে ছাত্রদের উদ্বুদ্ধ করার জন্য হিজবুল বাহার জাহাজে সমুদ্র ভ্রমণে নিয়ে সারাদিন তাদের সাথে থেকে উৎসবে মেতে উঠতেন, তাদের সুন্দর জীবন গঠনে উদ্বুদ্ধ করতেন, অনুপ্রেরণা যোগাতেন। তিনি ছিলেন শিক্ষানুরাগী এক অসাধারণ মানুষ। তিনি ছাত্রদের রাজনৈতিক সচেতন করার জন্য 1979 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদল নামে একটি ছাত্র সংগঠন সৃষ্টি করেন।

0: ছাত্রদল,
1: মেধাবী চরিত্রবান সাংগঠনিক ছাত্রদের দিয়ে সারা দেশে একটি বৃহৎ ছাত্র সংগঠন অল্প সময়ের মধ্যে দাঁড় করিয়ে ফেলেন। সেই ছাত্র সংগঠন জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করে। তিনি বিভিন্ন দেশে ছাত্র প্রতিনিধিদের পাঠিয়ে তাঁদের চিন্তা চেতনার উন্নয়ন ঘটানোর জন্য পদক্ষেপ নিয়েছিলেন। তিনি কৃতী ছাত্রদের বঙ্গভবনে ডেকে সম্বর্ধনা দিয়ে অনুপ্রাণিত করেছেন। তিনি বিশ্বাস করতেন, ছাত্ররা নিজেদের সমস্যা সমাধানে সচেষ্ট হলে দেশের কল্যাণ ত্বরান্বিত হবে। জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গঠনমূলক কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহণ করেন। তাঁর আমলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্ররা নিজেদের মতামত প্রকাশ করে ছাত্র সংসদের নেতা নির্বাচন করতেন। ব্যালট বাক্স ছিনতাই ও ব্যাংক ডাকাতি করার যে কালিমা ছাত্রদের উপর লেপন করা হয়েছিল তা থেকে মুক্তি দিয়ে তিনি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের সুষ্ঠু লেখাপড়ার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলার প্রসার ঘটান। তৈরি হয় শিক্ষিত নেতৃত্ব।

0: জাতীয়তাবাদী ছাত্রদল গঠনের সময়ে যে কয়জন অগ্রণী ভূমিকা পালন করেছেন তাঁদের মধ্যে অন্যতম ছাত্রনেত্রী সেলিমা আক্তার। সেলিমা আক্তার জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম কমিটির ছাত্রী বিষয়ক সম্পাদিকা ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের সাধারণ সম্পাদক এবং দুইবার সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন। মেধাবী এই ছাত্রনেত্রী জাতীয়তাবাদী ছাত্রদল গঠনে জিয়াউর রহমানের সাথে ঘনিষ্ঠ হয়ে কাজ করেছেন। ছাত্র প্রতিনিধি হিসেবে প্রেসিডেন্ট জিয়ার সাথে বিভিন্ন দেশ সফর করেছেন। প্রেসিডেন্ট জিয়ার সাথে তাঁর অনেক স্মৃতি। আজ আমাদের স্টুডিওতে জনতার জিয়া অনুষ্ঠানে তাঁকে আমরা পেয়েছি। জনতার জিয়া অনুষ্ঠানে সেলিমা আক্তার, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি?
1: ভালো আছি। আপনি যে কথাগুলো বললেন, এটা তো সারা বাংলাদেশের লোকের মনের কথা। যখন জাতির ক্রান্তিকাল, তখন কিন্তু জিয়াউর রহমান আবির্ভূত হয়েছিলেন। প্রথমে তো 71 সালে যখন জাতির দিশাহারা, তখন উনি কিন্তু আমাদের বাংলাদেশের সকল মানুষকে একত্রিত করার জন্য উনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন। পরবর্তীতে উনি আবার ব্যারাকে ফিরে যান। আবার 1975-এর জাতির অত্যন্ত প্রয়োজনে উনি সাড়া দিয়েছেন। সিপাহী বিপ্লবের মাধ্যমে উনি ধীর স্থির এবং এত ডাইনামিক ছিলেন যে পৃথিবীর ইতিহাসে বিরল, যে একজন আর্মি থেকে আসা শাসক আজ পর্যন্ত মানুষ তার জন্য কান্দি তাকে বলে। এরকম অনেস্ট, এরকম ভালো, এরকম ভিশনারি নেতা বাংলাদেশে কবে জন্মগ্রহণ করবে? জাতি এবং আমরা সবাই দ্বিধান্বিত। তারপরে প্রেসিডেন্ট জিয়া আস্তে আস্তে ডেমোক্রেসিকে ফিরিয়ে দেওয়ার জন্য, বহুদলীয় গণতন্ত্র করার জন্য উনি সব পার্টিকে ডাকলেন, সবার সাথে আলোচনা করলেন কিভাবে ভঙ্গুর দেশটাকে মাথা উঁচু করে বিশ্বের কাছে দাঁড়াতে পারে। 78 সালের 1 সেপ্টেম্বরে জাতীয়তাবাদী দল গঠন করেন। উনি ছিলেন চেয়ারম্যান এবং বদরুদ্দোজা চৌধুরী ছিলেন সেক্রেটারি। তো এইভাবে করে চলছিল। প্রেসিডেন্ট জিয়া একসময় চিন্তা করলেন যে আমাদের ইয়াং জেনারেশনকে বাদ দিয়ে বাংলাদেশ শাসন করা খুব কঠিন, কারণ এরা শিক্ষিত সমাজ, এরা জাতির প্রয়োজনে তাদের জীবন বিসর্জন দিতে পারে। উনি সেই চিন্তা করেই কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল তৈরি করেছিলেন। এটা 1979 সালের 1 জানুয়ারিতে। আর সবচেয়ে মজার ঘটনা জানেন কি? এইটা, উনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন, সেই সময় রোকে হলের প্রায় 300-400 মেয়ে, আমরা ভাইস চ্যান্সেলরের কাছে আমাদের একটা ডিমান্ড ছিল প্রভোস্টকে নিয়ে, আমরা যখন হলের দিকে ফিরে আসি, তখন আমরা এই মেয়েরা সবাইকে স্কর্ট করে আমরা প্রেসিডেন্ট জিয়াকে টিএসসিতে নিয়ে গেলাম। এরপরে উনি খুঁজতে শুরু করলেন যে নেতৃত্ব দিচ্ছে এই মেয়েটা কে। আমাদের যারা ভালো ভালো স্টুডেন্ট তাদেরকে নিয়ে ছাত্রদল করে, এবং সাধারণত সরকারি দল মানুষ করতে চায় না, ছাত্ররা করতে চায় না, কারণ তারা একটু বাঁধনহারা, তারা একটু থ্রিলিজম পছন্দ করে, অপোজিশন করতে পছন্দ করে, বৈজ্ঞানিক সমাজতন্ত্র। সেই সময় আমরা কিছু ছেলে মেয়ে ডিসাইড করলাম যে এই শিক্ষাঙ্গন যদি সুন্দর ভালো করতে হয়, ছাত্রদের কল্যাণে যদি করতে হয়, তাহলে আমরা প্রেসিডেন্ট জিয়ার সাথে দেখা করব। এবং উনি আমাদেরকে প্রপোজাল দিলেন যে আমার একটা অর্গানাইজেশন আছে ছাত্রদল, তোমরা এটাতে করো, তোমাদের যত রকম ডিমান্ড আছে আমরা তোমাদের মাধ্যমে এটা ফুলফিল করব। আমি প্রথম ছাত্রী বিষয়ক সম্পাদক ছিলাম, তারপরে আমাকে ভাইস প্রেসিডেন্ট করা হলো, এবং আমি সারা বাংলাদেশে যেখানে ইলেকশন হয়েছে সেখানে আমি
0: ছাত্র সংসদের ইলেকশন, যেখানে
1: ছাত্র সংসদের ইউনিভার্সিটি এবং কলেজের ছাত্র সংসদ ইলেকশনে আমি সবসময় গেছি, কারণ যাতে মানুষ বুঝিয়ে যে ছাত্রদল করে প্রথম 6 মাস, জানুয়ারিতে আমাদের ছাত্রদল ফর্ম হলো,
0: 79 জানুয়ারিতে,
1: এবং আমি জুলাইতে ইলেকশন করে আমি কিন্তু জিতলাম
0: ছাত্র সংসদের ইলেকশন,
1: ছাত্র সংসদ
0: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে,
1: রোকেয়া হল ছাত্র সংসদে আমি জিতে আসি, অ্যাজ এ জেনারেল সেক্রেটারি জিএস হিসেবে জিতে আসি। 11টা পোস্ট আমরা জয়লাভ করলাম। এই কারণে আমাকে সিম্বল হিসাবে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, প্রত্যেকটা কলেজে সংসদ ইলেকশন হলে আমাকে পাঠানো হতো। ইভেন রাজশাহী ইউনিভার্সিটিতে রোকেয়া হলের ইলেকশন ছিল, ওখানেও একটা রোকেয়া হল আছে, ওখানেও একটা শামসুন্নাহার হল আছে। তো আমি গেলাম, গিয়ে প্রথম রাজশাহীর মেয়েরা, ইউনিভার্সিটির মেয়েরা মিছিল করলো আমার নেতৃত্বে। তারপরে তো অনেক ইতিহাস, অনেক কিছু। আমার সৌভাগ্য হয়েছিল প্রেসিডেন্ট জিয়ার সাথে বিভিন্ন দেশ ভ্রমণ করার। উনি চাইতেন যে আমাদের মানবিক বিকাশ হোক, আমাদের মেধার বিকাশ হোক, আমি ওনার সাথে জার্মানিতে গেছি, জাপানে গেছি, ওনার সাথে আমি মিডল ইস্টে গেছি, সে অনেক কথা মানে প্রতি মুহূর্তে বলতো কি শিখলা, কি বুঝলা, কি জানলা। আমরা উৎসাহিত হতাম, উৎসাহিত হয়ে প্রেসিডেন্ট জি একবার স্যার আমরা এটা জেনেছি, এই দেশে ছাত্র সমাজ অন্যরকম, আমাদের দেশে অন্যরকম, মানে অনেক কিছু। তো আসলে শীঘ্রই জিয়াউর রহমান ওনার ব্যক্তিত্বের কাছে, আমি তো বাংলাদেশে এখন কাউকেই দেখি না, ভবিষ্যতে হবে কি না তাও জানি না, তবে উনি যদি বেঁচে থাকতেন আজকে বাংলাদেশ সোনার বাংলাদেশ

বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে যার অবস্থান আজীবনের, সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের দেশের কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তার স্বল্প সময়ের শাসন আমলে দেশের প্রতিটি ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য এসেছে এবং কর্মচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তার বলিষ্ঠ নেতৃত্বে সমগ্র জাতি ঘুরে দাঁড়িয়ে দেশ গঠন করেছে এবং বিশ্বের দরবারে বাংলাদেশকে সম্মানের আসনে অধিষ্ঠিত করেছে। তিনি ছিলেন দক্ষিণ পূর্ব এশিয়ার লৌহ মানব, গণতন্ত্রের পূজারি, মানুষের অধিকার আদায়ের সংগ্রামী নেতা। তিনি মৃত্যুহীন প্রাণ, আমাদের হৃদয়ের মানুষ, তিনি আমাদের আত্মার আত্মীয়। তার কর্ম, তার দেখানো পথ, তার প্রেরণা আজীবন আমরা অনুসরণ করে চলতে চাই। তিনি মুক্তিযুদ্ধের ঘোষক, এদেশের প্রতিটি ক্রান্তিকালে নেতৃত্ব দানকারী এক মহান নেতা, যার সততা, নিষ্ঠা, দক্ষতা জাতি কৃতজ্ঞ চিত্তে আজীবন স্মরণে রাখবে।

0: এতক্ষণ শুনলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক অনুষ্ঠান জনতার জিয়া। গবেষণা গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন মোহাম্মদ জোবায়দুল ইসলাম, সম্পাদনায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, নির্দেশনায় প্রেমগোপাল হালদার, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।

0: বৌমা।
1: জি আব্বা।
0: বাবুর জ্বরটা কি কমছে?
1: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
0: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেহো, তারপর না হয়।
1: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
0: কি কারণে?
1: হুনতাছি সাইড থেকে নাকি বাসাগু খালি হাম হইতাছে, হাম আর হাম।
0: যত হুনতাছ তত হয়তো নাও হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
1: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই, হামে নাকি।
0: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
1: ডাক্তারে কি বলছে আব্বা?
0: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে।
2: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
0: ডাক্তারের কাছে।
2: কেওর কাছে যাওয়ার লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
1: আফা
2: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চারের যত্ন নিলে আর।
1: আমার বাচ্চার যত্ন আমিই নেই না।
0: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
2: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমারে ছাইড়া দিয়া গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
0: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
1: আব্বা আব্বা, এসব কথা কই না, থাক।
2: যে যাই কো, আমি আমার দায়িত্ব পালন করে যাব ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চার।
0: নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
2: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরে যাইতেছে কেন?
0: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন, তাদের সমস্যা হইতেছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
1: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে, কোনো লক্ষণ কি?
0: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
1: আল্লাহ মেহরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
2: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুণিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
0: আমার বেটি এমন হইল কেমনে বুঝি না।
1: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
0: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব, অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
1: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম।
0: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
1: জি আব্বা।
0: আরেকটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
1: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছায় দিতে হইব বাবা।
0: হ্যাঁ।

কারণ হল ওভারলোডিং দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং অদক্ষ নাবিক দ্বারা নৌযান পরিচালনা করা। তাই যে কোনো অবস্থায় ওভারলোডিং পরিহার করুন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযান পরিচালনা থেকে বিরত থাকুন, বেআইনি ও বেপরোয়া নৌযান পরিচালনা করবেন না এবং অদক্ষ নাবিক দ্বারা নৌযান পরিচালনা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকুন। নৌ দুর্ঘটনা রোধে নৌযান মালিক, মাস্টার ও যাত্রীদের সচেতন হতে হবে এবং আপনি যদি মাস্টার হন তাহলে ওভারলোড করা নৌযান চালানো থেকে বিরত থাকুন। আপনি যদি মালিক হন তাহলে ওভারলোড হবার পূর্বে নৌযান ছাড়ার ব্যবস্থা গ্রহণ করুন। আপনি যদি যাত্রী হন তাহলে অতিরিক্ত যাত্রী হয়ে নৌযান ভ্রমণ করবেন না। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন আধুনিক গান। কণ্ঠ দিয়েছেন জানিতা আহমেদ ছিলিক। প্রথম গানটি লিখেছেন মোহাম্মদ জালাল উদ্দিন আহমেদ চৌধুরী, সুর করেছেন মোহাম্মদ আব্দুর রেসাক।

প্রিয় শ্রোতা, আধুনিক গান শুনছেন। এবারের গানের শিল্পী জানিত আহমেদ ঝিলিক। গানের কথা লিখেছেন রামানন্দ সরকার এবং সুর করেছেন শেখ সাদী খান।

স্টুডিও রেকর্ডে দুখানে আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন জানিত আহমেদ ঝেলিক। দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। দেশকে ভালোবাসুন, দেশীয় পণ্য ব্যবহার করুন। দেশীয় পণ্য ব্যবহার করে দেশের অর্থনীতিকে মজবুত করুন। আসুন আমরা সকলে মিলে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে। একটু পরেই শুনবেন ইংরেজিতে খবর।

স্টুডিও রেকর্ডে খাল খননের গানটি শুনলেন সমবেত কণ্ঠে। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। পরিবেশনে এবারে রয়েছে পল্লী গীতি, প্রথম শিল্পী আরিফ দেওয়ান, গীতিকার এবং সুরকার শিল্পী নিজেই।

শুনছেন পল্লীগীতি। এবারে শিল্পী জাহানারা মফিজ, গানের কথা লিখেছেন এস এম ওয়াহিদুজ্জামান, সুর করেছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

0: যাইতে হইব একাই সেদিন, কেউ যাইব না সঙ্গে।
1: শুনছেন পল্লীগীতে আমাদের সবশেষ শিল্পী লাভলী দেব। গানের কথা লিখেছেন মোহাম্মদ ইউনুস আলী মোল্লা, সুর করেছেন বাবু সরকার।

এতক্ষণ স্টুডিও রেকর্ডে পল্লীগীতি শুনলেন, বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
1: শ্রোতা বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন সবাই? এই কিছুক্ষণ আগেই আমাদের দুই সহকর্মীর মধ্যে একটু তর্ক বিতর্ক হচ্ছিল, কি নিয়ে জানেন? মধুমাসের মধু ফল নিয়ে। একজন বলছে, না কাঁঠাল তো আর দেখলামই না। আর একজন বলছে, আমও ঠিক মতো দেখলাম না। আর একজন বলছে, না না আম আসছে, যশোর থেকে আসছে, আর এবারে আমগুলো খুব স্বাদের। এই যে মধুর মধুর কথাগুলো, এটা মধুমাসের শোভা পায়, অন্য কোনো সময় নয়, তাই নয় কি?
2: অবশ্যই, আমাদের এই যে বাংলা যে ঋতু পরিক্রমায় এই সময়টি গ্রীষ্মকাল, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের দিকে কিন্তু আমরা সবচেয়ে সুমিষ্ট ফলগুলো পেয়ে থাকি সারা বছরের মধ্যে। আর এগুলোর মধ্যে আম, জাম, কাঁঠাল, লিচু সহ অনেক ধরনের ফল রয়েছে। সেগুলো আমাদের রসনার যে তৃপ্তি, সুমিষ্ট ফল, সেগুলো আমাদের
1: অন্য সময় কখনোই
2: পাওয়া যায় না। আর সেই জন্যই এই জ্যৈষ্ঠ মাসে এসে এই যে আমরা বলি যে মধুমাস জ্যৈষ্ঠ, এই সুমিষ্ট ফলগুলোর কারণেই কিন্তু, তাই না?
1: তা তো অবশ্যই। তো শ্রোতা বন্ধুরা, আবারও একবার প্রীতি জানিয়ে শুরু করছি দর্পণ। আপনাদেরই আমি রণক চাহানা
2: এবং আমি মোহাম্মদ শাহিনুর রহমান।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কাছে দূরে যে যেভাবে অনুষ্ঠান শুনছেন না কেন, সবার জন্য রইল একরাশ প্রীতি আর শুভেচ্ছা।
1: আচ্ছা, এবারে বরং জানিয়ে দিই কি কি থাকছে আজকের দর্পণে। নিয়মিতভাবে এদিনে তো আছে আমার বাংলা ভাষাও রয়েছে, রসনার স্বাদ কাহানো রয়েছে। হ্যাঁ, নতুন একটি বিষয় সংযোজিত হয়েছে যেটা আগে নিয়মিতভাবে দর্পণে প্রচারিত হতো, সেটা হচ্ছে বাংলার লোকসাহিত্য নিয়ে গবেষণা ধর্মী নিবন্ধ লোকায়ত বাংলা। আরও শুনবেন পুরনো একটি চলচ্চিত্রের গান।

শুনছিলেন আজকের দর্পণে আপনাদের জন্য যা যা থাকছে সেই সূচি সম্পর্কে। সময় এগিয়ে চলে তার নিজস্ব গতিতে, সমৃদ্ধ হয় মানব সভ্যতা। ইতিহাসের এই দিনে পৃথিবীর দেশে দেশে ঘটেছিল নানা সাড়া জাগানো ঘটনা। জন্ম নিয়েছিলেন কিংবা পৃথিবী ছেড়ে চলে গেছেন অনেকেই, যাদের কথা মানুষ আজও স্মরণ করে। এরকম কিছু নির্বাচিত তথ্য নিয়ে ঈশ্বর জাহানের কাছ থেকে শুনব এবারে পর্ব এই দিনে।

শ্রোতা বন্ধুরা, আজ 6 জুন 2026 খ্রিস্টাব্দ শনিবার, গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের 157তম দিন। আজ 23 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 19 জিলহজ 1447 হিজড়ি। চোখ রাখি ইতিহাসের পাতায়। ইতিহাসের এই দিনে 1654 সুইডেনের রানী ক্রিস্টিনার রাজ সিংহাসন ত্যাগ করেন এবং তার চাচাতো ভাই চার্লস গুস্তাভাস সুইডেনের রাজা হন। 1752 এই দিনে মস্কোয়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে 18,000 ঘরবাড়ি সহ শহরের প্রায় 1/3 পুড়ে ধ্বংস হয়ে যায়। 1801 এই দিনে স্পেন ও পর্তুগালের মধ্যে বাধাস চুক্তি স্বাক্ষরিত হয়। ওয়ার অব দ্য অরেঞ্জেস নামক সংক্ষিপ্ত যুদ্ধের শেষে এই শান্তি চুক্তির মাধ্যমে পর্তুগাল বাধ্য হয়ে ফ্রান্স ও স্পেনের শর্ত মেনে নেয়। 1882 এই দিনে আরব সাগরে উত্থিত সাইক্লোনের আঘাতে বোম্বে শহরে লক্ষাধিক মানুষের মৃত্যু হয়। শ্রোতা বন্ধু, আপনাদের মধ্যে যাদের জন্ম আজকের এই দিনে, সবাইকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। আজকের এই দিনে জন্ম নিয়েছেন অনেক স্মরণীয় বরণীয় জ্ঞানী গুণীজন। জানিয়ে দিই এমন কয়েকজন ঘন জন্মার কথা। 1799 এই দিনে রাশিয়ার মস্কোয়ে রুশ সাহিত্যিক আলেকজান্ডার পুশকিন জন্মগ্রহণ করেন। আখ্যান কবিতা রুসলান অ্যান্ড লুদমিলা, নাটক বোরিস গোদনভ, দ্য লিটল ট্র্যাজেডিজ সহ অসংখ্য লেখার জন্য পুশকিনকে আধুনিক রুশ সাহিত্যের জনক বলা হয়। 1901 এই দিনে ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট সুকর্ণ জন্মগ্রহণ করেন। সুকর্ণ নেদারল্যান্ডসের কাছ থেকে স্বাধীনতা লাভের জন্য সংগঠিত সফল সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন। 1911 এই দিনে তৎকালীন যশোর ও বর্তমান নড়াইল জেলার ইটনা গ্রামে বাঙালি চর্ম চিকিৎসক ও ঔপন্যাসিক নিহরঞ্জন গুপ্ত জন্মগ্রহণ করেন। বিখ্যাত গোয়েন্দা চরিত্র কিরিটি রায়ের স্রষ্টা হিসেবে তিনি স্মরণীয় হয়ে আছেন। 1918 এই দিনে মার্কিন প্রাণরসায়নবিদ এডুইন জি ক্রেবস জন্মগ্রহণ করেন। প্রতিবর্তনযোগ্য ফসফরালাইশনের মাধ্যমে প্রোটিনকে সক্রিয় করে বিভিন্ন কোষীয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ সম্পর্কে তুলে ধরার জন্য তিনি যৌথভাবে 1992 শরীরতত্ত্ব ও চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কারে ভূষিত হন। এই দিনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন অনেকে। 1777 এই দিনে দীনহীন অবস্থায় অজ্ঞাত পরিচয় মোসাফির রূপে আজমির শরীফের বাইরে বাংলার ভাগ্য বিলম্বিত নবাব মীর কাসিম আলী মৃত্যুবরণ করেন। 1832 এই দিনে ইংরেজ দার্শনিক আইনতত্ত্ববিদ ও সমাজ সংস্কারক জেরেমি বেন্থাম মারা যান। 1867 এই দিনে কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি শম্ভুনাথ পণ্ডিত মারা যান। 1919 এই দিনে বাঙালি বিজ্ঞান লেখক ও অধ্যাপক রামেন্দ্র সুন্দর ত্রিবেণী মুর্শিদাবাদে মৃত্যুবরণ করেন। বাংলা ভাষা চর্চার জন্য বিখ্যাত হয়েছেন রামেন্দ্র সুন্দর, কিন্তু তিনি জন্মসূত্রে বাঙালি ছিলেন না। বিশুদ্ধ বিজ্ঞান ছাড়াও তিনি দর্শন ও সংস্কৃত শাস্ত্রের দুর্বোধ্য বিষয়গুলো সহজ বাংলায় পাঠকের উপযোগী করে তুলে ধরেন। 1968 এই দিনে গুপ্ত হত্যার শিকার হয়ে মার্কিন রাজনীতিবিদ ও আইনজীবী রবার্ট এফ কেনেডি মারা যান। শ্রোতা বন্ধুরা, এই দিনে পর্বের আয়োজন আজ এ পর্যন্তই।

0: শ্রোতা সঙ্গীরা, আমাদের এবারের পর্ব আমার বাংলা ভাষা। পর্বটি গ্রন্থনা ও উপস্থাপনা করছেন ইকবাল খোরশেদ।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমরা আমার বাংলা ভাষায় যে শব্দটি নিয়ে কথা বলব সেই শব্দটি হচ্ছে নগদ, দন্ত্য গ দ নগদ। এই নগদ শব্দটি সম্ভবত সকলেরই খুব প্রিয় শব্দ। নগদ বিশেষ্যবাচক শব্দ, শব্দটি বিশেষণ ক্রিয়া বিশেষণ হিসেবেও প্রয়োগ করা হয়। বিশেষ্য হিসেবে এর অর্থ নগদ দান, জিনিস ক্রয়ের সময় মূল্য প্রদান, মজুদ টাকা, খুচরা বা কাঁচা টাকা অর্থেও নগদের ব্যবহার রয়েছে। নগদের পরে অন্য শব্দ বসে অর্থবোধক শব্দ সৃষ্টি করে, যেমন নগদ যোগ খাজনা, নগদ খাজনা মানে নির্ধারিত খাজনা যেটা আমরা সরকারকে দিয়ে থাকি, নগদ যোগ নারায়ণ, নগদ নারায়ণ অর্থাৎ সাক্ষাৎ ভগবান। এই নগদ নারায়ণ শব্দটি আলংকারিক অর্থে প্রয়োগ করা হয়। নগদ যোগ বিদায়, নগদ বিদায় কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নগদ মজুরি প্রদান করা, এটিও একটি আলংকারিক প্রয়োগ। নগদ যোগ মূল্য, নগদ মূল্য এর অর্থ হচ্ছে জিনিস কেনার সময় অর্থ প্রদান। বানানে আজ আমরা বলব সন্ধিজাত শব্দে ক এবং গ এর প্রয়োগ সম্বন্ধে। বাংলায় কিছু শব্দ সবসময় আমরা ব্যবহার করি যেগুলোতে ক হবে না গ হবে, চট করে সেটি বোঝা যায় না। সন্ধিজাত কিছু শব্দের ক্ষেত্রে এমন হয়, যেমন দিক দর্শন হবে অর্থাৎ দয় হ্রস্বইকার গ দ তালব্য স রেফ দন্তন্য দিক দর্শন, নাকি দয় হ্রস্বইকার ক দ তালব্য স রেফ দন্তন্য দিক দর্শন, কি লিখব এটি অনেক সময় আমরা বুঝতে পারি না। অনেক সময় সন্ধির কারণে ক গয়ে রূপান্তরিত হয়ে যায় অনেক শব্দের ক্ষেত্রে। আমরা কয়েকটি উদাহরণ দিয়ে বিষয়টি স্পষ্ট করতে পারি, যেমন বাক চাতুর্য, বাক পটু, বাক শক্তি, বাক সংযম, বাক সর্বস্ব, বাক সিদ্ধ, বাক স্ফূর্তি, এই শব্দগুলো সন্ধিজাত। বাক যোগ চাতুর্য, বাক চাতুর্য, বাক যোগ সিদ্ধ, বাক সিদ্ধ, কিন্তু এই শব্দগুলোই সন্ধিজাত হলেও এগুলোতে কিন্তু ক গ হয়নি, অর্থাৎ এগুলো বানানে কোনো রকম পরিবর্তন হয়নি। আবার কিছু শব্দ আছে যেগুলো আসলে ক এর জায়গায় গ হয়ে যায়। এখন কোনগুলো হয়, এর দুটো নিয়ম। এক নম্বর হচ্ছে ক এর পরে চ প তালব্যস দন্তস্য এলে সন্ধি হলেও সেই ক কই থেকে যায়, কিন্তু ক এর পরে যদি অ গ বর্গীয় জ দ ধ ব জ এবং র আসে তাহলে ক স্থলে গ হয়। দ্বিতীয় নিয়মটি হল ঘোষ বর্ণ বা অন্তঃস্থ বর্ণ কিংবা হ বর্ণের আগে যদি ক থাকে তাহলে ক স্থলে গ হবে যদি শব্দটি সন্ধিজাত হয়। এখন কোনগুলো ঘোষ বর্ণ আমরা সেটা অনেকেই জানি। ঘোষ বর্ণ হল গ ঘ জ ঝ ড ঢ দ ধ ব ভ, অর্থাৎ বর্গের তৃতীয় ও চতুর্থ বর্ণ। অন্তঃস্থ বর্ণ জ অন্তঃস্থ র ল ব, এগুলো হচ্ছে অন্তঃস্থ বর্ণ। এখন আমরা উদাহরণ দিই, যেমন ক যোগ অ অর্থাৎ এখানে ক এর সাথে অ যুক্ত হয়ে সন্ধি হয়েছে। এখানে দেখি আমরা দিক যোগ অন্ত, এই দিকে ক এবং অন্তে অ, এই দিক যোগ অন্তে মিলে হলো দিগন্ত। এখানে কি হলো, সন্ধির ফলে ক হয়ে গেল গ। আমরা বলেছি যে ক এর পরে যদি অ আসে তাহলে সেটি ক এর স্থলে গ হয়ে যায়, এজন্য দিক যোগ অন্ত দিগন্ত, দিগন্ত নয় দিগন্ত। সেরকমভাবে আমরা যদি আরেকটু উদাহরণ দেখি, ক যোগ গ হলে কি হয়, দিক যোগ গজ, আগে ক আছে এবং পরে হলো গ আছে, তাহলে দিক যোগ গজ এই সন্ধি হয়ে হয়ে গেল দিগ্গজ, অর্থাৎ ক এর জায়গায় গ হয়ে গেল। ক যোগ বর্গীয় জ বাক যোগ জাল বাক জাল, ক যোগ দ বাক যোগ দান বাগদান, ক যোগ ধ বাক যোগ ধারা বাগধারা, ক যোগ ব বাক যোগ বিন্যাস বাক বিন্যাস, ক যোগ অন্তস্থ জ বাক যোগ যুদ্ধ বাক যুদ্ধ, ক যোগ র, বাক যোগ রোধ, বাগ রোধ। তাহলে আমরা দেখলাম যে সন্ধির ফলে কিভাবে কয়ের জায়গায় গ হয়, সে উদাহরণ সহ আমরা নিয়মগুলো আজকে আলোচনা করলাম।

0: শুনছিলেন আমার বাংলা ভাষা পর্বটি। প্রিয় শ্রোতা, ভাপা পিঠা, পালন পিঠা, ছাঁচ পিঠা, ছিটকা পিঠা, চিতই পিঠা, চুটকি পিঠা, এমনও হাজার পিঠা দিয়ে আমাদের মায়েরা, খালারা, নানিরা, দাদিরা আমাদের মন্ত্রমুগ্ধ করে রেখেছেন। এক এক পিঠার এক এক বৈশিষ্ট্য, স্বাদের বৈচিত্র্য তো বলাই বাহুল্য। আমাদের এবারে পর্ব রসনা সাতকাহন। হাসিনা আনসারের গ্রন্থনা উপস্থাপনায় আজ আমরা শুনব কুমিল্লার খদ্দর পিঠা সম্পর্কে।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, রসনার সাতকাহন পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমি কথা বলবো বাংলার ঐতিহ্যবাহী কুমিল্লার খদ্দর পিঠা সম্পর্কে। ঐতিহ্যের শহর কুমিল্লা। কুমিল্লার নাম শুনলেই যেমন মনে পড়ে রসমালাইয়ের কথা, ঠিক স্থানীয় ভোজন রসিকদের কাছে অত্যন্ত প্রিয় ও ঐতিহ্যবাহী একটি পিঠার নাম হলো খদ্দর পিঠা। কুমিল্লার গ্রামীণ জনপদে বিকেলে বা অতিথি আপ্যায়নে এই পিঠা আজও সমান জনপ্রিয়। এবার আমরা জানব এর উৎপত্তি ও ইতিহাস সম্পর্কে। কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্যের সাথে খদ্দর শব্দটি অতপ্রতভাবে জড়িত। একসময় এই অঞ্চলের খাদি কাপড়ের খ্যাতি ছিল বিশ্বজুড়ে, লোকমুখে প্রচলিত। তাঁতিরা যখন দীর্ঘক্ষণ তাঁতে কাজ করতেন তখন দ্রুত ক্ষুধা নিবারণ ও শক্তির যোগান পেতে তারা খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে এই পিঠা তৈরি করতেন। কাপড়ের বুননের মতো দেখতে বা সেই সময়ে সহজলভ্য উপকরণ দিয়ে তৈরি বলে স্থানীয়রা একে আদর করে খদ্দর পিঠা নামে অভিহিত করেছেন। এটি মূলত কুমিল্লার গ্রামীণ কৃষ্টির একটি অংশ যা আজও অনেক পরিবারে ঐতিহ্য হিসেবে টিকে আছে। এই খদ্দর পিঠা তৈরি করতে কি কি উপকরণ লাগে সেটা আমরা জানব। খদ্দর পিঠা তৈরি করা অত্যন্ত সহজ এবং এর উপকরণগুলো আমাদের রান্নাঘরেই থাকে। চালের গুঁড়া 2 কাপ, সেদ্ধ বা আতপ চালের গুঁড়া, গুড় 1 কাপ, আখের গুড় বা খেজুরের গুড় স্বাদ মতো, নারিকেল কোড়া 1/2 কাপ, ডিম 1টি, পিঠাকে নরম ও ফোলানো করতে সাহায্য করে, লবণ সামান্য, তেল ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ, মৌরি বা কালোজিরা সামান্য স্বাদের ভিন্নতার জন্য। এবার আমরা জেনে নিব কিভাবে এই রেসিপিটি তৈরি করতে হয়। প্রথমে আমরা তৈরি করব খামির। প্রথমে একটি পাত্রে গুড় সামান্য পানি দিয়ে জাল দিয়ে শিরা করে নিন। এরপর এতে নারিকেল কোড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার আমরা ডো তৈরি করব। এই শিরায় চালের গুঁড়া, ডিম, লবণ ও মৌরি দিয়ে ভালো করে মেখে একটি ঘন খামির বা ডো তৈরি করুন। খেয়াল রাখবেন যেন খুব বেশি শক্ত বা নরম না হয়। এবার আকৃতি দিতে হবে। হাতের তালুতে সামান্য তেল মেখে ছোট ছোট লেচি কেটে গোল বা চ্যাপটা আকৃতি দিন। আপনি চাইলে নকশা করার জন্য ছাঁচও ব্যবহার করতে পারেন। কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে পিঠাগুলো লালচে করে ভেজে নিন। মচমচে পিঠা খেতে চাইলে একটু সময় নিয়ে ভাজুন। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে নামিয়ে ফেলুন। ঠান্ডা হলে এই পিঠা আরও সুস্বাদু হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবার আমরা জেনে নিব কি কি পুষ্টিগুণ আছে এই রেসিপিতে। খদ্দর পিঠা শুধু স্বাদের জন্যে নয়, পুষ্টির দিক থেকেও অনন্য। শর্করা চালের গুঁড়া শক্তির প্রধান উৎস, খনিজ উপাদান, গুড় আয়রন ও ম্যাগনেশিয়ামের চমৎকার উৎস যা শরীরের রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে। প্রতিটি পিঠার পেছনে লুকিয়ে থাকে গল্প, আবেগ ও মা দাদির হাতের মমতা। কুমিল্লার খদ্দর পিঠা কেবল একটি খাবার নয়, এটি আমাদের সংস্কৃতির এক নীরব সাক্ষী। আপনারা যারা কুমিল্লায় ভ্রমণে আসবেন অবশ্যই স্থানীয় কোনো বাজার বা পিঠাঘর থেকে এই ঐতিহ্যবাহী পিঠার স্বাদ নিতে ভুলবেন না, অথবা আজই ঝটপট বাড়িতে তৈরি করে ফেলুন কুমিল্লার এই ঐতিহ্যবাহী খদ্দর পিঠা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমরা জানলাম কুমিল্লার ঐতিহ্যবাহী খদ্দর পিঠা সম্পর্কে। আবারও নতুন কোনো ঐতিহ্যবাহী রেসিপি নিয়ে আপনাদের সবার মাঝে কথা বলবো। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং বেতারের সঙ্গে থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।
2: শ্রোতা সঙ্গীরা, খদ্দরে কাপড় তো আমরা পরেছি, এবার কুমিল্লার খদ্দর পিঠা সম্পর্কে জানলাম। আসলে জানবার কোনো শেষ নেই। শিল্পকলা আমাদের জীবনে অনুভূতি প্রকাশের অন্যতম সুন্দর মাধ্যম। অন্যতম দার্শনিক প্লেটোর ভাষ্য, জগৎ হল স্বর্গের কপি আর জগতের কপি হচ্ছে শিল্প। দর্পণে এবার আয়োজন বাংলার লোকসাহিত্য নিয়ে গবেষণা ধর্মী নিবন্ধ লোকায়িত বাংলা, গ্রন্থন উপস্থাপনা জায়েদুল আলম।
3: বাংলাদেশ গীত প্রধান দেশ, প্রাচীনকাল থেকে বর্তমান আধুনিক কাল অবধি আমাদের মনের সকল ভাব সকল চিন্তার সাহিত্যিক প্রকাশ ঘটেছে প্রধানত বাংলা গানে। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন ধর্মসাধক দেশে রচিত চর্চাপদগুলো যে গীত হতো সেগুলোর রাগ আর তালের উলে খইয়ার প্রমাণ। ষোড়শ শতকের সর্বশ্রেষ্ঠ কবি বুকুন্দরামের এই উক্তি থেকে জানা যায় তারামূলে সুদীর্ঘ কবিতা ও গান হিসেবে লোকসমাজে প্রচলিত ছিল। আধুনিক কালের মহত্তম কবি প্রতিবাদের দুটি গীতধর্মী তাও সর্বজন বিদিত। এই গীত প্রধানতার সর্বশ্রেষ্ঠ প্রমাণ হল বাংলাদেশের লোকসাহিত্য। আমাদের লোকসাহিত্যের প্রায় সবটুকু সুরাচ্ছয়ী কাব্য, আর সুরাচ্ছয়ী সাহিত্যের প্রধান বিষয় হল প্রেম। এই প্রেম কখনো ভগবতী উক্তি থেকে উচ্চারিত, কখনো নরনারীর পারস্পরিক আকর্ষণ থেকে সৃষ্টি হয়েছে। এই গানগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হল বাংলাদেশের ভাটিয়ারি গান। শ্রোতা বন্ধুরা, এ প্রেক্ষিতে লোকায়ত বাংলার এবারের সিরিজ এর নাম বাংলা লোকসাহিত্যে বাংলা ভাটিয়ারি গান। ভাটিয়ারি গান অত্যন্ত জনপ্রিয় লোকগান। বাংলাদেশের পূর্ব উত্তর অঞ্চলের জেলাগুলোতে বহুকাল থেকে গান ব্যাপকভাবে প্রচলিত। নানা গীতিকারের চেষ্টায় ভাটিয়ালি গান এখন এমন প্রচার লাভ করেছে যে সারা বাংলাদেশে এই গানের শ্রোতা দেশের আপামর জনসাধারণ। এ গানের প্রধান উপজীব্য বিষয় হচ্ছে পার্থিব প্রেম। অবশ্য কেবল ভাটিয়ালি গানই শুধু নয়, বাংলাদেশের সমস্ত অকৃত্রিম লোকসঙ্গীতের বৈশিষ্ট্য হল নারী পুরুষ উভয়ের প্রেমের অভিব্যক্তি রয়েছে এসব গানগুলোতে। অন্যদিকে গান গা হয় টানা সুরে, কিন্তু প্রচার ব্যাপকতার বিচারে ভাটিয়ালি গান আঞ্চলিক এবং এক অঞ্চলের সাথে অপর অঞ্চলের মিল নেই। এ পার্থক্য প্রাকৃতিক পটভূমির এবং তা ভাটিয়ালি গানের সুরকে প্রভাবিত করেছে। লোকবিজ্ঞানীদের মতে ভাটিয়ালি গান নদীবহুল বাংলাদেশের প্রাকৃত জনের সৃষ্টি। কথা নদীকেন্দ্রিক, সুর নদীর স্রোতের মতোই টানা। এ গান অত্যন্ত পুরনো। সঙ্গীতজ্ঞ সুরেশ চক্রবর্তী ভাটিয়ালির প্রাচীনত্ব নির্ণয় করতে গিয়ে বলেছেন এভাবে, নিরক্ষ চাষি ও মাঝির সুদক্ষের প্রেম ভক্তি ভালোবাসার নানা কথা সরল সৌন্দর্যে ফুটে ওঠে এসব গানে। এসব গানের সাধারণ মানুষের মনের কথাই সাধারণত উপজীব্য বিষয়। শ্রোতা বন্ধুরা, ভাটিয়ালি গানের প্রধান বিষয় যে প্রেম আগেই বলেছি, এই প্রেম পার্থিব, তবে কোনো কোনো ক্ষেত্রে তত্ত্বের ছাও লক্ষ্য করা যায় নানা গানে। এমন একটি উদ্ধৃতির কথা, কোনখানে যাও বইয়া রে নদী, কোনখানে যাও বইয়া, কইয়া থাকো আইলা রে নদী কিসের লাগিয়া, উজান বাকে থাকে রে বন্ধু ভাইটাল বাকে ঘর, আইতে আইতে আপন হইছে চোখে দেখার পর, সেই না বন্ধু কইছে আপন হইয়া, উজান ভাটি সদাই তুমি বন্ধুর কথা পাও, যাইও তুমি আমার কথা কইয়া। ভাটিয়ালি গানের বৈশিষ্ট্য নদীর সাথে এর সম্পর্ক যে অত্যন্ত নিবিড় সে কথা সকলেই উপলব্ধি করতে পারবেন এ গান শুনলেই। এ গান নদী কেন্দ্রিক, এর হাসি কান্না প্রেম প্রেহ সবই নদীর দ্বারা প্রবাহিত। নদীবহুল বাংলাদেশের নারী জীবনও অধিকাংশ নদীর দ্বারা নিয়ন্ত্রিত। শ্রোতা বন্ধুরা, তাই উপসংহারে বলব, বাংলা ভাটিয়ালি গানে নরনারী প্রেমে উৎসাহিত হচ্ছে ভাবের তরঙ্গ প্রকাশ, যা ভাটিয়ালি গান প্রেমজ বিষয়গুলোর মধ্যে ভাসরে ওঠে, যা বাংলাদেশের ছায়াগারা পথে প্রান্তরে যাদের চলাফেরা, অজ্ঞাত উৎস কলমিনীর মধ্যে যাদের বিচরণ, যাদের সুখ দুঃখ তাদের হাসি কান্না কোমল অনুভূতি যুগ যুগ ধরে এমনি বলে অবসর মুহূর্তের বিচিত্র টানে আকাশে বাতাসে ছড়িয়ে গেছে। এতে করে ভেসে উঠেছে নরনারী চোখে মুখে সজল সজীব বাংলাদেশের লোকায়ত জীবনের সচল প্রকৃতি। তাই তো প্রাণ খুলে বলতে ইচ্ছে করে, এই তো আমার প্রিয় জন্মভূমি লোকায়ত বাংলা।

0: শুনছিলেন এতক্ষণ লোকায়ত বাংলা। বন্ধুরা, আপনাদের মূল্যবান পরামর্শ আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করে, এ তো বলবার অপেক্ষা রাখে না। শুধু চিঠি লিখতে দ্বিধা করবেন না, চিঠি লিখুন এই ঠিকানায়: বটতলা প্রযত্নের প্রযোজক ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, বাংলাদেশ বেতার, ঢাকা, 31 সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শের-ই-বাংলা নগর, ঢাকা 1207।
1: আমি আরেকবার জানিয়ে দিচ্ছি ঠিকানা পত্রলাপের। পত্রলাপের ঠিকানাটি মিলিয়ে নিন: পত্রলাপ প্রযত্নে প্রযোজক ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, বাংলাদেশ বেতার, ঢাকা, 31 সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শের-ই-বাংলা নগর, ঢাকা 1207। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি এবারে আমাদের গান পর্বে। আমাদের গান পর্বে শুনবেন 1972 সালে মুক্তিপ্রাপ্ত ছন্দ হারিয়ে গেল ছায়াছবির একটি গান। জনপ্রিয় রাজ্জাক শাবানা জুটি এ ছবিতে ভালোবাসার আমেজ ছড়িয়ে দিয়েছিল এই গান। গীতিকার গাজী মাজহারুল আনোয়ার আর সুরকার আনোয়ার পারভেজের কথা আর সুরের জাদুতে গানটি আজও সবার মনে একটা ভালো লাগার ছোঁয়া এনে দেয়। রোমান্টিক এ গানের শিল্পী সাবিনা ইয়াসমিন।

0: শ্রোতা বন্ধুরা, গানের পথ ধরে আমরা চলে এসেছি দর্পণের শেষ প্রান্তে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিতে হবে আজকের মতো।
1: আর বিদায়ের আগে জানিয়ে দিই, আজকের দর্পণ গ্রন্থনায় ছিলেন নুসরাত হাবিব, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম, আর দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার।

আসসালামু আলাইকুম। সকাল নটা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি মোহাম্মদ সাইমন রহমান। বাংলাদেশ ও তুরস্ক দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি নতুন কৌশলগত স্তরে উন্নীত করতে, কৌশলগত সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণ করতে এবং একটি মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখতে সম্মত হয়েছে। গতকাল রাজধানীতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এসব প্রতিশ্রুতি দেওয়া হয়। বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে ডক্টর খলিলুর রহমান বলেন, দুই দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের প্রতিফলন ঘটিয়ে বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার চেতনায় আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের বিনিয়োগকারীদের বাংলাদেশের বিনিয়োগ বান্ধব পরিবেশ এবং দেশটির অর্থনৈতিক ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিদ্যমান সুযোগ সুবিধা কাজে লাগানোর জন্য আমন্ত্রণ জানান। সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যে হাকান ফিদান বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারের ব্যাপারে তুরস্কের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যুটিকে আন্তর্জাতিক আলোচ্য সূচিতে রাখতে এবং এই সংকটের একটি স্থায়ী সমাধানের আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে তুরস্ক নিবিড় কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে। এর আগে তুরস্ক বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষার ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। তথ্য সম্প্রচারমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে চলচ্চিত্রের মতো শক্তিশালী মাধ্যম অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। তিনি গতকাল বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় গ্রন্থাগার অডিটোরিয়ামে গ্লোবাল ট্রেড অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ফিল্ম ফেস্টিভ্যাল এর সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। তথ্য সম্প্রচারমন্ত্রী বলেন, সমাজ পরিবর্তনের সুদূরপ্রসারী বার্তা থেকে এমন চলচ্চিত্রকে সরকারের অনুদান প্রক্রিয়ায় অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত জিয়া স্মৃতি জাদুঘর সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি গতকাল চট্টগ্রাম সার্কিট হাউজের পাশে অবস্থিত জাদুঘরটি পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের প্রতিহিংসামূলক রাজনীতির কারণে অবহেলা ও অযত্নে পড়ে থাকা ঐতিহাসিক স্থাপনাকে আবারও তার সহমহিমায় ফিরিয়ে আনা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেল তিনটায় সংসদের অধিবেশন শুরু হবে। এই অধিবেশনের অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করবেন। এটি হবে বর্তমান সরকারের প্রথম বাজেট। এদিকে জাতীয় সংসদের এই অধিবেশন উপলক্ষে আজ থেকে রাজধানীর শেরেবাংলানগর ও আশপাশের বিভিন্ন এলাকায় সভা সমাবেশ, মিছিল, বিক্ষোভ সহ নানা কার্যক্রম নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। গতকাল ডিএমপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ রাত 12টা থেকে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত এলাকায় সকল প্রকার অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ক্ষতিকারক ও দূষণীয় বস্তু বহন নিষিদ্ধ থাকবে। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং এর প্রতিবেশী দেশগুলোতে আতঙ্ক সৃষ্টিকারী ইবোলা প্রাদুর্ভাব মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আফ্রিকান ইউনিয়নের জনস্বাস্থ্য বিভাগ যৌথভাবে 51.8 কোটি মার্কিন ডলারের একটি পরিকল্পনা চালু করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আফ্রিকার রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ কেন্দ্র গতকাল জানায়, এ পরিকল্পনাটি জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত চলবে। গত 15 মে কঙ্গোর উত্তর পূর্বাঞ্চলে এই প্রাদুর্ভাবের ঘোষণা দেওয়া হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী কঙ্গোতে এ পর্যন্ত 64 জনের প্রাণহানি সহ 381 জন নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছেন। খেলার খবর, ফুটবল। ইউরোপের মাটিতে নিজের প্রথম ফিফা স্বীকৃত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গতকাল রাতে সান মারিনোকে বাংলাদেশ জাতীয় ফুটবল দল 2-1 গোলে পরাজিত করেছে। বাংলাদেশের পক্ষে জোড়া গোল করেন তপু বর্মন। এদিকে আজ সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ স্বাগতিক ভারতের মুখোমুখি হবে। গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধে 7:30 শিরোপা নির্ধারণী এই ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না।

0: খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে স্কুল কলেজে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বেতার বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ যুক্তিতে গড়ি বাংলাদেশ। আজকের বিতর্কের বিষয়, মাদকাসক্তির পেছনে ব্যক্তিগত দুর্বলতার চেয়ে সামাজিক অবহেলাই বেশি দায়ী। অংশগ্রহণে পক্ষ দল সাফার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং বিপক্ষ দল তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ঢাকা। সঞ্চালনায় মোহাম্মদ আমিমুল এহসান খান।

0: সুপ্রিয় শ্রোতা, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র আয়োজিত বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026-এ যুক্তিতে গড়ি বাংলাদেশ এই প্রতিপাদ্যকে উপজীব্য করে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় এখন যে বিতর্কটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তার বিষয় মাদকাসক্তির পেছনে ব্যক্তিগত দুর্বলতার চেয়ে সামাজিক অবহেলাই বেশি দায়ী বিষয়ের পক্ষে অবস্থান করছে সাবার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং বিষয়ের বিপক্ষে অবস্থান করছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। শুরুতেই আমি দুই দলের বিতার্কিকদের পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই পক্ষদল। পক্ষদলের প্রথম বক্তা ফাহমিদা আক্তার নাবিহা, দ্বিতীয় বক্তা আয়রা নারমিন এবং দলনেতা হিসেবে আছেন মোহাম্মদ আধার ইস্তিয়াক হাসান। এই দলে সহকারী বিতার্কিক হিসেবে রয়েছেন সেমন্তী খন্দকার এবং রওজাতুল জান্না আফরা। বিপক্ষ দল তামিরুল মিল্লাত কাবিল মাদ্রাসার বিতার্কিকরা হচ্ছেন প্রথম বক্তা মীর বাহার মাহদি, দ্বিতীয় বক্তা ইসমাইল হোসেন এবং দলনেতা তাহসিন আলম মাহি। সহকারী বিতার্কিক হিসেবে থাকছেন সিয়াম রহমান এবং শামসুদ্দুহা ইস্তিয়াক। আজকের এই বিতর্কে বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব এম আলমগীর, তাহমিনা ইসলাম তিথি এবং মাহবুব হাসান। এবারে এই বিতর্কের নিয়মাবলী আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। গঠনমূলক পর্বে প্রত্যেক বক্তা 4 মিনিট করে বক্তব্য প্রদানের সুযোগ পাবেন। সেক্ষেত্রে 3 মিনিটে সতর্ক সংকেত এবং 4 মিনিটে চূড়ান্ত সংকেত বাজানো হবে। যুক্তিখণ্ডন পর্বে উভয় দলের দলনেতা 2 মিনিট করে বক্তব্য রাখার সুযোগ পাবেন। সেক্ষেত্রে 1.5 মিনিটে সতর্ক সংকেত এবং 2 মিনিটে চূড়ান্ত সংকেত বাজানো হবে। চূড়ান্ত সংকেত বাজানোর পর প্রত্যেক বক্তাকে তার বক্তব্য শেষ করতে হবে। এই বিতর্কে সময় সংরক্ষকের দায়িত্ব পালন করছেন মাইসা ফেরদৌস। আমি সকলকে সরাসরি আমাদের আজকের বিতর্কে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমেই আজকের বিতর্কের পক্ষদলের প্রথম বক্তা ফাহমিদা আক্তার নাবিহাকে আহ্বান জানাচ্ছি তার বক্তব্য রাখার জন্য।
1: মানুষ বাঁচে আশায়। মানুষের এই আশাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব পরিবারের এবং সমাজের। কিন্তু সেই সমাজ যখন সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়, সেখানেই মৃত্যু হয় আশার, সেখানেই মৃত্যু হয় স্বপ্নের। যেখানে স্বপ্ন বাঁচে না, সেখানে নেশার জন্ম হয়। ধন্যবাদ মাননীয় সভাপতি আজকের বিতর্কের মঞ্চে আমাকে আমার বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়ার জন্য। আজকে বিতর্কের বিষয় মাদকাসক্তির পেছনে ব্যক্তিগত দুর্বলতার চেয়ে সামাজিক অবহেলাই বেশি দায়ী। সঙ্গত কারণেই পক্ষে অবস্থান করছি। সরাসরি চলে যাচ্ছি সংগ্রহণে। আজকে আমরা মাদকাসক্তি বলতে বোঝাচ্ছি এমন একটি দীর্ঘস্থায়ী শারীরিক এবং মানসিক অবস্থা যার ফলে একজন ব্যক্তি বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্য যেমন মদ, গাঁজা, ইয়াবা, ঘুমের ওষুধ ইত্যাদির প্রতি তীব্রভাবে নির্ভরশীল হয়ে পড়েন এবং ক্ষতিকর পরিণতি জানা সত্ত্বেও মাদক দ্রব্য সেবন করেন। আজকে আমরা ব্যক্তিগত দুর্বলতা বলতে বোঝাচ্ছি সুস্থ মস্তিষ্কে একজন ব্যক্তির স্বাধীনভাবে ও ইচ্ছাকৃতভাবে মাদকদ্রব্য সেবনের আকাঙ্ক্ষাকে। আজকে আমরা সামাজিক অবহেলা বলতে বোঝাচ্ছি কোনো ব্যক্তির বেড়ে ওঠা এবং সুন্দর জীবনযাপন নিশ্চিত করতে তার সমাজ, পরিবার, রাষ্ট্র, অর্থনৈতিক কাঠামো, সংস্কৃতি এবং শিক্ষা ব্যবস্থার দায়িত্বের অবহেলাকে। এবং আজকে আমরা প্রস্তাবে থাকা ই প্রত্যয় দ্বারা বোঝাচ্ছি মাদকাসক্তির পেছনে ব্যক্তিগত দুর্বলতার চেয়ে তুলনামূলকভাবে সামাজিক অবহেলা বেশি দায়ী এবং ব্যক্তির সিদ্ধান্তকে সামাজিক পরিবেশ প্রভাবিত করে। মাননীয় সভাপতি, আজকে হয়তো প্রতিপক্ষ এসে আমাদের বলে দিয়ে যেতে পারেন মাদক সেবন করার জন্য ব্যক্তি নিজে সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাই এখানে ব্যক্তি দায়ী। কিন্তু মাননীয় সভাপতি, এখানে প্রশ্ন আসে যে ওই সিদ্ধান্ত গ্রহণের পিছনে যে পরিবেশ, সেটা আজকে কারা তৈরি করে দিয়ে গেছে? আজকে আমরা পক্ষ দল থেকে মনে করছি এই সিদ্ধান্ত তৈরির পেছনে 4টি কারণ দায়ী। 1, পারিবারিক অবহেলা। 2, প্রত্যাশিত সামাজিক আচরণের চাপ। 3, সমাজ ও রাষ্ট্রের ব্যর্থতা। এবং 4, দেশীয় সংস্কৃতিতে পাশ্চাত্যের অনুকরণ। মানসভাপতি, আজকে আমরা পক্ষদল থেকে এই 4টি ক্ষেত্র দ্বারা প্রমাণ করে যাব মাদকাসক্তির পেছনে কিভাবে সামাজিক অবহেলাই সবচেয়ে বেশি দায়ী। মানসভাপতি, প্রথমেই আসি। বলা হয়ে থাকে পরিবার এ হলো একটি প্রথম সামাজিক সংগঠন। অ আ ক খ থেকে শুরু করে পরিবার আমাদেরকে শেখায় জীবনের কোন মুহূর্তে কোন সিদ্ধান্ত নিতে হবে, কোন স্বপ্নটি দেখতে হবে। কিন্তু সেই পরিবারই যখন গুরুত্বের বদলে দেখায় ব্যস্ততার বাহানা কিংবা ভালোবাসার বদলে দেয় অবজ্ঞা, তখন সেই শিশুটির বিক্ষিপ্ত মন আশ্রয় খোঁজে অন্য কোথাও এবং অনেক ক্ষেত্রে সে আশ্রয়টা হয়ে গিয়ে দাঁড়ায় মাদক। মা ও সভাপতি লক্ষ্য করুন, আজকে সমাজ পরিবর্তনের সাথে সাথে আমাদের একান্নবর্তী পরিবারগুলো পরিণত হয়েছে একক পরিবারে, যেখানে কোনো এক সময় সন্তানের দেখাশোনার জন্য কেবলমাত্র বাবা মাই ছিল না, সাথে ছিল দাদা দাদি নানা নানি। সেখানে সন্তানের আদর যত্নের ভার এখন সম্পূর্ণভাবে বাবা মায়ের উপর, যেখানে কিনা বাবা মা আজ উভয়ই থাকে কর্মব্যস্ততায়। মা ও সভাপতি তাই আজ প্রায় প্রতিটি পরিবারেই দেখা যায় সন্তানের স্কুলে বন্ধুর সাথে ঝগড়া হওয়া কিংবা প্রেমিকার সাথে মনোমালিন্য হওয়ার কষ্টটুকু আজ তারা বাবা মার সাথে শোনাতে পারছে না। মা ও সভাপতি একটি মার্কিন গবেষণা মনিটরিং দ্য ফিউচারে দেখা যায় একক পরিবারে থাকা সন্তানগুলোর মধ্যে মাদক গ্রহণের হার প্রায় 19.3% পর্যন্ত, যা বিশেষ করে হয়ে থাকে বাবা মায়ের অসচেতনতা এবং অমনোযোগের কারণে। মা ও সভাপতি আজকে যেখানে পরিবারে সন্তানকে গুণগত সময় এবং পর্যাপ্ত সময় দিতে ব্যর্থ, সেখানে সেই সন্তান যদি আজকে মাদকাসক্তে লিপ্ত হয় তাহলে তার দায় কি ব্যক্তির দুর্বলতার বেশি নাকি সামাজিক অবহেলার বেশি? অবশ্যই সামাজিক অবহেলার বেশি। মা ও সভাপতি ব্যস্ত এবং ভঙ্গুর পরিবারের ছেলেমেয়েরা মন খুলে তাদের পরিবারের সাথে কথা বলতে না পারায় তারা জড়িয়ে পড়ে পাড়ার দোকানে আড্ডা দেওয়া সেই ছেলেমেয়েদের সংগঠনে যারা কিনা মাদকাসক্ত। মা সভাপতি আপনার নিশ্চয়ই মনে আছে সেই ঐশীর কথা, যে কিনা বাবা মায়ের সাথে গুণগত সময় কাটাতে না পারায় মাদকাসক্ত হয়ে পড়ে এবং এক সময় সে মাদকের টাকা জোগাড় দিতে বাবা মাকে পর্যন্ত হত্যা করতে পারে। মা সভাপতি, ঐশী আজকে আমাদের কাছে মাদকাসক্তির পেছনে সামাজিক অবহেলার সবচেয়ে বেশি বড় দৃষ্টান্ত। মা সভাপতি, আজকে আমরা এমন এক সমাজে বসবাস করি যেখানে পিতা মাতাই সরাসরি সন্তানের সামনে মাদক সেবন করছেন, তাই স্বাভাবিকভাবে সন্তানের কাছে তা একটি স্বাভাবিক গ্রহণযোগ্য ধারণায় পরিণত হয়েছে। মা সভাপতি, তার কারণে আজকে আমরা পক্ষদল থেকে মনে করছি মাদকাসক্তির পেছনে ব্যক্তিগত দুর্বলতা থাকলেও তার প্রধান কারণ সামাজিক অবহেলা। ধন্যবাদ মা সভাপতি, ধন্যবাদ সবাইকে।
0: ধন্যবাদ পক্ষদলের প্রথম বক্তা ফাহমিদা আক্তার নাবিহাকে তার বক্তব্যের জন্য। এ পর্যায়ে বিপক্ষ দলের প্রথম বক্তা মীর বাহার মাহদীকে আহ্বান জানাচ্ছি তার বক্তব্য রাখার জন্য।
2: ভেঙে ফেলো এই জড়তার জাল, ছিঁড়ে ফেলো সব মোহ, নিজের শক্তিতে জেগে ওঠো আজ বিপ্লব বিদ্রোহ। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং যারা শুনছেন সবাইকে। মাননীয় সভাপতি, আজকের বিতর্কের বিষয় হলো মাদক আসক্তির পেছনে ব্যক্তিগত দুর্বলতার চেয়ে সামাজিক অবহেলাই বেশি দায়ী। কিছু যুক্তিসঙ্গত কারণে এর পুরোপুরি বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, আমরা কেন বলছি যে সামাজিক অবহেলার চেয়ে ব্যক্তিগত দুর্বলতা বেশি দায়ী? আমরা বিভিন্ন কারণ বলে যাব যার কারণে আপনি বুঝে যাবেন যে সামাজিক অবহেলার চেয়ে ব্যক্তিগত দুর্বলতাই বেশি দায়ী। আমরা কিন্তু জানি যে বিভিন্ন মানুষ বলে যে ছোট লোকরাই বা গরিব মানুষরাই সেই মাদক সেবন করে, কিন্তু মাননীয় সভাপতি আমরা দেখতে পাবো বড় বড় ব্যক্তিবর্গই কিন্তু মাদক সেবন করে বা এতে আনন্দ পায়। যেমন আমরা এখানে অনেকজনের নাম প্রকাশ করে যাব, যেমন অ্যাডলফ হিটলার, জন কেনেডি, নিক্সন এবং মাও সেতুং এবং পপ তারকা মাইকেল জ্যাকসন। মাননীয় সভাপতি, আমরা কিন্তু দেখতে পাবো যে একজন গরিব ছেলে যে কুড়িঘর থেকে উঠে এসেছে, সে মাদক না ছুঁয়ে তার জীবনযাপন করতে পারছে, সেখানে কিন্তু বড় বড় লোকরা বা বড় বড় ব্যক্তিবর্গরা সেই মাদক সেবন করছে। এর কারণ মাননীয় সভাপতি, এর কারণ সামাজিক অবহেলা হতে পারে, কিন্তু এর মূল কারণ হচ্ছে ব্যক্তিগত দুর্বলতা। মাননীয় সভাপতি, আমরা যদি দেখি আমাদের দেশে বিভিন্ন জায়গায় কিন্তু মাদক সেবন বা যারা মাদকাসক্তির পিছনে ছুটছে তাদের পুনর্বাসন কেন্দ্র, সেখানে কি করা হয় মাননীয় সভাপতি? সেখানে কি সামাজিক অবহেলার দিকে খেয়াল করা হয়? সেখানে সর্বপ্রথম ব্যক্তিগত দুর্বলতার দিকেই কিন্তু খেয়াল করা হয়। সেখানে ব্যক্তিগত দুর্বলতা তারা নিঃশেষ করে দিতে চায়, তারা শেষ করে দিতে চায়। এর ফলে কিন্তু সেই ব্যক্তি তার মাদকাসক্তি ছেড়ে দেয় বা মাদক দ্রব্য তারা স্পর্শ করতে পারে না বা স্পর্শ করে না। মাননীয় সভাপতি, আমরা যদি দেখতে পাই যে বিভিন্নভাবে কিন্তু বন্ধুদের চাপ বা বিভিন্ন জায়গায় যা সমাজ চাপ দেয়, কিন্তু মাননীয় সভাপতি যারা চাপ দেয় সে যে মাদকদ্রব্য সেবন করবে সেটির পুরোপুরি নিশ্চয়তা বা পুরোপুরি ইয়া থাকে কিন্তু মাননীয় সভাপতি তার নিজের উপরে, তার ব্যক্তিগত বিবেক, তার ব্যক্তিগত ইচ্ছার উপরে। মাননীয় সভাপতি, সেই ব্যক্তি যদি তার ইচ্ছা না করে যে সে মাদকদ্রব্য সেবন করবে না বা মাদকদ্রব্য ছেড়ে দিবে, তাহলে কিন্তু সেই সামাজিক চাপ বা সামাজিক অবহেলা বা বন্ধুদের চাপ থেকে কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। মাননীয় সভাপতি, আমরা কিন্তু দেখতে পাবো বিভিন্ন সময় একই পরিবারে বা একই সমাজে দুজন মানুষ থাকে, দুজন মানুষ এক একভাবে গড়ে ওঠে, সে একজন হলো যে মাদকদ্রব্য সেবন করে, আর আরেকজন হলো মাদকদ্রব্য সেবন করে না। যে মাদকদ্রব্য সেবন করে তার থেকে কিন্তু আরেকজন প্রভাবিত হয়, কিন্তু সেই প্রভাবিত যদি না হতে চায় তাহলে তার ব্যক্তিগত কারণ বা ব্যক্তিগত দুর্বলতাই কিন্তু সামাজিক অবহেলার চেয়ে বেশি দেয়। মাননীয় সভাপতি, আমরা কিন্তু দেখতে পাব বিভিন্নভাবে বন্ধুদের দেখে সেই মাদকদ্রব্য ট্রাই করা, বা বিভিন্নভাবে বন্ধুদের দেখে যে নিজের ইচ্ছা মতো, নিজের পছন্দ মতো, নিজের আনন্দের কারণে কিন্তু একজন মানুষ মাদকদ্রব্য সেবন করে থাকে। আমরা কিন্তু দেখতে পাবো বিভিন্নভাবে বিভিন্ন বড় বড় ব্যক্তিবর্গ কিন্তু মাদক সেবন ট্রাই করে থাকে। এখানে আমি অনেকজনের নাম বলেছিলাম, যেমন মাইকেল জ্যাকসন, বিভিন্ন পপ তারকা, এবং আমাদের অ্যাডলফ হিটলার, এবং নিক্সন, এবং চীনের প্রতিষ্ঠাতা মাও সেতুং। মাননীয় সভাপতি, আমরা বলতে চাই যে তারা কিভাবে এই মাদকদ্রব্য সেবন করছে, কি কারণে মাদকদ্রব্য সেবন করছে। এর কারণ হচ্ছে সামাজিক অবহেলা হতে পারে, কিন্তু সামাজিক অবহেলার থেকে ব্যক্তিগত দুর্বলতাই কিন্তু সব থেকে বেশি দায়ী। সর্বশেষ মাননীয় সভাপতি, এখানে দাঁড়িয়ে আমি একটি কথাই বলে যেতে চাবো, আল্লামা ইকবালের একটি উক্তি, তোমার ঈগল পাখির মতো উড্ডয়ন ক্ষমতা রয়েছে, তুমি কেন মাটির প্রকার মতো অন্ধ মোহে পড়ে আছো? নিজের আত্মাকে এতটা শক্তিশালী করো যেন কোনো প্রলোভনই তোমাকে স্পর্শ করতে না পারে। ধন্যবাদ মাননীয় সভাপতি, এবং ধন্যবাদ সবাইকে।
0: ধন্যবাদ বিপক্ষ দলের প্রথম বক্তাকে। এবার যে আবারও পক্ষ দলের দ্বিতীয় বক্তা আয়রা নারবিনকে আহ্বান জানাচ্ছি তার বক্তব্য রাখার জন্য।
3: ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী আজ আমাকে এই মঞ্চে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। যুক্তিসঙ্গত কারণে আজ আমি নির্ধারিত বিষয়ের পক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, আজ আমার বিজ্ঞ প্রতিপক্ষ দল বারবার বলে যাচ্ছেন যে মানুষ নিজ ইচ্ছায় নিজের সিদ্ধান্ত নিয়ে মাদক গ্রহণ করছে, তার কাছে মাদক গ্রহণ না করার সুযোগ থাকতেও সে মাদক গ্রহণ করছে কৌতূহলের কারণে ও নানান কারণে। কিন্তু এখানে আসল প্রশ্নটি হলো, মানুষ সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু আসক্তি বিষয়টি সিদ্ধান্তের চেয়ে কমপ্লিটলি আলাদা। কারণ আসক্তি অর্থাৎ তীব্রভাবে নির্ভরশীল হওয়া, নিরুপায় হয়ে যখন একটি মানুষ অনিচ্ছায় অনিচ্ছাকৃতভাবে একটি জিনিসের উপর এতটাই আকর্ষণ হয়ে যায় যে সে সুস্থভাবে মস্তিষ্কটাকে বৃদ্ধি করতে পারে না, সেটি হচ্ছে আসক্তি। এখানে আপনি বুঝতে পারছেন যে এই সিদ্ধান্ত থেকে বের হয়ে যদি সে ব্যক্তিগতভাবে দুর্বল হতে থাকে, কিন্তু সে আসক্ত হতে অবশ্যই তার সমাজের ভূমিকাই এখানে মুখ্য এবং প্রথম, কারণ তার সিদ্ধান্তের পিছনে তার পরিবেশই তাকে প্রভাবিত করেছে। তারা আরও বলে যায় যে আজ আমরা সমাজে দেখতে পারি যে যারা গরিব না বা যারা অত্যন্ত সম্পদশালী বা বড়লোক মানুষ, মাও সেতুং, অ্যাডলফ হিটলার, এরাও কেন মাদক সেবন করেছেন। আসলে এখানে বুঝতে হবে মাদকের সহজলভ্যতার একটি বিশাল প্রভাব আছে মাদক সেবনের এখানে। আজ যদি সমাজ আইন শৃঙ্খলা বাহিনী সোচ্চার হতো তাহলে মাদক এত সহজলভ্য হতো না। এই বড়লোক মানুষদের কাছে মাদক একটি অস্ত্র হতে পারতো না, তারা মাদকের ব্যবসা চালিয়ে যেতে পারতো না, ফলে সমাজে তারা অন্য কাউকে প্রভাবিত করতে পারতো না, নিজেরাও প্রভাবিত হতো না, কারণ তারা আইনকে ভয় পেত। এটিও একটি সমাজের ব্যর্থতা যে তারা মানুষকে সচেতন করতে পারে না, তারা আইন শৃঙ্খলা বাহিনী সোচ্চার করতে পারে না, এবং তারা সহজলভ্যতা কমাতে পারে না। তারা আরও বলে যায় যে পুনর্বাসনে গিয়ে তারা নিজ ইচ্ছায় মাদক ছাড়তে পারে না। আসলে পুনর্বাসনটা আমাদের দেশে কতটা যথাযথভাবে প্রচলিত, যারা পুনর্বাসনে যায় মানুষ তাদের সেই মাদক আসক্ত ব্যক্তিদেরকে দেখে নাক সিটকায়, তাদের অবজ্ঞা করে, ফলে তারা কখনোই এই সামাজিক অবহেলার কারণে সমাজের উপর নির্ভরশীল হতে পারে না। এই নির্ভরশীল হতে পারে না দেখেই তারা মাদকের কাছে সান্ত্বনা খোঁজে, এবং পুনর্বাসনে যাওয়ার পরেও তারা মাদকাসক্তি ছাড়তে পারে না, কারণ পুনর্বাসনের মানুষও তাদেরকে অবহেলা করে। এবং তারা আরও বলে যায় যে কিছু কিছু মানুষ শুধুমাত্র কৌতূহলের ক্ষেত্রে বন্ধুদের প্রভাবিত হয়ে শুধুমাত্র ইচ্ছার চেষ্টা করার ইচ্ছে দিয়ে মাদক গ্রহণ করে। আসলে এটির একমাত্র কারণ হচ্ছে কারণ সমাজ এই বিভিন্ন এলাকায় মাদকের সচেতনতা প্রচার করে না, তারা অসচেতন যে মাদক শরীরের জন্য কতটা ক্ষতিকর, এই জন্য তারা নির্দ্বিধায় বন্ধুদের জন্য প্রবাহ হয়ে মাদক সেবন চেষ্টা করছে। এই জন্যই আমরা যুক্তিসঙ্গত কারণে দেখিয়ে যাব কিভাবে মাদকের আসক্তির পেছনে সামাজিক অবহেলাই ব্যক্তিগত অবহেলার চেয়ে বেশি দায়ী। আমাদের দ্বিতীয় যুক্তিটি ছিল প্রত্যাশিত সামাজিক আচরণের চাপ। মাননীয় সভাপতি, সমাজে বসবাস করা ব্যক্তির সক্রিয় সিদ্ধান্তের ক্ষমতা খুবই কম, কারণ আজ ব্যক্তি সমাজের কাছে একটি পণ্য। আমাদের বাংলাদেশে শিক্ষা যতটা সহজলভ্য হয়েছে, চাকরির বাজার ততটাই দুর্বল। ইউনেস্কোর একটি তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রাপ্তবয়স্ক নাগরিকদের মধ্যে শিক্ষার হার প্রায় 79%, কিন্তু বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর তথ্য অনুযায়ী বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার প্রায় 13.45%, যা সমগ্র দেশের বেকারত্বের হারের চেয়ে অনেক বেশি। এর কারণ রাষ্ট্রের কাঠামোগত দুর্বলতার কারণে কর্মসংস্থানের বৃদ্ধি প্রয়োজনীয় হারে হচ্ছে না, ফলে দিন দিন শিক্ষিত বেকারের সংখ্যা বেড়েই যাচ্ছে। এই শিক্ষিত বেকার যখন সমাজে বসবাস করছে, সমাজ তাকে কটাক্ষ করছে, হীনমন্যতায় ভোগাচ্ছে, এই যে সে সমাজের কাছ থেকে সান্ত্বনাটা পেল না, অনুপ্রেরণা পেল না, সমাজের কাছে সে আর নির্ভরশীল থাকতে পারছে না, সে একটি সহজ পন্থা খুঁজছে এই সান্ত্বনাটা পাওয়ার, সেটি কখনো হয়ে যাচ্ছে মাদক। তখন আমরা দেখতে পাই যে সে মাদকের উপর দিন দিন আরো বেশি নির্ভরশীল হয়ে যাচ্ছে, সেটা ছাড়তে পারছে না। ঢাকা ট্রিবিউনের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের বেকার জনগোষ্ঠীর মধ্যে প্রায় 43% মাদকাসক্ত। কর্মসংস্থানের আজ এই অপর্যাপ্ততা সমাজের একটি তরুণকে কোণঠাসা করে তুলছে, ফলে এই কোণঠাসার অবস্থা থেকে পরিত্রাণ পেতেই সে মাদকাসক্তির পথে ধাবিত হচ্ছে। অর্থ সংস্থানের অভাবে মাদক ব্যবসায়ী দেখা যাচ্ছে, মাদকের চোরাই চালান বাড়ছে, তার জন্য মাদক সহজলভ্য হচ্ছে। এর কারণে কিছু মানুষ স্বেচ্ছায় মাদক না গ্রহণ করলেও তারা যেই সমাজে জন্ম নিয়েছে সেই সমাজে প্রচলনের কারণেও মাদক গ্রহণ করতে পারছে। তৃতীয়ত আমরা ব্যাখ্যা করে যাব সমাজ ও রাষ্ট্রের ব্যর্থতা। তাই আজকে আমরা বলতে চাচ্ছি সামাজিক অবহেলার কারণে মাদক আসক্তি বৃদ্ধি পাচ্ছে এবং এটি মূলত ব্যক্তিগত দুর্বলতার চেয়ে বেশি দায়ী। ধন্যবাদ।
0: ধন্যবাদ পক্ষদলের দ্বিতীয় বক্তা আয়রা নারমিনকে। এ পর্যায়ে বিপক্ষ দল তামিরুল মিল্লাত তামিল মাদ্রাসার দ্বিতীয় বক্তা ইসমাইল হোসেনকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি।
4: মানুষ যখন নিজের বিবেকের কাছে হেরে যায় তখনই ধ্বংসের প্রথম পদক্ষেপ বেছে নেয়। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, বিপক্ষ দল এবং সম্মানিত শ্রোতাবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। মাননীয় সভাপতি, আমরা স্বীকার করছি সমাজ, পরিবেশ ও পরিবার মানুষের জীবনে প্রভাব ফেলে, কিন্তু প্রভাব আর দায় এক জিনিস নয়। সমাজ একজন মানুষকে সুযোগ করে দিতে পারে, সীমাবদ্ধতা তৈরি করে দিতে পারে, আবার সঠিক দিক নির্দেশনা দিতে পারে, কিন্তু পরিবেশে সেই মানুষ কী প্রতিক্রিয়া দেখাবে সেই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তি নিজের নন, স্পিকার। তাই বিরোধী দল যেভাবে বিশ্বাস করে মাদকাসক্তির মূল কারণ সামাজিক অবহেলাই নয়, বরং ব্যক্তিগত দুর্বলতা, আত্মনিয়ন্ত্রণের অভাব। একই সমাজে ভিন্ন ফলাফল। মাননীয় সভাপতি, যদি সামাজিক অবহেলার প্রধান কারণ হতো তাহলে একই সমাজে থাকা সব মানুষই মাদক আসক্ত হয়ে পড়তো, কিন্তু বাস্তবতা কি তাই? বাস্তবতা তাই না। একই পাড়া, একই স্কুল, একই অর্থনৈতিক, তার মধ্যেও কেউ মাদকাসক্ত হয়, আবার কেউ জীবন সফল করে গড়ে তোলে। একই পরিবার, একই সন্তান মাদকাসক্ত, আরেকজন সন্তান দায়িত্বশীল ও শিক্ষিত নাগরিক। অনেক দারিদ্র পরিবার ঘরের সন্তানও তারা তাদের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছে যায়, কিন্তু অনেক উচ্চবংশী ছেলেও তারা খুব সহজেই মাদকাসক্তিতে জড়িয়ে পড়ে। এখানে প্রশ্নটি মাননীয় সভাপতি, পার্থক্যটা কোথায়? পার্থক্যটা আসলে সমাজে না, পার্থক্যটা ব্যক্তির ভিতরে। মানসিক শক্তি, আত্মনিয়ন্ত্রণ, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, ভালোমন্দ বিচারের সক্ষমতা। সমাজ সবাইকে একই পরিবেশ দেয়, কিন্তু সবাইকে একই সিদ্ধান্ত নেয় না। এটাই প্রমাণ করে যে মাননীয় স্পিকার, এখানে ব্যক্তি এখানের প্রধান নিয়ামক। মাদক গ্রহণের সূচনা সবসময় ব্যক্তিগত সিদ্ধান্ত। মাননীয় সভাপতি, মাদকাসক্তি ধাপে ধাপে বেড়ে গড়ে ওঠা একটি প্রক্রিয়া, যার শুরু সবসময় ব্যক্তিগত সিদ্ধান্ত থেকে। কৌতূহল, বন্ধুর প্রভাবে ভুল সিদ্ধান্ত, মানসিক চাপ থেকে সাময়িক মুক্তির চেষ্টা, হতাশা ও সামলাতে না পারা, এই সবই ব্যক্তির ভিতরে দুর্বলতা ও সিদ্ধান্তহীনতার ফল। গুরুত্বপূর্ণ বিষয়, মাননীয় সভাপতি, কেউ কাউকে জোর করে প্রথমবার মাদক গ্রহণ করে না, সমাজও কাউকে হাত ধরে মাদক দিয়ে দেয় না। প্রথম পদক্ষেপটি ব্যক্তির হা বলার সিদ্ধান্তের মাধ্যমে গড়ে ওঠে। মানসিক দুর্বলতা আত্মনিয়ন্ত্রণের অভাবের মূল কারণ। মাননীয় সভাপতি, মাদকাসক্তির গভীরে দিক দেখা যায় এটি শুধু সামাজিক নয়, বরং এটি গভীর মানসিক ও আচরণগত সমস্যা। যারা সহজে চাপ সহ্য করতে পারে না, যারা দ্রুত হতাশ হয়ে ওঠে, যারা আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না, যারা তাৎক্ষণিক আনন্দকে বেশি গুরুত্ব দেয়, যারা দীর্ঘমেয়াদী শক্তি ভাবতে পারে না, তাদের মধ্যে মাদকাসক্তির ঝুঁকি বেশি দেখা যায়। সমাজ ভূমিকা রাখলেও সমাজ কাউকে মাদক নিতে বাধ্য করে না, বরং একই সমস্যার মধ্যে মানুষ বিকল্প পথ খুঁজে নিতে পারে, আরেকজন মাদকাসক্তি বেছে নেয়, কিন্তু এটাই পার্থক্য ব্যক্তিগত দুর্বলতার প্রকাশ করে। সামাজিক অবহেলা থাকলেও সবাই সমানভাবে প্রভাবিত হয় না। মাননীয় সভাপতি, একটি বাস্তব সত্য হলো সামাজিক সমস্যা সবার জন্য একই হলেও ফলাফল সবার জন্য এক নয়। দারিদ্র, পারিবারিক অশান্তি, শিক্ষার অভাব, এসব অনেকের জীবনে থাকতে পারে, কিন্তু সবাই মাদকাসক্ত হয় না। যদি সামাজিক অবহেলাই প্রধান কারণ হতো তাহলে ফলাফল এত ভিন্ন হতো না। এটি প্রমাণ করে সামাজিক অবহেলা শুধু ঝুঁকি তৈরি করে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত ব্যক্তি নিজ থেকেই আসে। বন্ধুর প্রভাব থাকলেও প্রতিরোধ ক্ষমতা ব্যক্তিগত। মাননীয় সভাপতি, বন্ধুর প্রভাব বাস্তব কিন্তু চূড়ান্ত নয়। একই প্রভাবে কেউ না বলতে পারে, কেউ নিজেকে সরিয়ে দিতে পারে, কেউ নিজের লক্ষ্যকে বড় করে দেখতে পারে। এখানে পার্থক্য হলো প্রতিরোধ করার ক্ষমতা। চাপ সবার উপরে আসে, কিন্তু সক্ষম কার কতটুকু সেটাই নির্ধারণ করেন সভাপতি। অর্থাৎ সমস্যা চাপ নয়, সমস্যা হলো চাপ সামলানোর ব্যক্তিগত ক্ষমতা। ধারাবাহিক সিদ্ধান্তের ফলাফল মাননীয় সভাপতি, মাদ্রাসা একদিন তৈরি হয় না, এটি ধাপে ধাপে গড়ে ওঠে। প্রথমবার গ্রহণ, আবার গ্রহণ, অভ্যাসে পরিণত, নির্ভরতা তৈরি, প্রতিটি ধাপে ধাপে ব্যক্তি সিদ্ধান্ত নেয় সে চালিয়ে যাবে কি না। মাননীয় সভাপতি, আমাদের পক্ষ দল থেকে একটা কথা আসছে যে কেউ যদি হতাশায় ভুগে তাহলে সে তীব্রভাবে মাদ্রাসাতে নির্ভরশীল হয়। তার কাছে আরও আরও অনেক অপশন ছিল, সে চাইলে তার খেলাধুলা নির্ভরশীল হতে পারতো, সে চাইলে তার ভালো যে কাজ, সে ভালো কাজ যে সবসময় পছন্দ করে সেই কাজটা সে করতে পারতো। সমাজের 101 অপশন থাকা সত্ত্বেও সে কেন মাদকে বেশি নিল, সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। মাননীয় সভাপতি, পরিবারের অবহেলতা, কিছু কিছু পরিবার অবহেলতার পরও মানুষ সেই লক্ষ্যে পৌঁছে, কিন্তু কিছু পরিবার ভালোবাসা থাকলেও অনেক সন্তান খুব সহজে মাদকে পৌঁছিয়ে যায়। ব্যক্তি যখন মাদকাসক্তি গ্রহণ করে সে জানে এটা খারাপ বা কিন সে জানে এটা ক্ষতিকর, সে জানা সত্ত্বেও সে যখন এটা গ্রহণ করে সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। সবচেয়ে বিবেচনা করে মাননীয় সভাপতি, আমরা ধীরে বলতে পারছি মাদকাসক্তির পিছনে সামাজিক অবহেলা, ব্যক্তিগত দুর্বলতা, আত্মনিয়ন্ত্রণের অভাব এবং মানসিক ভঙ্গুরতাই বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বিরোধী দল এই মোশনের দৃঢ় বিরোধিতা করছে।
0: ধন্যবাদ বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা ইসমাইল হোসেনকে তার বক্তব্যের জন্য। এবার পক্ষ দলের দলনেতা সাবার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মোহাম্মদ আধার ইস্তিয়াক হাসান, আধার ইস্তিয়াক হাসানকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি।
5: শুরুতেই চলে যাচ্ছি বিজ্ঞ প্রতিপক্ষের কিছু কথায়। তারা শুরুতে বারবার বলে যাচ্ছেন যে পুনর্বাসন কেন্দ্র, যেটা আজকে আপনার একটি সামাজিক প্রতিষ্ঠান, সেখানে যখন কোনো মাদকাসক্ত ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়, সেখানে এই মাদকাসক্ত থেকে তাকে পরিত্রাণ দেওয়ার জন্য তার যে ব্যক্তিগত দুর্বলতা আছে সেটাকে নিরাময় করা হয়। অর্থাৎ এই ভিত্তিতে তারা ব্যক্তিগত দুর্বলতাকে প্রধান কারণ হিসেবে বিবেচনা করছেন। কিন্তু সমস্যাটা তখন দাঁড়ায় যখন আপনি আপনার সমাজে পরিলক্ষিত করেন যে আপনার এই যে সামাজিক প্রতিষ্ঠান, যেটা কি না আপনার এই ব্যক্তিগত দুর্বলতাকে সমাধান করবে, সেটা নিজেই একটা অকার্যকর অবস্থায় পড়ে আছে, যেটা কি না সামাজিক অবহেলার একটা অংশ। অর্থাৎ যেই মুহূর্তে আপনার পুনর্বাসন কেন্দ্র পরিত্যক্ত অবস্থায় থাকে, কিংবা পুনর্বাসন কেন্দ্র সঠিকভাবে ওই যে মাদকাসক্ত এক ব্যক্তি বা শিশু তার জন্য সঠিকভাবে কাজ করতে পারে না, এমনকি আপনার সমাজের মানুষজন যখন কিনা একটা মাদকাসক্ত ব্যক্তিকে কাছে না নিয়ে, কিংবা তাকে কাউন্সিলিং না করে, কিংবা তাকে মানসিকভাবে সাহায্য সহযোগিতা না করে বরং তাকে আরও বেশি দূরে ঠেলে দেয়, সেই মুহূর্তে আপনার এই যে সামাজিক বিভিন্ন পদক্ষেপ, যে পদক্ষেপগুলো আপনার এই ব্যক্তিগত দুর্বলতার এই সমস্যাটাকে সমাধান করত, এটাই একটি অকার্যকর অবস্থায় পড়ে থাকে। অর্থাৎ আপনি যেই কারণটাকে বলছেন না, এই কারণটার একটা ফ্যাক্টর বা এই কারণটার একটা বেজমেন্ট হিসেবে আমার এই জায়গায় পুনর্বাসন কেন্দ্র বা সামাজিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো কাজ করে। অর্থাৎ সামাজিক অবহেলার কারণে আপনার এই জায়গায় ব্যক্তিগত দুর্বলতা তৈরি হতে পারে এবং ওই ব্যক্তিগত দুর্বলতা থেকে আপনি আপনার মাদকাসক্তির মতো জিনিসগুলো গ্রহণ করে থাকেন। দ্বিতীয়ত, আজকে বিজ্ঞ প্রতিপক্ষ বলে চায় যে একই পরিবেশে থাকার পরেও কেন বিভিন্ন ধরনের মানুষ ভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। মানে সভাপতি, আপনি চিন্তা করুন, আজকে যে মুহূর্তে আজকে একটা শিশু একক পরিবারে জন্মগ্রহণ করে, যখন কিনা যৌথ পরিবারে যখন সে বিভিন্ন ধরনের পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা বলতে পারত, তার সামাজিকীকরণের পরিবেশটা ভিন্ন রকম ছিল, কিংবা যখন ব্যস্ততার কারণে বাবা মা ওই সন্তানকে সময় দিতে পারে না, আপনি কি মনে করেন বা সমাজের ওই যে ওই সকল মানুষজন তাদের মনোবলটা এরকম থাকবে যে দিন শেষে সামাজিক এই অনাচার হওয়ার পর কিংবা সমাজ কর্তৃক আমার এই চাপগুলো দেওয়ার পর আমি এই জায়গায় এই চাপগুলো সহ্য করে নিয়ে পরবর্তীতে মাদকাসক্তির এই ধারণা থেকে দূরে থাকবো? কখনোই না। এমনকি আপনি যদি বলেন সমাজ তো সবার উপর একই ধরনের চাপ দিচ্ছে, বিষয়টা কখনো এমন না। কেননা যেই মুহূর্তে আপনি দেখবেন সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন আপনার বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আপনার পরিবার কিংবা প্রতিবেশী, এই প্রত্যেকটা বিষয় সমাজ ভেদে শ্রেণী ভেদে প্রত্যেকটা জায়গায় ভিন্ন রকম। অর্থাৎ সামাজিকীকরণের এই প্রত্যেকটা প্রক্রিয়ায় শিশু যখন বড় হয় প্রত্যেকটা ক্ষেত্রে সে ভিন্ন পরিবেশে বড় হয়। অর্থাৎ আপনি যে কথাটি বলেন না যে আপনার একই পরিবেশে তারা বড় হয়ে ভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করছে, এটা কখনোই সম্ভব হয় না, কারণ তারা পরিবেশগতভাবে ভিন্ন হিসেবে বড় হয়। এবারে আসি আমাদের তৃতীয় ব্যাখ্যায়, অর্থাৎ সমাজ ও রাষ্ট্রের ব্যর্থতা। মাননীয় সভাপতি, আজকে আমার পুনর্বাসনের মতো বিষয়গুলো কিংবা মাদকের বিরুদ্ধে সামাজিক যে পদক্ষেপগুলো নেওয়া দরকার ছিল সেগুলো যদি আজকে আমার সমাজ কিংবা রাষ্ট্র সঠিকভাবে গ্রহণ করতে পারত বা সঠিকভাবে গ্রহণ করতো, এই জায়গায় কোনো ধরনের সামাজিক অবহেলা বা সামাজিক ব্যর্থতা কাজ করতো না, সেই ক্ষেত্রে আমার এই জায়গায় মাদকের এত আধিপত্য থাকতো না কিংবা মাদকের এত সহজলভ্যতা থাকতো না, কিংবা কেউ মাদককে জড়িয়ে পড়লেও ওই কাউন্সিলিংয়ের মাধ্যমে কিংবা ওই প্রকৃতভাবে ফাংশন করা পুনর্বাসন কেন্দ্রের মাধ্যমে আমি তাদেরকে সরিয়ে নিয়ে আসতে পারতাম। অর্থাৎ আমার এই জায়গায় মাদকের এত বিস্তৃতি হওয়ার একমাত্র কারণ আমার সামাজিক অবহেলা। আমাদের ব্যাখ্যার চতুর্থ ক্ষেত্র, কীভাবে দেশীয় সংস্কৃতির পাশ্চাত্যের অনুকরণের মাধ্যমে মাদক আসক্তি বৃদ্ধি পাচ্ছে। একটা উদাহরণ দিয়ে শুরু করি, হুমায়ুন আহমেদ কিংবা হানিফ সংকেতের মতো ব্যক্তিত্ব যারা কিনা বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড বা অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই সমাজে ইতিবাচক ভূমিকা রেখে গেছেন, তারা তাদের অনুষ্ঠান বা এই সব বিষয়ের মাধ্যমে যে ইতিবাচক ভূমিকা রেখে গেছেন, আজকে আমরা দেখতে পাই বিভিন্ন সিনেমা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তারা এই এমন কিছু সিন বা এমন কিছু দৃশ্যপট প্রদর্শন করছে যেখানে মাদকের আধিপত্য দেখা দিচ্ছে বা ওইখানে মূল অভিনেতা নিজেই মাদক আসক্ত। এই যে নায়ককে অনুকরণ করা কিংবা অভিন্ন একটা সংস্কৃতি অভিযোজিত হওয়া, এগুলোর কারণে আজকে আমার মাদকটা বৃদ্ধি পাচ্ছে, যেটাকে আমার সমাজ বা ওই সামাজিক প্রতিষ্ঠান কিংবা আমার সেন্সর বোর্ডের মতো জিনিসগুলো যেগুলো সমাজের অংশ সেগুলো নিয়ন্ত্রণ করতে পারত, যা কিনা সামাজিক অবহেলার কারণে সম্ভব হচ্ছে না। ধন্যবাদ সবাইকে।
0: ধন্যবাদ পক্ষ দলের দলনেতাকে। এ পর্যায়ে গঠনমূলক পর্বের সর্বশেষ বক্তা বিপক্ষ দলের দলনেতা তাহসিন আলম মাহি।
6: ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আজকে এই বিতর্কের মঞ্চে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, আজকে পক্ষদল বারবার তাদের যুক্তিগুলো দ্বারা প্রমাণ করেছে যে সুন্দর সুন্দর কথা বলে বিতর্কের মঞ্চে বক্তব্যের শ্রুতি মাধুর্যতা বৃদ্ধি করা যায়, কিন্তু নিজেদের যুক্তিহীন যৌক্তিকতা প্রমাণ করা যায় না। মাননীয় সভাপতি, এ পর্যায়ে আমি আমার পক্ষদলের যুক্তিগুলোর অগ্রহণযোগ্যতা আরও দৃঢ়ভাবে প্রমাণের জন্য আমাদের যুক্তিগুলো উত্থাপন করছি। মাননীয় সভাপতি, পক্ষদল থেকে যুক্তি এসেছে যে পরিবারের অবহেলার কারণে একজন সন্তান মাদকাসক্ত হয়। আচ্ছা মাননীয় সভাপতি, একজন পরিবারে যখন বাবা মা উভয় কর্মরত, তারা তার সন্তানের জন্য পরিশ্রম করে যায় সর্বোচ্চ, তার শিক্ষা দীক্ষা তার পরিবারের জন্য সর্বোচ্চ পরিশ্রম করে যায়, তখন সন্তান যদি সেই বিষয়টা বুঝতে না পারে, তার বাবা মা সময় দিচ্ছে না তাকে কারণ তার ভবিষ্যতের জন্য, তার ভালোর জন্য, তখন সেটা কিন্তু ব্যক্তির মানসিকতায় ভুল আছে। কারণ ব্যক্তি তার মানসিকতা দিয়ে দেখছে যে তার বাবা মা তাকে মূল্য দিচ্ছে না, কিন্তু মূলত তার বাবা মা তাকে মূল্য দিচ্ছে এবং তার একটি সুষ্ঠু ভবিষ্যৎ নির্বাচনের জন্য চেষ্টা করছে। দেখেন, আচ্ছা একটি চুক্তি এসেছে যে পিতামাতাও মাদক আসক্ত। আচ্ছা মাননীয় সভাপতি, মাদক কিন্তু নিজেও বলে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনি যখন ব্যক্তি যখন জানছে যে এটি ক্ষতিকর, তখন সে তার পিতামাতাকে দেখে তার এটা শিখার বিষয় না, তখন এটা তার দেখ তার বাবা মাকে বা পিতামাতাকে বিষয়টি নিষেধ করা উচিত এবং তা নিজের এটি থেকে নিজে মুক্তি পাওয়ার উপায় খোঁজা উচিত। তাছাড়া মাননীয় সভাপতি, আরও যদি আমরা দেখতে যাই, যখন পরিবেশ সমাজ কিন্তু সমস্যা আমাদের একই ধরনের হয়ে থাকে, কিন্তু একই পরিবারে যখন দুইটি সন্তান ভিন্ন ভিন্নভাবে বড় হয় কীভাবে? দেখেন মাননীয় সভাপতি, একই পরিবারে একটি ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুয়েটে চান্স পেতে পারে, কিন্তু আরেকটি ছেলে কী হয়, মাদকাসক্ত হয়ে যায়। এটি হচ্ছে ব্যক্তির মানসিকতা, কারণ ব্যক্তির মানসিকতা একজন ব্যক্তি তার বাবা মার পরিশ্রমকে বা পরিশ্রমকে দেখছে যে তাকে সময় দিচ্ছে না, কিন্তু আরেকজন দেখছে তার বাবা মা তার সুষ্ঠু ভবিষ্যতের জন্য সময় দিচ্ছে, সেক্ষেত্রে ব্যক্তির মানসিকতা নির্ভর করে। তাছাড়া আমাদের এই যুব সমাজে অনেকে কৌতূহলবশত মাদক সেবন করে, দেখি যে মাদক সেবন কিরকম, তখন তাদের এই আসক্তি সৃষ্টি হয়, তখন কিন্তু এটি মানসিকতা। আচ্ছা তারা একটি যুক্তি দিয়েছে যে মাদকের অবাধ সরবরাহ। আচ্ছা মাননীয় সভাপতি, আমাদের এই দোকানগুলোতে যতই মাদক সরবরাহ হোক, কিন্তু সকলেই কি মাদক কিনে? 100 জনের মধ্যে আমাদের প্রথম আলোর একটি প্রতিবেদন থেকে দেখা গেছে যে 100 জনের মধ্যে মাত্র 4 জন মাদক আসক্ত। আচ্ছা মাননীয় সভাপতি, আমাদের এই ক্ষেত্রে সমাজে ভিন্ন ফলাফলটা কিন্তু আমরা যদি দেখি, সবার মেইনলি কিন্তু মানসিকতা নিয়ে নির্ভর করে, একে অপরের মানসিকতা। একজনের মানসিকতায় সে ভালো কিছু করবে, আরেকজন মানসিকতায় সে খারাপ কিছু করবে। লেখক মোতাহার হোসেন চৌধুরী বলেছেন যে জাতির জীবন ধারা গঙ্গা যমুনার মতো দুই ধারায় প্রবাহিত, এক ধারার নাম আত্মরক্ষা বা স্বার্থপ্রসার, আরেক ধারার নাম আত্মপ্রকাশ বা পরার্থ বৃদ্ধি। একদিকে যুদ্ধ বিগ্রহ মামলা ফ্যাসাদ প্রভৃতি কদর্শ দিক, অপরদিকে সাহিত্য শিল্প ধর্ম প্রভৃতি কল্যাণ দিক। যে জাতি দ্বিতীয়টির প্রতি উদাসীন থেকে শুধু প্রথমটি সাধনা করে, সে জাতি কখনো উচ্চ জীবন অধিকারী হতে পারে না। মাননীয় সভাপতি, এই জিনিসটির সাথে কিভাবে আমাদের বিষয়টি সম্পর্ক যুক্ত? মাননীয় সভাপতি তার একটি উদাহরণ দিয়েছে বেকারত্ব। আচ্ছা মাননীয় সভাপতি, আমাদের বর্তমানে আমাদের এই জাতি খুবই আরামপ্রিয়, তারা খুব কম পরিশ্রম করে, তারা বেশি কিছু আশা করে, কিন্তু যখন তারা অল্প পরিশ্রমে ভালো কিছু আশা করে এবং ভালো কিছু পায় না, তখন তারা দোষ দেয় রাষ্ট্রে তাদেরকে চাকরি দিচ্ছে না। তাই বেকারত্বের মূল কারণ রাষ্ট্র, তারা স্বল্প পরিশ্রমে বেশি কিছু আশা করে, তারপর যখন তারা চাকরি পায় না, তখন সেটা রাষ্ট্রকে দোষারোপ করে এবং তারা মাদকাসক্ত হয়ে পড়ে। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে বক্তব্য প্রদান শুরু করে দেওয়ার জন্য।
0: ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতাকে তার বক্তব্যের জন্য। বিপক্ষ দলের দলনেতার বক্তব্যের সাথে সাথে আমাদের গঠনমূলক পর্ব শেষ হয়ে গেল, এখন যুক্তিখণ্ডন পর্ব। যুক্তিখণ্ডন পর্বে প্রথমেই পক্ষ দলের দলনেতাকে আহ্বান জানাচ্ছি তার বক্তব্য রাখার জন্য।
5: মাননীয় সভাপতিকে অসংখ্য ধন্যবাদ আমাকে আরও একবার বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, আজকে যদি বিপক্ষ দলের পুরো বিতর্কের দিকে আমরা তাকাই, তারা বারবার একই সুরে একটি কথা আমাদেরকে বলে যাওয়ার চেষ্টা করেন যে আজকে ব্যক্তির দৃঢ় মনোবল যদি থাকে কিংবা ব্যক্তি নিজে যদি কোনো একটা সিদ্ধান্ত নেয় যে আমি হাজার চাপ আমার উপর আসুক, আমি কোনো ধরনের মাদকের দিকে ধাবিত হব না, তাহলে সেক্ষেত্রে সে মাদকাসক্ত হবে না। অর্থাৎ এই জায়গায় কোনো একটা ক্ষেত্রে মাদকের জড়িয়ে যাওয়ার জন্য তার এই যে মানসিক দুর্বলতা এটাই দায়ী। তবে এই জিনিসটা এই পরিপ্রেক্ষিতে সত্য না। কেন? যে মুহূর্তে একটা দৃঢ় মনোবল সম্পন্ন ব্যক্তি কোনো একটা জায়গায় চাকরি না পেয়ে বেকার কিংবা কোনো একটা জায়গায় ভালো ফলাফল করতে না পেরে তার পরিবার থেকে তুচ্ছতাচ্ছিল্য হয়ে আসছে, এই ক্ষেত্রে সে যতটাই দৃঢ় মনোবল সম্পন্ন হোক না কেন, দিন শেষে সে কতদিন এই দৃঢ় মনোবলটা ধরে রাখবে? এই জায়গাটাতে এই যে একটা প্রভাব, তার সামাজিক পরিবেশের প্রভাব, যে সমাজ তাকে উচ্চ শিক্ষা অর্জন করার পরেও একটা কর্মসংস্থান সে ডিজার্ভ করে তারপরেও সে তাকে দিতে পারছে না, এটা সামাজিক অবহেলার প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ, এই যে সমাজ নিজের ভুলের কারণে আরেকজনকে বিষণ্ণতায় ফেলে দিচ্ছে, তারপরেও সমাজ তাকে বরণ করে নিচ্ছে না কিংবা সমাজ তাকে মানসিকভাবে সাহায্য করছে না, বরং সে যখন বেকার থাকছে তার পরিবার এমনকি তার সমাজ থেকে তাকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে, তাকে মানুষ হিসেবেও গণ্য করা হয় না। এটা হচ্ছে আপনার সামাজিক অবহেলার দ্বিতীয় ধাপ। এবং তৃতীয়ত, পরবর্তীতে যখন সে খুবই দৃঢ় মনোবল সম্পন্ন ব্যক্তি হয়েও এক পর্যায়ে গিয়ে মানসিক ভারসাম্য হারিয়ে মাদকাসক্ত হয়ে পড়ে, তখন মাদকাসক্ত হয়ে পড়ার পরও এই যে সমাজের তৃতীয় কাজটা ছিল আপনার পুনর্বাসন করা কিংবা তাকে কাউন্সিলিংয়ের মাধ্যমে এই জায়গা থেকে ফিরে নিয়ে আসা, এইটাতেও আপনার সমাজ এখন কার্যকর না। অর্থাৎ আপনি যেদিকেই তাকান না কেন, দিন শেষে আপনার এই ক্ষেত্রে ব্যক্তিগত দুর্বলতা যতটাই কার্যকর তার চাইতে হাজার গুণে বেশি কার্যকর আপনার এই সামাজিক অবহেলা, যেটার মাধ্যমে আপনার এই জায়গাটাতে মাদকাসক্ত ব্যাপক হারে বাড়ছে। তাই আমরা বলছি আপনার এই জায়গায় ব্যক্তিগত দুর্বলতার চাইতে বেশি সামাজিক অবহেলা মাদকাসক্ত বাড়ার মূল কারণ। ধন্যবাদ সবাইকে।
0: ধন্যবাদ পক্ষদলের দলনেতাকে যুক্তি খণ্ডন পর্বে তার বক্তব্যের জন্য। এবং এখন আহ্বান জানাচ্ছি আজকের বিতর্কের সর্বশেষ বক্তা যুক্তি খণ্ডন পর্বে বিপক্ষ দলের দলনেতাকে।
6: ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে আবারও বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, মাদক নিরাময় কেন্দ্র বা পুনর্বাসন, এক্ষেত্রে কি দেখা যায় যে তারা পুনর্বাসন কেন্দ্রে যখনও একটি ব্যক্তিকে পাঠানো হয় তখন কিন্তু সে পুনর্বাসন কেন্দ্র থেকে যখন শাস্তি শেষ হয় বা তখন কিন্তু সে আবার মাদকাসক্ত হয়ে যায়, তার দুর্বল মন মানসিকতার কারণে, তার এই তীব্র আসক্তির কারণে। মাননীয় সভাপতি, যখন ব্যক্তি অনেক চেষ্টা করে তখন কিন্তু তার পরিবার কখনো তাকে প্রেশার দেয় না, তুমি চাকরি পাচ্ছ না কেন, যখন পরিবারের মানসিকতা যখন ভুল হয় তখন কিন্তু ব্যক্তি হয় এই কাজটিতে তার উপর প্রেশার দেয়, কিন্তু এই ক্ষেত্রে ব্যক্তির মানসিকতা নির্ভরযোগ্য। মাননীয় সভাপতি, তার একটি যুক্তি দেখিয়েছে যে যখন ব্যক্তি কোনো অন্য কোনো উপায় খুঁজে না পায় তখন সে তীব্র আসক্তি হয়ে পারে মাদকের প্রতি। দেখেন মাননীয় সভাপতি, এক্ষেত্রে কিন্তু ব্যক্তি এটি নিজের মন মানসিকতা, সে যখন জানছে যে মাদক একটি ক্ষতিকর পদার্থ, তো এটা তার জন্য ক্ষতিকর, তারপরও সে এটি সেবন করছে, তখন এটি তার নিজের ভুল, তার মন মানসিকতা, সে কিন্তু ওই সময় তার যে ভুল তার সংশোধন করতে পারে, তো সে তা না করে সে আরও বড় ধরনের ভুল করছে, এটা তার নিজস্ব দুর্বলতা। তাছাড়া দেখেন মাননীয় সভাপতি, তার একটি যুক্তি দেখেছে আইনের ব্যর্থতা, সমাজে কোনো পদক্ষেপ নেওয়া হয় না। আচ্ছা মাননীয় সভাপতি, আমাদের এক্ষেত্রে যদি আমরা দেখি প্রতি ক্ষেত্রে প্রতি বছরই আমাদের বিভিন্ন ধরনের মাদক নিরাময় অনেক ধরনের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু মাদক আসক্ত ব্যক্তির পরিমাণ এত বেশি যার ফলে তারা সেই মাদকের প্রতি তীব্র আসক্তির ফলে তারা সেটি ছাড়তে পারছেন, যতই পদক্ষেপ নেওয়া হয় তারা সেই নিয়ম আইনের নিয়মকানুন ভঙ্গ করে হলেও সেই মাদকের প্রতি তীব্র আসক্ত হয়ে থাকে। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য।
0: ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতাকে তার বক্তব্যের জন্য। এর মধ্য দিয়ে আমাদের বিতর্ক শেষ হলো। এখন বিতর্কের পর আমাদের মূল্যায়ন পর্ব এবং এর মাঝখানে আমরা আমাদের আজকের বিতর্কের যারা সম্মানিত বিচারক ওনাদের পক্ষ থেকে বক্তব্য শুনব। আমাদের আজকের সম্মানিত বিচারক এম আলমগীর, মহাপরিচালক এবং রেক্টর স্কুলিং ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ। আমি আমাদের সম্মানিত বিচারককে ওনার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি।
7: ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত সভাপতি মহোদয়কে। আমাদের সমাজে একেবারে বেশ বৃক্ষের মতো যে একটি অনুষঙ্গ প্রতিনিয়ত আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে এবং যার ভয়াল থাবায় কিংবা ছোবলে আমাদের বিভিন্ন বয়সী মানুষ তাদের ব্যক্তিক, সামাজিক এবং আত্মিক অবয়বকে প্রতিনিয়ত ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে, সেটি হচ্ছে মাদক। আর এই মাদকাসক্তির পেছনের কারণটি আসলে কোনটি, এটা কি ব্যক্তি বিশেষের কোনো বিশেষ প্রচ্ছন্ন প্রভাব নাকি এটি সামাজিক অবহেলার একটি বাতাবরণ? এই তো বিতর্কের মূল উপজীব্য বিষয়, তাই না? একটা বিষয় আমাদের সবাইকে একটু মনোগভীর থেকে চিন্তা করতে হবে, মাদক নেয়ার ক্ষেত্রে পারিপার্শ্বিক এবং পারিবারিক সামাজিক অনুষঙ্গ কতটা দায়ী। আমরা দেখি কিন্তু রাস্তায় পথ শিশুদের একটা বেশ বড় অংশকে যারা আইকা গাম দিয়ে বা ড্যান্ডি যেটাকে বলে সেটা দিয়ে তারা কিন্তু এক ধরনের গণহারে মাদক সেবন করে, সেটাই তাদের বিনোদন। আমরা তাদের দেখে অনেকে নাক সিটকাই, অনেকে আবার উচ্চ বাচ্চা করি, অনেকে রসাতলে গেল সমাজ এই ধরনের শব্দ চয়ন করি। একবারও কি আমরা ভাবি যে এই শিশুরা কেন মাদক গ্রহণ করছে? যারা এত এত কথা বলি আমরা সমাজ সচেতনতার বিষয়ে, তাদের মধ্যে কতজন মানুষ আজ পর্যন্ত এরকম একটা শিশুর দায়িত্ব নিয়েছে? সে শিশুটা কি অপরাধী? তার হয়তো বাবা তাকে ছেড়ে চলে গেছে, মা ছেড়ে চলে গেছে, তার পথেই জন্ম, তার একবেলা খাবারের সংস্থান নেই, সে যেটুকু যেখান থেকে পারে সংগ্রহ করে সেটা দেশে আইকা কিনে, কারণ তার জীবনের একমাত্র বিনোদন হচ্ছে সেই আইকা, সেই ড্যান্ডি। সুতরাং প্রেক্ষাপট বুঝতে হবে, রাষ্ট্রকেন্দ্রিক যে চিন্তা চেতনা, রাষ্ট্র ব্যবস্থার ব্যর্থতা আছে কিনা যেমনি দেখতে হবে, আমাদের সামাজিক মনোভাবনার ব্যর্থতা আছে কিনা সেটাও যেমনি দেখতে হবে, এর পাশাপাশি আমরা আমাদের দায়িত্বের প্রতি মানবিক আবেশে কতটা সচেতন সেটাও দেখার বিষয়। এই সার্বিক দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে ব্যক্তি মানুষের যেমনি কখনো কখনো অতি মাদক প্রবণতা, মাদক প্রেমী আচরণ থাকতে পারে, তেমনি সামাজিক অবক্ষয়কে ঘিরে সামাজিক অবহেলাকেও আমরা অস্বীকার করতে পারি না। দুদিকেই পাল্লাটা কোনো না কোনোভাবে ভারী হয় এক একটা প্রেক্ষাপটকে বিবেচনায় এনে। আমি শুধু ছোট্ট একটা বিষয় বলে শেষ করি, মাদকের সহজলভ্যতা নিয়ে তোমরা কথা বলেছো, কিন্তু আমাদের একান্নবর্তী পরিবারগুলো ভেঙে একক পরিবার হওয়ার কারণে কর্মজীবী মা বাবার অনুপস্থিতির কারণে বাচ্চাদের উপর নিয়ন্ত্রণহীনতা বাড়ছে, বাচ্চারা নিয়ন্ত্রণে নেই বিধে আনফর্চুনেটলি সেই বাচ্চারা কিন্তু বিকল্প বিনোদন হিসেবে মাদককে বেছে নিচ্ছে, এটা একটা ভাবনার বিষয় বর্তমান সময়ে। আর তোমাদের উভয় দল কি বলি, দয়া করে যদি চার মিনিটের ডিবেট হয় কখনো চার মিনিটের প্রিপারেশন নিও না, 3.5 মিনিটের নিও, তাহলে তুমি কভার করতে পারবে। 4 মিনিট নিতে গিয়ে যখনই ঘন্টা বাঁচছে তুমি অপ্রস্তুত হচ্ছ, কারণ তোমাকে তো তাৎক্ষণিক যুক্তি খণ্ডন করতে হতে পারে। তো সময় সচেতনতার বিষয়টি তোমরা অবশ্যই মাথায় রাখবে। তো সম্মানিত সভাপতি মহোদয় এবং সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
0: ধন্যবাদ সম্মানিত বিচারক মহোদয়কে। আমাদের হাতে ফলাফল অল্প কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবে। ফলাফল প্রাপ্তির আগে আমরা আরেকজন বিজ্ঞ বিচারকের বক্তব্য শুনব। আমি আমাদের আজকের বিতর্কের অন্যতম বিচারক জনাব মাহবুব হাসানকে অনুরোধ করছি বক্তব্য রাখার জন্য।
8: ধন্যবাদ মাননীয় সভাপতি। বিতর্ক দুই দলই ভালো করেছেন। আমি একটু টেকনিক্যাল বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আমরা দেখছি যে আপনারা অনেক স্ক্রিপ্ট রিডিং করছেন, এটিও বিতর্কের ক্ষেত্রে এক ধরনের দুর্বলতা আমরা মনে করি। এবং সেই ক্ষেত্রে আমরা এটিও দেখলাম যে আপনারা যে স্ক্রিপ্ট লিখে নিয়ে এসেছেন সেখানে পর্যাপ্ত রিসোর্স নেই, পর্যাপ্ত ইনফরমেশন নেই, এটাও এক ধরনের দুর্বলতা। এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর আরেকটি বিষয় হচ্ছে, সেটা হচ্ছে স্ক্রিপ্ট ম্যানেজমেন্ট। অবশ্যই আমাদের একটা ছোট্ট একটা স্ক্রিপ্ট থাকতে হবে, সেই স্ক্রিপ্টে কি লেখা থাকবে, কিভাবে আমি বলবো, সেটার একটা ক্রমবিন্যাস থাকবে, সেই জিনিসটা আমি নিয়ে যেতে পারি। কিন্তু আমি যখন পুরো স্ক্রিপ্ট নিয়ে মঞ্চে উঠছি তখন কিন্তু বিষয়টা দৃষ্টিকটু লাগছে, এবং আপনি যখন স্ক্রিপ্ট দেখে বলছেন তখন প্রতিপক্ষ দলের যে যুক্তি খণ্ডনে যে জায়গাটা সেখানে কিন্তু আপনারা কোনো ধরনের হাত দিতে পারছেন না, এটা এক ধরনের দুর্বলতা। আরেকটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা সনাতনী বিতর্ক করি কিংবা সংসদীয় বিতর্ক করি, আমরা ফার্স্ট স্পিকার, সেকেন্ড স্পিকার, থার্ড স্পিকার, আমরা প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, আমাদেরকে জানতে হবে যে প্রথম বক্তার কাজ কি, দ্বিতীয় বক্তার কাজ কি, তৃতীয় যে বক্তা বা দলনেতে আসছে তার কাজ কি। আমরা যদি এই বিষয়গুলো না জানি তাহলে আমার বিতর্ক দাঁড় করানোর যে জায়গাটা, বিতর্ক যে জায়গায় দাঁড় হবে, যে জায়গা থেকে আমি বিতর্কটা করব, সেটা এলোমেলো হয়ে যায়। কাজে এই জিনিসটা আমাকে রাখতে হবে। এবং শেষ কথা, সেটা হচ্ছে যে লিঙ্ক আপ করা। আপনি যখন কোনো ইনফরমেশন দিচ্ছেন, আপনি যখন কবিতার লাইন বলছেন, আপনি যখন কোনো বিখ্যাত উক্তি বলছেন, সেই উক্তির সাথে আপনার যে বিতর্কের বিষয় সেটা সংযোগ কোথায়, এই বিষয়গুলো যদি আপনি না ধরতে পারেন বা আমাদেরকে যদি না ধরিয়ে দেন তাহলে আমাদের পক্ষে বিষয়টা নেওয়া অনেক কঠিন। এই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি আগামীতে বিতর্ক ভালো হবে। ধন্যবাদ।
0: ধন্যবাদ আমাদের বিজ্ঞ বিচারককে, প্রিয় শ্রোতা এবং উপস্থিত ছবি মণ্ডলী। আমাদের বিতর্কের ফলাফল হাতে এসে পৌঁছেছে। আজকের বিতর্কের ফলাফল আমি এখন জানিয়ে দিচ্ছি। প্রথমেই শ্রেষ্ঠ বক্তা, আজকের বিতর্কে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন পক্ষ দলের দলনেতা, অভিনন্দন জানাচ্ছি আমরা তাকে। আজকের এই বিতর্কে নম্বর আমরা যদি দেখি, পক্ষ দল পেয়েছে 430 নম্বর এবং বিপক্ষ দল 414.5। নাম্বার পেয়েছে। আজকের বিতর্কের বিজয়ী দল পক্ষ দল সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। আমরা বিজয়ী দলকে অভিনন্দন জানাচ্ছি, একই সাথে বিজিত দলকে অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকের যে বিষয়টি ছিল মাদকাসক্তির পেছনে ব্যক্তিগত দুর্বলতার চেয়ে সামাজিক অবহেলায় বেশি দায়ী, আজকে দুটি দল অত্যন্ত চমৎকার বিতর্ক করেছে বিষয়ের উপর। আমরা দুইটি দলকেই বিজয়ী এবং বিজিত অভিনন্দন জানিয়ে আমাদের আজকের এই বিতর্কের পর্বটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।

0: স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026 যুক্তিতে গড়ি বাংলাদেশ এখানেই শেষ হল। সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আমিমুল এহসান খান, অনুষ্ঠান নির্দেশনায় এবিএম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ আতিকুর রহমান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন নজরুল সঙ্গীত শিল্পী বিজন চন্দ্র মিস্ত্রী।

অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন বৃক্ষরোপণের গান। শিল্পী মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার। গানের কথা এবং সুর শিল্পী নিজেই।

0: বৃক্ষরোপণের গান শুনলেন মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদারের কণ্ঠে।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন থেকে কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি আফরোজা আক্তার। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয়

0: প্রধানমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করবেন। এটি হবে বর্তমান সরকারের প্রথম বাজেট। এদিকে জাতীয় সংসদের এই অধিবেশন উপলক্ষে আজ থেকে রাজধানীর শেরেবাংলানগর ও আশেপাশের বিভিন্ন এলাকায় সভা সমাবেশ মিছিল বিক্ষোভ সহ নানা কার্যক্রম নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। গতকাল ডিএমপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ রাত 12টা থেকে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত এলাকায় সকল প্রকার অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ক্ষতিকারক ও দূষণীয় বস্তুবহন নিষিদ্ধ থাকবে। বাংলাদেশ ও তুরস্ক দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি নতুন কৌশলগত স্তরে উন্নীত করতে কৌশলগত সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কে সম্প্রসারণ করতে এবং একটি মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখতে সম্মত হয়েছে। গতকাল রাজধানীতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এসব প্রতিশ্রুতি দেওয়া হয়। বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে ডক্টর খলিলুর রহমান বলেন, দুই দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের প্রতিফলন ঘটিয়ে বন্ধু পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার চেতনায় আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী তুরস্ক বিনিয়োগকারীদের বাংলাদেশের বিনিয়োগ বান্ধব পরিবেশ এবং দেশটির অর্থনৈতিক ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিদ্যমান সুযোগ সুবিধা কাজে লাগানোর জন্য আমন্ত্রণ জানান। সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যে হাকান ফিদান বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারের ব্যাপারে তুরস্কের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যুটিকে আন্তর্জাতিক আলোচ্যসূচিতে রাখতে এবং এই সংকটের একটি স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে তুরস্ক নিবিড় কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে। এর আগে তুরস্ক ও বাংলাদেশ সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষার ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত জিয়া স্মৃতি জাদুঘর সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে জনসাধারণের মধ্যে উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি গতকাল চট্টগ্রাম সার্কিট হাউসের পাশে অবস্থিত জাদুঘরটি পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের প্রতিহিংসামূলক রাজনীতির কারণে অবহেলা ও অযত্নে পড়ে থাকা ঐতিহাসিক এই স্থাপনাকে আবারও তার সহমহিমায় ফিরিয়ে আনা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, ভোলার প্রাকৃতিক গ্যাসকে কেন্দ্র করে দেশের দক্ষিণাঞ্চলে পরিকল্পিতভাবে শিল্প কলকারখানা গড়ে তোলা সম্ভব। তিনি গতকাল রাজধানীর তেজগাঁওয়ে একটি হোটেলে বরিশাল জেলা সমিতি ঢাকা আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে একথা বলেন। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পায়রা সমুদ্র বন্দরকে বাংলাদেশের অর্থনীতির জন্য একটি কৌশলগত সম্পদ উল্লেখ করে এই সমুদ্র বন্দরকে দ্রুত পরিপূর্ণভাবে কাজে লাগানোর উপর গুরুত্বারোপ করেন। সমাজকল্যাণ মন্ত্রী ডক্টর এজ এড এম জাহিদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এতিম ও পথশিশুদের সুরক্ষা ও মানবিক উন্নয়নে কাজ করছে সরকার। তিনি গতকাল ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সরকারি শিশু পরিবার পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন। সমাজকল্যাণ মন্ত্রী বলেন, সরকারি শিশু পরিবারগুলোকে আধুনিক ও শিশুবান্ধব করে গড়ে তোলার পাশাপাশি সরকার দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং এর প্রতিবেশী দেশগুলোতে আতঙ্ক সৃষ্টিকারী ইবোলা প্রাদুর্ভাব মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আফ্রিকান ইউনিয়নের জনস্বাস্থ্য বিভাগ যৌথভাবে 51.8 কোটি মার্কিন ডলারের একটি পরিকল্পনা চালু করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আফ্রিকার রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ কেন্দ্র গতকাল জানায়, এই পরিকল্পনাটি জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত চলবে। গত 15 মে কঙ্গোর উত্তর পূর্বাঞ্চলে এই প্রাদুর্ভাবের ঘোষণা দেওয়া হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী কঙ্গোতে এ পর্যন্ত 64 জনের প্রাণহানি সহ 381 জন নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছেন। খেলার খবর ফুটবল। ইউরোপের মাটিতে নিজেদের প্রথম ফিফা স্বীকৃত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গতরাতে সান মারিনোকে বাংলাদেশ জাতীয় ফুটবল দল 2-1 গোলে পরাজিত করেছে। বাংলাদেশের পক্ষে জোড়া গোল করেন তপু বর্মন। এদিকে আজ সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ স্বাগতিক ভারতের মুখোমুখি হবে। গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধে 7:30 শিরোপা নির্ধারণী এই ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: বৌমা,
3: জি আব্বা,
2: বাবুর জ্বরটা কি কমছে?
3: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
2: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেহো, তারপর না হয়।
3: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
2: কি কারণে?
3: হুনতাছি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
2: যত হুনতাছ তত হয়তো নাও হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
3: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই। আমি নাকি
2: মা গো, আমি ডাক্তার।

0: সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
1: ডাক্তারে কি বলছে আব্বা?
0: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে।
2: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
0: ডাক্তারের কাছে।
2: কেওর কাছে যাওয়ার লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
1: আফা
2: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর।
1: আমার বাচ্চার যত্ন আমিই নেই না?
0: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
2: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমারে ছাইড়া দিয়া গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইত।
0: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
1: আব্বা আব্বা এসব কথা কইন না, থাক।
2: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চা।
0: আর নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
2: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা বইরা যাইতেছে কেন?
0: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন তাদের সমস্যা হইতেছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
1: আব্বা আপনি তো দেখছেন বাবুরে, কোনো লক্ষণ কি?
0: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
1: আল্লাহ মেহরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
2: আব্বা আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুণিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
0: আমার বেটি এমন হইল কেমনে বুঝি না।
1: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
0: শোনো মা, হামের রোগের কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব। অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়, হাম একটা ছোঁয়াচে রোগ। সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
1: আব্বা বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম?
0: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
1: জি আব্বা।
0: আর একটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
1: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছায় দিতে বাবা।
0: হ্যাঁ।
3: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন পাঁচমিশালি গান। শুরুতে রয়েছে দেশের গান, শিল্পী শরীফা আক্তার রুবি, গীতিকার ও সুরকার আজাদ রহমান।

শ্রোতাবন্ধুরা, আপনারা শুনছেন পাঁচ মিশেল গান, প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী কলিম শরাফী।

প্রিয় শ্রোতা, এখন শুনবেন পল্লীগীতি। শিল্পী হালিমা পারভিন চিশতি, গানের কথা ও সুর করেছেন আব্দুল হালিম মিয়া।

শ্রোতা বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনলেন পাঁচ মিশালি গান। ফিলিংস ব্যান্ডের পরিবেশনায় জেমসের এই গানটির সাথে শেষ হল পাঁচ মিশালি গানের আয়োজন। বাংলাদেশ বেতার, ঢাকা।

0: রাতের বাজে ১২টা। আবাসিক এলাকার ভেতর একই অনাচার। এরা কারা? এদের কি বাসা বাড়ি আপনজন বলতে কেউ নেই? রোজ রোজ কত আর সহ্য করা যায়?
1: আর সহ্য, আমাদেরই সহ্য হচ্ছে না। ওদিকে ঘরে অসুস্থ মা, বয়স্ক মানুষ, তার যে কি অবস্থা!
0: আমার এমনিতেই ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয়, তারপরে এই নির্যাতন।
1: ওই যে মা ডাকছে, নীলুফা দেখো তো একটু।
2: আসি আম্মা।
3: সবই বুঝলাম নজরুল ভাই, কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ওদের গানের শব্দে আমরাও রাতে ঘুমোতে পারি না, কিন্তু ওদের বাধা দিতে গেলে, মানা করতে গেলে যদি বেজ্জতি হতে হয়।
1: এই যদির ভয়ে আর কত নির্যাতিত হব খায়ের ভাই, এরা তো আমাদেরই কারো না কারো সন্তান। চল আমরা ওদের বাবা মায়ের কাছে যাই, সবার আগে বাবা মাকেই তো তাদের সন্তানদের শাসন করতে হয়। চলেন।
2: এই যে ছেলেরা, আমি তোমাদের মায়ের মতো তোমাদের কাছে হাত জোড় করে বলছি, এই উচ্চ শব্দে গান বাজনা বন্ধ করো, বন্ধ করো।
0: শোনো, তোমাদের ঘরে মা বাবা আছেন, ভাই বোন আছেন, কারো কারো ঘরে বয়স্ক আত্মীয় স্বজন আছেন, এদের মধ্যে রোগী আছে, পরীক্ষার্থী আছে, সকালে উঠে কারো কারো অফিসে ছুটতে হয়, কাজে ছুটতে হয়। তোমাদের এই গানের শব্দে রাতে এরা না পারে ঘুমাতে, না পারে পড়াশোনা করতে, সারাটা দিন এদের কিভাবে কাটে একবার ভেবে দেখেছো? তোমাদের মা বাবারা তোমাদের শাসন করতে ভয় পায়। কেন বাবারা? তারা তোমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন, লালন পালন করে বড় করেছেন। তাদের সম্মানের কথা, তাদের আদরের কথা একবারও তোমাদের মনে হয় না? কেন তোমরা মানুষের অপ্রিয় হয়ে যাচ্ছ? কেন তোমরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? এই আবাসিক এলাকায় যারা বসবাস করেন, তাদের সুবিধা অসুবিধা, তাদের শান্তি অশান্তি দেখা তো তোমাদেরই কাজ। তোমরা তরুণ, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের সন্তান। যা বাবারা, যার যার ঘরে ফিরে যা, এত রাতে বাইরে থাকিস না, মা বাবা ভাই বোনদের সাথে ঘরের ছেলে ঘরেই সময় দে। আমি তোমাদের মা, যাও বাবারা, ঘরে যাও, যাও।
4: বাংলাদেশ বেতার, ঢাকা। বন্ধুরা, সত্য হচ্ছে সন্ধানী আলোর মতো, যা আমাদের পথ চলতে সাহায্য করে, আর যে মানুষ এই পথকে বেছে নেয় তার জীবন হয় সফল এবং সার্থক। আসুন আমরা সবাই এই সত্যের পথকে বেছে নিই। এই আহ্বান জানিয়ে শুরু করছি আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। এই অধিবেশন প্রচারিত হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্জ এবং FM 90 মেগাহার্জ, FM 106 মেগাহার্জ ও FM 102 মেগাহার্জে। অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমরা কজনা, নকিবুন নাহার, হাসান ইসুফ খান, নুরাইন তাহমিনা কেয়া ও সালমা বেগম। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম, তাহিদা আফরোজ ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন গোলাম হোসেন মির্জা।
5: বাংলাদেশ বেতার, ঢাকা।

0: রচনা ও প্রযোজনা মোহাম্মদ জোবাইদুল ইসলাম, নাট্যানুষ্ঠান দিগন্তে সূর্য হাসে। আজ শুনবেন নাটকের ষষ্ঠ পর্ব।
1: কিরে কুসুম, কিসের এমন গুদুর গুদুর ফুসুর ফুসুর করিস? মোল্লা স্যার কইছে সবাকে পাঠ মুখস্থ করা লাগবে, মুই মোর গান প্রায় মুখস্থ করে ফেলাইছ। ওই যে কোব্বাতের মতো তোতলে কথা কওয়া পাঠ কইলে তা হইবে? অয় যদি ভালো করি না শেখে তা হইলে কিন্তু ফলপ মারবে, তখন কাউটাল বাজি যাইবে, এই মাইসে গাইলি ভূতিনাশ করে দিবে, যাত্রারও ছয় চাষ হয়ে যাইবে।
2: আরে মোল্লা স্যার যেমনে শেখায় তাতে সবাই সুপার হিট হইবে। মই তো আয়নাত দেখি পাঠ কও, আর নদী আপার কাছে ডায়লগ শিখি নাও।
3: মা, ময়ও কিন্তু যাত্রা দেখবার যাই, আব্বা বলে পাঠ কইবে, তাক দেখিম।
4: আব্বা কি পাঠ কইবে?
2: বিবেকের পাঠ।
4: বিবেকের পাঠ কি?
2: যেটা সত্য ন্যায্য তা গান দিয়া বুঝি দেয়, বিবেকের কথা গানে গানে।
4: গানের গলা কিন্তু ভালো হওয়া লাগে।
3: আব্বার তো গানের গলা সেই রকম, সেদিন তিস্তা বাঁচাও মিটিং গত যে গান কইল তাহাক শুনি মানুষ খুব তালি দেছে, সাংবাদিক ভিডিও করি ফেসবুকত দিয়া ভাইরাল করি দেছে।
2: ভাবি মোল্লা স্যার এই যে আমরা লেখাপড়া জানে না, তার জন্য রায়তত পড়ালেখা শেখার ব্যবস্থা নেছে। স্কুলের রুমত প্রতি শুক্র শনি আর বুধবার তিন দিন শিখাইবে, বর্ষা আপা, নদী আপা আর চেতনা ম্যাডাম পড়াইবে, কাসু সাসারা, মুন্সি দাদা, আসিরন দাদি সবাই কিন্তু যাইবে। ভাবি তোমরাও যান ফরিদা বুবুক ধরি। সাইফুল ভাই তো সবাকে খবর দিয়া পড়ালেখা শিখবার জন্য খুব খাটাখাটুনি করতেছে। সাইফুল ভাই আসলেও খুব কাজের লোক।
1: এ কুসুম, কুসুম, এ তুই কতক্ষণ হলো আসছিস রে?
2: এক নাগত। তোমরা কোনটা গেছিলেন সাইফুল ভাই?
1: ওই যে আমার বয়সের মানুষের জন্য যে পড়ালেখার স্কুল চালু হইবে না, মানে নাইট স্কুল, তার জন্য সবাকে খবর দিয়া মোল্লা স্যারের সাথে মুই সিলেট আর পেন্সিল কিনবার জন্য টাউনত গেছিলাম।
2: সবাক কইলেন, ভাবিক কইছেন, তার পড়া পড়ার দরকার নাই।
1: অক তুই ক, মোর কথা কেউ শোনে? মোর কথা তো গায়েতে না গায় নাই। মুই যদি কোন ডাইনে যা তাইলে আমি বাউ পাকে যায়।
4: বাড়ির বেড়ি সব দোষ কয়া স্বামীগুলোর অভিশ্বে, যখন যা কয় তাই মানি চলিয়া এই সংসারটা আগলে ধরিয়া আসম। সারাদিন কাম করতে করতে জীবনটা শেষ, গরু ছাগল হাঁস মুরগি ধোয়া পাকলা সামটা সোড়া করি, ফির আন্দন বারণ, তাও আমার মনই ভরে না।
2: সাইফুল ভাই, চোদ্দ পুরুষের ভাগ্য যে ভাবির মতন বউ পাইছেন।
4: হেলা মুখ আর ভালো লাগে না, এলা টুকি সিনেমার নায়িকার মতো বউ নাগে।
2: বন্যা তুই যা মা, তুই স্কুল যা।
3: মুই গেনু মা।
4: আব্বা যাও,
3: আইসো ফুপু।
4: মা নাস্তাটা টিফিনত খাইস, আর সগায় মিলি একসাথে আইসেন। হ্যাঁ
3: আইস তো, আমার ইংরেজি প্রাইভেট আছে, চেতনা ম্যাডাম ক্লাস শেষে গ্রুপ করি ইংরেজি ভালো করে শিখায়, এত ভালো পড়ায়, শোক ছাত্র ছাত্রীক নিজের সাওয়া মনে করে, ম্যাডামের তো নিজের কোনো সন্তান নাই। এলা তো আমার আব্বা মা বয়স্ক মানুষক শিখাইবে, এই গ্রামের একটা মানুষ অশিক্ষিত থাকবার নয়। মা তুইও যাবু আর মুইও তোক পড়াই। আচ্ছা মুই যাও, বিলকেসেরা খাড়া হয়ে আছে।
1: এই শোনেক মা, এই শোনেক, এই শোনেক মা, এই টাকাটা তো সবাই মিলি তোমরা এই চানাচুর কিনি খান।
2: আচ্ছা আব্বা। সাইফুল ভাই মুইও এলা যাও, বিকালে স্কুলত দেখা হইবে। মুই একনা মর্জিনা ভাবিক ধরি ডাক্তারখানা যাইম, ভাবির জ্বর কাশ। রফিক ভাই বগুড়া গেছে, বাড়িত কাও নাই, মুই ডাক্তার দেখে ওষুধপত্র কিনি দিয়া আইসম।
4: কুসুম ফির আসিস। হ্যাঁ
2: আচ্ছা আইসো সাইফুল ভাই।
1: আচ্ছা যা, দেখা হইবে এলা।
5: কি অসাধারণ একজন যোদ্ধা, কি অসাধারণ একজন বীর এত অবহেলায় এই মাটিতে শুয়ে আছে? মৌভাষা গ্রামের এই বাঁশঝাড়ের নিচে কত অনাদরে জাতির শ্রেষ্ঠ সন্তান ঘুমিয়ে আছেন। স্যার, আমরা শহীদ মোবারকের এই কবর নিজেরাই সংস্কার করব। চারিদিকে ফুলের বাগান, হাসনাহেনা, বকুল, শিউলি গাছ দিয়ে ভরিয়ে দেব। যে বাগানে শুয়ে থাকবেন আমাদের মুক্তিযুদ্ধের বীর সেনানী শহীদ মোবারক। আগামী প্রজন্ম জানবে আমাদের এই মাটির জন্য বুকের রক্ত দিতে দ্বিধা করেননি এখানে যিনি শায়িত আছেন সেই বীর মুক্তিযোদ্ধা। তিনি আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান, আমাদের ইতিহাস, আমাদের স্বাধীনতার গর্ব।
6: স্যার, শহীদ মোবারকের পরিবারের কি কেউ বেঁচে নেই? থাকলে আমরা দেখা করতে চাই। আমরা এই পরিবারের কষ্টের সাথে শরিক হতে চাই। আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু আজ আপনার কাছে যে ইতিহাস শুনলাম তা থেকে এটা অনুধাবন করেছি যে মুক্তিযুদ্ধ আমাদের গর্বের, সম্মানের, মর্যাদার এক বিরাট ইতিহাস।
7: এই ইতিহাসের বিরুদ্ধে কত ষড়যন্ত্র, কত মিথ্যা প্রপাগান্ডা! মুক্তিযুদ্ধের ইতিহাস ম্লান করতে একটা গোষ্ঠী শুরু থেকেই আমাদের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। আমরা প্রতিহত করেছি তাদের সেই ষড়যন্ত্র, আমি করছি এবং এখনো করে যাব। আজ শুধু তোমাদের এটুকু বলবো, আমাদের স্বাধীনতাকে তোমরা নিরাপদে রেখো। এদেশের বিরুদ্ধে যখনই কেউ দাঁড়াবে তখনই তোমরা তোমাদের জীবন দিয়ে তা প্রতিহত করে স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবে।
8: মুই জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছো স্যার। মোবারকের এই কাহিনী শুনিয়া মুই শপথ নিনু, আমার স্বাধীনতার বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে যত বড় শক্তি আসুক তা আমরা প্রতিহত করব,
9: আমরাও করব।
6: আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমাদের স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারবে না।
10: প্রয়োজনে আবার যুদ্ধ হবে, আবার আমরা রক্ত দেব, তবুও স্বাধীনতা বিরোধীদের এক চুলও ছাড় দেওয়া হবে না। তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে আমরা যুব সমাজ, ছাত্র সমাজ, আপামর জনসাধারণ ইস্পাত কঠিন ঐক্য নিয়ে অতন্দ্র প্রহরীর মতো এ দেশের প্রতিটি ধূলিকণা সুরক্ষিত করব।
7: সেই মুক্তিযুদ্ধের চেতনা একাত্তরে যা ছিল তা আমি আবার তোমাদের মাঝে দেখতে পাচ্ছি, আশায় বুক বাঁধছি। মোবারককে চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আমরা আছি, তোমার দেয়া রক্ত কখনো বৃথা যাবে না। তুমি যে স্বপ্ন দেখেছ সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। আমরা লড়াই করব, প্রয়োজনে আরো রক্ত দেব, তবু তোমার সম্মান, তোমার ত্যাগ বৃথা যেতে দেব না।
4: নিশ্চয় এদেশ মুক্তিযুদ্ধের, এদেশ লক্ষ শহীদের, লক্ষ লক্ষ মা বোনের সম্ভ্রম হারানোর। যে স্বপ্ন নিয়ে তুমি মোবারক লড়াই করেছ সেই লড়াইয়ের তোমরা বিজয়ী বীর। তোমাদের এই দেশ,
10: এই দেশ, এই দেশের মুক্তিযুদ্ধ, এটা আমাদের কাছে আপনাদের আমানত। এই আমানত আমরা আমাদের জীবন দিয়ে রক্ষা করব।
5: আমাদের সৌভাগ্য হয়নি মুক্তিযুদ্ধ দেখার, সৌভাগ্য হয়নি যুদ্ধে অংশগ্রহণ করার, কিন্তু আপনার মতো একজন বীর মুক্তিযোদ্ধার সংস্পর্শে আসার সৌভাগ্য হয়েছে স্যার। শহীদ মোবারকের কবরের পাশে দাঁড়িয়ে আজকে আমরা শপথ করছি, আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তুলব। যে স্বাধীন দেশের স্বপ্ন শহীদ মোবারক দেখেছেন, আপনি দেখেছেন স্যার, আমরা চেষ্টা করব সেই স্বপ্ন বাস্তবায়ন করতে। স্বাধীনতার সুফল প্রতিটি নাগরিকের কাছে আমাদের পৌঁছাতে হবে। এটা যদি আমরা না পারি, 30 লক্ষ শহীদের যে রক্ত, সেই রক্তের সাথে বেইমানি করা হবে স্যার।
6: আজ থেকে আমরা আমাদের জীবন এই দেশের কল্যাণে আর এই দেশের প্রতিটি মানুষের কল্যাণে উৎসর্গ করলাম। যে দেশের স্বপ্ন মুক্তিযোদ্ধারা দেখেছে সেই স্বপ্ন আমাদের বাস্তবায়ন করতেই হবে।
7: আমি ভীষণ আবেগতাড়িত হয়ে পড়েছি। মাত্র 19 বছর বয়সে আমি আমার জীবনকে দেশের জন্য উৎসর্গ করেছিলাম, স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। যুদ্ধের পর একটা সময় মনে হতো, যুদ্ধ করে কি পেলাম? হতাশায় নিজেকে প্রশ্ন করতাম, এর জন্য কি আমি মুক্তিযুদ্ধ করেছি? কিন্তু আজ আজ মনে হচ্ছে যে স্বপ্ন নিয়ে আমরা যুদ্ধ করেছি সেই স্বপ্ন অবশ্যই বাস্তবায়িত হবে। আমাদের রক্ত বৃথা যাবে না, আমরা শোষণহীন সামাজিক ন্যায় বিচারের দেশ গড়তে পারব।
11: তুমি কখনো হারোনি, আমি তো তোমার পাশে থেকে তোমাকে দেখেছি। তুমি সব সময় দেশ আর দেশের মানুষের চিন্তা করেছ, নিজের কথা কখনোই ভাবনি। আমি কখনো তোমার চোখে পানি দেখিনি, কখনো দেখিনি তুমি ভেঙে পড়েছ। কিন্তু আজ তোমার চোখে পানি, তোমার কণ্ঠ ভারী।
7: আজ আবার আমি 55 বছর আগে ফেরত গেছি চেতনা। মনে হচ্ছে আমি মুক্তি ক্যাম্পে ট্রেনিং নিচ্ছি। আমার চোখে মুখে শুধু পাকিস্তানিদের অত্যাচার নিপীড়নের প্রতিশোধের আগুন। আমার এই গ্রামের শত শত বাড়ি জ্বালিয়ে দিয়েছিল পাকিস্তানিরা আমার জন্য। আমার বাবাকে আমারই উঠানে মায়ের সামনে বেনোয়েট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছে। জানতে চেয়েছে আমি কোথায়। আমার বাবা জীবন দিয়েছে কিন্তু আমার সন্তান দেননি। আমাদের এই মৌভাষা গ্রামে 30 জন মুক্তিযোদ্ধা ছিল। রাজাকারের বাচ্চারা এই খবর পাকিস্তানিদের দিয়ে আমাদের এই গ্রাম জ্বালিয়ে দিয়েছে, হত্যাযজ্ঞ চালিয়েছে নির্বিচারে। তারপরে
11: তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও।
7: যুদ্ধ থেকে ফিরে এসে দেখি সবুজ শ্যামল আমার এই মৌভাষা গ্রাম শ্মশানে পরিণত হয়েছে। আমি লাশের স্তূপ দেখেছি এই তিস্তা নদীতে। এত আত্মহুতি, এত বলিদান, এত ত্যাগ কখনো বৃথা যাবে না, যেতে পারে না। বাবার শোকে 3 দিনের মাথায় আমার সহজ সরল মা এই পৃথিবী থেকে চলে গেছেন। একমাত্র বোন শিউলিকে ওরা ধরে নিয়ে গিয়ে হত্যা করেছে, নির্মম অত্যাচার করেছে। সবাইকে হারিয়ে যখন পৃথিবীতে একা মনে হতো, তখন এই গ্রামের মানুষ আমাকে বুকে টেনে নিয়ে বলেছে, আমরা তো আছি, আমরাই তোমার সব। সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম, যেখানেই যাই না কেন, এই গ্রামের মানুষকে ছেড়ে আমি কোথাও যাব না। সেজন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার সুযোগ আমি গ্রহণ করিনি, বিসিএস দিয়ে ম্যাজিস্ট্রেট হইনি। আমি চেতনাকে ভালোবেসেছি, চেতনা এই গ্রামে আমার কাছেই থেকে গেছে। এই গ্রাম আমার সুখের ঠিকানা, আমাদের সুখের ঠিকানা। আমার চেতনা আমার জীবনের অকৃত্রিম বন্ধু, আমার প্রেরণার উৎস।
8: স্যার, মই মুখ্য মানুষ, আপনার যে স্যাক্রিফাইস তা মুই এই দুনিয়াত কারো দেখো নাই। মা ও বাপ বোন সব হারানোর পরেও এই গ্রামত মানুষের সাথে মিলিমিশি যেভাবে আসেন তার জন্যে আমরা গ্রামের মানুষ খুব খুশি। এত জ্ঞানী মানুষ তোমরা, কিন্তু কোনো অহংকার নাই, শুধু গ্রামের উন্নতি আর উন্নতি। এই চিন্তাতে সারা দিন খাটাখাটনি করিয়া হামাক আউগি নিতছেন। সেই জন্যে স্যার মুই সবসময় তোমার সাথে থাকো। মুই স্যারের সাথে সারা জীবন থাকিম, এই প্রতিজ্ঞা মুই নেছো। আল্লাহ যেন মোক মানুষের জন্যে এই গ্রামের জন্যে ওয়ারক করার তৌফিক দেয়।
12: এই থামো থামো, ওনাকে ঢিল মারছো কেন?
13: থামো বলছি।
12: বলছি না থামতে।
8: এই সারা, এই এই থাম থাম, একে থাপ্পড় ফেলে দিন কিন্তু, চুপ থাম।
12: সাইফুল ভাই, ইনি কে? এনার সাথে বাচ্চারা এরকম করছে কেন?

এতক্ষণ দিগন্তে সূর্য হাসে ধারাবাহিক নাটকের অভিনয় শুনলেন। আজ শুনলেন নাটকের ষষ্ঠ পর্ব। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নদী, সাদিয়া ইসলাম লিজা, বর্ষা, চন্দ্রিমা রানী পাল, ঈশান অর্ঘ্য, তুর্য, সাদমান সাকিব, মোল্লা স্যার, আবদুল্লাহ হিল মাহমুদ সেতু, চেতনা, পাপিয়া সুলতানা, কুলসুম, বর্ষা আহমেদ, বন্যা, স্বপ্নশ্রী গুহ, কুসুম, সুমাইতা আজিজ, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ লিয়াকত হোসেন। সাইফুল চরিত্রে অভিনয়। একই সাথে নাটকটি রচনা ও প্রযোজনা করেছেন মোহাম্মদ জোবাইদুল ইসলাম।

বাংলাদেশ বেতার ঢাকা শুনবেন এখন সমবেত কণ্ঠে ফ্যামিলি কার্ডের গান। গানটি লিখেছেন আবু বকর সিদ্দিক, সুরারোপ করেছেন আবু বকর সিদ্দিক।

0: বন্ধুরা, এতক্ষণ আবু বকর সিদ্দিকের লেখা এবং সুরে সমবেত কণ্ঠে শুনলেন ফ্যামিলি কার্ডের গান। এদেশ আপনার আমার, আমাদের সকলের। আসুন দেশের উন্নয়নে আমরা সকলে যে যার মিলে, যে যার অবস্থান থেকে কাজ করে যাই দেশের জন্য, দেশের মানুষের জন্য।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। বেলা 11টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ দবির আল কাদের। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রমের সভাপতিত্বেই বিকেল 3টায় সংসদের অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করবেন। এটি হবে বর্তমান সরকারের প্রথম বাজেট। এদিকে জাতীয় সংসদের এই অধিবেশন উপলক্ষে আজ থেকে রাজধানীর শেরেবাংলা নগর ও আশেপাশের বিভিন্ন এলাকায় সভা সমাবেশ মিছিল বিক্ষোভ সহ নানা কার্যক্রম নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। গতকাল ডিএমপির এক

0: বিচ্ছিন্ন থাকবে। বাংলাদেশ ও তুরস্ক দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি নতুন কৌশলগত স্তরে উন্নীত করতে কৌশলগত সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণ করতে এবং একটি মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখতে সম্মত হয়েছে। গতকাল রাজধানীতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এসব প্রতিশ্রুতি দেওয়া হয়। বৈঠক শেষে এক যৌথ সাংবাদিক সম্মেলনে ডক্টর খলিলুর রহমান বলেন, দুই দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের প্রতিফলন ঘটিয়ে বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার চেতনায় আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের বিনিয়োগকারীদের বাংলাদেশের বিনিয়োগ বান্ধব পরিবেশ এবং দেশটির অর্থনৈতিক ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিদ্যমান সুযোগ সুবিধা কাজে লাগানোর জন্য আমন্ত্রণ জানান। সাংবাদিক সম্মেলনে দেওয়া বক্তব্যে হাকান ফিদান বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারের ব্যাপারে তুরস্কের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যুটিকে আন্তর্জাতিক আলোচ্য সূচিতে রাখতে এবং এই সংকটের একটি স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে তুরস্ক নিবিড় কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে। এর আগেই তুরস্ক ও বাংলাদেশ সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষার ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্মৃতি বিজড়িত জিয়া স্মৃতি জাদুঘর সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান। তিনি গতকাল চট্টগ্রাম সার্কেল হাউসের পাশে অবস্থিত জাদুঘরটি পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের প্রতিহিংসামূলক রাজনীতির কারণে অবহেলা ও অযত্নে পড়ে থাকা ঐতিহাসিক এই স্থাপনাকে আবারও তার স্বমহিমায় ফিরিয়ে আনা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, ভোলার প্রাকৃতিক গ্যাসকে কেন্দ্র করে দেশের দক্ষিণ অঞ্চলে পরিকল্পিতভাবে শিল্প কলকারখানা গড়ে তোলা সম্ভব। তিনি গতকাল রাজধানীর তেজগাঁওয়ে একটি হোটেলে বরিশাল জেলা সমিতি ঢাকা আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে একথা বলেন। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পায়রা সমুদ্র বন্দরকে বাংলাদেশের অর্থনীতির জন্য একটি কৌশলগত সম্পদ উল্লেখ করে এই সমুদ্র বন্দরকে দ্রুত পরিপূর্ণভাবে কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন। সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এই তিন ও পথ শিশুদের সুরক্ষা ও মানবিক উন্নয়নে কাজ করছে সরকার। তিনি গতকাল ময়মনসিংহ সিটি কর্পোরেশনে সরকারি শিশু পরিবার পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন। সমাজকল্যাণ মন্ত্রী বলেন, সরকারি শিশু পরিবারগুলোকে আধুনিক ও শিশু বান্ধব গড়ে তোলার পাশাপাশি সরকার দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং এর প্রতিবেশী দেশগুলোতে আতঙ্ক সৃষ্টিকারী ইবোলার প্রাদুর্ভাব মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আফ্রিকান ইউনিয়নের জনস্বাস্থ্য বিভাগ যৌথভাবে ১৫ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের একটি পরিকল্পনা চালু করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আফ্রিকার রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ কেন্দ্র গতকাল জানায়, এই পরিকল্পনাটি জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত চলবে। গত 15ই মে কঙ্গোর উত্তর পূর্বাঞ্চলে এই প্রাদুর্ভাবের ঘোষণা দেওয়া হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী কঙ্গোতে এ পর্যন্ত 64 জনের প্রাণহানি সহ 381 জন নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছেন। খেলার খবর ফুটবল। ইউরোপের মাটিতে নিজেদের প্রথম ফিফা স্বীকৃত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গত রাতে সান মারিনোকে বাংলাদেশ জাতীয় ফুটবল দল 2-1 গোলে পরাজিত করেছে। বাংলাদেশের পক্ষে জোড়া গোল করেন তপু বর্মন। এদিকে আজ 7 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ স্বাগতিক ভারতের মুখোমুখি হবে। গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যে 7টায় শিরোপা নির্ধারণী এই ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। সবশেষ আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তর নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান ড্রামবিটে। শোনাব প্রথমে অবস্কিউরের পরিবেশনায় টিপুর কণ্ঠে আমার প্রথম সেই কলেজ জীবন।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ড্রামবিট ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান। এবারে শুনবেন এলআরবির পরিবেশনায় শিল্পী আয়ুব বাচ্চির কণ্ঠে এই গানটি।

শ্রোতা বন্ধুরা শুনছেন ড্রামবিট ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান। ড্রামবিট প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবারে শুনবেন আর্ক ব্যান্ডের গান শিল্পী হাসান।

শ্রোতা বন্ধুরা, ব্যান্ড সঙ্গীত আয়োজনের এবারের গানটি শোনাবো আজম খানের কণ্ঠে, আর ব্যান্ড উচ্চারণ থেকে নেওয়া হয়েছে।

0: আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সুস্থ জন্মদান এবং সুস্থভাবে সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য পরিবেশ পরিস্থিতি আমাদেরই তৈরি করতে হবে। বিশেষ করে সন্তান জন্মদানের সময়টায় গর্ভবতী মাতার যত্ন ও স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিতে হবে পরিবারের সকলকে। গর্ভকালীন সময়ে মাতার কোনো প্রকার ভারী কাজ করা যাবে না, কারণ এতে গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে, সন্তান অসুস্থ হয়ে পড়তে পারে গর্ভের ভেতরে। মাতাকে খেতে হবে পুষ্টিকর খাবার, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে, তাহলেই একজন গর্ভবতী মাতা সুস্থ সন্তান জন্ম দিতে পারবেন এবং মায়েরও স্বাস্থ্য ভালো থাকবে। আয়োজনমালের শুরুতেই শোনাব সাক্ষাৎকারমূলক আলোচনা। আজকের বিষয়, গর্ভকালীন সময়ে কোনো ভারী কাজ নয়, খেতে হবে পুষ্টিকর খাবার। সাক্ষাৎকার প্রদানে রয়েছেন শাহনাজ পারভীন, সাক্ষাৎকার গ্রহণে রয়েছেন মোহাম্মদ জুবায়েদ হোসেন পলাশ।
1: একটি মেয়ের জন্য মা হতে যাওয়া, এটি হলো বলা হয় তাঁর জীবনের শ্রেষ্ঠ সময়। অনাগত যে সন্তান, সেই সন্তানকে নিয়েই উৎসাহ উদ্দীপনার যেন শেষ থাকে না। তবে এই উদ্দীপনা উচ্ছ্বাসের মধ্যেও কিন্তু কিছু প্রশ্ন থেকে যায় তার মনে বা তার পরিবারের অন্য সদস্যদের মধ্যেও। সেই প্রশ্নগুলো তৈরি হয়। তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল যে, যখন মা হতে চলেছেন গর্ভকালীন যে সময়, সে সময়ে তিনি কি খাবেন বা কি খাবেন না, তার পুষ্টিগুণ কিভাবে নির্দিষ্ট করা যায়। কারণ যে অনাগত শিশু, সে অনাগত শিশুর পুষ্টিও মায়ের কাছ থেকেই সন্তান পায়। তাই মায়ের স্বাস্থ্য ভালো থাকা, পুষ্টিকর খাবার খাওয়া এবং সুস্থভাবে বেড়ে ওঠা, তার সাথেই সম্পর্কিত অনাগত শিশুর আগামী। তাই আমরা অনাগত যে শিশু, সে শিশু পুষ্টিগুণে ভরপুর থাকুক, সঠিক সুস্থ সবলভাবে বেড়ে উঠুক, এমন প্রত্যাশা আমরা করি। জীবনের সব পর্যায়ে স্বাস্থ্যকর খাবারের প্রয়োজনীয়তা রয়েছে, তবে গর্ভকালীন সময়ে একটু বাড়তি যত্ন বা বাড়তি খাবারের প্রয়োজন হয়। আমরা সেই বিষয়গুলো নিয়েই আজ কথা বলবো। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, জনসংখ্যা স্বাস্থ্য এবং পুষ্টি সেল বাংলাদেশ বেতারের আজকের এই আলোচনায় গর্ভকালীন সময়ে কোনো ভারী কাজ নয়, খেতে হবে পুষ্টিকর খাবার, এই বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব। আজকের আলোচনার টেবিলে উপস্থিত রয়েছেন শাহনাজ পারভীন, উপপরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর। আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায়।
2: ধন্যবাদ আপনাকে।
1: আমরা আমাদের শ্রোতা বন্ধুদের জন্য প্রথমেই যেটি জানতে চাইব যে, আসলে গর্ভকালীন সময় তো শ্রেষ্ঠ সময় বলা হয় নারীর, আসলে কেন শ্রেষ্ঠ সময় এটি?
2: যুগ যুগ ধরেই আসলে আমাদের সমাজে মনে করা হয় যে একটি নারী পরিপূর্ণতা পায় একটি শিশুর মাধ্যমে, যখন সে মা হয়। এই কারণেই আসলে সাধারণত আমাদের সমাজে এই কথাটি প্রচলিত। তার মানে এই না যে একটি নারীর যদি মা না হন তিনি তার জীবনের শ্রেষ্ঠ সময়টি পাবেন না, কারণ সমাজ বদলেছে, ধারণা বদলেছে, ফলে এইটি যে এখন একমাত্র শ্রেষ্ঠ সময় নারীর, সেটা এখন অনেক নারী মনে করেন যে এটা ছাড়াও হয়তো নারীদের আরো অনেক শ্রেষ্ঠ সময় থাকতে পারে। তবে এই কথা তো অবশ্যই ঠিক, প্রতিটি মেয়েই চায় মা হতে। হয়তো সেই কারণেই সে মনে করে যে গর্ভকালীন সময় হচ্ছে একটি মেয়ের জীবনের শ্রেষ্ঠ সময়, কারণ সেই সময়টিতে তিনি তার ভেতরে একটা মানব শিশুকে লালন করেন এবং তাকে নিয়ে স্বপ্ন দেখেন। এবং এই যে একটি নারী থেকে একটি মা হওয়ার যে মধ্যবর্তীকালীন সময়টি, এই সময়টি সম্পূর্ণ অন্যরকম একটি সময় একটা মেয়ের জীবনে। সেই কারণেই বলা হয় যে গর্ভকালীন সময়টি একটি মেয়ের জীবনের শ্রেষ্ঠ সময়।
1: আমরা এই সময় সাধারণত কোনো ধরনের ভারী কাজ করতে নিষেধ করি বা নিষেধ করেন, বিশেষজ্ঞ চিকিৎসকরাও বলেন। তো আসলে কি ধরনের কাজ থেকে এই সময় একটু বিরত থাকা উচিত একজন নারীকে?
2: আপনি এটা খুব ভালো প্রশ্ন করেছেন। আমরা শুনি, আমরা বলি, বা আমি নিজেও যখন গর্ভবতী ছিলাম ডাক্তার আমাকে বলেছেন ভারী কাজ থেকে বিরত থাকবেন। আমরা সাধারণত আমাদের মায়েদের, যে সমস্ত গর্ভবতী মায়েদের আমরা যে সমস্ত পরামর্শগুলো দিয়ে থাকি, সেগুলো হচ্ছে ভারী কাজ বলতে আমরা সেই সমস্ত কাজগুলোকে বুঝাই যে সমস্ত কাজগুলো করতে একটু বেশি কায়িক পরিশ্রমের প্রয়োজন হয়। বেশি বেশি করে কাপড় কাচা বা ভারী কলস তোলা বা ভারী ভাতের হাঁড়ি তোলা বা বালতিতে পানি নিয়ে যাওয়া, অথবা গ্রামে এখনো অনেক জায়গায় ঢেকিতে ধান ভানা হয়, ঢেকিতে পাড়ি দেয়া, অথবা অন্য কোনো কাজ, যেই কাজটি করতে একটি মেয়ের শারীরিকভাবে একটু বেশি পরিশ্রমের প্রয়োজন হয়। তবে তার মানে এই না যে গর্ভকালীন সময়ে মেয়েরা কোনো পরিশ্রম করবে না। অবশ্যই অবশ্যই পরিশ্রম করতে হবে, এতে তার হালকা পরিশ্রম করতে হবে যাতে সে নিজে সুস্থ থাকে, এবং সে নিজে সুস্থ থাকলে তার পেটে যে শিশুটি বড় হচ্ছে সেও সুস্থ থাকবে। একেবারে অলস হয়ে শুধু শুয়ে বসে থাকাও কিন্তু চলবে না।
1: তাকে সচল থাকতে হবে,
2: তাকে সচল থাকতে হবে, কিন্তু ভারী কাজ করা চলবে না।
1: যেমন অনেক সময় হয় যে টিউবওয়েলের পানি তুলতে
2: যাওয়া, এটা অবশ্যই করা যাবে না,
1: অনেক সময় কিন্তু দুর্ঘটনা ঘটে যায়, বা কোনো ভারী কোনো বস্তু এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া, সে ব্যাপারগুলোতে সতর্ক থাকা, কারণ তার সতর্কতার মধ্য দিয়ে তো গর্ভের শিশুটি আসলে যত্নে থাকবে, নিরাপদ থাকবে। গর্ভকালীন এই সময় সাধারণত একটু সুষম খাবার বা আমরা বলি যে একটু বাড়তি খাবার, পুষ্টিকর খাবারের গুরুত্বের কথা বলা হয়, আজকের বিষয়ে আলোচনার বিষয়ে সেটি উল্লেখ করা হয়েছে। তো এই যে সুষম খাবারের তালিকা কি ধরনের তালিকা হতে পারে, বা আসলে কেনই বা পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন এই সময়?
2: গর্ভকালীন সময়ে শুধু না, প্রতিটি মানুষেরই আসলে সুষম খাবারের কথা আমরা বলে থাকি, তবে গর্ভকালীন সময়ে এই কথাটা আমরা খুব বেশি বেশি করে বলে থাকি। কারণ হচ্ছে যে আমাদের সেই খাদ্যাভ্যাসের ভিতরে সুষম খাবার থাকে ঠিকই, কিন্তু সুষম খাবার হয়তো আমরা অনেক সময়ই খাই না। আমরা জানি যে আমাদের খাবারের তালিকায় স্নেহ জাতীয় খাবার, শর্করা জাতীয় খাবার, তারপরে আমিষ জাতীয় খাবার, খনিজ পদার্থ, ভিটামিন, পানি ইত্যাদি সবকিছুই থাকতে হয়। এখন আমি যদি সকালবেলা ভর পেট আলু ভর্তা দিয়ে বা আলু ভাজি দিয়ে ভাত খেয়ে উঠি, সেটা কিন্তু আমার সুষম খাবার হচ্ছে না, কারণ আলুও শর্করা জাতীয় খাবার, ভাত বা রুটিও শর্করা জাতীয় খাবার। অর্থাৎ এই যে আমিষ জাতীয় খাবার, যেমন ভাত, আলু, রুটি, পরোটা, পাউরুটি, এই সমস্ত যে সমস্ত খাবারগুলো আছে সেগুলো হচ্ছে শর্করা জাতীয় খাবার। সেই সঙ্গে আমাদের তেল খেতে হবে বা মাখন খেতে হবে, আমাদের আমিষ জাতীয় খাবার খেতে হবে, যেমন মাছ, মাংস, ডিম। তার মানে এই না যে শুধু মাছ মাংস খেলেই যে তার আমিষের চাহিদা পূরণ হচ্ছে, ওগুলো না খেলে তার আমিষের চাহিদা পূরণ হবে না, ব্যাপারটা সেরকম না। উনি ডাল দিয়েও কিন্তু উনার আমিষের চাহিদাটা পূরণ করতে পারেন। এছাড়া আমাদের দেশে প্রচুর নানা ধরনের ফল হয়, বিদেশি ফলই খেতে হবে এমন কোনো কথা নেই, এবং প্রচুর পরিমাণে পানি পান করতে হবে।
1: আমরা ফলমূল রয়েছে, শাকসবজি,
2: প্রচুর শাকসবজি রয়েছে, এখন
1: শস্য খাবার কথা বলা হয়,
2: হ্যাঁ, এবং এখন শীতের সময় বিভিন্ন রঙিন সবজিগুলো ওঠে, গাজর, আপনার ফুলকপি, বাঁধাকপি, এছাড়া অন্যান্য অনেক ধরনের সবজি ওঠে, যেগুলো কিন্তু আমাদের পুষ্টির চাহিদা, আমাদের ফলের চাহিদা সহ নানাবিধ পুষ্টির চাহিদাও কিন্তু সবজিগুলো পূরণ করে।
1: আমাদের দেশে সারা বছরই বিভিন্ন সবজি পাওয়া যায়, শাকসবজি
2: পাওয়া যায়, তো এইগুলো তাদেরকে খেতে হবে,
1: সহজলভ্য এবং সাশ্রয়ীও কিন্তু,
2: সহজলভ্য সাশ্রয়ী। এর তার মানে এই না যে সবসময় তাকে দামি দামি খাবারই খেতে হবে। আর গর্ভকালীন সময়ে আমরা বলি একটু বেশি খাবার খেতে, কতটুকু বেশি খাবার খেতে, উনি স্বাভাবিক অবস্থায় যতটুকু খাবার খান প্রত্যেক বেলায় তার চেয়ে অন্তত এক মুঠি করে বেশি খাবার খেতে। তার মানে এই না যে উনি সারাদিন শুধু খেতেই থাকবেন, খেয়ে খেয়ে উনার অনেক বেশি উনি উনার ওজনটা বাড়িয়ে ফেলবেন, সেরকম কিছু না। উনি স্বাভাবিকভাবে যে খাবার খান তার চেয়ে এক মুঠি পরিমাণ খাবার খেতে হবে। এছাড়া দিনে সাধারণত আমরা তিন বেলা খাবার গ্রহণ করি, আমরা বলি গর্ভকালীন সময় উনাকে পাঁচবার খাবার গ্রহণ করতে, অর্থাৎ সকাল আর দুপুরের মাঝখানে একবার বাড়তি খাবার, আর দুপুর এবং রাতের খাবারের মাঝখানে একবার বাড়তি খাবার নিতে আমরা তাদেরকে পরামর্শ দিয়ে থাকি।
1: তাহলে তার সুষম যে খাদ্য তালিকা সেটি কিন্তু সেখানে চলে আসবে, এবং তার যে পুষ্টি যে প্রয়োজন পুষ্টিগুণটা সেখান থেকে পেতে পারেন।
2: না, পুষ্টিকর খাবার তাকে সব বেলায় খেতে হবে, কিন্তু উনি যদি প্রত্যেক বেলাতেই শুধু শর্করা জাতীয় বা শুধু আমিষ জাতীয় খাবার খান, সেটাও সুষম খাবার হবে না, এটাও তো উনাকে মাথায় রাখতে হবে।
1: ডেইরি এবং নন ডেইরি খাবারের কথাও আমরা শুনি যে,
2: হ্যাঁ, দুগ্ধ জাতীয় খাবার এবং ডিম জাতীয় খাবার, দুগ্ধ জাতীয় খাবার বা দুধ, এগুলো খাওয়াটা ভালো, কিন্তু আমরা জানি আমাদের অনেক মায়েরই সেগুলো কেনার মতো সামর্থ্য থাকে না। তো যাদের কেনার সামর্থ্য আছে তারা তো খাবেনই, যাদের কেনার সামর্থ্য নাই তারা প্রতিদিন না পারলেও অন্তত সপ্তাহে একটা করেও যদি ডিম খেতে পারেন, সেটা তার জন্য এবং তার গর্ভস্থ শিশুর জন্য অবশ্যই অনেক উপকারে আসবে।
1: বিভিন্ন রকমের ভিটামিন এবং খনিজ পদার্থের কথা আপনি বলছিলেন যে খাদ্য তালিকায় রাখার, ক্যালসিয়াম, আয়রন, আয়োডিন, যেগুলো প্রয়োজন, ভিটামিন এ, সি, ডি, B6 এর কথা বলা হয়, B12, ফলিক অ্যাসিড ইত্যাদি বিষয়গুলো কিভাবে আসলে একজন গর্ভবতী মা কিংবা পরিবারের সদস্যরা এই ব্যাপারগুলো কিভাবে নিশ্চিত করতে পারেন কোন কোন খাবারের মধ্য দিয়ে?
2: আমরা জানি এই খনিজ পদার্থগুলো এবং ভিটামিনগুলো বেশিরভাগই কিন্তু আমরা পাই হচ্ছে আমাদের দুধ, ডিম এবং বিভিন্ন শাকসবজি এবং ফলমূল থেকে এবং তেল থেকে। ফলে এই খাবারগুলো যদি আমরা খাই, বেশি বেশি করে দেশি ফলগুলো যদি আমরা খাই, বেশি বেশি করে শাকসবজি খাই, এর ফলে কি হবে, অনেক সময় দেখা যায় যে গর্ভবতী মহিলার কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। এই শাকসবজি ফলমূল বেশি করে খাওয়ার ফলে কিন্তু ওনার কোষ্ঠকাঠিন্যের যে সমস্যা, সেই সমস্যাও দূরীভূত হবে এবং ওনার শরীর প্রচুর পুষ্টি পাবে। এছাড়া যাদের ডাক্তার যদি পরামর্শ দিয়ে থাকেন বিভিন্ন ধরনের ভিটামিনের ওষুধ খাওয়ার জন্য, সেগুলো ওনার খেতে হবে। যদি ওনার শাকসবজি ফলমূল থেকে উনি যথেষ্ট পরিমাণে ওনার শরীরে পুষ্টি না পায় বা এই সমস্ত ঘাটতিগুলো পূরণ না হয়। এছাড়া আমরা আমাদের মায়েদের আমাদের স্বাস্থ্যকেন্দ্রে এলে আয়রন এবং ফলিক অ্যাসিড যে ট্যাবলেট আছে, গর্ভবতী মায়েদের আমরা আয়রন এবং ফলিক অ্যাসিড ট্যাবলেট দিয়ে থাকি, যেটা তার আয়রনের ঘাটতি এবং ফলিক অ্যাসিডের ঘাটতি পূরণ করে। আমরা জানি যে গর্ভকালীন সময়ে আয়রন এবং ফলিক অ্যাসিডের ঘাটতি যদি তার পূরণ থাকে তাহলে তার খিচুনি হওয়ার সম্ভাবনা কমে যায়,
1: যদি সে ভালোভাবে
2: নেয়। আমরা আশা করব আমরা যে আয়রন এবং ফলিক অ্যাসিড ট্যাবলেট দিই সেটা অনেক মায়া দেখা যায় যে কোষ্ঠকাঠিন্য হতে বেড়ে যাবে এই ভয়ে খেতে চান না, কিন্তু উনি যদি এগুলো খাওয়ার আয়রন এবং ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ার পাশাপাশি উনি যদি প্রচুর পরিমাণে পানি পান করেন এবং প্রচুর পরিমাণে শাকসবজি এবং ফলমূল খেয়ে থাকেন তাহলে এমনিতেই উনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা চলে যাবে।
1: তো গর্ভবতী মায়েদের নির্দিষ্ট কিছু খাবারের ব্যাপারে বলা হয় যে ঝুঁকি থাকে, সেই সংক্রান্ত গর্ভকালীন সময়ের সেই ঝুঁকি থেকে মুক্ত থাকতে কিছু খাবার এড়িয়ে চলবার কথাও বলা হয়ে থাকে।
2: আমরা সাধারণত দেখা যায় যে পেঁপে খেতে ওনাদেরকে নিষেধ করি এবং
1: কাঁচা দুধ খেতেও নিষেধ করা হয়।
2: হ্যাঁ, কাঁচা দুধ আসলে কারোই খাওয়া উচিত নয়, ভালো মতো জাল দিয়ে ফুটিয়ে, এবং শুধুমাত্র ফুটালেই হবে না, সেটা নেড়ে নেড়ে ফোটাতে হবে যাতে সমস্ত দুধগুলোই জীবাণুমুক্ত হয়ে যায়।
1: তো সবকিছু মিলেই হলো যে পুষ্টিগুণ সম্পন্ন খাবার খাওয়া মানে এই নয় যে সবসময় দামি খাবার খেতে হবে।
2: অবশ্যই না,
1: আমাদের দেশের শাকসবজি ফলমূল যেগুলো বাড়ির কাছে হচ্ছে, যেগুলো নিজের বাড়ির আঙ্গিনে হচ্ছে বা ছাদ বাগানে হচ্ছে শহরের এলাকায় যদি আমরা বলি, কিংবা ঘরের বারান্দাতেও কিন্তু সেটি আমরা খাওয়ার জন্য চাষ করতে পারি। তো আমাদের মা বোনরা গর্ভকালীন এই সময়টাতে আরো অনেক বেশি সুরক্ষিত থাকুক, তাদের ভারী কাজ কিছুটা আমরা ভার নিয়ে নিব, সেই ভারী কাজগুলো আমরা কিছুটা এগিয়ে দেব যারা আমরা পরিবারের সদস্য রয়েছি, এবং তাদের পুষ্টিকর খাবারের ব্যাপারে আমরা যত্নবান হব, সতর্ক হব, সচেতন হব। তবেই আমাদের যে কাঙ্ক্ষিত আগামী যে শিশু জন্ম নেবে, সেই শিশু জন্ম নেবে সুস্থ সুন্দর সবল শিশু হয়ে, কারণ আগামীর বাংলাদেশ নির্ভর করছে সেই শিশু বা শিশুদেরই উপর। আপনাকে অসংখ্য ধন্যবাদ শাহনাজ পারভীন, আজকের জনসংখ্যা স্বাস্থ্য এবং পুষ্টি সেল বাংলাদেশ বেতারের এই আলোচনায় অংশগ্রহণ করবার জন্য।
2: আপনাকেও ধন্যবাদ।
0: স্বাস্থ্যই সকল সুখের মূল, এই প্রবাদ প্রবচনটির সাথে আমরা সকলেই খুব সুপরিচিত। স্বাস্থ্য ভালো থাকলেই আমরা কর্ম উদ্যোগী হয়ে সকল কাজ সুন্দরভাবে করতে পারি এবং মনটাও ফুরফুরে থাকে সবসময়। শোনাব এবার স্বাস্থ্য বিষয়ে গান, শিল্পী সফি মণ্ডল। গানের কথা সাজিয়েছেন নুরুজ্জামান তুষার, সুর করেছেন দীপক কুমার দে। চলুন শুনি স্বাস্থ্য বিষয়ক গানটি।

0: দেশের নাগরিক হিসেবে সকল ধর্ম বর্ণ মানুষের জন্য আইন রয়েছে। আইনের মাধ্যমেই সকল মানুষ সুবিচার পেয়ে থাকেন। বিবাহ আইন নিয়ে বিভিন্ন ধর্মের বিভিন্ন রীতিনীতি রয়েছে। আইন প্রণয়ন করে সবাই জীবনে নিশ্চিন্তে জীবনযাপনও করছেন। প্রিয় শ্রোতা, আমাদের এখনকার আয়োজন আইনি তথ্য বিষয়ক পর্ব জানবো জানাবো। আজকের বিষয় হিন্দু বিবাহ আইন 2012 আইন প্রণয়নের প্রেক্ষাপট। অংশগ্রহণে অ্যাডভোকেট খালেদা সুলতানা নূর ও অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি।
1: সুপ্রিয় শ্রোতা, আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের আইন নিয়ে আলোচনা করে থাকি, কারণ আমাদের সবাইকে আইন জানতে হবে, আইন মানতে হবে। আমরা জানি বাংলাদেশ এমন একটি দেশ যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন ধর্মাবলম্বীরা এখানে বসবাস করে একই সাথে এবং খুব সুন্দরভাবে, এবং বিভিন্ন ধর্মের মধ্যে রয়েছে সম্প্রীতি, ভালোবাসা এবং রয়েছে সহমর্মিতা। আমরা সাধারণত জানি যে মুসলিম বিবাহ আইন অনুসারে, আমরা প্রচলিত আইন অনুসারে আমাদের মুসলিম বিবাহ নিবন্ধন হয়, রেজিস্ট্রি হয় যেটাকে আমরা বলছি, এবং এই সংক্রান্ত একটা বড় আইন রয়েছে। পাশাপাশি হিন্দুদের ক্ষেত্রেও রয়েছে একটা আইন যেটাকে আমরা বলছি হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন আইন, কিংবা আমরা বলতে পারি যে হিন্দু বিবাহ নিবন্ধন আইন 2012। আজকে আমরা আলোচনা করব হিন্দু বিবাহ নিবন্ধন আইন 2012 সম্পর্কে, এবং এই আইনের বিভিন্ন দিক নিয়ে আমরা কথা বলব। আজ কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী খালেদা সুলতানা নূর। আজকে যে কথা বলছিলাম যে হিন্দু বিবাহ নিবন্ধন আইন 2012, এই বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই। আমি শুরুতেই আপনার কাছে জানতে চাইব এই আইন প্রণয়নের প্রেক্ষাপটটা আসলে কি।
2: তো নাগরিক হিসেবে আমরা মুসলমান বিয়ের ক্ষেত্রে, মুসলিম বিয়ের ক্ষেত্রে আমাদের আইন আছে, এবং আমরা কিন্তু প্রত্যেকটা বিবাহে কিন্তু আমরা কিন্তু নিবন্ধন করছি এবং বাধ্যতামূলক হয়ে গেছে এখন।
1: মানে রাষ্ট্রীয়ভাবেই নিবন্ধন বাধ্যতামূলক, না করলে হয়তো শাস্তিও আছে।
2: শাস্তিও আছে এবং সেটা, হ্যাঁ, এবং বিবাহের অনেক সময় গ্রহণযোগ্যতার প্রশ্ন সম্মুখীন হয় এখন। তাহলে আমরা আজকে যে আইনটা নিয়ে আলোচনা করতে বসছি সেটা হলো যে হিন্দু বিবাহ নিবন্ধন আইন 2012। কেন এই আইনটা হঠাৎ করে প্রয়োজনটা কেন আসলো? প্রথমত যদি বলি যে হিন্দু বিবাহ কিন্তু শাস্ত্রীয় একটা বিবাহ, এবং হিন্দু বিবাহটা সাধারণত পরিচালিত হয় যার বিবাহ করছেন তাদের বর্ণ এবং সামাজিক অবস্থানের উপর, এলাকা ভিত্তিক। ইতিহাস ঘাটলে দেখা যায় যে 8 রকমের বিবাহ কিন্তু প্রচলিত ছিল হিন্দু বিবাহেতে, তার মধ্যে আর 4 রকমের ছিল। যেহেতু আমাদের যুগ পরিবর্তন হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমাদের এই নিবন্ধনের প্রয়োজন হয়। প্রথমত হলো যে দালিলিক প্রমাণ, এটা একটা যে বিবাহ হয়েছে, কোন সময় যদি প্রমাণ করার প্রয়োজন হয় যে আসলে কি এই দুজন স্বামী স্ত্রী কিনা, তাহলে খুব সহজেই প্রমাণ করা যায় এই একটা নিবন্ধনের মাধ্যমে।
1: যেমন আমাদের মুসলিম আইনে বিবাহ রেজিস্ট্রেশনে যে কাবিননামা, সেই কাবিননামাটা একজন নারীর জন্য রক্ষা কবচ, সে তার অধিকার প্রাপ্তির ক্ষেত্রে এটা কাজে লাগে।
2: হ্যাঁ, আর হিন্দু বিবাহটা হচ্ছে যে আমাদের মুসলিম বিবাহটা চুক্তি, একটা সিভিল কন্ট্রাক্ট, দুজন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সিভিল কন্ট্রাক্ট হচ্ছে, কিন্তু হিন্দু বিবাহ কিন্তু এটা আত্মিক।
1: আচ্ছা, আত্মিক,
2: এদের ধরে নেওয়া হয় বিবাহের পর কোনো বিচ্ছেদের কোনো আর সম্ভাবনা নাই, ওরা সম্ভব নাই এরকম। এটা হলো একটা স্যাক্রিফাইস, ধর্মীয় একটা রীতিনীতি, এবং এখানটায় প্রত্যেকটা বিবাহ কিন্তু ধর্মীয় রীতিনীতি অনুযায়ী পালিত হবে। এই হিন্দু বিবাহ নিবন্ধন আইন 2012 দ্বারা কিন্তু হিন্দু বিবাহের কোনো রীতি প্রচলন কোনো কিছু কিন্তু কোনো বাধা দেওয়া হয়নি, প্রত্যেকটা যে যেভাবে চলতো। এবং যেমন যোগ্য, হিন্দু বিবাহের দুইটা ইম্পর্টেন্ট জিনিস একদম মানতেই হয় তাদের, একটা যোগ্য আর একটা সপ্তক, যে তারা তাদের রীতি অনুযায়ী এটা পালন করে, যে এই দুটা পালন করার পর বিবাহ সম্পন্ন হচ্ছে। এখন এই প্রত্যেকটা জিনিস কিন্তু তার পালিত হবে, কোনো বাধা নিষেধ নেই। তারপরে এখন আসছে নতুন করে যে বিবাহ সম্পন্ন হয়ে যাওয়ার পরে, তারপরে আমরা আসবো এই নিবন্ধনের ক্ষেত্রে। এবং যেহেতু এখন যদি আমি এইভাবে বলি যে আমরা কিন্তু শুধু দেশে নেই, এখন বিদেশেও কিন্তু আমাদের যেতে হচ্ছে। শুধুমাত্র আগে পড়াশোনা করার জন্য একজন স্টুডেন্ট চলে গেল, তার কিন্তু ওই পরিবার নেওয়ার জন্য তার কোনো দালিলিক প্রমাণের প্রয়োজন হচ্ছে না। কিন্তু যে মুহূর্তে একজন বিবাহিত পুরুষ যিনি বাইরে যাবেন, উনি যদি হিন্দু ধর্মাবলম্বী হয়ে থাকেন, তাহলে উনি উনার এই বিবাহের কোন দলিলটা উনি এমবিসিতে বা দেশের বাইরে উনি উপস্থাপন করবেন,
1: এবং উপস্থাপন করার প্রয়োজন
2: হয়ে পড়েছে। এবং এই সার্বিক পৃথিবীর যদি কোথাও স্বামী স্ত্রীর যাওয়ার ক্ষেত্রে কোন রকম কোনো সমস্যা না হয়, সব সার্বিক বিবেচনা করে, অবস্থান বিবেচনা করে আমাদের সরকার যখন দেখলেন যে নাগরিক হিসেবে আমরা যে অধিকারগুলি পাচ্ছি তাতে এই নিবন্ধনের অভাবে তাদের জটিলতা হচ্ছিল, তাদের নোটারি পাবলিক করে অনেক কষ্ট করে তাদেরকে সমস্ত কাগজ জোগাড় করতে হচ্ছিল, খুব সহজ করে দিলেন সরকার এটাকে, যে খুব সহজেই এখন একজন হিন্দু পুরুষ এবং মহিলার মধ্যে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, তারা তাদের সমস্ত রীতিনীতি মেনে চলবেন। এই বিবাহ এই আইনের দ্বারা কোনো রীতিনীতিকে কোনো বাধা দেওয়া হয়নি। যেরকম রীতিনীতিতে তাদের, কারণ আমাদের একটা জিনিস আমরা জানি যে প্রত্যেকটা বিবাহ হয় তাদের ধর্ম অনুযায়ী। আমরা মুসলিম বিবাহ কিন্তু আমাদের মুসলিম ধর্ম অনুযায়ী হচ্ছে, উত্তরাধিকারী, আমাদের সম্পত্তি বন্টন সবকিছু যেরকম একটা ধর্ম অনুযায়ী হচ্ছে, হিন্দুদেরও কিন্তু একইভাবে হিন্দু ধর্ম অনুযায়ী হচ্ছে।
1: বরং তাদের যে প্রাপ্য অধিকারকে আরো সমুন্নত করা হয়েছে, অধিকারটাকে আরো মানে প্রতিষ্ঠিত করা হয়েছে।
2: জি, একটা জিনিস থাকতো যে বিবাহের ক্ষেত্রে, যেমন আমাদের এনআইডি আছে, যে কোনো জায়গায় গেলে আমার পরিচিতির ক্ষেত্রে আমার এনআইডি ব্যবহার করছি আমি। এখন আমি যখন নাকি কোথাও ঘুরতে যাচ্ছি দেশের বাইরে, ইভেন ইয়ের জন্য, ভিসার জন্য, কখনো যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আমি খুব সহজেই আমার এই নিবন্ধনটা আমি খুব সহজে সেটা উপস্থাপন করতে পারছি। এবং এটা নিয়মটা একটুখানি বলে দিচ্ছি আমি, 2012 সালে প্রণীত হয়। আগে যেরকম বলছিলাম যে প্রেক্ষাপট যেহেতু নিয়ে আলোচনা করছি, যখন থেকে দেখা গেল যে, কারণ আমরা তো সবাই বাংলাদেশের নাগরিক, আইনগতভাবে আমার যে সমস্যা হচ্ছে মুসলমান হিসেবে, একজন হিন্দুরও কিন্তু একইরকম সমস্যা সম্মুখীন হতে হচ্ছে। যেমন স্কুল কলেজে ভর্তি হওয়ার জন্য যে বাবা মায়ের নাম, জন্ম নিবন্ধন যেরকম খুব জরুরি হয়ে গেছে, এবং এটা বয়সের প্রমাণস্বরূপ যেরকম স্কুলে ভর্তি হওয়া, জন্ম নিবন্ধন, তার আগে টিকা প্রদানকারী কার্ড, তাতে লেখা থাকে, কারণ একটু টিকা প্রদান করার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে টিকা প্রদান করতে হয়। কাজে এগুলো আস্তে আস্তে কিন্তু আরো শক্তিশালী এবং খুব গুছিয়ে এনে খুব সহজে অর্জনের জন্য কিন্তু এই নিবন্ধন চলে আসছে, জন্ম নিবন্ধন। এখন আসছে, আমরা কথা বলছি হিন্দু বিবাহ নিবন্ধন নিয়ে। তাহলে পূর্ববর্তী, যেহেতু এটা একটা শাস্ত্ররীতি অনুযায়ী হচ্ছে এবং কোনো দালিলি প্রমাণ ছিল না, সেক্ষেত্রে আমাদের কিন্তু আরেকটা আইন বিঘ্নিত হচ্ছিল, সেটা হচ্ছে যে বয়সের দেখার বিষয়টা, যে এই নিবন্ধন করতে গেলে কিন্তু আমাদের ঠিক একইভাবে রাষ্ট্রের নাগরিক হিসেবে একইভাবে 21 বছরের নিচে কোনো পুরুষ এবং 18 বছরের নিচে কোনো নারী কিন্তু এই বিবাহ বন্ধন করলে নিবন্ধন হবে না,
1: এবং সেটা বাল্য বিবাহ বললেও বাল্য বিবাহ রেজিস্ট্রি করতেও পারবে না।
2: আমরা যেরকম আলোচনা করেছি বাল্য বিবাহ কিন্তু শুধুমাত্র মুসলিমদের মধ্যে হচ্ছে তা কিন্তু না, বাল্য বিবাহ কিন্তু বাংলাদেশে অবস্থিত প্রত্যেকটা ধর্মের মধ্যেই কিন্তু এই রীতি
1: হতে পারে, এবং কিন্তু সেটা যেন না হয় এই জন্য বাল্য বিবাহ নিরোধ আইন 2017 প্রণয়ন করা হয়েছে।
2: এখন যেটা নিয়ে বলছিলাম সেটা হলো যে, এখন 21 বছরের নিচে এবং 18 বছরের কম হলে কি তাদের বিবাহটা কি বাতিল হয়ে যাবে বা এটা কি বিবাহ হবে না? আসলে এখানটা কিন্তু নিবন্ধনের মাধ্যমে কোনো বিবাহকে কোনো রহিত করা হয়নি। এখানে হিন্দু ধর্মের অবলম্বনকারী যারা আছেন তারা খুব সহজে তাদের বিবাহের একটি নথি, একটি দলিল হাতে পেয়ে যাবেন। আর বাকি কিন্তু কিভাবে তাদের মানে বিবাহ হবে, কাদের মধ্যে হবে, কোন বর্ণের সাথে কোন বর্ণ হবে, কোনো কিছু কোনো রহিত এখানে করা হয়নি। শুধুমাত্র সমস্ত রীতি নীতি মেনে করার পরে যে কোনো এক পক্ষের আবেদন ক্রমে কিন্তু এই নিবন্ধনটি হবে।
1: তার মানে হচ্ছে যে একজন হিন্দু পুরুষ এবং হিন্দু মহিলা যাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপন হবে, তারা এই আইন বলে বিবাহ রেজিস্ট্রেশনের মাধ্যমে তাদের যে অধিকার, সেই অধিকারগুলোকে তারা প্রতিষ্ঠিত করতে পারবে
2: খুব সহজে। খুব সুন্দর করে আপনি বলেছেন, খুব সুন্দরভাবে সেটা প্রতিষ্ঠিত করতে পারবে। এবং এখানে আমি আরেকটুখানি বলি, এখানে নিবন্ধনের ক্ষেত্রে আমাদের, আমি বলেছি হলো বয়সের ক্ষেত্রে বলেছি, এখন আসি একটু ফি নিয়ে কথা বলি, তাহলে সুবিধা হবে আমাদের শ্রোতাদের। এখানে কোনো ফি আছে কিনা, তাহলে এখন প্রশ্ন জাগতেই পারে, একজন মুসলমান রেজিস্ট্রি উনি কি হিন্দু বিবাহ রেজিস্ট্রি করবেন? নো, হিন্দু ধর্মাবলম্বী কেউ উনি সিটি কর্পোরেশন হলে অথবা উপজেলা ক্ষেত্রে উনার আবেদন ক্রমে বিধিমালা বলে, 2013 একটা বিধিমালা হয়েছে, সেই বিধিমালা বলে উনারা আবেদন করে উনাদের যোগ্যতা অনুযায়ী উনারা কিন্তু এই পদে বহাল হবেন, এবং উনারা এবং এলাকা থেকে হতে হবে, উনারা মানে ঢাকা থেকে গেছি এবং একজন হতে পারবে না,
1: মানে এলাকা ভিত্তিক এই বিবাহ হিন্দু বিবাহ নিবন্ধক একজন হবে।
2: জি, হবে, এটা বিধিমালা 2013 অনুযায়ী এটা নির্ধারিত হবে, আবেদন করলে সেই প্রসেস অনুযায়ী হবে, ওইটাও একটা আইনের মাধ্যমেই হবে। এখন আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে আমাদেরকে কোনো ফি দিতে হবে কিনা, ফি দিতে হবে। ফি প্রত্যেকটা বিয়ের নিবন্ধনের জন্য ফি হলো ধার্যিত, সরকারের ধার্য হলো 1000 টাকা। এবং একটা নকল যদি কেউ নিতে চায়, একটা আমরা তো বিবাহের সময় তো একটা তো কাগজ আমরা পেলাম, পরবর্তীতে যদি আমার একটা দলিলের প্রয়োজন হয়, নকল যদি নিতে হয়, তাহলে সেক্ষেত্রে ফির কথা বলা হয়েছে 1000 টাকা। এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু যে কেউ যে কোনো পক্ষ আবেদন করতে পারে, মানে একজন নারী পক্ষ, নারীর গার্জিয়ান, তারাও আবেদন করতে পারে,
1: বরপক্ষ
2: আবেদন করতে পারে। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে যে ফিটা দিবে কে? এখানে একদম স্পেসিফিক্যালি বলা হয়েছে হিন্দু ধর্মের ক্ষেত্রে, হিন্দু বিবাহ নিবন্ধনের ক্ষেত্রে শুধুমাত্র একজন পুরুষকে কিন্তু এই ফিটা দিতে হবে, বরপক্ষকে দিতে হবে।
1: আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি হিন্দু বিবাহ নিবন্ধন আইন 2012 এর প্রণয়নের প্রেক্ষাপট এবং সাথে আনুষঙ্গিক আরও কিছু তথ্য আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে আপনি বললেন। আশা করি আমাদের শ্রোতা বন্ধুরা এই বিষয়ে সজাগ হবে এবং উপকৃত হবে। আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি চমৎকার আলোচনার জন্য।
2: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা যারা এই অনুষ্ঠান শুনলেন আপনাদেরও সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। জানাবো আইনি তথ্য বিষয়ক অনুষ্ঠানের আগামী পর্বে আপনাদের সাথে আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সবার জন্য শুভকামনা।

0: শ্রোতার সময়ের হাত ধরে চলে এসেছি একেবারেই বিদায়ের ক্ষণে। বিদায় নেব অনুষ্ঠান থেকে, তবে জানাবো শেষের কথাগুলো। আজ স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম আমি আসফিয়া তাসনিম, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন। স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি প্রযোজনা করলেন
1: শাহিদা মঞ্জুরি।
2: স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায়

আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রওশন কবির। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেল ৩টায় সংসদের অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করবেন। এটি হবে বর্তমান সরকারের প্রথম বাজেট। এদিকে জাতীয় সংসদের এই অধিবেশন উপলক্ষে আজ থেকে রাজধানীর শেরেবাংলানগর ও আশপাশের বিভিন্ন এলাকায় সভা সমাবেশ, মিছিল, বিক্ষোভ সহ নানা কার্যক্রম নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। গতকাল ডিএমপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ রাত ১২টা থেকে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত এলাকায় সকল প্রকার অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ক্ষতিকারক ও দূষণীয় বস্তু বহন নিষিদ্ধ থাকবে। ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি আজ সকালে রাজধানীর ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু মশার লার্ভা যে প্রতিষ্ঠানে পাওয়া যাবে সেখানকার সংশ্লিষ্টদের জরিমানা করা হবে। এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত

0: প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ডেঙ্গুর জন্য ডিএসসিসির 63টি ওয়ার্ড ঝুঁকিপূর্ণ, এছাড়া 28টি ওয়ার্ড অধিক ঝুঁকিপূর্ণ। জনগণ ও সিটি কর্পোরেশনের সম্মিলিত প্রয়াসেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, দেশের 65% মানুষের বিদ্যুতের দাম বাড়ানো হয়নি, অর্থাৎ 75 ইউনিট পর্যন্ত বিদ্যুতের মূল্য বাড়ানো হয়নি। তিনি আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। আগামী বাজেটে জ্বালানি খাতে 41,000 কোটি টাকা ভর্তুকি দিতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, পরিবহন খাত ও সাধারণ মানুষের কথা বিবেচনায় ডিজেলের দাম বাড়ানো হয়নি। সুদানের কাদগলিতে জাতিসংঘের আবেই অঞ্চলের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে দায়িত্ব পালনকালে নিহত 6 বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত করেছে জাতিসংঘ। গতকাল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস নিহতদের পদক জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরীর হাতে তুলে দেন। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সাহস, আত্মত্যাগ ও দায়িত্বনিষ্ঠার স্বীকৃতিস্বরূপ এ পদক দেওয়া হয়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC জানিয়েছে, হরমুজ প্রণালীতে অবস্থিত ইরানি শহর সিরি কোকেশম দ্বীপে মার্কিন হামলার জবাবে তারা এই অঞ্চলের শত্রু ঘাটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মার্কিন সামরিক বাহিনী জানায়, ইরান উপসাগরীয় অঞ্চলের প্রতিবেশী দেশ কুয়েত ও বাহরাইনের 7টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, কিন্তু কোনো ক্ষেপণাস্ত্রই তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছতে সক্ষম হয়নি। এর আগে মার্কিন বাহিনী হরমুজ প্রণালীর দিকে উৎক্ষেপণ করা 4টি ড্রোন ভূপাতিত করে এবং কেশম দ্বীপে ইরানের দক্ষিণাঞ্চলীয় গেরুকে অবস্থিত ইরানি উপকূলীয় নজরদারি রাডার স্থাপনায় আঘাত হানে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গতকাল দক্ষিণ লেবাননের জেবদিনে ইসরায়েলি হামলায় একজন চিকিৎসক কর্মী সহ 5 জন নিহত হয়েছে। লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও দেশটিতে ইসরায়েলের বোমা বর্ষণ অব্যাহত রয়েছে। এদিকে ইসরায়েলি বাহিনীর গুলিতে অধিকৃত পশ্চিম তীরে 7 মাস বয়সী একটি ফিলিস্তিনি শিশু নিহত এবং তাদের মা বাবা আহত হয়েছে। ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি গাড়ি লক্ষ্য করে গুলি বর্ষণ করলে হতাহতের এই ঘটনা ঘটে। ফিলিস্তিনি গোষ্ঠী হামাস জানিয়েছে, এ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ফিলিস্তিনিদের জীবনের প্রতি ইসরায়েলের তীব্র ঘৃণায় প্রমাণিত হয়েছে। খেলার খবর ফুটবল। ইউরোপের মাটিতে নিজেদের প্রথম ফিফা স্বীকৃত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গতরাতে সান মেরিনোকে বাংলাদেশ জাতীয় ফুটবল দল 2-1 গোলে পরাজিত করেছে। বাংলাদেশের পক্ষে জোড়া গোল করেন তপু বর্মন। এদিকে আজ সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ স্বাগতিক ভারতের মুখোমুখি হবে। গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধে 7টায় শিরোপা নির্ধারণী এই ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা ও বগুড়া অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার। আজ সন্ধে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা ও বগুড়া অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও এর আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার, ঢাকা। একটি বিজ্ঞপ্তি। বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন প্রকার যুদ্ধ বিমান প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জ

0: ও কক্সবাজার ফায়ারিং রেঞ্জ ভিজিটি 43 এর আকাশ সীমানায় তাজা গোলাবর্ষণ প্রশিক্ষণ মহড়া পরিচালনা কার্যক্রম শুরু করেছে। এই কার্যক্রম চলবে আগামী 11 জুন 2026 পর্যন্ত। ফায়ারিং রেঞ্জের ভৌগোলিক অবস্থান ভিজিডি টু কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জ, অক্ষাংশ 21° 51' উত্তর দ্রাঘিমাংশ, 91° 40' পূর্ব ও 91° 23' পূর্ব, অক্ষাংশ 21° 25' উত্তর দ্রাঘিমাংশ, 91° 40' পূর্ব ও 91° 23' পূর্ব এবং ভিজিডি 43 কক্সবাজার ফায়ারিং রেঞ্জ অক্ষাংশ 21° 40' উত্তর দ্রাঘিমাংশ, 91° 40' পূর্ব ও 91° পূর্ব অক্ষাংশ, 21° 3' উত্তর দ্রাঘিমাংশ, 91° 40' পূর্ব অক্ষাংশ, 21° 6' উত্তর দ্রাঘিমাংশ, 91° 30' 56" পূর্ব অক্ষাংশ, 21° 10' 58" উত্তর দ্রাঘিমাংশ, 91° 18' 55" পূর্ব অক্ষাংশ, 21° 18' 5" উত্তর দ্রাঘিমাংশ, 91° 10' 5" পূর্ব অক্ষাংশ, 21° 30' উত্তর দ্রাঘিমাংশ, 91° 2' 58" পূর্ব দ্বারা সীমাবদ্ধ। বিজ্ঞপ্তিতে মহড়া চলাকালীন বিমান, জাহাজ, ছোট ছোট নৌযান ও জনসাধারণকে গোলাবর্ষণের এলাকা পরিহার করে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, নৌ দুর্ঘটনা রোধে আমাদের যা মনে রাখতে হবে, নৌ দুর্ঘটনার প্রধান তিনটি কারণ হল ওভারলোডিং, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং অদক্ষ নাবিক দ্বারা নৌ পরিচালনা করা। তাই যে কোনো অবস্থায় ওভারলোডিং পরিহার করুন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযান পরিচালনা থেকে বিরত থাকুন। বেআইনি ও বেপরোয়া নৌযান পরিচালনা করবেন না এবং অদক্ষ নাবিক দ্বারা নৌযান পরিচালনা করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকুন। নৌ দুর্ঘটনা রোধে নৌযান মালিক, মাস্টার ও যাত্রীদের সচেতন হতে হবে। আপনি যদি মাস্টার হন তাহলে ওভারলোড করা নৌযান চালানো থেকে বিরত থাকুন। আপনি যদি মালিক হন তাহলে ওভারলোড হবার পূর্বে নৌযান ছাড়ার ব্যবস্থা গ্রহণ করুন।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা 2:15 পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্জ, FM 90 মেগাহার্জ, FM 106 মেগাহার্জ এবং FM 102 মেগাহার্জে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা 2:15 থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामुअलैकुम। बांग्लादेश बेतार ढाका। अनुष्ठान प्रचार होच्छे ढाका क मध्यम तरंग 693 किलोहर्ट्ज़, एफएम 106, एफएम 90 मेगाहर्ट्ज़ और एफएम 102 मेगाहर्ट्ज़।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আজ সন্ধে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা ও বগুড়া অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও এর আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রার সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। বেলা 2:20 থাকছে নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ। বেলা 3:35 শুনবেন সাহিত্য বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ। পবিত্র কোরআন শিক্ষার আসর শুনতে পাবেন বিকেল 4:05। সুর তরঙ্গ থাকছে বিকেল 4:25। সবুজ পৃথিবী শুনতে পাবেন বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল শুনবেন সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 থাকছে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনতে পাবেন সন্ধ্যে 7:30। রাত 8:10 শুনবেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। সমীপেশু শুনতে পাবেন রাত 9:05। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান আবহমান বাংলা শুনতে পাবেন রাত 10। শ্রোতাদের অনুরোধের পল্লী গানের অনুষ্ঠান পরাণের গান শুনবেন রাত 10:20। এছাড়াও FM 92 MHz সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনতে পাবেন বিনোদনমূলক অনুষ্ঠান। জানিয়ে দিলাম আমাদের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

নৌযান ভ্রমণকারী যাত্রী সাধারণের অবগতির জন্য বলছি, কখনো লঞ্চে অতিরিক্ত যাত্রী হয়ে না উঠে পরবর্তী নৌযানে ভ্রমণ করুন। লঞ্চে উঠা নামার সময় সাবধানতা অবলম্বন করুন, শৃঙ্খলা বজায় রাখুন, অতিরিক্ত মাল বোঝাই নৌযানে ভ্রমণ থেকে বিরত থাকুন। নৌযানের

0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ। গ্রন্থনা ও উপস্থাপনা লাইলা আরিয়ানি হোসেন।
1: প্রতিটি দিন আমাদের নতুন কিছু শেখার সুযোগ করে দেয়। কখনো একটি তথ্য, কখনো একটি অভিজ্ঞতা, কখনো বা একটি গল্প জীবনটাকে নতুনভাবে দেখার দৃষ্টিভঙ্গি তৈরি করে। শেখার এই প্রক্রিয়া চলমান থাকলে ব্যক্তি ও সমাজ দুটোই সমৃদ্ধ হয়। নারীর পথ চলার নানা কথা নিয়ে নারীকণ্ঠ অনুষ্ঠান থেকে সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। প্রতিটি ঋতুর নিজস্ব উপহার রয়েছে। গ্রীষ্মের সবচেয়ে বড় উপহার মৌসুমি ফল। এসব ফল শুধু স্বাদের জন্য জনপ্রিয় এমনটি নয়, এগুলো শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। গরমের ক্লান্তি দূর করা থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অন্যান্য খাবারের সাথে ফলেরও ভূমিকা রয়েছে। প্রিয় শ্রোতা বন্ধু, আজকের প্রথম পর্ব জীবনের জন্য জানা। এই পর্বে আজ আমরা শুনব গ্রীষ্মে যে খাবারগুলো নিয়মিত খাদ্য তালিকায় থাকা উচিত। রচনা ও পাঠে মাজা বিন আরজু।
2: বাংলাদেশকে ষড়ঋতু দেশ বলা হয়। এই ছয়টি ঋতুর মধ্যে গ্রীষ্মকাল অন্যতম। গ্রীষ্মকালে তীব্র গরমে নারীদের শরীর সুস্থ, সতেজ ও হরমোনাল ভারসাম্য ঠিক রাখতে পুষ্টিকর খাবার খাওয়া জরুরি। তাই এই সময়ে কি কি খাবার খাওয়া উচিত তা আলোচনা করা হলো। তরল খাবার। গরমে ঘামের মাধ্যমে শরীর থেকে প্রচুর পানি ও লবণ বের হয়ে যায়। এটি প্রতিরোধ করতে দিনে অন্তত 3-4 লিটার পানি পান করুন। ডাবের পানি, যা প্রাকৃতিক ইলেকট্রোলাইট নামে পরিচিত, লেবুর শরবত এবং চিনি ছাড়া বেলের বা পেঁপের জুস। অতিরিক্ত চা, কফি, কোল্ড ড্রিঙ্কস এবং মিষ্টি জাতীয় পানীয় এড়িয়ে চলুন, কারণ এগুলো শরীরকে সহজেই পানিশূন্য করে তোলে। মৌসুমি ফল ও সবজি। প্রকৃতিতে এই সময় যে ফল ও সবজি পাওয়া যায় তা শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। ফলের মধ্যে তরমুজ, বাঙ্গি, পাকা আম ও লিচু। তরমুজে 90%-এর বেশি পানি থাকে, যা ত্বক ভালো রাখে। এছাড়াও এসব ফলে পানি, বিভিন্ন ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা রোগ প্রতিরোধে সাহায্য করে। সবজি, লাউ, ঝিঙ্গে, চিচিঙ্গা, পটল, কুমড়া, করলা, শসা ইত্যাদি। এইসব খাবারে ভিটামিন, খনিজ ও খাদ্য আঁশ থাকে, যা হজমে সাহায্য করে এবং পেটে গ্যাস হতে দেয় না। আয়রনের জন্য দুপুরের খাবারে কলিজা, কচু শাক, লাল শাক বা পুঁই শাক রাখুন, যা নারীদের রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে। প্রোটিন ও ক্যালসিয়ামের সহজ উৎস। হাড়ের ক্ষয়রোধ ও কর্মক্ষমতা ধরে রাখতে প্রোটিন ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হবে। টক দই। প্রতিদিন দুপুরে 1 বাটি টক দই বা ঘোল খান। এটি ক্যালসিয়ামের দারুণ উৎস এবং পেট ঠান্ডা রাখে। হালকা প্রোটিন। গরমে অতিরিক্ত চর্বিযুক্ত মাংস এড়িয়ে মুরগির মাংস, ছোট বা মাঝারি মাছের পাতলা ঝোল খান। প্রতিদিন একটি ডিম খাবেন, যা প্রোটিনের চাহিদা পূরণ করবে। গরমে ওজন ঠিক রাখতে এবং শরীরকে ভিতর থেকে ঠান্ডা রাখতে যে খাবারগুলো খেতে পারেন, সকাল 7:30-8:30 লেবু পানি বা জিরা পানি 1 গ্লাস, লাল আটার রুটি 2টি অথবা ওটস 1 বাটি, ডিম সিদ্ধ 1টি, মিক্সড সবজি, ভাজি ইত্যাদি। মধ্য সকাল, তরমুজ বা বাঙ্গি অথবা ডাবের পানি 1 গ্লাস, কাঠবাদাম বা চীনাবাদাম 5-6টি। দুপুর, লাল চালের ভাত বা সাধারণ ভাত 1 কাপ, মাছ বা মুরগির মাংসের পাতলা ঝোল, লাউ, ঝিঙ্গে, চিচিঙ্গা, তরকারি বা শাক 1 বাটি। বিকাল, ঘরে পাতা টক দই 1 বাটি অথবা ঘরে তৈরি মাঠা বা ঘোল, মুড়ি মাখানো শসা ও টমেটো দিয়ে। রাত, লাল আটার রুটি 1টি অথবা ওটসের খিচুড়ি, পাতলা ডাল, হালকা সবজি বা সালাদ। তাই গ্রীষ্মে সুস্থ থাকতে প্রয়োজনীয় কিছু টিপস। হাইড্রেটেড থাকার জন্য প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। প্রচুর পরিমাণে ফল ও শাকসবজি খান। অতিরিক্ত গরম বা ঠান্ডা খাবার পরিহার করতে হবে। এছাড়া প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না এবং সাথে ছাতা রাখবেন। গ্রীষ্মে অবশ্যই পাতলা, সুতি ও হালকা রঙের পোশাক পরিধান করার চেষ্টা করবেন। অবশ্যই নিয়মিত গোসল করতে হবে। সবসময় এসির মধ্যে থাকবেন না। গরমে সারাক্ষণ এসির মধ্যে থাকার প্রবণতা আছে অনেকেরই। এটি খুব ক্ষতিকর। শিশু ও বয়োজ্যেষ্ঠদের এসির ঠান্ডায় স্বাস্থ্যতন্ত্র ও ফুসফুসের সমস্যা হতে পারে। এসির মধ্যে থাকতে হলে তাপমাত্রা অতিরিক্ত শীতল করবেন না। এছাড়া স্যালাইন খাওয়ার ব্যাপারেও সতর্ক থাকুন। গরমকালে অনেকেই বেশি বেশি খাবার স্যালাইন খান, বিশেষত যারা রোদে কাজ করেন। এই স্যালাইন খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, কারণ বেশি বেশি স্যালাইন খাওয়া শরীরের জন্য মোটেই ভালো নয়। মনে রাখতে হবে, সঠিক খাদ্যাভ্যাস শরীরকে সুস্থ, কর্মক্ষম এবং পানিশূন্যতা মুক্ত রাখতে সাহায্য করে।
1: বন্ধুরা, সুস্থ শরীর একজন মানুষের কর্মক্ষমতার ভিত্তি। যখন একজন নারী নিজের স্বাস্থ্য, দক্ষতা এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকেন, তখন তার সামনে নতুন সম্ভাবনার দরজা খুলে যায়। অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন তিনি। সাফল্যের পেছনে থাকে পরিশ্রম, ধৈর্য এবং নিজের উপরে আস্থা। একটাই তো জীবন, তাকে অর্থবহ করে তুলতে হবে প্রতিদিনের কাজে, চিন্তা ও ভাবনায়। নারী সেই কেন্দ্রবিন্দুর নাম যাকে কেন্দ্র করে রচিত হয় সংসার নামের গল্প। নারী সেই বিন্দু যা যোগ করেই হয় জীবনের সরলরেখা। নারীর জীবন হোক নারীর সিদ্ধান্তের ফলাফল। নারীর জীবনে উৎসাহের এক পংক্তি হতে না পারলে বাধা যেন কেউ না হয়। ঘুরে দাঁড়ানোর যত গল্প আছে সেখানে নারীর অনেক অর্জন। প্রিয় শ্রোতা, এবারে আমরা শুনব আরেকটি পর্ব, জীবন জয়ের গল্প। এখানে থাকছে অনুপ্রেরণাদায়ী নারীর কথা। রচনা ও পাঠে ইফাত সুলতানা।
3: যেদিন সেই দিনটি আসবে, নির্ভয়ে আমরা ছায়ার আড়াল থেকে বের হব জ্বলতে থাকা আলোয়। কারণ আলো সবসময় থাকে যদি আমরা তা দেখার মতো সাহসী হই আর নিজের ভেতরের আলো হয়ে ওঠার সাহস রাখি। সুপ্রিয় শ্রোতা, এই কবিতার লাইনগুলো এমন এক তরুণীর লেখা কবিতা যা কেবল শব্দ নয়, একটি আন্দোলন, একটি কণ্ঠ, একটি ভবিষ্যতের স্বপ্ন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ইনাগুরাল পোয়েট অ্যামান্ডা গোরম্যান, যিনি মাত্র 22 বছর বয়সে নিজের কবিতার শক্তি দিয়ে সৃষ্টি করেছেন এক ঐতিহাসিক মুহূর্ত। আজকের গল্প সেই মেয়েকে নিয়ে যিনি ছোটবেলায় উচ্চারণজনিত সমস্যায় ভুগেও কণ্ঠকে দুর্বলতা থেকে শক্তিতে রূপান্তরিত করেছেন। অ্যামান্ডা জন্মেছিলেন 1998 সালে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত সংবেদনশীল, চিন্তাশীল এবং বই পাগল একটি মেয়ে। তার মা ছিলেন একজন শিক্ষক, যিনি সবসময় মেয়েকে শেখাতেন শিক্ষা আর সৃজনশীলতা হচ্ছে একজন মানুষের সবচেয়ে বড় শক্তি। কিন্তু অ্যামান্ডার জন্য পথটা একদম সহজ ছিল না। ছোটবেলায় তিনি গুরুতর বাক প্রতিবন্ধকতা সমস্যায় ভুগতেন, কিছু অক্ষর উচ্চারণ করতে পারতেন না ঠিক মতো। ক্লাসে অনেক হাসাহাসি হতো এই দুর্বলতা নিয়ে। আর একজন কৃষ্ণাঙ্গ হওয়ায় বর্ণবাদের অভিজ্ঞতা খুব ছোট বয়সেই তাকে স্পর্শ করে। অথচ সে মেয়েটিই একদিন মাইক্রোফোন হাতে দাঁড়িয়ে আমেরিকার ইতিহাস পরিবর্তন করবে, এমনটা কি কেউ কখনো ভাবতে পেরেছিল? সে সময় তিনি নিজের কণ্ঠকে দুর্বল মনে করতেন, কিন্তু ঠিক সেই ভয়টাই তাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল। অ্যামান্ডা বলেন, আই ইউজ টু থিঙ্ক মাই ভয়েস ওয়াজ এ উইকনেস, বাট ইট বিকেম মাই গ্রেটেস্ট পাওয়ার। লেখালেখি তার আত্মবিশ্বাসের পথ হয়ে ওঠে। তিনি বইয়ের ভিতরে নিজেকে খুঁজে পান, কবিতার লাইনে আবিষ্কার করেন নিজের ভাষা, আর সেখান থেকেই তার পথ চলা শুরু। ধীরে ধীরে তিনি লেখালেখির দিকে ঝুঁকলেন। কথা ঠিকভাবে বলা কঠিন হলেও কাগজে লেখা শব্দগুলোতে তিনি পেয়ে গেলেন মুক্তি। কবিতা হলো তার নিজের সঙ্গে নিজের কথোপকথন। এভাবেই তিনি 16 বছর বয়সেই লস অ্যাঞ্জেলসের ইয়থ পয়েট লরিয়েট নির্বাচিত হন। 2017 সালে হন ন্যাশনাল ইয়থ পয়েট লরিয়েট, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় যুব সাহিত্য সম্মান। 2017 সালে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় যুব সাহিত্য সম্মান ন্যাশনাল ইয়থ পয়েট লরিয়েটে নির্বাচিত হন। 2021 বিশ্ব মহামারীতে বিধ্বস্ত আমেরিকা বিভক্ত রাজনীতিতে ক্ষতবিক্ষত। জো বাইডেনের শপথ অনুষ্ঠানে একজন তরুণ কবি প্রয়োজন ছিল, যিনি ভাঙনের মাঝে মানুষকে একতা ও আশার কথা স্মরণ করিয়ে দেবেন, আর সেই দায়িত্ব পড়ল অ্যামান্ডার কাঁধে। 20 জানুয়ারি 2021 হলুদ কোট, মাথায় লাল হেডব্যান্ড আর আত্মবিশ্বাসী কণ্ঠে অ্যামান্ডা উচ্চারণ করেন বিশ্বব্যাপী লক্ষ মানুষের হৃদয় ছুঁয়ে দেয়া তার বিখ্যাত কবিতা দ্য হিল উই ক্লাইম্ব। তার এই কবিতাতেই তিনি আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে চলে আসেন। সারা বিশ্বে গুঞ্জন ওঠে, এই মেয়েটি কেবল কবি নয়, এক নতুন প্রজন্মের প্রতিনিধি, কিন্তু সাফল্যের সঙ্গে বিতর্কও আসে। কয়েকটি দেশে তার কবিতার অনুবাদ নিয়ে বিতর্ক হয়, আলোচনায় আসে প্রতিনিধিত্বের গুরুত্ব। আবার 2023 সালে আমেরিকার কয়েকটি স্কুলে তার কবিতার কপি সীমিত করা হয়, যা নিয়ে গঠনমূলক প্রতিবাদ আমান্ডা নিজেই করেন। তারপর শুরু হল অ্যামান্ডার জীবনের আরেক অধ্যায়। অ্যামান্ডা বৈশ্বিক কর্মীর ভূমিকায় উঠে এলেন। শিক্ষা, নারীর অধিকার, কৃষ্ণাঙ্গ মানুষের অধিকার, পরিবেশ, সব ক্ষেত্রে তার কণ্ঠ শক্তিশালী হয়ে ওঠে। তিনি দ্য ওয়ান ফর হোম, ফুড ইজ নট এনাফ এবং কল আস হোয়াট উই ক্যারি এর মতো বই প্রকাশ করেন, যা আন্তর্জাতিক বাজারে বেস্ট সেলার হয়। আজ অ্যামান্ডা গোরম্যান একাধারে কবি, সামাজিক কর্মী, বক্তা এবং তরুণ নারীদের জন্য এক অবিশ্বাস্য অনুপ্রেরণার নাম। তিনি প্রমাণ করেছেন দুর্বলতা শক্তিতে বদলে যেতে পারে, নীরব কণ্ঠও বিশ্বকে নাড়া দিতে পারে, আর একজন মেয়ের কলম একটি প্রজন্মকে আলো দেখাতে পারে।
1: জীবনে জিতে যাওয়া, এগিয়ে থাকা, একের পর এক লক্ষ্য অর্জনের মন স্থির করে চেষ্টা করতে থাকা, এই শক্তি সবার মাঝেই কম বেশি থাকে। তবু যখন জানতে পারি আর কারো গল্প, ভালো লাগে। এই গল্প আমাদের শেখায় অন্যের অনুমতি নয়, নিজের বিশ্বাসই সবচেয়ে বড় শক্তি। আমি নারী, আমি পারি, এটি আত্মবিশ্বাসের একটি ঘোষণা। প্রতিটি সফল নারীর গল্পে থাকে সংগ্রাম, থাকে সীমাবদ্ধতা পেরোনোর সাহস। সাফল্য কখনো সহজে আসে না, কিন্তু দৃঢ় মন আর পরিশ্রম অসাধ্যকে সম্ভব করে তোলে। আজকের নারীকণ্ঠে আমরা জানব একজন নারীর পথ চলার গল্প, যিনি নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন, পেরেছেন নিজের মতো করে জীবনের পথে চলতে। এবারে রয়েছে নারীর সাফল্য গাথা নিয়ে সাক্ষাৎকার আমি নারী আমি পারি। সাক্ষাৎকার প্রদানে ববিতা ধর, সাক্ষাৎকার গ্রহণ করেছেন শামসুন নাহার রিনী।

0: অন্যরে কথা বলছি একজন নারী উদ্যোক্তার সাথে, তার কাছ থেকে শুনবো তার সফলতার গল্প।
1: জি, আমার নাম হচ্ছে ববিতা ধর, আমি একজন নারী উদ্যোক্তা।
0: আপনি কি নিয়ে কাজ করেন?
1: আমি মেয়েদের কাপড় চোপড়, মেয়েদের ওয়েস্টার্ন ড্রেস, মেয়েদের থ্রি পিস নিয়ে আমার কাজ করা হচ্ছে।
0: বর্তমানে আপনার ব্যবসায় কত টাকা বিনিয়োগ করা আছে?
1: এখন বর্তমানে আমার ব্যবসায় 10 লাখ টাকার মতো বিনিয়োগ করা আছে।
0: এই ডিজাইনগুলো কি আপনি নিজে করেন না আপনি আসলে ডিজাইনগুলো অর্ডারে করে নিয়ে আসেন?
1: হ্যাঁ, আমি যেগুলো আমার নিজের পছন্দ হয় সেগুলো কিছু অর্ডার দিয়ে করে নিয়ে আসি, তারপরে কাস্টমারের চাহিদা অনুযায়ী ওরা যেরকম বলে আমি সেরকমটা দেওয়ার চেষ্টা করি।
0: ক্রেতাদের আকর্ষণ করার জন্য আপনি কি কি ধরনের পোশাক রেখেছেন?
1: আমি সাধারণত ক্রেতাদের আকর্ষণ করার জন্য আমার মেন হচ্ছে মেয়েদের থ্রি পিস, তারপরে হচ্ছে ওয়েস্টার্ন, মেয়েদের টু পিস, টপস থেকে ধরে ব্লাউজ থেকে ধরে যাবতীয় যা লাগে একটা মেয়ের সবকিছুই আমার দোকানে আছে।
0: আপনি যে পোশাকগুলো সংগ্রহ করেছেন, এই পোশাকগুলো আপনি কোথায় থেকে সংগ্রহ করেন?
1: আমি আমার এই পোশাকগুলো ঢাকার বিভিন্ন জায়গা থেকে, নরসিংদি থেকে, পাঁচরুখি বান্ডি বাজার থেকে, বিভিন্ন জায়গা থেকে আমি কালেকশন করি। কিছু কিছু নিজে ডিজাইন দিয়ে নিজে থেকে তৈরি করি।
0: আপনি প্রথমে যখন ব্যবসা শুরু করেন তখন যে টাকার প্রয়োজন হয়েছে সেই টাকাটা আপনি কিভাবে জোগাড় করেছিলেন?
1: সেটা আমার হাজবেন্ড আমাকে হেল্প করেছে সেই টাকাটা আমাকে জোগাতে।
0: যে কোনো কাজ করতে গেলে কিন্তু পরিবার বা সমাজ থেকে বাধা আসে, তো আপনার ক্ষেত্রে কোনো বাধা এসেছে কিনা, আর বাধা আসলে আপনি তা কিভাবে মোকাবিলা করেছেন?
1: হ্যাঁ, একটা সময় দেখা গেছে যে সমাজ থেকে বলেন, পরিবার থেকে বলেন, অনেকে অনেক ছোট বড় কথা বলেছে যে হ্যাঁ ওর হাজবেন্ড বিজনেস করে, ওর কেন বাইরে গিয়ে আর্ন করতে হবে, ওর কেন থ্রি পিস বিক্রি করতে হবে। কিন্তু না, আমি কারো কোনো কথায় পাত্তা দিইনি। আমি কারো কোনো কথায় পাত্তা না দিয়ে আমার মনে হয়েছে যে না, আমি যেটা করছি সেটা সৎ পথে উপার্জন করছি, এবং আমি মনে করি নিজে যে কাজটা করছেন বা করবেন সেটার দিকে মনোযোগ হওয়া উচিত, এবং সেটা একটা সময় দেখা যাবে সফলতা আপনাকে দিবেই। প্রথম প্রথম হয়তো বা একটু কষ্ট হবে বা সমাজের মানুষের কথা শুনে মন খারাপ করবে, কিন্তু ভেঙে যাওয়া যাবে না, দুর্বল হয়ে পড়া যাবে না, নিজেকে শক্ত করে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে অবশ্যই।
0: এত কিছু থাকতে আপনি কেন নারী উদ্যোক্তা হয়েছেন?
1: আমার কাছে মনে হয়েছে যে না, আমাদের মহিলাদের জন্য মহিলাদের নিজেদের স্বাবলম্বী হওয়া উচিত। আমরা মহিলারা যদি ঘরে বসে না থেকে যদি কিছু কিছু জায়গায় অল্প পরিসরে 10-15 হাজার 20 হাজার টাকার থ্রি পিস কিনে বা 20 হাজার টাকার মধ্যে কোনো কিছু কিনে যদি আমরা প্রথম থেকে শুরু করতে পারি, সেটা একটা সময় অবশ্যই সেটা বড় পরিসরে যাবে।
0: নারীদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি?
1: আমি নারীদের উদ্দেশ্যে পরামর্শ দিব যে আপনারা কারো কাছ থেকে হাত না পেতে নিজেরা ঘরে বসে হোক, বাইরে গিয়ে হোক, কোনো কিছু যদি করে নিজেরা স্বাবলম্বী হতে পারেন, এর থেকে আর কিছু হয় না। যতটা সম্ভব আপনারা নিজে আর্ন করার চেষ্টা করেন, নিজে কিছু করেন, যেন অন্য কারো কাছ থেকে হাত পেতে না চলতে হয়।
0: আপনার দেখা দেখি আপনার আশেপাশের কেউ ব্যবসা করার জন্য আপনার কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য এসেছে কিনা?
1: হ্যাঁ, এরকম আমার অনেক নিজেদের কাছের মানুষ আছে এবং আমার নিজের অনেক পরিচিত মানুষ আছে যারা আমার এই মানে উদ্যোগ দেখে ওরা নিজেরা জামা কাপড় বলেন, অর্নামেন্টস বলেন, অনেক কিছু করার চিন্তা ভাবনা করছে, যেন ওরা নিজেরা সেটা থেকে ঘরে বসে হোক বা বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যায়, এই পরিচয়ে অনেক কিছু সেল করতে পারে এবং সেটা থেকে ওদের মোটামুটি ভালো একটা টাকা আসে।
0: একজন সফল উদ্যোক্তা হতে হলে তাদের কি কি গুণাবলী থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন?
1: একজন সফল উদ্যোক্তা হতে গেলে সর্বপ্রথমে তাকে ধৈর্যশীল হতে হবে, যে কোনো কিছুর পরিশ্রম দিতে হবে, তাকে সৎ থাকতে হবে, এবং তার ধৈর্য জিনিসটা হচ্ছে সব থেকে বেশি থাকতে হবে। যদি এটা যদি থাকে, প্রথম প্রথম একটা সময় দেখা যাবে নিজেকে মনে হবে যে না, আমি পারছি না বা হচ্ছে না, হাল ছেড়ে দেওয়া যাবে না। হাল ছেড়ে না দিয়ে আমি সবাইকে বলবো যে পরিশ্রম করেন, অবশ্যই একটা সময় সফলতা আসবে অবশ্যই।

জীবনের কিছু অনুভূতি ভাষায় ধরা কঠিন। হৃদয়ের ভেতরে হঠাৎ যে আলো জেগে ওঠে, তার কোনো নির্দিষ্ট নাম থাকে না। কখনো তা আনন্দ, কখনো বিস্ময়, কখনো নতুন কোনো উপলব্ধির শুরু। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেই সূক্ষ্ম অনুভূতিগুলোকে শব্দ ও সুরে এমনভাবে রূপ দিয়েছেন যা প্রজন্মের পর প্রজন্ম মানুষকে স্পর্শ করে চলেছে। এখন আমরা শুনব এমনই এক মুগ্ধতার গান, যেখানে রয়েছে হৃদয়ের আলোড়ন, নতুন করে পৃথিবীকে আবিষ্কারের অনুভব। রবীন্দ্রসঙ্গীত বধূ কোন আলো লাগলো চোখে, শিল্পী অদিতি মহসিন।

0: সময়ের সাথে সমাজ এগিয়ে যাচ্ছে, আর সেই অগ্রযাত্রায় নারীদের অংশগ্রহণ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এবং অর্জন করছে সাফল্য। এই অর্জনের গল্পগুলো অন্যদের সাহস যোগায়, নতুন প্রজন্মকে স্বপ্ন দেখতে শেখায়। নারীর অগ্রযাত্রা আজ আমাদের সময়ের বাস্তবতা। শিক্ষা, কর্মক্ষেত্র, উদ্যোক্তা কার্যক্রম, সংস্কৃতি কিংবা সামাজিক উন্নয়ন, প্রতিটি ক্ষেত্রেই নারীরা নিজেদের সামর্থ্যের স্বাক্ষর রাখছেন। এই অগ্রযাত্রা আরও বিস্তৃত হোক, আরও শক্তিশালী হোক, এটাই আমাদের প্রত্যাশা। এবারে রয়েছে নারীদের সাম্প্রতিক সফলতা, শিক্ষা ও ক্যারিয়ারের সম্ভাবনা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্যমূলক পরিবেশনা। নারীদের খবর, শিক্ষা, ক্যারিয়ার। নারীদের সাম্প্রতিক সফলতার খবর, শিক্ষা ও ক্যারিয়ারের সম্ভাবনা নিয়ে নিবন্ধ সংগ্রহ ও পাঠে নওশিন ফারহানা নূর।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আয়োজনে আমরা তুলে ধরব বাংলাদেশের এমন কিছু অসাধারণ নারীর কথা, যারা মাঠে, সমাজে এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করে চলেছেন। চলুন শুরু করা যাক। প্রথমেই বলতে চাই রাঙামাটির পাহাড় থেকে উঠে আসা ঋতুপর্ণা চাকমার কথা। এই মেয়েটি 2024 সালের সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের বিপক্ষে জয়সূচক গোল করেন এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন। আন্তর্জাতিক ক্লাব ফুটবলেও তিনি বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। একই সাথে বলতে চাই মনিকা চাকমা ও রূপনা চাকমার কথা। খাগড়াছড়ির মনিকা সাফ ফাইনালে প্রথম গোল করেন। তার আগের করা একটি গোল ফিফার ওয়েবসাইটে বিশ্বসেরা গোলের তালিকায় আজও জ্বলজ্বল করছে। গোল পোস্টে রাঙামাটির রূপনা, টানা দ্বিতীয়বার সাফ সেরা গোলরক্ষক। পাহাড়ের এই দুই মেয়ে বাংলাদেশের ফুটবলে লিখে রেখেছেন অমর এক অধ্যায়। আর প্রিয় শ্রোতা, আপনাদেরকে অবশ্যই জানাতে চাই ডক্টর হুমায়রা সুলতানার কথা। দেশের শীর্ষস্থানীয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও হিসেবে দায়িত্ব তিনি গ্রহণ করেছেন। বিমান পরিবহন খাতে নারীদের নেতৃত্ব ও প্রশাসনিক সক্ষমতার এক নতুন মাইলফলক তিনি। একই সাথে আরো বলতে চাই রিক্তা আক্তার বানুর কথা। কুড়িগ্রামের চিলমারির এক সরকারি নার্স তিনি, যিনি নিজের প্রতিবন্ধী মেয়েকে স্কুলে ভর্তি করাতে না পেরে নিজেই জমি বিক্রি করে স্কুল প্রতিষ্ঠা করেছেন। আজ সেই স্কুলে পড়ছে 300-এরও বেশি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। তার এই অসাধারণ উদ্যোগ বিশ্বের নজর কেড়েছে। বিবিসি 2024 সালের বিশ্বের 100 অনুপ্রেরণাদায়ী নারীর তালিকায় বাংলাদেশ থেকে একমাত্র তার নামই এসেছে। এবং প্রিয় শ্রোতা, আজকে নারী কণ্ঠে বিশেষভাবে বলতে চাই ফেরদৌস কাদরির কথা। ফেরদৌস কাদরি বাংলাদেশের স্বাস্থ্য ও চিকিৎসা গবেষণায় এক উজ্জ্বল নাম। সংক্রামক রোগ, বিশেষ করে কলেরা ও ডায়রিয়াজনিত রোগ নিয়ে তার দীর্ঘদিনের গবেষণা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। তিনি আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের ICDDRB-র মাধ্যমে জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং টিকা গবেষণায় অসামান্য অবদান রেখে লাখো মানুষের জীবন রক্ষায় সহায়তা করেছেন। বৈজ্ঞানিক দক্ষতা, মানব কল্যাণের নিবেদন এবং আন্তর্জাতিক স্বীকৃতির মাধ্যমে তিনি আজ বাংলাদেশের নারী গবেষকদের জন্য অনুপ্রেরণার প্রতীক।
0: সবার মনেই কম বেশি স্বপ্ন থাকে, সেই স্বপ্ন সফলের পথে এগিয়ে যেতে জানতে হয় পথের খবর, চিনতে হয় সঠিক পথ। সচেতন মানুষের কাছে থাকে সঠিক ও দরকারি তথ্য। জ্ঞান মানুষকে সমৃদ্ধ করে, অভিজ্ঞতা মানুষকে পরিণত করে, আর আত্মবিশ্বাস মানুষকে এগিয়ে যেতে সাহায্য করে। প্রকৃতি আমাদের অনেক কিছু দেয়, সঠিকভাবে গ্রহণ করতে পারলে সেই উপহার আমাদের জীবনকে আরও সমৃদ্ধ করে। একজন সচেতন নারী নিজের সুস্থতার গুরুত্ব বোঝেন, নিজের দক্ষতাকে বিকশিত করেন এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের অংশ হয়ে ওঠেন। আগামী দিনে সুন্দর সমাজ গড়ে উঠবে সচেতনতা, মানবিকতা এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে। নিজের সুস্থতা, পরিবারের কল্যাণ এবং সমাজের উন্নয়ন, এই তিনটি ভাবনা একসঙ্গে এগিয়ে চলুক। প্রতিটি মানুষ নিজের অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখলে পরিবর্তনের পথ আরও উন্মুক্ত হবে। শেষ করছি আজকের নারীকণ্ঠ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের সম্ভাবনাকে লালন করুন, সচেতন জীবনযাপনের মাধ্যমে থাকুন নিরাপদ। অনাবিল শুভেচ্ছা ও শুভকামনা রইল সবার জন্য। আজকের নারীকণ্ঠ গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন। শব্দগ্রহণ ও সম্পাদনা মোহাম্মদ আবুল কালাম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন।
2: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি রবীন্দ্রসঙ্গীতের আয়োজনে। প্রথম গানটির শিল্পী ফারহানা খান পুরবী।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রবীন্দ্রসঙ্গীত, পরিবেশিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। এবারের গানের শিল্পী ওয়াহিদা রহমান।

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রবীন্দ্রসঙ্গীত। শেষ গানটিতে কণ্ঠ দিয়েছেন সিরাজুস সালেকিন।

আসসালামু আলাইকুম, বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাকিলা পারভীন। প্রধানমন্ত্রী তারেক রহমান নানা কার্যক্রমের যোগদানের মাধ্যমে আজ ব্যস্ত সময় পার করছেন। তিনি আজ সকালে জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত এক বৈঠকে সভাপতিত্ব করেন। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে কর্মপর্যায় ভিত্তিক জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কার্যক্রম বিষয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান। এরপর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স নির্মাণ ও সরবরাহ কার্যক্রম সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করতে চায় সরকার। এজন্য দেশীয় প্রযুক্তিতে বিদ্যুৎ চালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট ও অভ্যন্তরীণ বাস্তবতা বিবেচনায় দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে বিদ্যুতের মূল্যবৃদ্ধির আওতার বাইরে রেখেছে সরকার। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি প্রসঙ্গে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভয়াবহ দুর্নীতি ও লুটপাট হয়েছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সরকার জ্বালানিতে স্বয়ং সম্পূর্ণতা অর্জনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে। ব্রিফিংয়ে বিদ্যুৎ ও জ্বালানির সার্বিক পরিস্থিতি তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আগামী বাজেটে জ্বালানি খাতে 41,000 কোটি টাকা ভর্তুকি দিতে হবে জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে বিরোধী দল ভুল তথ্যের ভিত্তিতে আন্দোলন করছে। ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ শাকওয়াত হোসেন। তিনি আজ সকালে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে 3 মাসের বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু মশার লার্ভা যে প্রতিষ্ঠানে পাওয়া যাবে সেখানকার সংশ্লিষ্টদের জরিমানা করা হবে। এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের রক্তক্ষরণেরও আশঙ্কা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ সম্পর্কে আগে থেকেই সচেতন হতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিতে বিকেল 3টায় সংসদের অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করবেন। এটি হবে বর্তমান সরকারের প্রথম বাজেট। এদিকে জাতীয় সংসদের দ্বিতীয় এই অধিবেশন উপলক্ষে আজ থেকে রাজধানীর শেরেবাংলা নগর ও আশপাশের বিভিন্ন এলাকায় সভা

0: নিরাপত্তাবাহিনীতে দায়িত্ব পালনকালে নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর জ্যাক হ্যামারশোল্ড পদকে ভূষিত করেছে জাতিসংঘ। গতকাল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC জানিয়েছে, হরমুজ প্রণালীতে অবস্থিত ইরানি শহর সিরিক ও কেশম দ্বীপে মার্কিন হামলার জবাবে তারা এ অঞ্চলের শত্রু ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মার্কিন সামরিক বাহিনী জানায়, ইরান উপসাগরীয় অঞ্চলের প্রতিবেশী দেশ কুয়েত ও বাহরাইনে সাতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, কিন্তু কোন ক্ষেপণাস্ত্রই তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম হয়নি। খেলার খবর। ফুটবল। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ আজ স্বাগতিক ভারতের মুখোমুখি হবে। গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যে ৭টায় শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া ও ফরিদপুর অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া রংপুর, দিনাজপুর, খুলনা, বরিশাল, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ এবং মাদারীপুর অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: This is Bangladesh Betar Dhaka. You are tuned to World Music.

0: Thank you everyone for being with us. A special thanks to the editor Manik Mahmood and the producer Mohammad Munirusaman. Thank you again. Take care. Bye-bye.
1: Bangladesh Beter, Dhaka.
2: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
1: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, অধিবেশনের তৃতীয় পালা থেকে আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি, সেই সাথে অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানাচ্ছি। আর অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমরা কজন: নাইরিন সুলতানা, কানিস মোর্শেদা, জেরিন আফরোজ খান, হাসিবুল আলম এবং আমি নাসরিন রহমান। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, হাফিজ আক্তার। অধিবেশন তত্ত্বাবধানে আছেন মাহফুজা আক্তার সুমি।
3: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, এখন শুনবেন সাহিত্য বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ। গ্রন্থনা উপস্থাপনায় মনিরুজ্জামান পলাশ।

প্রিয় শ্রোতা বন্ধুরা, সাহিত্য প্রসঙ্গ অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। মানুষের জীবনে সবচেয়ে বড় অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং নিজের দেশ, সমাজ এবং মানুষের প্রতি দায়বদ্ধতা অনুভব করা। কারণ একজন মানুষ তখনই সত্যিকার অর্থে পরিপূর্ণ হয়ে ওঠে যখন তার ভালোবাসা নিজের সীমা অতিক্রম করে বৃহত্তর মানব সমাজে বিস্তৃত হয়। এই ভালোবাসার মূল শক্তি আসে অন্তরের গভীর অনুভূতি থেকে, আর সেই অনুভূতিকে জাগিয়ে তোলে সুসাহিত্য। সাহিত্য কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি মানুষের চিন্তা চেতনা, বিবেক ও মূল্যবোধ গঠনের অন্যতম প্রধান শক্তি। একটি ভালো লাগা সাহিত্যকর্ম পাঠকের হৃদয়ে এমন এক আলোক জ্বালায় যা তাকে নিজের বাইরে তাকাতে শেখায়।

0: সাহিত্যের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এটি মানুষের মধ্যে সহমর্মিতা সৃষ্টি করে। আমরা যখন গল্প, কবিতা বা উপন্যাস পড়ি, তখন অন্য মানুষের জীবন, কষ্ট, সংগ্রাম এবং স্বপ্নকে নিজের মতো করে অনুভব করি। ফলে আমাদের মধ্যে মানবিকতা ও দায়িত্ববোধ আরও গভীরভাবে প্রতিত হয়। মা মাটি ও মানুষের প্রতি ভালোবাসাই মানব জীবনের মূল ভিত্তি, আর এই ভালোবাসাকে সুদৃঢ় সচেতন ও কার্যকর করে তোলে সাহিত্য। তাই সত্যিকার অর্থে একজন ভালো মানুষ এবং দায়িত্বশীল নাগরিক হতে হলে সাহিত্যের সঙ্গে সংযুক্ত থাকা অত্যন্ত প্রয়োজন। কারণ সাহিত্যই আমাদের শেখায় নিজের জন্য নয়, বরং সকলের জন্য বাঁচার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত। সাহিত্যের সংগ্রাগ মিশ্রিত প্রেম যেসব বৈশিষ্ট্যে সমুজ্জ্বল, তার মধ্যে অন্যতম হল আত্মত্যাগ, বীরত্ব, সরলতা, স্বার্থহীনতা, কৃতজ্ঞতা, দায়িত্ব, কর্তব্য এবং একাত্মবোধ, বিশেষত মায়ের প্রতি অকৃত্রিম ভালোবাসা। আর এই মাতৃপ্রেম সবচেয়ে সুন্দর হয়ে ধরা দেয় কবির কবিতায়। তাই তো দেখি কবিদের কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় মাতৃপ্রেমের অপূর্ব ব্যঞ্জনা। মায়ের প্রতি ভালোবাসা কতটা গভীর তা রবীন্দ্রনাথ তার নানা কবিতায় বারবার সেই দৃশ্যকল্পই তুলে ধরেছেন। প্রিয়শ্রোতা, সাহিত্য প্রসঙ্গের প্রথমেই শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় মাতৃপ্রেম নিয়ে একটি বিশেষ প্রবন্ধ। প্রবন্ধটি লিখেছেন এবং পড়ে শোনাচ্ছেন সালেহা সুলতানা।
1: বাংলা সাহিত্যের দিকপাল রবীন্দ্রনাথ ঠাকুর একজন স্ব-অতিক্রমী কবিকর্মী। বিরাট মহি রুহ সমতায় তিনি বাংলা সাহিত্য অঙ্গনকে করেছেন পল্লবিত ও কুসুমিত। প্রেম, ভক্তি, ভালোবাসার নৈবেদ্যের ঋদ্ধতায় তার সাহিত্য হয়ে উঠেছে মানুষের শান্তি ও সান্ত্বনার অন্যতম অবলম্বন। রবীন্দ্রনাথ ঠাকুরের অন্তরপ্রেরণায় লালিত ছিল মানব প্রেম। তাঁর কবিতায় সে প্রেম সততা নিবেদিত হয়েছে জগতের প্রিয় বিষয়, প্রিয় মানুষ বা প্রিয় প্রেক্ষিতকে কেন্দ্র করে। বিশেষত মাতৃপ্রেম রবীন্দ্র রচনায় এক গভীর, কোমল ও আধ্যাত্মিক সত্তারূপে আবির্ভূত। সন্তানের সারল্য প্লাবিত মনস্তত্ত্বে বহমান মাতৃপ্রেমকে কবি নিপুণ শৈল্পিকতায় উপস্থাপন করেছেন তার কবিতায়। রবীন্দ্র ভাবনায় মা কেবল জন্মদাত্রী নন, তিনি পরম সত্তা ও প্রকৃতির রূপ। প্রকৃতির রূপের মাঝে কবি আবিষ্কার করেন স্নেহ বাৎসল্যের অমেয় ধারাকে। তাই তিনি সমুদ্রকে কোনো ভৌগোলিক উপাদান নয়, বরং আদি জননী সিন্ধু ও বসুন্ধরাকে কন্যারূপে উপমিত করেছেন তার সমুদ্রের প্রতি কবিতায়। তিনি বলেন, হে আদি জননী সিন্ধু, বসুন্ধরা সন্তান তোমার, একমাত্র কন্যা তব কোলে, তাই তন্দ্রা নাহি আর চক্ষে তব, তাই বুক জুড়ি সদা শঙ্কা, সদা আশা, সদা আন্দোলন। মায়ের জঠর নিঃসৃত সন্তানের প্রতি ভালোবাসার আকুল আবেদন রবীন্দ্রনাথ চিত্রিত করেছেন কর্ণকুন্তী সংবাদ কবিতায়। মহাভারতের কাহিনী নিয়ে রচিত কবিতাটিতে কুন্তী মায়ের হৃদয় সংবেদন গভীর আবেগে আপ্লুত হয়ে উঠেছে। মা কুন্তী বলছেন সন্তান কর্ণকে, পুত্র ভিক্ষা আছে, বিফল না ফিরি যেন, এসেছি তোমারই নিতে, তৃষিত বক্ষের মাঝে লব মাতৃক্রোড়ে। মায়ের ভালোবাসার নিঃস্বার্থ নির্মলতা রবীন্দ্র মানুষে এক সুস্থির আবহ নির্মাণ করত সর্বদাই। রবীন্দ্রনাথের শিশুতোষ রচনায়ও মা ও প্রকৃতি যেন একীভূত সত্তায় আবির্ভূত। প্রকৃতির কোনো দৃশ্য দেখে মনে পড়ে যায় মায়ের স্নেহমাখা মুখ। শিশু কাব্যগ্রন্থের মনে পড়া কবিতায় প্রকৃতির আশ্রয়ে মায়ের স্নেহপূর্ণ অনুভবকে আবেগময় ভাষায় প্রকাশ করেছেন রবীন্দ্রনাথ। কবিতার কিছু অংশ পড়ছি। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন আশ্বিনেতে ভোরে শিউলি বনে শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে, তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে। যখন বসি গিয়ে শোবার ঘরের কোণে, জানালা থেকে তাকাই দূরে নীল আকাশের দিকে, মনে হয় মা আমার পানে চাইছে অনিমিখে। জন্মকথা কবিতায় সন্তান ও মায়ের উদ্দীপ্ত কথোপকথনের আশ্রয়ে এক নিগুড় বন্ধনের সূত্রপাত করেছেন, যা মাতৃপ্রেমের চিরন্তন প্রকাশ। কবিতাটির একটি অংশ পড়ছি। খোকা মাকে সুধায় ডেকে, এলেম আমি কোথা থেকে, কোনখানি তুই কুড়িয়ে পেলি আমারে। মা শুনে কয় হেসে গেঁদে, খোকারে তার বকে বিধে, ইচ্ছে হয়েছিলি মনের মাঝারে, এই দেহে এই দেহ তুমি, মায়ের খোকা হয়ে তুমি মধুর হেসে দেখা দিলে ভুবনে। স্মৃতি, কল্পনা আর আবেগের সংগ্রামে মায়ের ছবি এঁকেছেন রবীন্দ্রনাথ। মায়ের অস্তিত্বে কেন্দ্রীভূত সন্তান তাই বিচ্ছিন্নতায় সমর্পিত হয় না কখনো। দূরে অবস্থান করলেও সন্তান মায়ের সুশীতল ছায়াতলে অবস্থান করবে, এমন চিত্রই তুলে ধরেছেন রবীন্দ্রনাথ অন্য মা কবিতায়। আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে ভাবছ তোমায় চিনতেম না, যেতেম না ওই কোলে, মজা আরো হতো ভারী, দিন ফুরালি তোমার কাছে পেরিয়ে যেতাম না এ, তখন কোলে ঝাঁপিয়ে পড়ে আমি বলতাম গলা ধরে, আমায় তোমায় চিনতেই হবে, আমি তোমার অবু। একই অনুভূতির প্রকাশ পেয়েছে চাপা কবিতায়। মাতৃত্বের প্রতি শিশুর ভালোবাসার স্বর্গীয় রূপ প্রকাশ পেয়েছে এই কবিতায়, বীরপুরুষ রবীন্দ্রনাথের অন্যতম জনপ্রিয় কবিতা। মাকে দস্যুদের আক্রমণ থেকে বাঁচিয়ে বীরপুরুষ সন্তানের বীরত্ব প্রকাশ পেয়েছে কবিতাটিতে। মাতৃভক্তি ও মাতৃপ্রেমের এমন বিরল দৃষ্টান্ত শিশুমনে রূপিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্র সাহিত্যে মায়ের সন্তান বাৎসল্যের দিক অনন্য মহিমায় উদ্ভাসিত হয়ে উঠেছে। স্নেহ কাঙ্গাল শিশুর মনস্তত্ত্ব থেকে শুরু করে পরিণত মানুষেও মাতৃপ্রেম যে নিঃশ্বাস সমতায় চির জাগরুক থাকে, তারই স্বাক্ষর রবীন্দ্র কবিতায় বিদ্যমান। তার কবিতা আমাদের প্রেরণা ও শান্তির আশ্রয়। কবির মতেও আমরাও বলি, সকল মায়ের প্রতি রইল অশেষ শ্রদ্ধা ও ভালোবাসা।
0: কবির মনের মাঝে উচ্চারিত ভাষা যখন লেখায় রূপান্তরিত হয়, তখন তার অবয়ব থাকে এক, আর যখন তা সরাসরি কবিকণ্ঠে ধ্বনিত হয়, তখন সেটা পায় অন্য এক মাত্রা। কবিতার শব্দ, শৈলী, চিত্রকল্প, অনুপ্রাস এবং ভাবের রসবোধ শ্রোতাকে নিয়ে যায় এক অপার্থিব জগতে, আর সেই জগৎ শ্রোতার চিন্তার ক্ষেত্রকে শানিত করতে সাহায্য করে দারুণভাবে। তাহলে আর দেরি নয়, আসুন শুনে ফেলি কয়েকজন কবির স্বকণ্ঠে কবিতা পাঠ। প্রথমে শুনব কবি সোহরাব হোসাইন আসাদের স্বকণ্ঠে তাঁর কবিতা।
2: একটি নদী, একটি নদী উথাল পাথাল ঢেউ দোলাত, রং ছড়াত মন গহীনে, হৃদয় ছোঁয়ার উপর ঝিলিক ছলছলাত, হাত বোলাত হাসনেহেনার নরম ঘ্রাণে, একটি হৃদয় উদাস উদাস স্নিগ্ধ হাসি মন কেড়ে নেয় কোন সে ফাঁকে, সন্ধে তারার মৌন মিছিল বিষের বাসি দেয় জ্বালিয়ে ফুল ফাগুনে যন্ত্রণাকে।
0: প্রিয় শ্রোতা, কবি লাইলা পারভিন কেয়ার কণ্ঠে শুনব এবারের কবিতা।
3: গ্রীষ্মপ্রভাতে আমের ঘ্রাণে মাতাল বাতাস, বৃষ্টিতে ভেজা ধূসর আকাশ, ঝোড়ো হাওয়ার শব্দে ভেসে আসে বিজন পৃথিবীর দীর্ঘশ্বাস, কুজন শূন্য সবুজ কান্তার ক্ষিপ্র অনিল জেগেছে আজ, লাল কালো বিচিত্রে রঙে রাঙছে আকাশ, পাতা ঝরা ঘর ভাঙা বৃক্ষ পড়ার সর্বনাশ, প্রকৃতির ক্ষয়ক্ষতি এবং ধ্বংস বিনাশ, তবু অসীম ছায়ালোকে ব্যাকুল জলধর করিছে বর্ষণ আলোক বজ্রপাতে, আম্র কানন দুলছে বাতাসে ভাবছি তোমায় গ্রীষ্মপ্রভাতে।
0: এবারের কবি অর্ণব আশিক।
4: জল রঙে আঁকা বিমূর্ত ছবি আমার গাঁয়ের, আমার গ্রাম জুড়ে কিষাণের পদভার, ভেতরে বাহিরে যুদ্ধ বৈশাখ জ্যৈষ্ঠ শ্রাবণ ভাদর, রাতের তারার সাথে জল জল করে বৈশাখের শুভহাল খাতা নবান্নের পিঠা পায়েস, আনন্দে মাতানো গ্রামের শরীর, শ্রমক্লান্ত ঘুমহীন কিষাণের শরীর জল নঙে আঁকা বিমূর্ত ছবি, বুকের ভিতর আনন্দের দামামাদোল। এ আমার গ্রাম, মমতায় বেঁধে রাখে বৈশাখ দুষ্ট শ্রাবণ ভাদর।
0: বাংলা কবিতার এক বিস্ময়কর প্রতিভা কবি সুকান্ত ভট্টাচার্য। মাত্র 21 বছর বয়সেই যে কবি আমাদের ছেড়ে পরপারে চলে গেছেন, কিন্তু এই স্বল্প সময়ে তিনি যা রচনা করে গেছেন তা বাংলা সাহিত্যের এক উজ্জ্বল রত্নভাণ্ডার। তার কবিতায় গণমানুষের জীবন এবং বাস্তবতার গল্প উঠে এসেছে অত্যন্ত দৃঢ়তার সাথে। তিনি তারুণ্যকে উজ্জীবিত করতে চেয়েছেন তার বিপ্লবী কবিতায়। এজন্য তারুণ্যের কবি হিসাবেও সমধিক পরিচিত সুকান্ত ভট্টাচার্য। সুকান্তের কবিতায় সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল বাস্তবতার নির্মম মুখোমুখি দাঁড়ানো। তিনি কল্পলোকের সৌন্দর্যে আটকে থাকেননি, বরং ক্ষুধা, বেকারত্ব, শোষণ, শ্রমজীবী মানুষের দুঃখ দুর্দশা সবকিছুই কবিতার ভাষায় তুলে ধরেছেন। প্রিয় শ্রোতা, কবি পরিচিতি পর্বে এখন কবি সুকান্ত ভট্টাচার্যের জীবন ও কবিতা সম্পর্কে একটি আলোচনা শোনাব। এটি লিখেছেন এবং পাঠ করছেন MM রাশেদ রাব্বি।
5: আজ আমরা কথা বলব বাংলা সাহিত্যের সেই বিস্ময়কর প্রতিভা নিয়ে, যিনি মাত্র 21 বছর বয়সে জীবন বদলে দিয়েছিলেন আধুনিক কবিতার গতিপথ। তিনি আমাদের প্রিয় কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। 1926 সালের 15 আগস্ট কলকাতার কালীঘাটে মহিমচন্দ্র ভট্টাচার্য এবং সুনিতা দেবীর ঘরে জন্মগ্রহণ করেন এই ক্ষণজন্মা পুরুষ। তার পৈতৃক নিবাস বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়। সেই মাটির টান কি তার কবিতায় ছিল? হয়তো ছিল, কারণ তিনি মাটি ও মানুষের কথাই বেশি বলতেন, বলতে ভালোবাসতেন। সুকান্ত যখন কলম ধরলেন তখন বিশ্বজুড়ে অস্থিরতা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, বাংলায় 50-এর মনন্তর আর স্বাধীনতার জোরালো আওয়াজ। সুকান্ত কোনো কাল্পনিক রোমান্টিক জগতে বসবাস করেননি। তিনি দেখলেন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তার কবিতায় চাঁদ সৌন্দর্য নিয়ে নয়, বরং সাধারণ মানুষের পেটের খিদের প্রতীক হয়ে এল। তিনি ছিলেন মেহনতি মানুষের কণ্ঠস্বর। মানবতার আদর্শে বিশ্বাসী সুকান্ত তার ক্ষুরধর লেখনীর মাধ্যমে লড়াই করেছেন সাম্যবাদ আর শোষণের বিরুদ্ধে। কবি সুকান্তের প্রধান কাব্যগ্রন্থগুলোর মধ্যে অন্যতম হল ছাড়পত্র। এটি তার শ্রেষ্ঠ কাজ, যেখানে তিনি নতুন পৃথিবীর কাছে এক বসবাসযোগ্য সুন্দর পৃথিবীর শপথ নিয়ে এসেছিলেন। ঘুম নেই, পূর্বাভাস, এই কাব্যগ্রন্থগুলো তার সমাজতান্ত্রিক ভাবনাকে প্রস্ফুটিত করে। এছাড়া অভিযান, মিঠে করা তার অনবদ্য সৃষ্টির স্বাক্ষর। আজকালকার এই আধুনিক প্রযুক্তি নির্ভর যুগেও সুকান্ত কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ? কারণ তিনি শিখিয়েছেন অন্যায়ের প্রতিবাদ করতে। তার বিখ্যাত 18 বছর বয়স কবিতাটি আজও প্রতিটি তরুণকে উদ্বুদ্ধ করে। সেখানেই তিনি লিখেছিলেন, 18 বছর বয়স জানে না কাদা, এ বয়স জানে রক্তদানের পুণ্য। তিনি তরুণদের শিখিয়েছেন ভয়কে জয় করতে হবে, জরাজীর্ণতাকে ভেঙে নতুন কেতন ওড়াতে হবে। অত্যন্ত দুঃখজনক যে যক্ষা রোগে আক্রান্ত হয়ে 1947 সালের 13ই মে মাত্র 21 বছর বয়সে সুকান্ত ভট্টাচার্য মৃত্যুবরণ করেন। বড় অসময়ে তিনি চলে গেলেন, তিনি চলে গেলেন কিন্তু আমাদের জন্য রেখে গেলেন আগামী সুন্দর পৃথিবীর এক নীল আকাশ। মহান এই কবিকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি। কবি সুকান্ত ভট্টাচার্য আমাদের শিখিয়ে গেছেন জীবন ছোট হলেও কর্ম দিয়ে তা আকাশ ছোঁয়া সম্ভব।
0: কাজী আব্দুল ওদুদ ছিলেন বাংলা সাহিত্যের একজন প্রখ্যাত প্রাবন্ধিক, চিন্তাবিদ ও সমাজ সংস্কারক। তিনি আধুনিক বাঙালি চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি ও মানবতাবাদের জন্য বিশেষভাবে পরিচিতি লাভ করেছিলেন। তিনি মূলত প্রবন্ধ লেখার মাধ্যমে খ্যাতি অর্জন করেন। তার লেখায় সমাজ, ধর্ম, সংস্কৃতি ও শিক্ষা ব্যবস্থা নিয়ে গভীর বিশ্লেষণ দেখা যায়। তিনি কুসংস্কার ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং যুক্তি ও বিজ্ঞানের আলোকে সমাজকে দেখতে উৎসাহ দিয়েছেন সবসময়। কাজী আব্দুল ওদুদের পাঠক নন্দিত প্রবন্ধ গ্রন্থ শাশ্বতবঙ্গ সমাজ জীবনের একটি প্রামাণ্য দলিল বটে। কালের আবর্তে আজও এই গ্রন্থটি যেন প্রাসঙ্গিক। গ্রন্থ পরিচিতি পর্বে আজ আপনাদের শোনাব এই বইটি সম্পর্কে একটি মূল্যায়নধর্মী পর্যালোচনা। এটি লিখেছেন এবং পাঠ করছেন মামুন রশিদ।
6: শাশ্বতবঙ্গ বাংলা ভাষা, সাহিত্য এবং বাঙালির সাংস্কৃতিক ইতিহাস বিষয়ক বই। বইটি বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ প্রামাণ্য গ্রন্থ হিসেবে বিবেচিত। কলকাতা থেকে বইটি প্রথম প্রকাশ পায় বাংলা 1358 সনে, খ্রিস্টীয় 1951 সালে। এতে একটি কবিতাসহ 75টি প্রবন্ধ সংকলিত হয়েছে, যার বিষয়বস্তু এদেশের সমাজ, সাহিত্য, সংস্কৃতি এবং চিন্তাধারা। বইটির লেখক বিশিষ্ট সাহিত্যিক ও চিন্তাবিদ কাজী আব্দুল ওদুদ। তাকে বলা হয় বিশ শতকের মুসলিম সমাজের শ্রেষ্ঠ ভাবুক ও চিন্তাবিদ। ওই সময় ঢাকায় বুদ্ধির মুক্তি আন্দোলনের নেতৃত্বদানকারী সংগঠন মুসলিম সাহিত্য সমাজের তিনি ছিলেন প্রধান উদ্যোগী। কাজী আব্দুল ওদুদের অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে নবপর্যায়, রবীন্দ্র কাব্য পাঠ, সমাজ ও সাহিত্য, আজকার কথা, নজরুল প্রতিভা, স্বাধীনতা দিনের উপহার। মূলত এই বইগুলোর নির্বাচিত প্রবন্ধ এবং অপ্রকাশিত কিছু প্রবন্ধ নিয়েই শাশ্বতবঙ্গ। কাজী আব্দুল ওদুদ শাশ্বতবঙ্গ বইয়ের প্রবন্ধগুলোতে রামমোহন রায় থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং বুদ্ধির মুক্তি আন্দোলনের নেতাদের চিন্তাভাবনা ও প্রভাবকে বিশ্লেষণ করেছেন। তিনি এদেশের মুসলমানদের সাংস্কৃতিক ও সামাজিক অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন বইয়ের প্রবন্ধগুলোতে। সমগ্র সমাজের ভাবনা এবং উন্নতির বিষয়গুলো এতে অন্তর্ভুক্ত। এতে সমাজের ঐতিহ্যবাহী ও আধুনিক চিন্তাভাবনার একটি মেলবন্ধন দেখা যায়। শাশ্বতবঙ্গ গ্রন্থে বাংলার জাগরণ বিষয়ক আলোচনায় ইউরোপের উন্নত চিন্তাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। সেই সঙ্গে ব্রিটিশ শাসনের সংঘর্ষে সাংস্কৃতিক আন্দোলন, রাষ্ট্র, রাজনীতি, শিক্ষা, নানা বিষয়ের চিন্তাভাবনা এবং বাংলা ভাষা ও সাহিত্য সৃষ্টিতে এই অঞ্চলের মুক্তিপ্রয়াসী মানুষের একটি অভাবিত প্রেরণা ও উজ্জীবনের কথাও উচ্চারিত হয়েছে। শাশ্বতবঙ্গ সমাজের চিন্তাধারা এবং সংস্কৃতি সম্পর্কে একটি দৃষ্টিভঙ্গি প্রদান করে। গ্রন্থটির ভাষা ও বিশ্লেষণ সাহিত্যিক এবং বুদ্ধিভিত্তিক চিন্তাশক্তিকে উৎসাহিত করে, যার কারণে এটি বাংলা সাহিত্যের প্রগতিশীল রচনার একটি নিদর্শন হিসেবে পরিচিত। কাজী আব্দুল ওদুদের উদারনৈতিক মনোভাব এবং সমাজ ও সম্প্রদায়ের দৈনের জন্য আক্ষেপ এ গ্রন্থের উল্লেখযোগ্য দিক। কাজী আব্দুল ওদুদের গদ্যের প্রধান ভিত্তি যুক্তি, পরিণতিবোধ এবং আত্মপ্রত্যয়। বাংলা গদ্যের ইতিহাসে এই ত্রিবিধ গুণসম্পন্ন বাংলা রচনার উদাহরণ খুব বেশি নেই। বাংলা সাহিত্যের বিশিষ্ট গদ্যশিল্পী রূপে কাজী আব্দুল ওদুদ সমাজে মুক্ত চিন্তা ও অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করার ক্ষেত্রে বিশেষভাবে স্মরণযোগ্য, আর এক্ষেত্রে শাশ্বতবঙ্গ তার একটি মূল্যবান দলিল।
0: প্রিয় শ্রোতা, চমৎকার আর সুলিখিত গ্রন্থ শাশ্বতবঙ্গের কথা শুনতে শুনতে হয়তো দারুণ এক ভালো লাগায় আচ্ছন্ন হয়ে পড়েছেন। হ্যাঁ, এই ভালো লাগা সুখটুকুই থাক জীবনের সাথে জড়িয়ে সারাক্ষণ। সমাজ, মানুষ আর দেশের জন্য সুসাহিত্যের আলোকে উজ্জীবিত হয়ে যেন ভালো কিছু করতে পারি, এই শুভ প্রত্যাশায় শেষ করছি আজকের সাহিত্য প্রসঙ্গ। আজকের সাহিত্য প্রসঙ্গ গ্রন্থনা এবং উপস্থাপনে ছিলাম আমি মনিরুজ্জামান পলাশ, সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম, আর সাহিত্য প্রসঙ্গ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন নাদিয়া ফেরদোস। সকলে ভালো থাকবেন, থাকবেন সুস্থতায়।

আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাকসুদা আক্তার। প্রধানমন্ত্রী তারেক রহমান নানা কার্যক্রমে যোগদানের মাধ্যমে আজ ব্যস্ত সময় পার করছেন। তিনি আজ সকালে জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত এক বৈঠকে সভাপতিত্ব করেন। রাজধানীর তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে কর্মপর্যায় ভিত্তিক জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কার্যক্রম বিষয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান। এরপর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স নির্মাণ ও সরবরাহ কার্যক্রম সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, স্বাস্থ্যসেবা মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করতে চায় সরকার। এজন্য দেশীয় প্রযুক্তিতে বিদ্যুৎ চালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফেদান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। শুধু প্রকল্পের পর প্রকল্প নিলেই হবে না, নাগরিকরা কতটুকু উপকৃত হচ্ছে সেটিও মূল্যায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ রাজধানীর একটি হোটেলে দক্ষিণের জানালা প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঢানে এ মন্তব্য করেন। বাসযোগ্য ঢাকা গড়তে নাগরিক মতামত ও পরিকল্পিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, আগামীতে নির্বাচনের মাধ্যমে সিটি কর্পোরেশনের নেতৃত্বে যারা আসবেন তাদের পরিকল্পিত নগর উন্নয়নে মনোযোগ দিতে হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট ও অভ্যন্তরীণ বাস্তবতা বিবেচনায় দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে বিদ্যুতের মূল্য বৃদ্ধির আওতার বাইরে রেখেছে সরকার। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি প্রসঙ্গে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভয়াবহ দুর্নীতি ও লুটপাট হয়েছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সরকার জ্বালানিতে স্বয়ং সম্পূর্ণতা অর্জনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে। ব্রিফিংয়ে বিদ্যুৎ ও জ্বালানির সার্বিক পরিস্থিতি তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আগামী বাজেটে জ্বালানি খাতে 41,000 কোটি টাকা ভর্তুকি দিতে হবে জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে বিরোধী দল ভুল তথ্যের ভিত্তিতে আন্দোলন করছে। ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ শেখাওয়াত হোসেন। তিনি আজ সকালে রাজধানীর ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে 3 মাসের বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু মশার লার্ভা যে প্রতিষ্ঠানে পাওয়া যাবে সেখানকার সংশ্লিষ্টদের জরিমানা করা হবে। এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের রক্তক্ষরণেরও আশঙ্কা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ সম্পর্কে আগে থেকেই সচেতন হতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেল 3টায় সংসদের অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন। এটি হবে বর্তমান সরকারের প্রথম বাজেট। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালীতে অবস্থিত ইরানি শহর

0: উপসাগরীয় অঞ্চলের প্রতিবেশী দেশ কুয়েত ও বাহরাইনে 7টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, কিন্তু কোনো ক্ষেপণাস্ত্রই তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছতে সক্ষম হয়নি। এর আগে মার্কিন বাহিনী হরমুজ প্রণালীর দিকে উৎক্ষেপণ করা 4টি দ্রোন ভূপাতিত করে এবং ইরানের কেশম দ্বীপ ও দক্ষিণাঞ্চলীয় শহর গেরুক এ অবস্থিত উপকূলীয় নজরদারি রাডার স্থাপনায় আঘাত হানে। খেলার খবর ফুটবল। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ আজ স্বাগতিক ভারতের মুখোমুখি হবে। গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধে 7টায় শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া ও ফরিদপুর অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60-80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত, 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া রংপুর, দিনাজপুর, খুলনা, বরিশাল, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ এবং মাদারীপুর অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে পবিত্র কোরআন শিক্ষার আসর। পরিচালনায় কারি মোহাম্মদ হাবিবুল্লাহ বেলালী।
2: আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হাল ইয়াস্তাউয়াল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। দূরের কাছের দেশের বিদেশের সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরু করছি পবিত্র কোরআন শেখার আসর। আমরা যেইভাবে তেলাওয়াত করব, সবাইকে অনুরোধ করব সেইভাবে বিশুদ্ধ করে তেলাওয়াত করার চেষ্টা সবাইকে করতে হবে, কারণ চেষ্টা না করলে আমরা সফল কাম হতে পারব না। কোরআনে আল্লাহ বলেছেন ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, চেষ্টার পরেই মানুষ যা করতে চায় সব কিছুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বরকত দিয়ে থাকেন। আজকের পবিত্র কোরআন শেখার আসরে ছোট্ট বন্ধুরা, তোমরা যারা অংশগ্রহণে রয়েছ, তোমরা সবাই কেমন আছো? ভালো তো আছোই, ভালো আমরা সবাই থাকি। এখানে ছোট্ট একটি শব্দ, যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান শুনছেন আপনাদের সবার জন্য, যা ভালো আছি এটা সরাসরি না বলে এইভাবে বলবো আলহামদুলিল্লাহ ভালো আছি। আবার প্রশ্ন করি ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এবার হয়ে গেল আলহামদুলিল্লাহ, মানে আল্লাহর প্রশংসা। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক খুশি হন। কিরকম খুশি হন জানো? এই আলহামদুলিল্লাহ এই ছোট্ট কথাটি আরবিতে লিখতে 8টি অক্ষর। দয়াময়, প্রেমময়, করুণাময়, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিপদে আপদে, কল্যাণে অকল্যাণে, উন্নতিতে অবনতিতে, অগ্রগতিতে দুর্গতিতে, যে কোনো অবস্থায় থেকে রে বান্দা, একবারও যদি বলো আলহামদুলিল্লাহ, মনে রেখো আলহামদুলিল্লাহর ওই 8টি অক্ষরের বিনিময়ে তোমাদেরকে 8টি জান্নাতের দরওয়াজা খুলে দিব। সুবহানাল্লাহ। আজকে আমরা এমন একটি সূরার তেলাওয়াত করব যে সূরাটির গুরুত্ব, তত্ত্ব, তথ্য, মাহাত্ম খুবই তাৎপর্যপূর্ণ। এত ফজিলত নিয়ে এসছে সূরাটি সূরাতুল কদর। কি সূরা শিখব আমরা?
3: সূরাতুল কদর।
2: যা হোক, আমরা যেহেতু শিক্ষার অনুষ্ঠান, শিখবো বেশি, কথা বলবো কম। যতটুকু বলেছি যেন আমরা শিখতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলো আল্লাহুম্মা আমিন।
3: আল্লাহুম্মা আমিন।
2: তোমরা যারা অংশগ্রহণে রয়েছো, তোমাদের নাম শুনি, এক এক করে নাম বলো।
4: মোহাম্মদ ইমন হাসান।
2: ইমন হাসান, তোমার নাম?
5: মোহাম্মদ আব্দুল্লাহ।
2: মোহাম্মদ আব্দুল্লাহ, তোমার?
5: মোহাম্মদ নাফিজ ইসলাম।
2: মোহাম্মদ নাফিজ ইসলাম। তোমার?
6: মোহাম্মদ ইয়ামিন হাসান।
2: আচ্ছা।

0: আল্লাহ, তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ,
1: আলহামদুলিল্লাহ।
0: এসো তাহলে আমরা পবিত্র কোরআন থেকে শিক্ষা শুরু করি।
2: ভাইয়া, অন্যান্য দিনের মতো আজকে আলোচনা করবেন না?
0: ও, অন্যান্য দিনের মতো আলোচনা তো আগে করলাম, এই তারপরেও কিসের উপরে আলোচনা শুনবে তোমরা?
1: শিক্ষার উপরে।
0: মাশাআল্লাহ, অনেক বড় বিষয় নিয়েছো। শিক্ষা, শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষাই মানুষের উন্নতি, অবনতি, অগ্রগতি, দুর্গতি, কল্যাণ, অকল্যাণ সবকিছু শিক্ষার উপরে নির্ভর করে। আর আমি কিন্তু অনুষ্ঠানের শুরুতে একটি আয়াত তেলাওয়াত করেছি, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, এর অর্থ হচ্ছে যারা জানে আর যারা জানে না তারা কি এক সমান হতে পারে? জবাব এসেছে না, কখনই না। এজন্য পবিত্র কোরআনের সর্বপ্রথম কথাই হচ্ছে ইকরা, পড়, জ্ঞান অর্জন করো, শিক্ষা বিস্তার করো, জ্ঞান সাধনায় আত্মনিয়োগ করো। এই শিক্ষার উপরে আল্লাহ নবী, দিনের নবী, নবীদের নবী, বিশ্ব মানবতার মহানবী, নবী মুকাররম, হুজুর আকরম, সবাই বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি সুসংবাদ জানিয়ে তোমাদেরকে আমাদেরকে বলছেন জানো কি কথাটি? যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সবাই বলো সুবহানাল্লাহ,
1: সুবহানাল্লাহ।
0: এর অর্থটা হচ্ছে যারা কোরআন শেখে আর যারা কোরআন শেখায় তারা আল্লাহর কাছে খুবই সম্মানিত এবং সর্বশ্রেষ্ঠ বান্দা। সুবহানাল্লাহ বলো সবাই,
1: সুবহানাল্লাহ।
0: সূরাতুল কদরের আমি তেলাওয়াত করে দিই, তারপর তোমাদের থেকে শুনবো, ঠিক আছে? আমি বলবো এক এক আয়াত, তোমরাও বলবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।

0: ليلة القدر
1: إنا أنزلناه في ليلة القدر
0: অনেকের গুণাটা কম হয়েছে ইন বেশি গুণা তারপরে আনজালনাহু ফি লাইলাতিল কফটা যেন পরিষ্কার হয় কদর কদর হ্যাঁ কদরি বা রু এরকম যেন না বোঝা যায় ইন্না এখানে আবার গুণা ইন গুণা আবার এখানেও আন গুণা ঠিক আছে সবাই বলো ঠিক আছে যেভাবে বলে দিচ্ছি আবার ইন أنزلناه في ليلة القدر
1: إنا

0: طلع الفجر
1: سلام هي حتى مطلع الفجر.
0: তুমি বলো কি বলছো আবার সালামুন
2: সালামুন হিয়া
0: না এটাই তোমাকে জানতে চেয়েছিলাম তোমার ভুল হয়ে গেল সালামুন হিয়া না ছোট হা দিয়ে বড় হা বলছো তুমি সালামুন হিয়া হবে না কি হবে সালামুন হিয়া হ্যাঁ সালামুন হিয়া বলো
1: সালামুন হিয়া
0: আমি তোমাদের থেকে শুনতে চাই যদি পারবে না শোনাতে বিসমিল্লাহ তুমি শুরু করো
3: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর
0: আচ্ছা এখানে ইন্না আন পরে কি আবার বলো ইন্না আন
3: ইন্না আনজালনাহু
0: তোমার লালের মতো হয় এখানে লাল না যা ইন্না আনজালনা জালনা যা দিয়ে হ্যাঁ আচ্ছা তুমি বলো কি হবে হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ সুন্দর এবার তুমি বলো আবার হ্যাঁ ও যেরকম বলেছে তুমি এরকম বলো হ্যাঁ
3: أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ لَيْلَةُ الْقَدْرِ
0: لَيْلَةُ الْقَدْرِ إِذَا ছেড়ে দিয়েছো لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ لَيْلَةُ الْقَدْرِ
3: لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ
0: ঠিক আছে তোমার থেকে আবার পরে শুনবো তুমি শিখতে থাকো কেমন তারপরে থেকে তুমি বলো তানাজ্জালুল মালাইকার থেকে বলো

0: كل امر
1: এখানে তানাজ্জালুল মালা আরেকটু টান দিয়ে কেমন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ রূহ রূহটাকে একটু মোটা করে রূহ তানাজ্জালুল মালা টেনে আর রূহ বলো আবার তানাজ্জালুল
0: তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর سلام هي حتى مطلع الفجر
1: ما شاء الله ঠিক আছে অনেক ভালো তুলনামূলক তোমাদের থেকে শুনি তুমি বলো ইন্না আনজালনাহু

0: ليلة القدر.
1: কি হবে?
0: ইন্না
1: তুমি বলো, ও কি ভুল বলেছে এটা বলো আবার তুমি।
0: ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর।
1: আর ও ভুল করেছে কি, কোনটা?
0: লাইলাতুল কদর।
1: হ্যাঁ, তিলরাতুল বলেছে না, এটা খুব সুন্দর করে খেয়াল রাখবে। আবার ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আবার
0: أنزلناه في ليلة القدر. ليلة القدر.
1: وما أدراك البناء، وما أدراك ما ليلة القدر. أبره وما أدراك.
0: وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر.
1: তোমার একটু পেজ গোছলে গেছে, তুমি একটু বারবার মনেও করতে থাকো, তোমার থেকে শুনি। তানাজ্জালুল।
0: أعوذ بالله من الشيطان الرجيم.

0: أم سلام هي حتى مطلع الفجر.
1: فجر راتك بريشكر قولي هي حتى مطلع الفجر. بلو
0: سلام هي حتى مطلع الفجر.
1: যাই হোক, তোমরা ভালোই করেছো, আরো ভালো করবে আশা করি ইনশাল্লাহ। আবার আমি বলবো, আমার সাথে তোমরা বলবে, দূরের বন্ধুরা বড় হোক ছোট হোক, হ্যাঁ সবাই বলবে, সবার উপকার হবে ইনশাল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। শুরু করছি।

0: القدر.
1: إنا أنزلناه في ليلة القدر.
2: এখানে কিন্তু তোমাদের একটা ভুল হচ্ছে আগে থেকে, ইন্না আনজা অনেকের রাল না রাল মনে হয় না, এটা কি জা, রয়ের পরে যে অক্ষর কি রয়ের পরে কি ডালের পরে কি লাল না, এটা এটা জা
0: أنزلناه في ليلة القدر.

0: ألف شهر.
1: ليلة القدر خير من ألف شهر.
0: এখানে একটা খুব ছোট্ট করে তোমাদেরকে একটি বিশুদ্ধতার কায়দা শেখাবো, যেমন লাইলাতুল কাদরি খায়রুম মিন
1: আলফ শাহর।
0: এখানে অনেকে কিন্তু এমনও পড়েন লাইলাতুল কাদরি খায়রুম মিন আলফ শাহর, তাহলে হবে না। কারণ কি? ইজহার, ইজহারের অক্ষর কয়টা জানো তোমরা?
2: ছয়টি।
0: জোরে সবাই বলো,
1: ছয়টি।
0: হামজা, হা, আইন, হা, গাইন, খ। তাহলে নুন সাকিন এবং তানউইনের পরে যদি এই ছয়টি অক্ষরের যে কোনো একটি অক্ষর এলে খুব তাড়াতাড়ি সুস্পষ্ট করে গুন্না ছাড়া তেলাওয়াত করতে হবে। যেমন লাইলাতুল কদরি খায়রুম মিন আল, মিন আল ফি শাহর। এখানে মিন আল যেত দেরি করে না, এটা কিন্তু খেয়াল করতে হবে, সবার মনে রাখতে হবে। এজহার, ইখফা, এগুলো আস্তে আস্তে তোমরা অনেক শিখেছো, আমি নিজে শিখিয়েছি, আরো শেখাবো ইনশাআল্লাহ। তাহলে আয়াতটা হচ্ছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর।
1: লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর।
0: তানাজ্জালুল মালাঈকাতু ওয়ার-রূহু ফীহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর।

এখানে আরেকটি জিনিস তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি যে তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, অনেক লম্বা, অনেকের শ্বাস প্রশ্বাসের সমস্যা থাকতে পারে, তাহলে এটা অর্ধেক আয়াতের মাঝখানে থামা যাবে। কিভাবে? তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা, থামলাম আবার, ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, বাস হয়ে গেল। যাদের শ্বাস নিঃশ্বাস ছোট তাদের আর কোনো সমস্যা হবে না। আবার আমি বলে দিচ্ছি ভেঙে, তানাজ্জাল

والروح فيها بإذن ربهم من كل أمر.

0: سلام
1: هي حتى مطلع الفجر
0: هي حتى مطلع الفجر
1: সবাইকে আবারো অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফিজ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
2: এতক্ষণ পবিত্র কোরআন শিক্ষার আসর শুনলেন। পরিচালনায় ছিলেন কারি মোহাম্মদ হাবিবুল্লাহ বেলালী। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
3: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে বিষয়ভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সুর তরঙ্গ। গ্রন্থনা শামসাদ পারভীন, উপস্থাপনায় নাইডিন সুলতানা ও হাসিবুল আলম।

0: লাল শাড়ি পরে এসেছ, বাহ বাহ, তোমাকে তো দারুণ সুন্দর লাগছে। প্রথমে তো আমি চমকেই গিয়েছিলাম, ভুল করে অন্য কোথাও চলে আসিনি তো? মনে হচ্ছিল আমি যেন আকাশ থেকে নেমে আসা কোনো লাল পরীর সামনে এসে পড়লাম। শাড়িতে তোমাকে এত সুন্দর লাগে।
1: তুমি জানো না, শাড়ি নারীর সৌন্দর্যকে করে তোলে আরো আকর্ষণীয়, আরো পরিপূর্ণ। সময় বদলায়, ফ্যাশন পাল্টায়, কিন্তু শাড়ির আবেদন চিরকালীন। এটি শুধু পোশাকই নয়, বরং আত্মাকে সাজানোর অনুষঙ্গ।
0: তুমি যখন এই লাল শাড়ি পরে হাসলে, তখন পুরো পৃথিবীটাও যেন থমকে গেল তোমার সৌন্দর্যের জাদুতে। তুমি শাড়িতে এমন এক মায়া ছড়াও যা পৃথিবীর কোনো কবিতায় লেখা থাকে না।
1: কি মনে হচ্ছে তোমার, জীবন থেকে এক টুকরো গল্প নিয়ে কেউ এখানে ছড়িয়ে দিয়ে গেছে কবি নজরুলের কথায়? একা পথে দুপুরবেলা নির্দয় একই খেলা, তুমি এমনই করে মায়া জাল বিছাও, পথে দিয়ে বাধা একই প্রেম সাধা, আমি নাহি তো রাধা, বধু ফিরে যাও, ছাড়ো ছাড়ো আঁচল বধু যেতে দাও, বনমালি এমনি করে মন ভোলাও।
0: সুরতরঙ্গ অনুষ্ঠানের শুরুতেই একটি নজরুল সঙ্গীত, শিল্পী রওশন আরা সোমা।

0: শারীর সৌন্দর্য হলো তার সরলতা, একই সাথে তাতে লুকিয়ে থাকে যেন রাজকীয়তার ছাপ। শাড়ি হলো সেই ভাষা যা শব্দ ছাড়াই বলে দেয় নারীর শক্তির গল্প।
1: হ্যাঁ প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতারের ঢাকার বিশেষ আয়োজন বিষয়ভিত্তিক গান অনুষ্ঠান সুর তরঙ্গ অনুষ্ঠানে। আজকের বিষয় শাড়ির আঁচল। উপস্থাপনায় আছি আমরা দুজন, আমি নাইরিন সুলতানা
0: এবং আমি হাসিবুল আলম বছরও।

0: শাড়ি, যেখানে ঐতিহ্য মিশে যায় আধুনিকতার সঙ্গে। একজন নারী শাড়ি পরলে সে শুধু সুন্দর হয়ে ওঠে না, সে হয়ে ওঠে ইতিহাসের অংশ।
1: একটি শাড়ি নারীর হৃদয়ের মতো, রঙে রঙে ভরা তবুও শান্ত। যে নারী শাড়িতে হাসে সে পৃথিবী জয় করতে পারে। তবে আমার ভালোবাসার মানুষটির জন্য আমার আছে স্পেশাল এক অনুভূতি। বেনারসির শাড়ি করে রাখবো অঙ্গে ধরে, কোনোদিন পুরনো হতে দেব না।
0: শাড়ি নারীকে করে তোলে রূপের প্রতিমূর্তি, যেন পৃথিবীও মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, কবিগুরুর ভাষায়, ভিজে হাওয়ায় থেকে থেকে কোন সাথী মোর যায় যে ডেকে, একলা দিনের বুকের ভিতর ব্যথার তুফান তোলে, ওই যে ঝড়ের মেঘের কোলে বৃষ্টি আসে মুক্ত কেশে আঁচল খানি তোলে। এবার একটি রবীন্দ্রসঙ্গীত, কণ্ঠ দিয়েছেন পাপিয়া বড়ুয়া।

0: শাড়ির সাথে যখন তোমার হাসি মিশে যায় তখন সৌন্দর্য পূর্ণতা পায়। শাড়ি শুধু সাজ নয়, এটি এক রূপকথার বাস্তবতা। শাড়িতে নারীরা হয়ে ওঠে এক স্বপ্নের প্রতিচ্ছবি, আর শাড়ি পরা মানেই নিজের শিকড়কে আলিঙ্গন করা।
1: এবারে শুনবেন আগুন জলে ছাঁচবির গান বেবি নাসিনের কণ্ঠে। এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল।

0: শাড়ি হলো সেই শিল্প যা পড়লে নারী হয়ে ওঠে এক জীবন্ত কবিতা। শাড়ি হলো তোমার হাসির মতো যতই পুরনো হোক তবু সতেজ লাগে সদা। শাড়ি আত্মাকে ছুঁয়ে যায় ঠিক যেমন গান ছুঁয়ে যায় মন।
1: একজন নারী শাড়ি পরলে তার চারপাশে পৃথিবীই বদলে যায়। শাড়ি হলো সেই জাদু যা নারীকে নারীতে রানীতে পরিণত করে।
0: তোমার আজকের এই লাল শাড়ি হলো সেই সৌন্দর্য যা হৃদয় দিয়ে অনুভব করতে হয়। শাড়ির প্রতিটি রং বলে ভালোবাসার গল্প। শাড়ি পরা মানে নিজেকে ভালোবাসার নতুন ভাষায় প্রকাশ করা। শাড়ি হলো এক চিরন্তন সৌন্দর্যের প্রতীক যা সময়কেও হার মানায়।
1: শাড়ির আঁচলে লুকিয়ে থাকে ভালোবাসার কবিতা যা হৃদয়ে বাজে। শাড়িতে নারী যেন ফুলের মতো নরম কিন্তু অনন্ত শক্তিতে ভরপুর। অনুষ্ঠানের প্রান্তিকে চলে এসেছি আমরা,
0: আর অনুষ্ঠানের প্রান্তিকে রয়েছে একটি আধুনিক গান। কণ্ঠ দিয়েছেন কানিজ ফাতেমা, গীতিকার নুরুজ্জামান শেখ এবং সুর করেছেন মোহাম্মদ শাহনেওয়াজ।

0: শ্রোতা বন্ধুরা, বিষয়ভিত্তিক গানের অনুষ্ঠান সুর তরঙ্গ এখানে শেষ করছি। আজকের বিষয় ছিল শাড়ি আঁচল। গানগুলো আপনাদের কেমন লাগলো জানালে খুশি হব। জানাতে চিঠি লিখুন, চিঠি পাঠাবার ঠিকানা সুর তরঙ্গ প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার বাংলা নগর ঢাকা 1207।
1: প্রিয় শ্রোতা, আবারও কথা হবে সুর তরঙ্গের পরবর্তী আয়োজনে। শেষ করছি আজকের সুর তরঙ্গ অনুষ্ঠান। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন।

0: নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। আল কোরআন বাংলাদেশ বেতার ঢাকা, এখন প্রচার হবে পবিত্র আসর নামাজের আজান।
1: আল্লাহু আকবার আল্লাহ

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সেজন্য পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল, তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুনাহ লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: হে মানুষ, তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন যেন তোমরা মুত্তাকি হতে পারো। হে মুমিনগণ, তোমরা রুকু করো, সিজদা করো এবং তোমাদের প্রতিপালকের ইবাদত করো এবং সৎকর্ম করো যাতে তোমরা সফল কাম হতে পারো। যারা ইমান আনে ও সৎকর্ম করে আল্লাহ তাদের প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষমা ও মহাপুরস্কারের। আল কোরআন। সত্যকে নিজের করে নাও, মিথ্যাকে পরিহার করো। আল হাদিস। মানুষের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার দ্বারা মানব জাতির কল্যাণ সাধিত হয়। আল হাদিস।
4: প্রচণ্ড গরমে আমাদের জন্য করণীয়, বাইরে বের হবার সময় ছাতা বা ক্যাপ ব্যবহার করুন। শরীরে পানিশূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করুন এবং প্রয়োজনে বাইরে বের হবার সময় পানি, শরবত বা স্যালাইনের বোতল সাথে রাখুন। সরাসরি রোদ এড়িয়ে ছায়াযুক্ত স্থান দিয়ে চলার চেষ্টা করুন। ভারী ও কালো কাপড় বাদ দিয়ে হালকা রং ও পাতলা কাপড় পরুন। ত্বককে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সানস্ক্রিন এবং প্রয়োজনে সানগ্লাস ব্যবহার করুন। খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না, বিশেষত যারা হৃদরোগ, লিভার ও কিডনির স্থায়ী রোগে ভুগছেন। রাস্তা ও ফুটপাতের অপরিষ্কার ও নোংরা পরিবেশে তৈরি শরবত, চা বা অন্যান্য খাবার খাওয়া পরিহার করুন। যাদের দিনে বাইরে ব্যায়ামের অভ্যাস আছে তারা সময় পরিবর্তন করে সন্ধ্যা বা রাতে ব্যায়াম করুন। শরীরের তাপমাত্রা কমাতে প্রতিদিন গোসল করুন। প্রচুর লবণ ও পানি আছে এমন খাবার, বিশেষত তরমুজ, ডাব, পাকা কলা, শসা, স্ট্রবেরি এসব ফল খাবারের তালিকায় রাখুন এবং যথেষ্ট বিশ্রাম নিন। দিনের বেলায় একটানা শারীরিক পরিশ্রম করা থেকে বিরত থাকুন। সম্ভব হলে একাধিকবার পানির ঝাপটা দিন বা গোসল করুন। ঘরের পরিবেশ যেন অতিরিক্ত গরম বা ভ্যাপসা না হয় সেই দিকে খেয়াল রাখুন এবং এই গরমে বেশি অসুস্থ বোধ করলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন।

0: বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসার,
2: হ্যাঁ,
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
1: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
2: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
4: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।
5: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন প্রথমে ইংরেজিতে সংবাদ এবং এরপরে বাণিজ্যিক সংবাদ।

0: southern coast. Football and the defending champions Bangladesh will take on host India in the final of the sub Women's Championship at Jawaharlal Nehru Stadium in Goa today. The title deciding match is scheduled to start at 7 p.m. Bangladesh time. Finally, weather and forecast valley till Wantana says there are chances of rain or thundershowers with temporary west-northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rangpur, Rajshahi, Pabna, Bogura, Tangail, Mymensingh, Dhaka, Faridpur, Joshur, Kushtia, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar, and Sylhet. River ports in these areas are to host cautionary signal number 1. And that's the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh Betar. Banijji Shangbad Porchi Rohima Akhtar Khatun. দেশে উৎপাদিত বাজারজাত করা পণ্যের মান নিয়ে ভোক্তাদের আস্থা নিশ্চিত করতে বিএসটিআইকে আরও শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন শিল্প বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআই অডিটোরিয়ামে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই কথা বলেন। মন্ত্রী বলেন, মান নিয়ন্ত্রণ জোরদার, জনবল বৃদ্ধি এবং অর্গানোগ্রাম পুনর্গঠনের মাধ্যমে প্রতিষ্ঠানটি সময়োপযোগী করে গড়ে তোলা হবে। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নীতি প্রণয়নের ক্ষেত্রে সঠিক পরিমাপ ও নির্ভুল পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বিএসটিআই এর ল্যাবরেটরি আধুনিকায়নের কাজ চলমান রয়েছে। আধুনিক প্রযুক্তি নির্ভর পরীক্ষাগার প্রতিষ্ঠার মাধ্যমে শিল্পায়নের প্রসার, পণ্যের মান উন্নয়ন এবং দক্ষ মানব সম্পদ গড়ে তোলা সম্ভব হবে। চীন হংকং ভিত্তিক প্রতিষ্ঠান গ্রিন পিওর হাউসওয়্যার কোম্পানি লিমিটেড বেবসা অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপনের জন্য বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের সঙ্গে একটি ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে। ঢাকায় বেবসা কমপ্লেক্সে এ লক্ষ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। প্রতিষ্ঠানটি 30.47 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে গ্রিন হাউস হাইড্রোপনিক্স টেন্ট উৎপাদন করবে, যা মাটিবিহীন চাষাবাদের জন্য বিশেষায়িত বহনযোগ্য কাঠামো। এছাড়া প্রতিষ্ঠানটিতে ইভিএ ক্যাবিনেট ম্যাট, কার্টন এবং পিই প্যাকেজিং ফিল্ম উৎপাদন করা হবে। উৎপাদিত পণ্যসমূহ যুক্তরাষ্ট্র, ইউরোপ, যুক্তরাজ্য, কানাডা ও জাপান সহ বিভিন্ন দেশে রপ্তানি করা হবে। এই প্রতিষ্ঠানে প্রায় 3,000 বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানা গেছে। দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। 22 ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম 5,482 টাকা কমে 2,29,373 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া 21 ক্যারেটের এক ভরি স্বর্ণে 5,249 টাকা কমিয়ে 2,18,933 টাকা এবং 18 ক্যারেটের এক ভরিতে 4,490 টাকা কমিয়ে 1,87,674 টাকা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। আজ সকাল থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে গত সপ্তাহে লেনদেনে অংশ নেওয়া বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এর ফলে সূচক, বাজার মূলধন ও লেনদেনের পরিমাণও বেড়েছে। সপ্তাহ জুড়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 328টির, কমেছে 11টির এবং অপরিবর্তিত রয়েছে 49টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স সপ্তাহ জুড়ে বেড়েছে 210 পয়েন্ট। সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে 6,92,976 কোটি টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল 6,79,819 কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে 13,157 কোটি টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.25 টাকা, ক্রয় 122.20 টাকা, ইউরো বিক্রয় 144.48 টাকা, ক্রয় 141.81 টাকা, পাউন্ড স্টার্লিং বিক্রয় 167.13 টাকা, ক্রয় 163.99 টাকা, সৌদি রিয়াল বিক্রয় 33.07 টাকা, ক্রয় 32

0: টাকা ৩৯ পয়সা, দিরহাম বিক্রয় ৩৩ টাকা ৭২ পয়সা, ক্রয় ৩৩ টাকা ১১ পয়সা, কুয়েতি দিনার বিক্রয় ৪০৩ টাকা ৮০ পয়সা, ক্রয় ৩৯৬ টাকা ২৪ পয়সা, সিঙ্গাপুর ডলার বিক্রয় ৯৬ টাকা ৫২ পয়সা, ক্রয় ৯৪ টাকা ৭০ পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় ৩০ টাকা ৮৭ পয়সা, ক্রয় ৩০ টাকা ২৬ পয়সা, এবং খাইবাত বিক্রয় ৩ টাকা ৭৯ পয়সা, ক্রয় ৩ টাকা ৭১ পয়সা। বাণিজ্যিক সংবাদ শেষ হল, আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে ৬টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে জলবায়ু ও পরিবেশ বিষয়ক অনুষ্ঠান সবুজ পৃথিবী।

0: শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সবুজ পৃথিবী অনুষ্ঠানের আজকের পর্বে। আজকের আলোচনার বিষয়, মানুষের স্বাস্থ্যের জন্য নীরব হুমকি বায়ু দূষণ। শ্রোতা বন্ধুরা, বায়ু দূষণ আজ বিশ্বব্যাপী একটি মারাত্মক পরিবেশগত ও জনস্বাস্থ্য সংকট। শিল্পায়ন, নগরায়ন এবং যানবাহনের দ্রুত বৃদ্ধির ফলে এই সমস্যার মাত্রা দিন দিন বাড়ছে। শিল্প বিপ্লবের সময় থেকেই ধীরে ধীরে বায়ু দূষণ নতুন মাত্রা পেতে শুরু করে, যখন উৎপাদন ব্যবস্থায় কয়লা ও জীবাশ্ম জ্বালানির ব্যবহার ব্যাপকভাবে বেড়ে যায়। সেই সঙ্গে বন উজাড়, নগর সম্প্রসারণ এবং অনিয়ন্ত্রিত শিল্প স্থাপনা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। বর্তমান সময়ে বিশ্বের বিভিন্ন শহরে বায়ু দূষণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। সাম্প্রতিক পর্যবেক্ষণে দেখা যায়, রিয়াদ, লাহোর, কুয়েত সিটি, জোহানেসবার্গ এবং জাকার্তা, এসব নগর প্রায় দূষণের শীর্ষ তালিকায় অবস্থান করে। এই শহরগুলোতে বায়ুমান অনেক সময় অস্বাস্থ্যকর থেকে খুব অস্বাস্থ্যকর পর্যায়ে চলে যায়। বায়ু দূষণের তালিকায় রয়েছে ঢাকা শহরও। সাম্প্রতিক সময়ে বৃষ্টিপাত এবং বেশ কিছু পদক্ষেপের কারণে কিছু উন্নতি দেখা যাচ্ছে, কিন্তু উন্নত দেশগুলোতে বায়ু দূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন মানদণ্ড, আইন ও প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণ করা হলেও উন্নয়নশীল দেশগুলোতে দ্রুত শিল্পায়ন ও সীমিত সক্ষমতার কারণে এই নিয়ন্ত্রণ এখন বড় চ্যালেঞ্জ। যুদ্ধ, নগর ধ্বংস এবং অবকাঠামোগত বিপর্যয়ের সময়ও বাতাসে ধোঁয়া ও ধূলিকণার মাত্রা ভয়াবহভাবে বেড়ে যায়, যার সরাসরি প্রভাব পড়ে মানুষের শ্বাসতন্ত্রের উপর। মানুষের জীবন মূলত শ্বাস প্রশ্বাসের উপর নির্ভরশীল। ফুসফুসের সুস্থতা ছাড়া সুস্থ জীবন কল্পনা করা যায় না। বায়ু দূষণের ফলে অ্যাজমা, সিওপিডি, ফুসফুসের ক্যান্সার এবং শ্বাসনালীর সংক্রমণের মতো রোগ দিন দিন বাড়ছে। অনেক ক্ষেত্রে দীর্ঘমেয়াদী দূষিত বাতাস গ্রহণে নীরবে শরীরে জটিল রোগ তৈরি করে, যা দেরিতে ধরা পড়ে। শ্রোতা বন্ধুরা, এই দূষণ থেকে ব্যক্তিগতভাবে কিছু সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে, যেমন মাস্ক ও গণপরিবহন ব্যবহার, বৃক্ষরোপণ বৃদ্ধি, ঘরের ভেতরে বায়ু পরিশোধনের ব্যবস্থা এবং পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারে সচেতনতা। তবে বায়ু দূষণ কেবল ব্যক্তিগতভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, এই জন্য প্রয়োজন কার্যকর নীতি, আন্তর্জাতিক সহযোগিতা এবং প্রযুক্তিগত উন্নয়ন। মন্ট্রিল প্রোটোকল এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যানবাহন নিয়ন্ত্রণ, শিল্প নির্গমন মান উন্নয়ন, নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি এবং বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, এসব দীর্ঘমেয়াদী সমাধানের অংশ। শ্রোতা বন্ধুরা, এবার বায়ু দূষণ নিয়ে শুনবে একটি প্রামাণ্য, ধারণ করেছেন নিশাত শাহরিয়ার।
1: শ্রোতা বন্ধুরা, বায়ু দূষণকে বলা হয় নীরব হুমকি। এ প্রসঙ্গে বলছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক আলমগীর কবির।
2: পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য বায়ু মানুষের জীবন ধারণের অন্যতম মৌলিক উপাদান। একজন মানুষ প্রতিদিন প্রায় 20,000-এরও বেশি শ্বাস প্রশ্বাস গ্রহণ করে, তাই বাতাস দূষিত হলে তার প্রভাব সরাসরি মানুষের শরীর, পরিবেশ, অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রজন্মের উপর পড়ে। বর্তমানে বায়ু দূষণ বিশ্বব্যাপী একটি গুরুতর পরিবেশগত ও জনস্বাস্থ্য সমস্যা, বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। দ্রুত নগরায়ন, শিল্পায়ন, জনসংখ্যা বৃদ্ধি এবং অপরিকল্পিত নগরায়ন ফলে দেশের বায়ুর মান দিন দিন অবনতির দিকে যাচ্ছে। একজন পরিবেশ কর্মী হিসাবে আমি মনে করি বিশুদ্ধ বাতাসে শ্বাস নেওয়া মানুষের মৌলিক অধিকার। তবে আজ আমরা এমন এক বাস্তবতায় বাস করছি যেখানে অনেক মানুষ প্রতিদিন বিষাক্ত বাতাস গ্রহণ করতে বাধ্য হচ্ছে। এই বায়ু দূষণটা কিরকমভাবে হচ্ছে? বায়ু দূষণ বাতাসে ধুলিকণা, ধোঁয়ায় বিষাক্ত গ্যাস, রাসায়নিক পদার্থ এবং অন্যান্য ক্ষতিকর উপাদান স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি পরিমাণে মিশে গিয়ে বায়ু দূষণ ঘটাচ্ছে। বায়ু দূষণের প্রধান উপাদানগুলোর মধ্যে রয়েছে পার্টিকুলেট ম্যাটার, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, ওজন, সীসা এবং বিভিন্ন অদায়ী যৌগ। বায়ু অনেকভাবে আমাদের বাংলাদেশের বায়ু দূষিত হচ্ছে। যানজটের কারণে দূষণের মাত্রা আরও বৃদ্ধি পাচ্ছে। ইটভাটা বাংলাদেশের বায়ু দূষণের অন্যতম প্রধান উৎস হচ্ছে ইটভাটা। নিম্নমানের কয়লা, কাঠ ও অন্যান্য জ্বালানি ব্যবহারের পরে প্রচুর ধোঁয়া এবং ক্ষতিকর কণা বাতাসে মিশে যায়। সাম্প্রতিক গবেষণায় বায়ু দূষণের সঙ্গে উদ্বেগ, বিষণ্ণতা এবং স্নায়বিক সমস্যার সম্পর্ক পাওয়া গেছে। আমরা যদি আজ পরিবেশ রক্ষায় দায়িত্বশীল না হয়, তাহলে আগামী প্রজন্মকে বিশুদ্ধ বাতাস নয়, দূষিত ভবিষ্যৎ উপহার দিতে হবে। পরিবেশ বাঁচানো কোনো বিকল্প নয়, এটি আমাদের নৈতিক দায়িত্ব। চাই বিশুদ্ধ বাতাস, চাই সুস্থ জীবন।
1: বায়ু দূষণের ভয়াবহতা এবং প্রতিকার নিয়ে বলছেন প্রকৃতি ও পরিবেশ বিষয়ক সংগঠন গ্রিন সেভার্সের প্রতিষ্ঠাতা আহসান রনি।
3: আজ আমরা এমন এক দূষণ নিয়ে কথা বলছি যা আমরা প্রতি মুহূর্তে করছি, কিন্তু তার পেছনের ভয়ানক বিপদটা সবসময় চোখে দেখছি না, আর তা হলো আমাদের চারপাশের বাতাস আর এই বাতাসের নীরব দূষণ। একে কেন নীরব হুমকি বলা হচ্ছে? কারণ কোনো প্রাকৃতিক দুর্যোগের মতো এটি হঠাৎ এসে আঘাত করে না, এটি মিশে থাকে আমাদের খুব চেনা পরিবেশের আলো বা বাতাসে। আমরা যখন নিঃশ্বাস নিচ্ছি, প্রতিবার অক্সিজেনের সাথে ফুসফুসে টেনে নিচ্ছি বিষাক্ত ধূলিকণা, সীসা আর ক্ষতিকারক গ্যাস। বায়ু দূষণের কারণে বিশ্বজুড়ে প্রতি বছর লাখ লাখ মানুষ অকালে প্রাণ হারাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে সর্বশেষ তথ্য, সেই তথ্য অনুযায়ী ঘরের ও বাইরের পরিবেশের বায়ু দূষণের কারণে বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় 70 লাখ মানুষের অকাল মৃত্যু ঘটে। তবে জাতিসংঘের সহযোগী সংস্থা ইউনিসেফ এবং হেলথ ইফেক্টস ইনস্টিটিউট, ওরা যে যৌথ বৈশ্বিক গবেষণাটি করেছে, তার প্রতিবেদন বলছে এই সংখ্যাটি আরও বেশি, প্রায় 81 লাখ। বর্তমানে বিশ্বজুড়ে মৃত্যুর প্রধান কারণগুলোর মধ্যে এই বায়ু দূষণের অবস্থান দ্বিতীয়। বায়ু দূষণের প্রভাবে আমাদের দেশের নানান রকম বড় বড় সমস্যা সামনের দিনগুলোতে আসবে এবং আরো প্রকট হবে। আসলে রাজধানী ঢাকা শহরের কথা যদি বলি, ঢাকা শহরের পাশাপাশি ঢাকার দেশের যে বড় বড় শহরগুলো আছে, এরাও কিন্তু বিশ্বের সবচেয়ে দূষিত বায়ু দূষণকারী শহরের তালিকায় নাম লেখাচ্ছে। এটি শুধুমাত্র পরিবেশের বিপর্যয় নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক নীরব ঘাতক। আমরা প্রায়ই ভাবি যে বায়ু দূষণ মানেই তো কলকারখানার ধোঁয়া, ইটের ভাটা আর রাস্তার যানবাহনের কালো ধোঁয়া, এগুলো তো আছেই, কিন্তু এর পাশাপাশি আমাদের নিজেদের অজান্তেও আমরা প্রতিদিন এই বাতাসকে বিষাক্ত করে তুলছি। যত্রতত্র ময়লা ফেলা, পোড়ানো, অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণ করা, এর সব কিছু কিন্তু বাতাসে বিষ ছড়াচ্ছে। যেমন আমরা গ্রিন সেভার্স থেকে দীর্ঘদিন ধরে পরিবেশ এবং বিশেষ করে নগর সবুজায়ন বা শহরের ভেতরের প্রকৃতির রক্ষা নিয়ে কাজ করছি, এই কাজের অভিজ্ঞতা থেকে আমরা একটা বিষয় খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছি, সেটি হল যে বায়ু দূষণ রুখতে গেলে প্রকৃতির চেয়ে বড় কোনো হাতিয়ার মানুষের কাছে নেই। পরিবেশবন্ধু একটি সবুজ গাছ হচ্ছে সেই নিজস্ব এয়ার পিউরিফায়ার, যা বাতাসকে মূলত শোধনকারী হিসেবে কাজ করে। গাছ বাতাস থেকে ক্ষতিকারক যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস শুষে নেয়, ক্ষতিকারক ধূলিকণাগুলোকে যে আটকে দেয় এবং আমাদেরকে যে বাঁচিয়ে রাখার জন্য বিশুদ্ধ অক্সিজেন দেয়, সেটি কিন্তু দারুণভাবে প্রকৃতির জন্য একটা ফিল্টার হিসেবে কাজ করে এই গাছ। কিন্তু দুঃখের বিষয়, আমাদের এই শহরগুলোতে আজ ইট পাথরের মরুভূমি করে ফেলা হচ্ছে। যেখানে থাকার কথা ছিল সবুজ পার্ক, ছায়া বিলানো গাছপালা, সেখানে শুধুই কনক্রিট আর বহুতল ভবন। এই কনক্রিটের জঙ্গল থেকে যদি আমাদেরকে বাঁচাতে হয় এবং বাঁচতে হয়, তবে মাঠ থেকে বাড়ির ছাদ, প্রতিটি ইঞ্চি জায়গাকে আসলে সবুজ রূপান্তর করতে হবে। এবং যদি বড় কোনো জমি বা বাগান নাও থাকে, তাতেও কিন্তু চাইলে আমরা ভূমিকা রাখতে পারি। আমাদের ঘরের বারান্দা, জানলার গ্রিল বা ছাদটাকে সবুজে ভরিয়ে তুলতে পারি আমরা। ইনডোর প্ল্যান্ট বা ইনডোর বাগান করার মাধ্যমে আমরা আমাদের বাতাসকে পিউরিফাই করতে পারি আমরা, এবং ঘরের ভেতরের বাতাসকেও কিন্তু আমরা পিউরিফাই করতে পারি। আমাদের ছাদ বাগানগুলো হতে পারে শহরের এক একটি ছোট্ট অক্সিজেন পিউরিফাইং ফ্যাক্টরি। কাজেই আমরা আসলে নানাভাবে আমাদের সামান্য সামর্থ্যের মধ্যেও বড় ভূমিকা রাখতে পারি। পরিবেশ বাঁচলে মানুষ বাঁচবে, আমরা বাঁচব, প্রকৃতি সুরক্ষিত থাকলে সুরক্ষিত থাকব আমরা সকলে।
1: বন্ধুরা, পৃথিবীতে যুদ্ধ অথবা মহামারীর চেয়েও বেশি মানুষের মৃত্যুর অন্যতম কারণ বিষাক্ত বাতাস বা বায়ু দূষণ। বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব এবং বায়ু দূষণ রোধে করণীয় সম্পর্কে বলছেন পরিচ্ছন্ন বাংলাদেশ বিনির্মাণে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের প্রধান সমন্বয়ক মোহাম্মদ জহিরুল ইসলাম রবি।
4: একজন মানুষ খাবার ছাড়া কয়েক সপ্তাহ, পানি ছাড়া কয়েক দিন বেঁচে থাকতে পারে, কিন্তু বায়ু ছাড়া মাত্র কয়েক মিনিটও বেঁচে থাকা সম্ভব নয়। অথচ সেই বায়ু আজ ভয়াবহভাবে দূষিত হচ্ছে। বায়ু দূষণের ফলে মানুষের স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব পড়ে। শ্বাসকষ্ট, হাঁপানি, ফুসফুসের রোগ, হৃদরোগ এবং এমনকি ক্যান্সারের ঝুঁকিও বৃদ্ধি পায়। শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় আমরা বুঝতেই পারি না যে ধীরে ধীরে দূষিত বায়ু আমাদের শরীরকে ক্ষতিগ্রস্ত করছে। শুধু মানুষ নয়, বায়ু দূষণ পরিবেশের ব্যাপক ক্ষতি করে। এটি জলবায়ুকে পরিবর্তন করে, ত্বরান্বিত করে, গাছপালা ও জৈববৈচিত্র্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে এবং পৃথিবীর স্বাভাবিক ভারসাম্য নষ্ট করে। বায়ু দূষণের আরও একটা প্রধান কারণ হচ্ছে আমাদের এই চারপাশের অপরিচ্ছন্ন পরিবেশ এবং আমাদের অসচেতন মানসিকতা। আমরা আসলে মানসিকতায় অসচেতন বলেই আমাদের আশপাশটা এত অপরিচ্ছন্ন থাকে, যেখান থেকেও প্রতিদিন প্রতিনিয়ত আমাদের পরিবেশ দূষিত হচ্ছে। পরিবেশের সাথে সাথে আমাদের পরিবেশের যে বায়ু আছে, বায়ুটাও দূষিত হচ্ছে। তাই বায়ু দূষণ রোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। বেশি বেশি গাছ লাগাতে হবে, আবর্জনা খোলা জায়গায় পোড়ানো বন্ধ করতে হবে, পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারে উৎসাহ দিতে হবে। আমরা যদি প্রত্যেকটা মানুষ সচেতন হই এবং সচেতনভাবে আমাদের এই পরিবেশকে সুন্দর রাখার জন্য কাজ করে যাই, তবেই কিন্তু একটা দেশ পরিচ্ছন্ন থাকা সম্ভব, একটা দেশের বায়ুমণ্ডলকে পরিচ্ছন্ন রাখা এবং সেই দূষণের হাত থেকে বাঁচানো সম্ভব। পরিশেষে বলতে চাই, বায়ু দূষণ এমন একটি সমস্যা যা নিঃশব্দে আমাদের জীবন ও ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলেছে, তাই এখনই সচেতন হওয়া এবং কার্যকর পদক্ষেপ বহন করা অত্যন্ত জরুরি।
1: বন্ধুরা, আমাদের নিজেদের অস্তিত্বের স্বার্থে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সবুজ, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা এখন সময়ের দাবি।

সবশেষে আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হই, পরিবেশ বান্ধব আচরণ গ্রহণ করি এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে ভূমিকা রাখি, তাহলে বায়ু দূষণের ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। সেই আশাবাদ নিয়েই আজকের পর্ব এখানেই শেষ করছি। আমাদের আজকের অনুষ্ঠানের গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি আবু বকর সিদ্দিক, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ মনির ইসলাম, তত্ত্বাবধানে ছিলেন ইয়াসমিন আক্তার এবং প্রযোজনা করেছেন ইশরাত শারমিন।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান। কণ্ঠ দিয়েছেন রাজীব দাস ও বাঁধন সরকার পূজা। গীতিকার নাসরিন সুলতানা, সুরকার মকসুদ জামিল মিন্টু।

ডেঙ্গু বিষয়ক গানটি শুনলেন রাজীব দাস ও বাঁধন সরকার পূজার কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ভক্তিমূলক গান। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন শামসি ফারুক সিনকি, গীতিকার সাবির আহমেদ চৌধুরী এবং সুরকার আলাউদ্দিন মিয়া।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ভক্তিমূলক গান। এবারের গানটিতে কণ্ঠ দিয়েছেন আবু বকর সিদ্দিক, গীতিকার জি কে দত্ত, সুর করেছেন মোহাম্মদ আসাদুজ্জামান খান।

0: বুঝলি মেহরাব, আমি মাঝে মাঝে ভাবি এই এআই এর যুগে আমাদের জীবন হয়তো অনেক সহজ হয়েছে, আমরা অনেক কিছু পেয়েছি, কিন্তু একটা বড় জিনিস হারিয়েছি।
1: কি বলতো?
0: মানবিক মূল্যবোধ। আজকাল মানুষের মধ্যে মায়া মমতা কেমন কমে গেছে দেখেছিস? সবাই সবাইকে প্রতিদ্বন্দ্বী ভাবে, কেউ কারো ভালো সহ্য করতে পারে না।
1: ঠিকই বলেছিস, এর জন্য দায়ী আমাদের নৈতিক ও সামাজিক অবক্ষয়। এই অবক্ষয় রোধ করতে না পারলে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা কঠিন।
0: আপনারা
1: এখানে কি করছেন? এই কিশোর ছেলেটিকে এভাবে মারছেন কেন? ও কি করেছে?
0: আরে আরে ভাই ভাই থামেন থামেন থামেন, আর মারবেন না, প্লিজ প্লিজ, আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না।
2: সমাজের মানুষের বিপদে ফেলে।
1: তুমি জিতু না? তোমাকে তো আমি সেদিনও ক্লাসে বললাম, ক্লাসের মধ্যে এমন টিকটক করো না, পড়ালেখায় মন দাও।
3: জিতু,
1: কথা কি সত্যি?
4: স্যার বিশ্বাস করেন, চুরির ব্যাপারে আমি কিচ্ছু জানি না, তবে স্যার আমি টিকটক করছিলাম, এটা সত্যি। আমার ভুল হয়েছে স্যার, আমি আর এমন করব না।
0: আমার ওকে দেখে মনে হচ্ছে ও ভালো ঘরের ছেলে, অসৎ সঙ্গে পড়ে খারাপ হয়ে যাচ্ছে, ওকে ভালো হওয়ার একটা সুযোগ তো দেওয়া দরকার নাকি?
1: দয়া করে আপনারা ওকে মারবেন না প্লিজ, আমি ওর শিক্ষক, আমিও বলবো ওকে ভালো হওয়ার সুযোগ দিন। ওদের মতো কোমলমতি শিশুদের যদি আমরা ভালো হওয়ার সুযোগ না দেই তাহলে ওরা কিভাবে শিখবে? পরিবার থেকেই তো আসে প্রথম শিক্ষা, তারপর শিক্ষক। এই আপনারা সবাই মিলেই ওদেরকে ভালো পরিবেশ তৈরি করে দিতে হবে।
2: ঠিকই কইছেন, আমার ঘরেও এমন একটা পোলা আছে, আমাকে সবারই দায়িত্ব ওকে সুন্দর একটা ভবিষ্যৎ করে দেওয়া।
1: জিতু।
4: জি স্যার।
1: আজ কিন্তু তুমি অনেক বড় বিপদে পড়ে গিয়েছিলে।
4: হ্যাঁ স্যার।
1: এরকম খারাপ কাজ যদি করো সামনে হয়তো এই বিপদ থেকে আর রক্ষা পাবে না।
4: জি স্যার।
1: তুমি কি ভালো হতে চাও?
4: জি স্যার, আমি বুঝতে পারছি, এসব করে আমি নিজের যেমন ক্ষতি করছি তেমনি আমার মা বাবাও আপনাদেরকে অপমান করেছি। আমি এখন থেকে ভালো হয়ে চলবো, মন দিয়ে পড়ালেখা করব, আমি আর এমন করব না স্যার।
0: সাবাস, এভাবে আমাদের ছোট ছোট কাজেই বড় পরিবর্তন আনা যায়, সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা যায়।
5: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন দেশের গান, শিল্পী খালিদ হাসান মিলু। গানের কথা শুরু করেছেন লোকমান হোসেন ফকির।

0: দেশের গানটি শুনলেন খালিদ হাসান মিলুর কণ্ঠে, বাংলাদেশ বেতার ঢাকা।
1: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে। যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
2: বাংলাদেশ বেতার ঢাকা, এখন স্টুডিও রেকর্ডে পল্লী গীতি শুনবেন। কণ্ঠ দিয়েছেন মৌসুমী আক্তার শ্রাবণী, গীতিকার শিরিন আক্তার, সুরকার আবু বকর সিদ্দিক।

মৌসুমী আক্তার শ্রাবণীর কণ্ঠে পল্লীগীতি শুনছেন। এবারে গানের কথা লিখেছেন মোহাম্মদ হাবিবুর রহমান, সুর করেছেন আবু বকর সিদ্দিক।

0: মৌসুমী আক্তার শ্রাবণীর কণ্ঠে দুখানি পল্লীগীতি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 7 জুন রবিবার থেকে শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম। বাজেট অধিবেশনের প্রতিদিনকার সংসদ কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্সে, FM 106 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। এ পর্যায়ে আগামীকাল 7 জুন দ্বিতীয় অধিবেশনের উদ্বোধনী দিনের সংসদ কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3টায়। সংসদ কার্যক্রম সরাসরি সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 90 ও FM 102 মেগাহার্সে প্রচার হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রতিদিনকার সংসদ কার্যক্রম শোনার আমন্ত্রণ রইল। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।

আসসালামু আলাইকুম। সন্ধে ছয়টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি মাওয়া বিনতে মাহমুদ। জনগণের দ্বারপ্রান্তে প্রাথমিক ও সার্বিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিতে দেশীয় প্রযুক্তির বিদ্যুৎচালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ তাঁর কার্যালয়ে দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি সংক্রান্ত এক সভায় এই লক্ষ্যে সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, গ্রাম থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা এবং জেলা থেকে রাজধানী, এই তিন ধরনের অ্যাম্বুলেন্স চালুর পরিকল্পনা নিয়ে প্রথমে একটি উপজেলাকে মডেল হিসেবে ধরে এই প্রকল্পের অ্যাম্বুলেন্স তৈরির কাজ শুরু হবে। সরকারের এই উদ্যোগ সফল হলে দেশে অ্যাম্বুলেন্সের চাহিদা পূরণ হবে এবং আমদানি নির্ভরতাও কমে আসবে। প্রধানমন্ত্রী তারেক রহমান মাটির গুণগত মান অক্ষুণ্ণ এবং স্থানীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ তার তেজগাঁও কার্যালয়ে বৃক্ষরোপণ সংক্রান্ত এক সভায় একথা বলেন। বৈঠকে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু সহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মাটির গুণাগুণ অনুযায়ী গাছ নির্বাচন করে লাগাতে হবে, এতে গাছের বেঁচে থাকার হার বাড়বে এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেল তিনটায় সংসদের অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করবেন। এটি হবে বর্তমান সরকারের প্রথম বাজেট। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন সাইবার ঝুঁকি মোকাবিলা এবং অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে দেশের আইসিটি বিশেষজ্ঞদের দ্রুত একটি কার্যকর জাতীয় কর্মপরিকল্পনার খসড়া জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ IEB-তে এক গোলটেবিল আলোচনায় এই আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভুয়া খবরকে বৈশ্বিক সভ্যতার অন্যতম প্রধান কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে আখ্যায়িত করেন। তিনি এই চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে একটি নিয়মতান্ত্রিক ও জবাবদিহিতামূলক কাঠামোর মধ্যে আনার উপর গুরুত্ব আরোপ করেন। এদিকে সচিবালয়ে সম্প্রতি সরকারের বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি প্রসঙ্গে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট ও অভ্যন্তরীণ বাস্তবতা বিবেচনায় দেশের 65% প্রান্তিক জনগোষ্ঠীর উপর বিদ্যুতের বর্ধিত মূল্য আরোপ না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধির চাপ থেকে প্রান্তিক জনগোষ্ঠীকে রক্ষা করার সরকারের এই পদক্ষেপ নিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, বেশিরভাগ গ্রাহকের বিদ্যুতের দাম বাড়েনি। বিগত আওয়ামী লীগ সরকারের প্রসঙ্গ টেনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সে সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতি ও লুটপাটের যে গভীর চক্র তৈরি হয়েছিল তা থেকে এই খাতকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে কিছুটা সময় লাগবে। ব্রিফিংয়ে সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের লিখিত বক্তব্য এবং সার্বিক পরিস্থিতি গণমাধ্যমের সামনে উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি বাজারে খুব বেশি প্রভাব ফেলবে না। ডাক্তার জাহিদুর রহমান বলেন, সাধারণ মানুষের যাতায়াত খরচ সাশ্রয় এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর নিয়ন্ত্রণে রাখতে সরকার ডিজেলের দাম অপরিবর্তিত রেখেছে। ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজনন স্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীসহ সারা দেশে তিন মাস ব্যাপী বিশেষ অভিযান শুরু হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ রাজধানীর রবীন্দ্র সরোবরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন DSCC এলাকায় এই অভিযানের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় বক্তৃতায় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে দ্রুতই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় রায় হবে আগামীকাল। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুর সালেকিন এ রায় ঘোষণা করবেন। রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু আজ বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, রায়ে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছেন তারা। সবশেষে আবহাওয়া।
আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা,

0: সরকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে ৭টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান।

0: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
0: কেমন আছো তোমরা?
1: আলহামদুলিল্লাহ।
0: হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গুড়ি গুড়ি বৃষ্টিতে আজকে একটা মানে শান্ত শান্ত মিষ্টি মিষ্টি ওয়েদারে আবার আমাদের দিকে তাকিয়ে থাকো। এদিকে আমাদের পোড়ামানিক ভাইয়ের এক খুব ঘনিষ্ঠ,
1: কি ঘনিষ্ঠ,
0: খুবই কাছের, আমাদেরকে আম মুড়ি খাওয়াইছে। দুটটা বাকি ছিল, বুঝছো? সেটা হয়তো
2: প্রয়োজনে
0: হবে।
1: আচ্ছা তাহলে একটা কাজ করো, যখন তোমরা আম খাইছো আমি আনছি, তাহলে আমি বাড়িতে ফিরাই নিয়ে যাবো, আর কি করবো?
0: সমস্যা নেই, আজকে আমাদের এই পুষ্টির পুষ্টি হয়ে গেছে। হ্যাঁ, যেহেতু পোড়ামানিক ভাইয়ের ঘনিষ্ঠ পরিচিত আমাদেরকে আম খাওয়াইছে, মুড়ি খাওয়াইছে, তোমার তো আজকে খাবো না, তবে তোমারটা আমরা বুকিং দিয়ে রাখলাম, আগামী কোনো এক সময় তুমি আমার সাথে দুধ নিয়ে আসবা।
2: ঠিক আছে,
0: ঠিক আছে না?
2: তুমি অল্পতে ছাড়তে চাইছিলে, তা হবে
1: না। তা আমার কথা হলো, আজকে যে আম মুড়ি খাইলা আর আমের সাথে যে খাওয়নটা বাকি আছে সেটা বাড়ির জায়গায় খাইতা, তাইলে তো হয়ে যাইত, আবার আমার উপরে বাদ দিলা কেন?
0: আমরা বাড়িতে খাই, কারণ তুমি আম টুকাইতে গেছো কেন? আজকে যিনি আমাদেরকে আম মুড়ি খাওয়াইছেন তাকে এই জন্য,
2: আচ্ছা,
0: যে এই যে পুষ্টিটা তিনি আমাদেরকে
2: দিলেন,
0: সংগ্রহ করলেন, সংগ্রহ করলেন। আম তো একটা পুষ্টির মানে পুষ্টি
2: অন্যতম উপাদান যাকে বলা হয়,
0: একটা ফল, আল্লাহ রহমত। এই যে মনে করো একটা জিনিস, তোমার চিন্তা করো যে এই সময় কেন আম বলো তো?
2: হ্যাঁ, তো জ্যৈষ্ঠ মাসে তো কম বেশি আম,
0: এটা এটা তো মাঘ মাস হইতে পারত।
2: ও সেই কথা, ওই যে গরমের থেকে যে একটু শান্তি,
1: শান্তি অতিরিক্ত গরম থাকে
0: এই সময়টা, খুব গরম থাকে,
2: শরীরটা সুন্দর ঠান্ডা হয়,
1: পুষ্টি খাইলে
0: শীতল হয়, খেলে ঘুম হয় ভালো, গরমের ক্লান্তি দূর হয়।
1: এটাই
0: তুমি যখন ওই যে তোমার আম দুধ যখন খাবো, বাকিটুকু আমরা তখন বলবো।
1: আচ্ছা, শরীরটা ওই মানে এত তো গরম, শরীর থেকে ঘাম বেরোয়, ওই যে নানান রকম পানি জাতীয় রসালো ফলগুলো আমরা খাই, তাতে কি হয়, শরীরটা
0: অপেক্ষা থাকতে হবে, টুপ করে পড়বে, পরে মানে নিয়ে খেয়ে ফেলবে। হ্যাঁ, তুমি যেমন গাছের নিচে
2: বসে আমার দিকটাই দেখলা ছোটবেলা, যে তুমি কি পরিমাণ আম খাইতে আমি জানতাম না।
0: কি পরিমাণ কি? আমি তো লবণ মরিচ নিয়ে গাছের উপরে বসে থাকতাম, সকালে শুরু করতাম, সন্ধ্যা শেষ করতাম।
2: নিজের কাহিনী তো নিজেই করতেছো, তাহলে আমি আর কি বলবো এই বিষয়ে?
0: ভাত খেতাম না,
2: ভাত খেতে না, এটা আবার একটু বেশি রকম
0: না, আমি প্রায় সময় ধরো মাঝে মাঝে
2: ভারসাম্য রেখে খাইতে হবে,
0: এক মানে মোটামুটি দীর্ঘবেলা গাছের মধ্যে বসে বসে আরাম করে আম খেতাম, একটা খেতাম, একটা খেতাম, একটু রেস্ট নিতাম।
2: এখন কি পরের গাছের তো খাও না, নিজের একটু বাগান থেকে কিছু নিয়ে খাও?
0: এখন আর তোমার মতো আমার বয়স নেই।
1: তবে শোনো, আম যদি ভালো খাইতে চাও, মানে ভালো মানের মিষ্টি আম যদি খাইতে চাও, তাহলে কিন্তু রসালো চারা দরকার, আর চারা কোত্থেকে আসে? ভালো বীজ থেকে আসে, এটা আমাদের মনে রাখতে হবে।
0: এই যে পুষ্টি রসে ভরপুর আম, কেন তাতে এত পুষ্টি, এটা জানাটা খুব জরুরি,
2: অবশ্যই জরুরি।
0: জানলেই তো আমার খাওয়ার আগ্রহ বাড়বে, খেলাম কি খেলাম চিন্তা করলাম,
2: জানলাম না, বুঝলাম না,
0: খাইলাম আর ভুলে গেলাম
2: না,
0: তোমার মতো অন্যদিকে চলে গেলাম, তা তো হবে না।
2: এটা শুধু আমি একা না,
1: খাওয়ার
0: এটা কিন্তু কম জানানো হবে না, বুঝছো? তোমার তো আবার ইদানিং খুব কমের দিকে বেশি
2: ঝুঁকি, বেশি
0: ঝুঁকি থাকে, এটা পুরোপুরি তোমাদেরকে জানাচ্ছি। একই সঙ্গে আমাদের শ্রোতা বন্ধুরা যাদের

0: 다 들어오자면 자식들은
1: 어떤
0: 시험에 카울보다 그로 검토하게 계속 했다고 그럴 때 믿기 그러더니 하면
1: 나 계속하게 없이 다음에 부시리
0: 그러니까 모슘에 제 시험에서 펄구를 아무라 পাই এগুলা মৌসুম অনুযায়ী উপযোগী
2: এগুলা হলো আমাদের জন্য প্রাকৃতিক প্রতিষেধক রোগ প্রতিষেধক
0: চলো একটা সাক্ষাৎকারের মাধ্যমে আমরা শুনি পুষ্টিরসে ভরপুর আম
1: বাহ
3: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে। আজ আমরা আম নিয়ে কথা বলবো। আম যখন আমরা উচ্চারণ করছি তখন কিন্তু আমাদের সামনে একটি সুস্বাদু রসালো ফলের কথা ভেসে উঠছে, আর আম চেনে না বা আম খান এমন লোক কমই রয়েছে। আর এটি হচ্ছে গ্রীষ্মকালীন ফল, এটার অনেক গুণাগুণ রয়েছে, অনেক উপকারিতা রয়েছে, আর এই আম নিয়ে আমরা আজ বিস্তারিত জানবো। আর এই বিষয়ে বলার জন্য আমাদের আসরে উপস্থিত রয়েছেন সুলতানা পারভীন মুক্তা, বৈজ্ঞানিক কর্মকর্তা, বার্টন, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
4: ধন্যবাদ আপনাকে।
3: আমের মধ্যে যে অনেক পুষ্টি রয়েছে সেই পুষ্টিগুণ সম্পর্কে যদি আপনি আমাদেরকে একটু বিস্তারিত বলেন।
4: ধন্যবাদ। আম আসলে একটি সুস্বাদু ফল, স্বাদে গন্ধে পুষ্টিতে আম অতুলনীয়। আমকে আমাদের দেশে ফলের রাজা বলা হয়। পাকা আম যেমন সুস্বাদু তেমনি কাঁচা আমও অত্যন্ত মুখরোচক। আমে থাকে প্রচুর খনিজ লবণ এবং বিভিন্ন ভিটামিন। প্রতি 100 গ্রাম পাকা আমে 0.5 গ্রাম খনিজ লবণ থাকে। এছাড়া ভিটামিন এ, ভিটামিন সি ও ভিটামিন B6 রয়েছে আমে। এতে আছে অ্যামাইনো অ্যাসিড, পটাশিয়াম ও কপার। আমে থাকা বিটা ক্যারোটিন, লুসিয়ান লিজাইক অ্যাসিড, আলফা ক্যারোটিন, ক্যাফিক অ্যাসিড ইত্যাদিও স্বাস্থ্যের জন্য উপকারী। এতে কিছু পরিমাণ প্রোটিন ও ফ্যাট থাকে, যেমন প্রতি 100 গ্রাম পাকা আমে 1 গ্রাম প্রোটিন এবং 0.7 গ্রাম ফ্যাট থাকে। আম শ্বেতসারের ভালো উৎস। প্রতি 100 গ্রাম পাকা আমে 20 গ্রাম শ্বেতসার পাওয়া যায়। এছাড়াও প্রতি 100 গ্রাম আমে 2740 মাইক্রোগ্রাম ক্যারোটিন থাকে। এতে 1.3 গ্রাম আয়রন, 14 মিলিগ্রাম ক্যালসিয়াম, 16 মিলিগ্রাম ফসফরাস, 16 মিলিগ্রাম ভিটামিন সি, 0.9 মিলিগ্রাম রিবোফ্লাভিন এবং 0.08 মিলিগ্রাম থায়ামিন থাকে।
3: আমের পুষ্টি সম্পর্কে আমরা জানলাম, এবার আমরা জানতে চাইব আম খেলে কি কি উপকার হয় বা আমের উপকারিতা কি।
4: আমের বিভিন্ন উপকারিতা আছে, এর মধ্যে যদি উল্লেখযোগ্য কিছু বিষয় আমরা উল্লেখ করি, যেমন গাছ পাকা আমে পর্যাপ্ত পরিমাণে খনিজ লবণের উপস্থিতি রয়েছে। আমাদের শরীরের দাঁত, নখ, চুল ইত্যাদি মজবুত করার জন্য আমের খনিজ লবণ উপকারী ভূমিকা পালন করে। আমরা যারা ওজন কমাতে চাই, যারা তাদের অতিরিক্ত ক্যালোরি খরচ করতে, কাঁচা আম খুব ভালো একটি ফল। পাকা আমের চেয়ে কাঁচা আমে চিনির পরিমাণ কম থাকে বলে এটি ক্যালোরি খরচে সহায়তা করে। যকৃতের সমস্যা দূর করতেও আম উপকারী। কয়েক টুকরা কাঁচা আম জীবাণু হলে পিত্তরস বৃদ্ধি পায়, এতে যকৃতের স্বাস্থ্য ভালো হয় এবং অন্ত্রের জীবাণু সংক্রমণ দূর হয়। এছাড়াও আম খেলে শরীর ঠান্ডা থাকে এবং অ্যাসিডিটির মতো সমস্যাও সমাধান হয়। বর্তমানে অন্যতম ভীতির কারণ হৃদরোগ। আম এই রোগ প্রতিরোধে খুব উপকারী, কারণ এতে আছে প্রচুর বিটা ক্যারোটিন, এটি ভিটামিন এ এর উৎস। আম খেলে হৃদরোগ, ভুলে যাওয়ার সমস্যা, আর্থ্রাইটিসের মতো রোগ দূরে থাকে। আমে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স। এই ভিটামিন আমাদের শরীরে স্নায়ুগুলোতে অক্সিজেন সরবরাহ সচল রাখতে সাহায্য করে। আমাদের শরীরকে রাখে পুরোপুরি সতেজ, যার ফলে খুব দ্রুত ঘুম আসতেও সাহায্য করে আম। আমের মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা কিনা শরীরের ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। স্তন, লিউকেমিয়া, কোলন, প্রোস্টেট ক্যান্সারের মতো মারাত্মক ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে এই আম। চোখের জন্য আম বেশ উপকারী, বিশেষ করে আমের বিদ্যমান ভিটামিন এ। বড় একটি পাকা আমে এক পাশের অংশ থেকেই প্রায় 25% ভিটামিন এ পাওয়া যায়। ড্রাই আয়ের সমস্যা কমাতেও আম বেশ উপকারী। এছাড়া মিনারেলের ঘাটতি পূরণেও আম বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্মৃতিশক্তি বাড়ানোর ক্ষেত্রে যদি বলা হয়, শিশুকে আম খেতে দেওয়া উচিত, কারণ এটি স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। আমে আছে গ্লুটামিন, ফলিক অ্যাসিড, যা মস্তিষ্কের কোষ উজ্জীবিত করে, মনোযোগ বৃদ্ধি পায়, তাই মস্তিষ্কের চাপ কমাতে আম খাওয়া যেতে পারে। স্কার্বি রোগ প্রতিরোধেও আম উপকারী। আম থেকে ভিটামিন সি পাওয়া যায়, স্কার্বি রোগ প্রতিরোধ করে এটি। দাঁত, মাড়ি, ত্বক ও হাড়ের সুস্থতা রক্ষা করতেও সাহায্য করে এই ভিটামিন সি। এছাড়াও আম আমাদের হজমে যে বিভিন্ন ধরনের সমস্যা হয় সেখান থেকে আমাদেরকে বিভিন্ন ধরনের উপকার করে থাকে।
3: আমের উপকারিতা সম্পর্কে আমরা জানলাম, এবার আমরা একটু জানবো যে অতিরিক্ত আম খেলে আমাদের শরীরের কোনো ক্ষতি হবে কিনা, বা এই অতিরিক্ত আম থেকে কি ধরনের সতর্কতা আমাদের অবলম্বন করা উচিত।
4: আম অবশ্যই উপকারী ফল, তবে অতিরিক্ত আম গ্রহণের ক্ষেত্রে আমাদেরকে একটু সচেতন থাকতে হবে, কারণ পাকা আমে চিনির পরিমাণ অনেক বেশি থাকে। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে বেশি আম খাওয়া ক্ষতিকর। যাদের ডায়াবেটিস আছে তাদের আম খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। একটি মাঝারি আমে 3 3 গ্রাম ফাইবার থাকে, তাই একসঙ্গে বেশি আম খেলে বদহজম বা ডায়রিয়া হওয়ার ভয় থাকতে পারে। এছাড়া অতিরিক্ত পরিমাণে কাঁচা আম খেলে ডায়রিয়া হওয়ার আশঙ্কা বেড়ে যায়। কাঁচা আমের কষ মুখে লাগলে ও পেটে গেলে মুখ, গলা ও পেটে সংক্রমণ হতে পারে। এছাড়া আমে থাকা ইউরিশিয়াল নামের রাসায়নিক অনেকের শরীরে অ্যালার্জির মতো সমস্যা সৃষ্টি করে থাকে, এর ফলে চর্মরোগ দেখা দেয়। এই রাসায়নিকের ফলে ত্বকের সমস্যা যেমন ত্বক ফুলে ওঠা, ফুসকা ও চুলকানি হতে পারে। এজন্য অতিরিক্ত আম খাওয়ার ক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে।
3: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আজ আপনারা আম সম্পর্কে অনেক কিছু জেনেছেন। আমরা আশা করব এই আলোচনা থেকে আপনারা অনেক উপকৃত হবেন।
0: কি শুনলা তো?
2: হ্যাঁ,
1: তুমি যা বলতেছিলা সেটা একেবারে যাকে বলে অনেক সুন্দর করে আমি শুনলাম।
0: হ্যাঁ, এবং
1: অনেক বৈজ্ঞানিক তথ্য পাইলাম,
0: অনেক রোগের উপকার করে।
1: হ্যাঁ, সেটাই বললাম যে চিকিৎসা শাস্ত্রে।
2: এই যে আজকে খুদে যাবো তোমাকে মেলা ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট, তারপরে কত রকম পুষ্টি, ভিটামিন বি কমপ্লেক্স, এগুলো খাওয়াইছে বুঝলাম।
1: দেখছো বোন, নাম কিন্তু সব মনে আছে, খুব ভালো বুঝে।
2: ভালো করে শুনছি না, খাই যখন তাহলে তো তাই নেই
0: লাগবে। অন্যের উপর দিয়া আর ঢোল বাজাইও না, বুঝছো?
1: আচ্ছা,
2: আমি কিছু করবো না তোমাকে জন্য, আমি আর কোনোদিন কিছু আনবো না। আমার
0: আমি কিছু বলবো না, তুমি তুমি বলো, কারণ আমি আর কিছু বলবো
1: না, বলবো আর কি। তুমি না বললে আমি বা কি বলবো? তো এটা কথা, উনি যখন বড় মুখ করে শখ করে একটা দাওয়াত দিছে, এটা সম্মান করা আমাদের উচিত ছিল। এখন তুমি আবার নতুন করে গোছায় গেছে,
2: এটা তো ওনাকে
0: ঠিক আছে। তুমি কি, তুমি মনে করো তুমি না খাওয়ালে কি আর খাওয়ানো কেউ নেই? না
2: এবার আমি কি দিব জানো?
0: তোমার খেতে পারবো না,
2: খাইতে পারবা কি নাই খাইবা না, সারা জীবন কি নাই খাইবা? আমি তোমাকে আর আম আনবো না।
0: কেন আমাদের কাছে দেখো না,
2: আমি তোমাকে ভালো বীজ দিব, আমের ভালো চারা করবা, সেখান থেকে গাছ লাগায় খাইবা।
1: তার মানে গোড়া থেকে শুরু করতে হবে, বুঝছি?
0: গোড়া থেকে শুরু করলো, তুমি চিন্তা করো যে একটা বীজ থেকে
1: অনেক
0: গুলি আম পাবো,
1: অনেক সেই চারা থেকে আম। হ্যাঁ,
0: তোমার ডাবল ধন্যবাদ।
2: আচ্ছা,
0: চলো এখন গান শুনি।
2: হ্যাঁ, ঠিক আছে।

0: একেবারে মন জোড়ানো,
1: প্রিয়মাত্রিকে
0: আসো বুঝছো, যেটা ওই যে রূপালী যে একটা কথা বললো ওই যে বীজের কথা, তো বীজ তো লাগবেই, ফসল উৎপাদনে মান সম্পন্ন বীজ ব্যবহারের গুরুত্ব ও কৃষক ভাইদের করণীয়, মানে আমাদের কি করণীয় এই বিষয়ে তোমাদের একটা সাক্ষাৎকার শুনি।
2: বাহ, খুব ভালো, শোনো।

0: সঠিক বীজের নির্বাচন আমাদের কৃষির মৌলিক দিক, যা ফসলের ফলন ও গুণগত মান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকে আমরা জানব কিভাবে মানসম্পন্ন বীজ ব্যবহার কৃষকের জন্য লাভজনক হতে পারে এবং তারা কিভাবে এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারেন। কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ আমাদের আজকের আসরে। আজকের সাক্ষাৎকারমূলক আলোচনায় সাথে আছি আমি আফরোজ আক্তার পাপি। আর যে বিষয়ে কথা বলবো তা ইতিমধ্যে বলেছি, ফসল উৎপাদনে মানসম্পন্ন বীজ ব্যবহারের গুরুত্ব ও কৃষক ভাইদের করণীয়। আজকে আমাদের এই আসরে অতিথি হিসেবে যুক্ত আছেন মোহাম্মদ নাজমুল হক, বীজ বিশ্লেষক, বীজ প্রত্যয়ন এজেন্সি গাজীপুর। আমন্ত্রণ আমাদের আজকের আসরে। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, বীজ আসলে কি এবং মানসম্পন্ন বীজ বলতে আসলে আমরা কি বুঝি, সংক্ষেপে যদি বলতে?
1: সহজ ভাষায় বীজ হচ্ছে এমন এক জীবন্ত উপাদান যা থেকে নতুন গাছের জন্ম নেয়, এবং মানসম্পন্ন বীজ বলতে এমন বীজকে বোঝায় যার অঙ্কুরোদ্গম ক্ষমতা বেশি, সাধারণত 80-90%, বিশুদ্ধতা বেশি, সাধারণত 95%, উপরে সঠিক আদ্রতায় সংরক্ষিত এবং জাতটি নির্ভরযোগ্য।
0: আচ্ছা, মানসম্পন্ন বীজ ব্যবহার করলে কৃষক ভাইরা কি কি উপকার পান?
1: মানসম্পন্ন বীজ ব্যবহারের উপকার অনেক। প্রথমেই বলতে হয় যে ফলন 20-30% পর্যন্ত বেড়ে যায়। জমিতে একই রূপ গাছ জন্মায়, ফলে পরিচর্যা করা সহজ হয়, রোগ পোকার আক্রমণ কম হয়, সার, কীটনাশক, পানি সবকিছুর অপচয় কমে যায়, এবং সবশেষে কৃষক আর্থিকভাবে লাভবান।
0: চমৎকার তথ্য দিয়েছেন। কিন্তু আমাদের দেশের অনেক কৃষকই তো নিজের ফসলের বীজ পরের মৌসুমে আবার ব্যবহার করেন, এতে কি কোনো ধরনের সমস্যা হতে পারে?
1: ঠিক বলেছেন, এটা আমাদের গ্রামের সাধারণ চর্চা। কিন্তু নিজের উৎপাদিত বীজ কয়েক বছর ধরে ব্যবহারের ফলে সেটি ডিজেনারেশন হয়, অর্থাৎ বীজের মান কমে যায়, ফলে অঙ্কুরোদ্গম কমে, গাছ দুর্বল হয়, রোগবালাইয়ের আক্রমণ বেড়ে যায় এবং ফলন কমে যায়। তাই প্রতি 2-3 মৌসুম পরপর নতুন সার্টিফাইড বীজ ব্যবহার করা দরকার। এগুলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, BADC এবং অনুমোদিত বীজ ডিলার কোম্পানি থেকে পাওয়া যায়।
0: তো কৃষক ভাইরা কিভাবে বুঝবেন যে এটি একটি মানসম্পন্ন বীজ?
1: বীজ কেনার আগে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। বীজ প্যাকেটে ছিদ্র থাকা যাবে না। প্যাকেটের গায়ে জাতের নাম, অঙ্কুরোদ্গম শতাংশ, বিশুদ্ধতা শতাংশ, আর্দ্রতা, বীজের পরিমাণ, লট নাম্বার, প্যাকেজিং এর তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং প্রস্তুতকারকের নাম লেখা আছে কিনা দেখে নিতে হবে। বীজটি যেন পরিষ্কার ও রোগমুক্ত হয়, বীজের রং হবে উজ্জ্বল, সব বীজ এক আকারের হতে হবে, দানাগুলো পুষ্ট হতে হবে এবং দানা ভাঙ্গা হবে না। প্যাকেটের গায়ে মান নিয়ন্ত্রণ লেভেল দেখেও নিশ্চিত হওয়া যায়, যা সাধারণত বীজ প্রত্যয়ন এজেন্সি কর্তৃক প্রদান করা হয়।
0: বীজ সংরক্ষণের ব্যাপারেও কৃষক ভাইদের কিন্তু অনেক প্রশ্ন থাকে, ভালো বীজ কিভাবে তারা সংরক্ষণ করবেন? এমন
1: বীজ সংরক্ষণ একেবারেই গুরুত্বপূর্ণ একটা ধাপ। প্রথমে বীজ ভালোভাবে শুকিয়ে নিতে হবে। যেমন যদি আমরা ধানের ক্ষেত্রে বলি, সর্বোচ্চ 12% আর্দ্রতা রাখা ভালো। তারপর বাতাস চলাচল করে এমন ঠান্ডা জায়গায় রাখতে হবে। যদি সম্ভব হয় বীজ সংরক্ষণের জন্য প্লাস্টিক ড্রাম, টিনের বাক্স বা বাতাস রোধী পাত্র ব্যবহার করতে হবে। এভাবে রাখলে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা দীর্ঘদিন অক্ষুণ্ণ থাকে।
0: তো এখন যদি বলি কৃষক ভাইদের করণীয় কি হওয়া উচিত এই বীজ ব্যবহারের ক্ষেত্রে?
1: করণীয়গুলো যদি আমি সংক্ষেপে বলি, প্রতি মৌসুমে স্থানীয় কৃষি অফিসারের পরামর্শে জমির ধরন অনুযায়ী উপযুক্ত জাত বেছে নিতে হবে। সার্টিফাইড বীজ ব্যবহার করতে হবে। এক্ষেত্রে বীজ প্রত্যয়ন এজেন্সির প্রদত্ত ট্যাগ দেখে নিশ্চিত হতে হবে যে বীজটি সঠিক কিনা। বীজ বপনের আগে বীজ শোধন করুন, যেমন থিয়াম বা বেবিস্টিন জাতীয় ছত্রাকনাশক দিয়ে বীজ শোধন করা যায়। পানি নিষ্কাশন ও সেচ দেওয়ার ব্যবস্থা আছে, এরকম বীজতলা প্রস্তুত করতে হবে এবং সঠিকভাবে পরিচর্যা করতে হবে।
0: সবশেষে আমি জানতে চাই, কৃষক ভাইদের জন্য আপনার কোনো পরামর্শ, বিশেষ কোনো বার্তা আছে কিনা?
1: বীজের প্রতি অবহেলা মানে আমাদের অস্তিত্বের প্রতি অবহেলা। ভালো বীজ মানেই ভালো ফসল, আর ভালো ফসল মানেই সমৃদ্ধ বাংলাদেশ। আমাদের কৃষক ভাইদের হাতে আছে দেশের খাদ্য নিরাপত্তা, তাই তারা যেন বীজ নির্বাচন ও সংরক্ষণে সচেতন হন।
0: অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, ফসলের উৎপাদন বৃদ্ধি ও গুণগত মানের জন্য মানসম্পন্ন বীজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষক ভাইদের উচিত সঠিক বীজ নির্বাচন এবং তার পরিচর্যা সম্পর্কে সচেতন হওয়া। শ্রোতা, আজ পর্যন্তই, কথা হবে অন্য কোনো আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

0: নাও ধরো বউ, এই লাল শাকগুলাও ডালায় রাখো।
1: হ রাখতাছি। এই শুনছো, লাল শাক তো আর ডালায় ধরতেছে না, ডালা তো ভইরা গেছে, আইস কি আর ও শাক তুলবা?
0: না অহন কয়টা লাউ কাটলেই হইব,
1: এই আট দশটা লাউ আইস না কাটলেই না
0: কাটুম, অসুবিধা কি? তয় একটা লাউ আজকে রান্না করবা ইসা মাছ দিয়া, ধন্যবাদ দিবা কিন্তু বেশি কইরা। আহা, সাত যেন মহিলাইগা থাকে,
1: শুনলে মনে কয় যেন অহনই খাইতাছে।
0: তোমার হাতে রান্না তো বউ জবাব নাই।
1: থাও আর কোন লাগবো না, অহন কও বাজারে আমগো শাক সবজির চাহিদা কেমন?
0: আরে তার কইও না, দুই চার গ্রামের মাঝে এই শাক সবজির প্রথম বাজার তো আমি, মানে ওই আমরাই ধরছি, জানিয়া যাই বাজারে তার চাইতে চাহিদা অনেক বেশি।
1: কও কি?
0: হ, সবই তোমার জন্য সম্ভব হয়েছে বউ, তোমার বুদ্ধিতে এবার আগাম শাক সবজি চাষ করছি, যার ফলে শাক সবজিতে দাম উপাইতেছি মেলা।
1: তাই খালি আমার বুদ্ধিতেই হইতো না, যদি তোমার পরিশ্রম না থাকতো।
0: তুমিও তো কম সাহায্য করো নাই বউ।
1: অহন সেই হিসাব নিকাশের সময় না, যাও গোসল কইরা সাইডটা খাইয়া হাটে রওনা দাও।
0: জমিরে ভ্যান নিয়ে আইতে গেছি, এত কিছু তো আর এমনিতে নেওয়ান যাইব না।
1: হ তা তো ঠিকই,
0: দাও দাও গামছা লুঙ্গি দাও।
1: হ দিতাছি।

0: সবুজ, ও সবুজ, বাড়িতে আসো নাকি সবুজ?
1: যে আসি তো, কেডা জিগা, একটু খারাপ আইতাছি।
2: আসসালামু আলাইকুম মেম্বার চাচা।
0: ওয়ালাইকুম আসসালাম।
2: আপনি নিজে কষ্ট করে আইতে গেলেন কেন? মতিরে পাঠালেই তো হইতো, যা লাগে দিয়ে দিতাম, তাছাড়া আমার মোবাইল করলেও তো হইতো।
0: সবুজ, আজ আমি শাকসবজি তো নেবই, এছাড়াও তোমার বাড়ির আঙ্গিনায় কেমন শাকসবজির ক্ষেত করছো তা দেখতে খুব ইচ্ছা করতেছিল, তাই আইলাম।
2: ঘুম কি চাচা?
0: হ সবুজ, তোমার সাফল্যের কথা গ্রামে সবার মুখে মুখে, আমার কানেও গেছে। তুমি নাকি এই বছর শাকসবজি বেচা আর্থিকভাবে খুবই লাভবান হচ্ছ।
2: জে চাচা, হ্যাঁ, আপনাকেও দোয়ায়, এই বছর মেলা লাভের মুখ দেখছি। চলেন চাচা, আগে আপনারে আমার ওই সবজি ক্ষেত দেখাই, তারপর আমার বাড়িতে একটু চা নাস্তা করবেন।
0: সে করা যাবে, এখন চলো।
2: এই যে চাচা, এইখানটায় লাল শাক, পালং শাক আর ধনিয়া পাতা বুনছি, আর এইখানে সবজি দিছি, তার মধ্যে লাউ আছে, বেগুন আছে, সিম, করলা, আর যা আছে তা তো দেখতেই পারতাছেন।
0: তুমি তো রীতিমতন বিপ্লব ঘটায় ফেলছো, এত সবুজ আর তাজা শাকসবজির ফলন আমি খুব বেশি একটা দেখি নাই।
2: জে চাচা, এতে আমরা যেমন তাজা নিরাপদ শাকসবজি খাইতে পারতাছি, তেমনি বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবানও হইতাছি।
0: হ, এতে অনেক লাভ। একদিকে যেমন ভেজাল মুক্ত শাকসবজি পাচ্ছ, অন্যদিকে চাকরি করার চেয়ে নিজ উদ্যোগে কিছু করে স্বাবলম্বী হইতেছ।
2: জে চাচা,
0: সবাই যেন বেকার বসে না থেকে স্বাবলম্বী হয়, সেই লক্ষ্যে সবাইরে কাজ করতে হবে।
2: হ চাচা, এইটাই হইতেছে ঠিক কথা।
0: তাই তোমার সবুজ নামটা সার্থক।
2: চাচা, সাথে আমার সাথীও আছে, এই যে সাথী, আমার বউ চাচা।
3: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
2: চাচা, তার পরামর্শ আর সাহায্যেই আমরা।
0: বাহ বাহ বাহ, বেশ তো, সবুজ সাথী,
2: জি,
0: সুন্দর সুন্দর।
3: চলেন চাচা, আমগো বাড়ি একটু চা নাস্তা খাইবেন।
0: চলো চলো চলো,
2: চলেন চাচা, চলেন।

0: বীজ রোপণ করলা, সেই বীজ থেকে ফল খাইলা, শাকও খাইলা, সবজিও খাইলা, এবার জাতির জন্য কি উপকার করলো সেটা বলো।
1: এই যে ফসল উৎপাদন করলে, ভালো দামে বিক্রি হলে জাতির উন্নয়ন হবে,
0: ভালো দামে বিক্রি হলে তোমার উন্নয়ন হবে,
1: তারপরে তো জাতির যে সব মিলে যে আমাদের ফসল উৎপাদন বাড়তেছে, ভালো বেজে ভালো ফসল এবং পরিমাণও বেশি হবে, তাতে করে আমাদের কৃষি সম্পদ বাড়তেছে, কৃষি ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে।
0: ধন্যবাদ, তুমি একটু বুঝতে পেরেছো, ধন্যবাদ। এখন আরেকটা ধন্যবাদ দিতে হয় যিনি আমাদেরকে এই অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানিয়েছেন, এতগুলি সুন্দর সুন্দর জিনিস আমাদেরকে শেখার সুযোগ করে দিয়েছেন, তাকে একটা ধন্যবাদ দিই। তিনি হচ্ছেন রানিয়া সুলতানা। সর্বোপরি তোমাদেরকে এবং শ্রোতাদেরকে ধন্যবাদ জানিয়ে চলো আজকে ওই রূপালী বাড়িতে দুধ আম খেতে চাই।
2: চলো
1: চলো
2: চলো একসাথে।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন আধুনিক গান। কণ্ঠ দিয়েছেন মিজান মাহমুদ রাজীব। প্রথম গানটির গীতিকার নাসির উদ্দিন, সুর করেছেন এস এম আব্দুল আউয়াল।

নিজাম মাহমুদ রাজীবের কণ্ঠে আধুনিক গান শুনছেন। এবারের গানের গীতিকার মোহাম্মদ হাসান হাবিব পাপ্পি এবং সুরকার অমিত চ্যাটার্জী।

দুখানে আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন মিজান মাহমুদ রাজীব, বাংলাদেশ পেতে ঢাকা। এখন শুনবেন কৃষক কার্ডের গান। শিল্পী মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদার, গানের কথা শুরু করেছেন শিল্পী নিজেই।

0: এতক্ষণ কৃষক কার্ডের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মাইজদিকোটে 37.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 22.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 67%, সন্ধে 6টায় 97%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:10 এবং অস্ত যাবে সন্ধে 6:44। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: This is Bangladesh Weather giving you the weather report read by Zubair Hamid Quraishi. Dhaka Met Office forecast for the inland river postwell until 1 AM says that rain or thundershower accompanied by temporary west northwesterly gusty or squall wind at the velocity of 45-60 kilometers per hour may occur over the regions of Rangpur, Rajshahi, Pabna, Bogura, Tangail, Manasing, Dhaka, Faridpur, Kushtia, Joshur, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar and Sylhet. Reports of these areas are to hoist cautionary signal number 1. Repeat, cautionary signal number 1. Now forecast for the entire country remain in effect till 6 PM tomorrow. Many places of Dhaka, Khulna, Borishal, Chattogram and Sylhet divisions and some places of Rangpur, Rajshahi and Manasing divisions may experience light to moderate rain or thundershower accompanied by temporary gusty or squally wind and lightning. Moderately heavy to heavy shower is also expected at places of the country. Slight fall in day temperature is expected and night temperature may remain nearly unchanged over the country. The maximum temperature of Bangladesh was recorded today at Maizikot 37.2 degrees Celsius and the minimum was at Sylhet 22.5 degrees. The temperature as recorded in Dhaka today was maximum 35.2 degrees Celsius and minimum 26.1 degrees. Humidity recorded in air at 9 AM was 67% and at 6 PM 97%. Sunrise over Dhaka tomorrow at 5:10 AM and sunset at 6:44 PM. And that's all we have for weather for this time.
3: Bangladesh Betar, Ekti Biggopti. বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন প্রকার যুদ্ধ বিমান প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জ VGD-2 ও কক্সবাজার ফায়ারিং রেঞ্জ VGD-43 আকাশ সীমানায় তাজা গোলাবর্ষণ প্রশিক্ষণ মহড়া পরিচালনা কার্যক্রম শুরু করেছে। এই কার্যক্রম চলবে আগামী 11 জুন 2026 পর্যন্ত। ফায়ারিং রেঞ্জের ভৌগোলিক অবস্থান: VGD-2 কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জ, অক্ষাংশ 21° 51 মিনিট উত্তর, দ্রাঘিমাংশ 91° 40 মিনিট পূর্ব ও 91° 23 মিনিট পূর্ব, অক্ষাংশ 21° 25 মিনিট উত্তর, দ্রাঘিমাংশ 91° 40 মিনিট পূর্ব ও 91° 23 মিনিট পূর্ব, এবং VGD-43 কক্সবাজার ফায়ারিং রেঞ্জ, অক্ষাংশ 21° 40 মিনিট উত্তর, দ্রাঘিমাংশ 91° 40 মিনিট পূর্ব ও 91 ডিগ্রি পূর্ব, অক্ষাংশ 21 ডিগ্রি 3 মিনিট উত্তর, দ্রাঘিমাংশ 91 ডিগ্রি 40 মিনিট পূর্ব, অক্ষাংশ 21 ডিগ্রি 6 মিনিট উত্তর, দ্রাঘিমাংশ 91 ডিগ্রি 30 মিনিট 56 সেকেন্ড পূর্ব, অক্ষাংশ 21 ডিগ্রি 10 মিনিট 58 সেকেন্ড উত্তর, দ্রাঘিমাংশ 91 ডিগ্রি 18 মিনিট 55 সেকেন্ড পূর্ব, অক্ষাংশ 21 ডিগ্রি 18 মিনিট 5 সেকেন্ড উত্তর, দ্রাঘিমাংশ 91 ডিগ্রি 10 মিনিট 5 সেকেন্ড পূর্ব, অক্ষাংশ 21 ডিগ্রি 30 মিনিট উত্তর, দ্রাঘিমাংশ 91 ডিগ্রি 2 মিনিট 58 সেকেন্ড পূর্ব দ্বারা সীমাবদ্ধ। বিজ্ঞপ্তিতে মহড়া চলাকালীন বিমান, জাহাজ, ছোট ছোট নৌযান ও জনসাধারণকে গোলাবর্ষণের এলাকা পরিহার করে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন।
1: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারি সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার, ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ে ঢাকা করের অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30 রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। শ্রোতাদের পাঠানো চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান শনি পেশু রাত 9:05। ট্রান্সক্রিপশন সার্ভিস প্রযোজিত অনুষ্ঠান আবহমান বাংলা শুনবেন রাত 10:00। শ্রোতাদের অনুরোধের পল্লী গানের অনুষ্ঠান পরাণের গান শুনবেন রাত 10:20। এবারে জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান পরিচিতি। এফএম 92 MHz সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

আসসালামু আলাইকুম। সন্ধে 7টা, বাংলাদেশ বেতার, ঢাকা। স্থানীয় সংবাদ পড়ছি মরিয়ম আক্তার। নাগরিকের কণ্ঠ, বিশেষজ্ঞের জ্ঞান, উন্নয়নের রোডম্যাপ শীর্ষক এক সেমিনার আজ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে প্রধান অতিথি ছিলেন। সেমিনারে মন্ত্রী বলেন, ঢাকা শহরকে বসবাসের

0: সহযোগী করে জনসাধারণকে মুক্ত পরিবেশে বেঁচে থাকার ব্যবস্থা করে দেয়াই সরকারের লক্ষ্য। এলজিআরটি মন্ত্রী বলেন, বুড়িগঙ্গার দূষণ এমন পর্যায়ে পৌঁছেছে যা নগরবাসীদের রোগবালাই সৃষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম এতে সভাপতিত্ব করেন। বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি প্রসঙ্গে এক সংবাদ সম্মেলন আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এতে বলেন, বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট ও অভ্যন্তরীণ বাস্তবতা বিবেচনায় দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে বিদ্যুতের মূল্যবৃদ্ধির আওতার বাইরে রেখেছে সরকার। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদ উর রহমান ব্রিফিংয়ে বিদ্যুৎ ও জ্বালানির সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযানের উদ্বোধন করা হয়েছে। আজ রাজধানী ধানমন্ডি রবীন্দ্র সরোবরে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। মন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে শীঘ্রই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে আরো বলেন, ডেঙ্গু মশার লার্ভা যে প্রতিষ্ঠানে পাওয়া যাবে সেখানকার সংশ্লিষ্টদের জরিমানা করা হবে। গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ জেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক এক র্যালির আয়োজন করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে ডেঙ্গু প্রতিরোধ নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নরসিংদীতে র্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে সচেতনতামূলক র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অংশগ্রহণকারীরা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। একই সঙ্গে জেলার ছয়টি উপজেলা ও বিভিন্ন পৌরসভার উদ্যোগেও অনুরূপ কর্মসূচি পালন করা হয়। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে 50 কোটি গাছের চারা রোপণ কার্যক্রমের অংশ হিসেবে আজ নারায়ণগঞ্জে গাছের চারা বিতরণ করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন এনজিও, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান সহ সাধারণ জনগণের মাঝে এসব চারা বিতরণ করা হয়। এ সময় বক্তারা জানান, একটি দেশে 25% বনভূমি থাকা প্রয়োজন। সে লক্ষ্যে জনগণকে বৃক্ষ রোপণে এগিয়ে আসার আহ্বান জানান। গাজীপুরে শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম বিষয়ক তিন দিন ব্যাপী গণমাধ্যম কর্মীদের কর্মশালার আজ দ্বিতীয় দিন। গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক এই কর্মশালার উদ্বোধন করেন। উন্নয়নমূলক বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং গণমাধ্যম কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। কাঁঠাল ও লটকনের পাশাপাশি নরসিংদীতে জনপ্রিয় ও অর্থকরী ফল হিসেবে আনারস স্থান করে নিয়েছে। সুস্বাদু, রসালো ও পুষ্টিগুণে ভরপুর এই ফল জেলার কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল, রাবান ও জিনার্দি এলাকা এবং বেলাবো উপজেলায় ব্যাপকভাবে আনারসের চাষ হয়ে থাকে। বর্তমানে ঘোড়াশাল বেলাবো অঞ্চলে প্রায় 300 হেক্টর জমিতে আনারসের আবাদ করা হয়। আবহাওয়া। আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.1 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় নোয়াখালীর মাইজদি কোর্টে 37.2 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় বাতাসের আর্দ্রতা ছিল 67% এবং সন্ধে 6টায় 97%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:10 এবং সূর্যাস্ত সন্ধে 6:44। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার।

0: পাটি আমার।
1: অনেক
2: মজা লাগে সজনা, কত রকম ভাবে খাওয়া যায়, ডাল দিয়েও মজা।
3: আসো আসো আসো আসো। আসসালামু আলাইকুম।

0: ঠান্ডা লেগে যাবি নি? আহারে বৃষ্টির দিন
1: আমার আবার কি জানো, একটু বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যায়।
0: ওই যে তোমার এই যে সেদিন কলম না
2: আদা,
0: এগুলো
2: খাওয়াতে হবে।
0: আচ্ছা তোমরা তো ভালো একটা বিষয় নিয়ে কথা কচ্ছিলে,
1: শুনলাম সাজনা সাজনা।
0: সজিনার কথা ঠিকই করছো, তো যাক ভালো। সজিনার সব রকম গুণাগুণ আছে, কত রকম যে গুণ, পাতা থেকে শুরু করে
2: ফুল পর্যন্ত খাওয়া যায়।
0: আর এই যে এখন দেখো এটা তো কম হয়, শীতের আগে কুয়াশায় নষ্ট হয়ে যায় ফুল, যার জন্য এখন কিন্তু বারো মাসই সজিনার চাষ হচ্ছে।
2: আবার ডাল লাগাই দিলেই হয়ে যায়।
0: তো চলো আজকে এটা নিয়ে আমরা শুনি, আধুনিক পদ্ধতিতে বারো মাসই সজিনার সজিনার চাষ, এ বিষয়ে বলতেছেন কৃষিবিদ স্বদেশ কুমার পাল, প্রধান কৃষি তত্ত্ববিদ ক্রপস উইং ডিএই খামারবাড়ি ঢাকা, আর তার সাথে কথা বলেছেন ফাতেমা জেবুননেসা। চলো তাহলে আরো ভালো করে শুনি।
2: আচ্ছা শুনি।
3: সজিনা ডাটা আমাদের অনেকেরই প্রিয় সবজির তালিকায় রয়েছে। এই সময় বাজারে বেশ রসালো এবং লম্বা আকারের বারো মাসে সজিনা পাওয়া যাচ্ছে। বন্ধুরা আজ আমরা আলোচনা করব এই বারো মাসে সজিনার চাষ সম্পর্কে। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আধুনিক পদ্ধতিতে বারো মাসে সজিনার চাষ সম্পর্কে আজ আমরা আপনাদেরকে বিস্তারিত জানাব। এ বিষয়ে জানাতে আজ আমাদের আসরে উপস্থিত হয়েছেন কৃষিবিদ স্বদেশ কুমার পাল, প্রধান কৃষি তত্ত্ববিদ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
4: ভাগ আমিষ রয়েছে এবং এই কারণে যারা নিরামিষ ভোজে তাদের জন্য সজনাটা উৎকৃষ্ট সবজি হিসেবে পরিচিত। আর যদি বিভিন্ন আমরা জিনিসের সঙ্গে তুলনা করি তাহলে দেখা যায় সজনার অনেক গুণ রয়েছে, যেমন প্রতি আউন্স সজনাতে প্রায় চার গ্লাস দুধের সমপরিমাণ ক্যালসিয়াম রয়েছে, চারটি কমলার সমপরিমাণ ভিটামিন সি রয়েছে এবং তিনটি কলার সমপরিমাণ পটাশিয়াম রয়েছে। সজিনা দুর্বল হাড়কে শক্ত করে, শরীরে রক্ত শূন্যতা দূর করে এবং সজিনা ডাটাতে সোডিয়াম ক্লোরাইড নেই বললেই চলে। এই কারণে যে সমস্ত যারা ব্লাড প্রেশারে আক্রান্ত তাদের জন্য কিন্তু সজিনা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আশ থাকায় নিয়মিত যদি সজিনা ডাটা খাওয়া হয় তাহলে ব্লাড সুগারটা নিয়ন্ত্রণ রাখা যায়। সজিনা কিন্তু ডাটাটা এটা কিন্তু আমাদের যে মারাত্মক রোগ ক্যান্সারকে রোধ করতে পারে এবং কোষ্ঠবদ্ধটাও দূর করতে পারে।
3: আপনি বলছিলেন সজনের উপকারিতা, পুষ্টিগুণ এবং বেশ কিছু রোগ থেকেও যে আমাদের বাঁচায় সেটাও চমৎকার ব্যাপার। এবারে জানতে চাইছি বারো মাসের সজনের জন্য কোন জাতটি আসলে নির্বাচন করা উচিত?
4: বারো মাসের সজনার জন্য বিদেশ থেকে আমদানি করা ওডিসি থ্রি জাতটি কিন্তু বিভিন্ন জায়গায় চাষ করে ভালো ফলন পাওয়া যাচ্ছে, যেটা প্রায় ছয় মাসে ফল ধরা শুরু হয় আর এর ডাটাটা কিন্তু বেশ লম্বা হয়, দেখতে বেশ মোটাসোটা আকারে হয়, খেতে সুস্বাদু এবং খেতে বেশ নরমও লাগে।
3: এটাই বোধহয় এখন বাজারে সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে। এই সজিনা চাষের জন্য মাটি কিভাবে তৈরি করব?
4: সজিনার জন্য কিন্তু সর্বদা শুষ্ক আবহাওয়া দরকার, সজিনা গাছটা কিন্তু পানি সহ্য করতে পারে না, এই জন্য জলাবদ্ধতা হলে গাছের গোড়াটা পচে যেতে পারে। এই কারণে পানি দাঁড়ায় না, বন্যা মুক্ত জৈব পদার্থ রয়েছে এমন উঁচু জায়গায় সজিনা চাষ করতে হবে আর মাটিটা সব থেকে ভালো হয় যদি দোয়াশ থেকে বেলে দোয়াশ মাটি হয়, স্যাঁতসেঁতে এবং লবণাক্ত মাটিতে এবং জলাবদ্ধ মাটিতে সজিনা গাছের বৃদ্ধি ফুল এবং ফল ধারণটা ব্যাহত হয়। এছাড়া জলাবদ্ধ হলে গাছের গোড়াটা পচে যেতে পারে, যেটা পরিপক্ক সজিনাটা আমাদের সংগ্রহ করতে হবে, সেটা করা যেতে পারে মে মাস থেকে যখন সজিনা হয় এবং বীজটা আলাদা করে আমাদের শুকিয়ে ভালো করে সংরক্ষণ করতে হবে। জুন জুলাই মাসে বা আষাঢ় শ্রাবণ মাসে বীজতলা ভালোভাবে কুপিয়ে সেখানে আমরা কিছু জৈব সার দেবো, সেটা হতে পারে পচা গোবর দিয়ে এবং 10-15 সেন্টিমিটার দূরে দূরে সারি করে বীজতলায় বারো মাসের সজনা বীজটা লাগাতে হবে। চারা গজানো থেকে শুরু করে চারা উঠানো পর্যন্ত বীজতলাটা কিন্তু আগাছা মুক্ত রাখতে হবে এবং প্রয়োজনে সেচ প্রদান করতে হবে। চারার বয়স যখন 50-60 দিন হবে তখন আমাদের মূল জমিতে লাগাতে হবে এবং চারা রোপণের সময় চারা প্রতি 2-3 কেজি জৈব সার দিতে হবে, 150-200 গ্রাম টিএসপি আর 100-150 গ্রাম পটাশ সার প্রয়োগ করতে হবে, তাহলে চারার বৃদ্ধিটা ভালো হবে। অনেকে কিন্তু সজনা চারাটা সার না দিয়েও করতে পারেন, কারণ এটা কিন্তু অনেকটা অবহেলিত জায়গা কিন্তু চাষ করা যায় এবং তেমন যত্ন না করলেও সজনা হয়। তবে যদি আমরা বেশি ফলন চাই তাহলে সেখানে আমাদের সার কিছুটা প্রয়োগ করতে হবে।
3: কাটিং রোপণ পদ্ধতিটা কি রকম?
4: কাটিংটা আমরা সরাসরি মূল জমিতে রোপণ করা হয় আর মূল জমিতে লাগানোর সময় প্রতিটা কাটিং এর তিন ভাগের এক ভাগ মাটির নিচে রাখতে হবে, আর লাগানোর পরে কাটিং এর মাথাটা আলকাতরা দিয়ে একটা পলব দিতে হবে যাতে মাথাটা শুকিয়ে না যায়, কারণ শুকিয়ে গেলে সেখান থেকে

0: চারা গজানোর সমস্যা হতে পারে।
1: আমরা সবাই জানি যে কোনো ফসলেই আসলে পোকা দমনের জন্য এবং রোগ দমনের জন্য কিছু কিছু ব্যবস্থা নিতে হয়। সজিনার ক্ষেত্রে কি কি করতে হয়?
0: সজিনা গাছে কিন্তু পোকার আক্রমণটা কম হয়। যে সমস্ত পোকার আক্রমণ হয় তার মধ্যে রয়েছে বিষা পোকা। বিষা পোকা কাণ্ড এবং পাতায় গুচ্ছাকারে থাকে। শুষ্ক এবং ঠান্ডা আবহাওয়া সজিনা গাছ কিন্তু মাকড় দ্বারাও আক্রান্ত হতে পারে এবং এর ফলে পাতাটা হলুদ হয়ে যেতে পারে। পোকার দমনের জন্য আমরা যে জৈব পদ্ধতি আছে সেখানে নিম বিসিডিন প্রয়োগ করতে পারি। এছাড়া রাসায়নিক কীটনাশকের ভিতরে রয়েছে সুমিথিন, সিমবুজ অথবা যে কোনো কীটনাশক প্রতি 10 লিটার পানিতে 25 মিলিলিটার হারে মিশিয়ে আমাদের প্রক্রিয়া করে পোকাগুলো নিয়ন্ত্রণ করা যাবে। আর সজনা গাছে কিন্তু রোগটা খুব কম হয়। মাঝে মাঝে ফল পচা রোগ হতে পারে, শিকড় পচা রোগ হতে পারে, বাকলটাও পচে যেতে পারে। আর জলবদ্ধ মাটিতে কিন্তু শিকড় পচা রোগটা বেশি হয়। এই জন্য আমাদের মাটিটা নির্বাচনটা খুব ভালো করতে হবে। আর যদি শিকড় পচে যায় সেক্ষেত্রে কিন্তু গাছটা নেতিয়ে পড়ে, পাতাটা হলুদ হয়ে যায়। তাই এই যে রোগটা দমন করার জন্য আমরা বিস্টিন, থিওবিট, বোধো মিক্সার, ডাইথেনিয়াম 45 অথবা রিডোমিল গোল্ড, আমরা যে কোনো একটি কীটনাশক, আমরা ছত্রাকনাশক ভালোভাবে স্প্রে করে গাছটাকে রোগ থেকে মুক্ত করতে পারি।
1: আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার।
0: আপনাকে ধন্যবাদ।
2: শুনলে তো?
3: হ্যাঁ,
2: 12 মাসই সজিনা চাষ শুনলাম আমরা আধুনিক পদ্ধতিতে। তো চলো এবার একটা আমের কাল হয়েছে, আম, জাম, লিচু, কি কয় জানি, জ্যৈষ্ঠ মাসটার মধু মাস। এই মধু মাসে চলো একটা ফলের রাজা আম এই বিষয়টা গান শুনি। শিল্পী মোহাম্মদ নাজমুল হক, গীতিকার সাইফুল ইসলাম সর্দার, সুরকার লুকমান হাকিম। চলো গানটা শুনি।
3: আচ্ছা শুনি।

0: তাহলে কি
1: শুনলে
0: তো? আচ্ছা, আমরা গান শুনলাম, তারপর বারো মাসে সজিনার চাষের ব্যাপারে শুনলাম, কিন্তু ওই যে আমাদের বেতার যন্ত্রের সামনে এই যে কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের এই জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাঠে আমার, যারা শুনে এবং চিঠিপত্র লেখে আবার কি ফোনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে, তাদেরকে আমরা সবাই মিলে জানাই
2: শুভেচ্ছা
0: নাকি? কারণ তারা অনেক কষ্ট করে আমার এই প্রোগ্রামটা শুনে পরামর্শ দেয়, চিঠিপত্র লেখে। আজকে চিঠিপত্র
3: হারুন ভাই, এই যে কইলা, এই যে আমাকে কৃষিজীবী ভাই বোন শ্রোতা বন্ধু, এই যে আমাকে সাথে পুরা অনুষ্ঠানটার মধ্যে আসলে কামকাজ ফেলে, তাহলে আমাদের জন্য কত বড় জিনিস না?
0: অবশ্যই অবশ্যই, এই জন্য তাদেরকে যে শুভেচ্ছা জানালাম, ধন্যবাদ জানাচ্ছি। পরামর্শ দেবেন আপনারা, আপনাদের পরামর্শ নিয়েই তো আমরা কাজ করবো। চলেন শোনা যাক কৃষি বিষয়ক সমস্যার সমাধান নিয়ে আপনাদের চিঠিপত্র জবাব দিচ্ছেন কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা, পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটুইং, খামারবাড়ি ঢাকা। আর এই চিঠিপত্র নিয়ে তার সাথে কথা বলেছেন ইশরাত জাহান নীলা। চলো শুনে নিই।
2: আচ্ছা শুনি।
4: শ্রোতাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের পাঠানো চিঠিপত্রের জবাব। চিঠিপত্রের জবাব দানে আজ আমাদের সঙ্গে রয়েছেন কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা, পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি ঢাকা। আজকের প্রথম চিঠিটি পাঠিয়েছেন মোহাম্মদ আনিসুল ইসলাম বালিয়াকান্দি রাজবাড়ি থেকে। জনাব মোহাম্মদ আনিসুল ইসলাম, টক আম গাছকে মিষ্টি আম গাছে রূপান্তরের বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন।
5: জনাব আনিসুল ইসলাম, আম গাছের শীর্ষ কর্তনের মাধ্যমে টক আম গাছকে মিষ্টি আম গাছে রূপান্তর করা সম্ভব? সাধারণত 10-15 বছর বয়সের টক আম গাছে শীর্ষ কর্তন করলে ভালো ফলাফল পাওয়া যায়। তবে 40-50 বছর বয়সের গাছেও শীর্ষ কর্তন করা যায়। ক্ষেত্র বিশেষে 4-5 বছর বয়সের চারা আম গাছ বা কলমের গাছে টক আম হলে সেটাও শীর্ষ কর্তনের মাধ্যমে মিষ্টি আম গাছে রূপান্তর করা সম্ভব। শীর্ষ কর্তন করতে গাছে ওঠার জন্য বাঁশের মই, ডাল কাটার জন্য করাত, কাটা অংশে প্রলেপ দেওয়ার জন্য বর্দু পেস্ট এবং নতুন ডালে কলম করার জন্য সিকেচার, চাকু, পলিথিন, স্টিপ, সুতলি এগুলোর দরকার হয়। সাধারণত আম গাছে কয়েকটি প্রধান শাখা থাকে, আবার প্রতিটি প্রধান শাখা থেকে কয়েকটি প্রশাখা বের হয়। শীতের শেষে যখন একটু গরম পড়ে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে, 2-1টি প্রধান শাখা রেখে অবশিষ্ট শাখার প্রশাখাগুলো কেটে কাটা অংশে বর্দু পেস্টের প্রলেপ দিতে হয়। প্রশাখা ছাটাই করার কিছুদিনের মধ্যে কাটা অংশের নিচ থেকে নতুন ডালপালা বের হবে। ডালগুলোর বয়স যখন 3-4 মাস হবে, ঠিক তখনই, অর্থাৎ জুন জুলাই মাসে, পছন্দমতো গাছ থেকে কাঙ্ক্ষিত সায়ন সংগ্রহ করে ছাটাইকৃত গাছের কিছু ডালের সমব্যাসের নতুন শাখায় ডালপ্রতি 10-15টি করে সায়ন ভিনিয়ার কলম পদ্ধতিতে পলিথিন স্ট্রিপ দিয়ে বেঁধে দিয়ে ব্যাগিং করে দিতে হবে। পরের বছরে অবশিষ্ট শাখার প্রশাখায় ভিনিয়ার কলম করে গাছটিকে কাঙ্ক্ষিত মানের মিষ্টি আম গাছে রূপান্তর করা যায়। এই ভিনিয়ার

0: মিষ্টি আম গাছে রূপান্তর করবে সে সম্বন্ধে ধারণা পেয়েছেন, আপনাকে ধন্যবাদ।
1: এবারের চিঠিটি পাঠিয়েছেন জনাব মোহাম্মদ আকরাম হোসেন সুজানগর পাবনা থেকে। আপনি জানতে চেয়েছেন পেয়ারা এবং কলার ব্যাগিং পদ্ধতি বিষয়ে।
0: ধন্যবাদ জনাব মোহাম্মদ আকরাম হোসেন। রোগ এবং পোকামাকড়ের আক্রমণে প্রায়ই প্রচুর পরিমাণে ফল নষ্ট হয়ে যায়, বিশেষ করে পেয়ারা এবং কলা। উপযুক্ত সময়ে যথাযথভাবে ব্যাগিং করলে রোগ এবং পোকামাকড় দমন ছাড়াও আরও কিছু বাড়তি সুযোগ সুবিধা পাওয়া যায়। বিশেষ করে পাতার ঘর্ষণ থেকে ফলকে রক্ষা করা যায়, তীব্র সূর্যকিরণ থেকে ফলকে রক্ষা করা যায়, এছাড়া পাখি বাদুর এবং মানুষের আক্রমণ থেকেও ফল রক্ষা করা যায়। ফল দেখতে আকর্ষণীয় হয় এবং বাজার মূল্য বেশি হয়। পেয়ারা যখন মার্বেল আকৃতি হবে তখন ঠিক সেই সময়ে পলিথিন ব্যাগ বা ব্রাউন পেপার ব্যাগ দিয়ে ব্যাগিং করে দিতে হবে। বাতাস চলাচলের জন্য অবশ্যই কয়েকটি ছিদ্র রাখতে হবে। তবে ব্যাগিং করার পূর্বে পেয়ারা গাছে ছত্রাকনাশক বিশেষ করে টিল 250 ইসি প্রতি লিটার পানির সাথে 0.5 মিলিলিটার হিসাবে স্প্রে করে তারপরে ব্যাগিং করতে হবে। আর কলার ক্ষেত্রে কলার মোচা থেকে কলা বের হওয়ার পরপরই নিচের দিকে খোলা সাদা অথবা নীল রঙের পলিথিন দিয়ে পুরো কলার কাঁদিটাকে ব্যাগিং করে দিতে হবে বা ঢেকে দিতে হবে। ব্যাগিং করলে পোকা দমন ছাড়াও আরও কিছু বাড়তি সুযোগ সুবিধা পাওয়া যায়, বিশেষ করে পাতার ঘর্ষণ থেকে কলা রক্ষা করা যায়। ব্যাগের ভিতরের তাপমাত্রা এবং আর্দ্রতার পরিমাণ বেড়ে যাওয়ার ফলে কলা আকারে বড় হয় এবং সপ্তাহখানেক আগেই কলা পরিপক্ব হয়। এছাড়া ধুলাবাড়ি থেকে কলা রক্ষা করা যায়, কলা দেখতে আকর্ষণীয় হয় এবং বাজার মূল্যও বেশি হয়। তো জনাব মোহাম্মদ আকরাম হোসেন, আশা করি আপনি পেয়ারা এবং কলার ব্যাগিং পদ্ধতি এবং এর সুযোগ সুবিধা বিষয়ে অবগত হয়েছেন, আপনাকে ধন্যবাদ।
1: আজকের আয়োজনের সব শেষ চিঠিটি লিখেছেন জনাব মোহাম্মদ আব্দুল করিম সাভার ঢাকা থেকে। আর আপনি জানতে চেয়েছেন ঢ্যাঁড়শের মোজাইক রোগের লক্ষণ ও প্রতিকার বিষয়ে।
0: জনাব আব্দুল করিম, ঢ্যাঁড়শের মোজাইক রোগে পাতার উপরে হলুদ সবুজ মিশ্র ছোপ ছোপ দাগ বিক্ষিপ্তভাবে দেখা যায়। আক্রান্ত গাছের পাতা হলুদ হয়ে যায়, গাছ দেখতে খর্বাকৃতির মনে হয়। গাছ চারা অবস্থায় আক্রান্ত হলে ফুল ধরে না, আর ফল ধরা পর্যায়ে আক্রান্ত হলে ফল বিবর্ণ, কোকড়ানো, ছোট, বিকৃত এবং শক্ত হয়ে যায়। তো এই মোজাইক রোগ দমন করার জন্য রোগ প্রতিরোধী জাত চাষ করতে হবে। এছাড়া ঢ্যাঁড়শের জমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, জমিতে ডাল পুঁতে পাখি বসার ব্যবস্থা করতে হবে, কারণ ভেক্টর পোকা মোজাইক ভাইরাসের জীবাণু ছড়ায়। এবং বিকল্প পোষক ধ্বংস করতে হবে, রোগাক্রান্ত গাছ তুলে ফেলতে হবে। তো পোকা দমনের জন্য এস্টাপ 75 SP অথবা এলসান 92 USP প্রতি 1 লিটার পানির সাথে 1 গ্রাম হিসাবে মিশিয়ে স্প্রে করতে হবে এবং কীটনাশক প্রয়োগের 10 দিনের মধ্যে ঢ্যাঁড়স সংগ্রহ করা যাবে না। তো জনাব আব্দুল করিম, আশা করি আপনি ঢ্যাঁড়শের মোজাইক রোগের প্রতিকার সম্বন্ধে জানতে চেয়েছেন এবং আমি সেই সাথে বলতে চাচ্ছি মোজাইক ভাইরাস কিন্তু পোকার মাধ্যমে ছড়ায়, এ কারণে মোজাইক রোগ দমনের জন্য পোকা দমনের ব্যবস্থা নিতে হবে। ধন্যবাদ আপনাকে।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা নানা রকম সমস্যার সমাধানের কথা জানলেন চিঠিপত্রের আয়োজনের এই অনুষ্ঠানে। আর হ্যাঁ বন্ধুরা, কৃষি মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ে যে কোনো সমস্যার কথা জানিয়ে আমাদের কাছে চিঠি লিখতে পারেন, আমাদের বিশেষজ্ঞগণ অবশ্যই আপনাদের চিঠির উত্তর দিবেন। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা। প্রযোজক দেশ আমার মাটি আমার, প্রযত্নে পরিচালক কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতার সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরেবাংলা নগর, ঢাকা 1207। আর আমাদের কাছে ইমেইলও করতে পারেন আপনারা, আমাদের ইমেইল অ্যাড্রেস বেতার.কৃষি@gmail.com। চিঠিপত্রের আয়োজন আজ এ পর্যন্তই।

0: বুবু বুবু, রুনা রুনা।
1: আরে মামা, তোমার এই কি অবস্থা? এক হাতে পলিথিন আর এক হাতে মাছ, ঘটনা কি মামা?
0: আর বলিস না রুনা, তোদের বাড়িতে আসবো, ভাবলাম কি নিয়ে যাই, বাজারে গিয়ে দেখি তাজা তাজা মাছ, কই মাছ, রুই মাছ, গুড়া মাছ, শিং মাছ, মন ভুইরা কিনা পলিথিনে করে নিয়ে আসছি। ও মা, একটু পথে এসে দেখি একটা পলিথিন ছেঁড়া আর মাছ রাস্তায়, আর একটু পথে এসে দেখি
1: আর একটা পলিথিনও ছেঁড়া মাছ রাস্তায়। তোমার মাথায় বুদ্ধির কিছুটা ঘাটতি আছে মামা।
0: কি বললি?
1: এতগুলো পলিথিন না কিনে যদি একটা চটের ব্যাগ কিনতা, সব মাছ ব্যাগে ভরে নিতা, তাহলে তোমার এই কষ্ট হতো মামা? হইতো না।
0: আরে আমি কিনছি নাকি, মাছ আলাই তো দিল।

0: আসলা দিল আর তুমি কিনে নিয়ে আসলা, কাজটা ঠিক করনি মামা, একদম ঠিক করনি, এত পলিথিন নিয়ে তোমার একদম ঠিক হয়নি।
1: কার সাথে কথা কইছ শুনা?
0: তোমার ভাই আসছে মা।
1: তাই আইতাছি আইতাছি, আমি আইতাছি।
2: কি রে মকবুল, তুই হঠাৎ, তোর এই অবস্থা কেন? হাত ভর্তি পলিথিন, যেন পলিথিনের দোকান, মাস। এই তুই কি এগুলো রাস্তা থেকে কুড়াই আনছিস নাকি?
3: বুবু, তোমার মেয়েরে সব উত্তর দিছি, আর দিতে পারবো না। এখন এই মাছগুলো নেও, তাড়াতাড়ি রান্না করো, খুব খিদে লাগছে, মাছ দিয়ে ভাত খাবো।
2: খুব খিদে লাগছে কইলো তুইব না ভাই, মাছটা কাটতে তো সময় দিতে হইব।
3: দুলো ভাই কোথায় বুবু?
2: কোথায় আবার স্কুলে, এখনই এসে পড়বে।
4: রুনা, ও রুনা, কই রে মা?
2: ওই যে তোর দুলো ভাই এসে পড়ছে।
3: আসসালামু আলাইকুম দুলো ভাই।
4: ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আমার বাড়িতে জেলে আসলো কোথেকে?
3: দুলো ভাই, আমি জেলে না, আপনার একমাত্র শালক মকবুল।
4: এক হাতে মাছ, অন্য হাতে পলিথিন, একই পকেটও দেখতেছি মাছ, পলিথিনের বাহারি ব্যবস্থা।
3: বাহারি ব্যবস্থা না, পলিথিনে করে মাছ এনেছি।
4: রুনার মা, এই পরিবেশ দূষণকারীকে এক্ষুনি আমার বাড়ি থেকে বিদায় করো।
3: আমি পরিবেশ দূষণকারী কিভাবে হলাম দুলা ভাই?
4: রুনা, তোর মামাকে অবস্থায় বাড়িতে ঢুকতে দিলি কেন?
0: মামা তো এই মাত্র আসলো বাবা।
4: এই বের হব,
3: ঠিক আছে দুলা ভাই, বের করে দিলে চলে যাব, কিন্তু পরিবেশ দূষণ কিভাবে করলাম সেটা আগে বলেন।
4: এই যে পলিথিন, এটা প্লাস্টিক, সিঙ্গেল ইউজ প্লাস্টিক। এই প্লাস্টিক সহ কসমেটিক প্লাস্টিক, গৃহস্থালির প্লাস্টিক, বাণিজ্যিক কাজে ব্যবহৃত প্লাস্টিক ব্যবহার শেষে যত্রতত্র ফেলে রেখে আমরা সবাই পরিবেশের ক্ষতি করছি, বায়ুকেও দূষণ করছি, মানুষ এবং উদ্ভিদ, জলজ প্রাণী, দ্বীপাঞ্চলের প্রাণীরা পর্যন্ত প্লাস্টিক বর্জ্যের জন্য মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়। প্লাস্টিক দূষণের কারণে মানুষের থাইরয়েড ও হরমোনের অতিরিক্ত ক্ষরণ রোগ হতে পারে।
3: আমি আসলে এত কিছু জানতাম না দুলা ভাই।
4: জানতে হবে এবং সবাইকে এই বিষয়টা জানাতেই হবে। এই ধরনের পলিথিন ব্যবহার থেকে সবাইকে বিরত রাখতে হবে।
0: কিন্তু বাবা, বর্জ্য তো হবেই, এগুলোর কি করা যায়?
4: সে ব্যবস্থাও আছে, উন্নত দেশগুলোর মতো আমরাও বর্জ্য প্রক্রিয়াজাত করে যদি সম্পদে পরিণত করতে পারি, তাহলে পরিবেশের ভারসাম্যও ঠিক থাকবে এবং অর্থনৈতিকভাবে লাভবান হবে দেশ ও দেশের মানুষ।
1: কথা শেষ করে ওরে হাত মুখ ধুয়ে খাইতে আসতে বলো।
4: এই যে তোমার বুবু চিৎকার করে কথা বলল, এটা কিন্তু এক ধরনের দূষণ।
3: কি বলেন দুলো ভাই, এটা কিভাবে দূষণ হলো?
0: এটাকে বলে মামা শব্দ দূষণ।
3: তুইও জানিস দেখি?
4: খালি তুমি আর তোমার বোন জানো না, বাকি সবাই জানে। যানবাহন কলকারখানা থেকে তীব্র শব্দের উৎপত্তি হয়, যা শব্দ দূষণ সৃষ্টি করে। শব্দ দূষণ মানুষের নানাবিধ ক্ষতি করে, বিশেষ করে শিশুদের মানসিক বিকাশ ব্যাহত হয়।
3: তাহলে দুলো ভাই, পলিথিনের যত্রতত্র ব্যবহার এবং শব্দ দূষণ রোধে সবাইকে সচেতন করতে হবে।
1: কথা শেষ হয়েছে মকবুল, ফেটাই
3: বুবু, আস্তে কথা বলো, তোমার চিৎকারে যদি আমার কান ফেটে যায় তাহলে আমার সাথে কেউ মেয়ে বিয়ে দিবে না বুবু।
5: শুনলে তো, এই যে পরিবেশ দূষণে যে পলিথিনের কথাটা কইলো, এইটা মাইনে চলতে হবে।
6: অবশ্যই মাইনে চলতে, মাইনে চললে কি হবে? এই যে আমাকে জোরে নাবুর সোরো মামু, বুঝছো, এইটা তো আমরা কোয়ে সারতে পারতেছি না।
5: আচ্ছা,
0: তার সমস্যা লাগেই
5: থাকে, ঠাইসে ধরতে হবে, না হলে পরে এই পলিথিন আমাদের জাতির খুব ক্ষতি করতেছে।
0: সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য কি করতে হবে জানো?
5: কি?
0: 15 এপ্রিল থেকে 11 জুন, কতদিন জানো? 58 দিন। কিন্তু নৌযানের মাধ্যমে যে কোনো প্রজাতির মৎস্য আহরণের লক্ষ্যে
5: আরেকটা বিষয়, যে বৃষ্টি বাদলা হচ্ছে, ভালো করে গাছ লাগাতে হবে, সংরক্ষণ করতে হবে, তাহলে তো পরিবেশটা ভালো থাকবে, নাহলে তো যে নিঃশ্বাসে প্রবলেম হচ্ছে কত কিছু নাকি।
0: তাল গাছ লাগাইতে
5: কি কও,
7: পরিবেশ বাঁচলেই তো আমরা
6: এলাকার
5: ওই যে ধরো হাসান ফরিদ এরা কিন্তু একদম সবাই মিলে কিন্তু গাছ লাগাচ্ছে, তাই এটা আমরা চাই যে এলাকার যুব সমাজ গাছ লাগাতে উৎসাহিত করুক, নিজেরা উৎসাহিত হোক। আজকে আর কথা না বাড়াই, যাওয়ার সময় হয়ে গেল। যাওয়ার আগে জানাই দেই কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। আজকে তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করেছেন হরবিলাস রায়। তো চলো উড়া যাক রাজা ভাই, তোর ছাতিটা নে।
6: আমি ছাতিটা নিলাম। চলো।

0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, কুমিল্লা, বান্দরবান, রাঙামাটি, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছে শেখ মুরসালিন রহমান, সেলিনা আক্তার শেলি ও আন্না ইসলাম। প্রকৌশল দায়িত্বে আছেন ইফতেহাজ আহমেদ, মোহাম্মদ সোহাইল আনোয়ার, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ, শামীম আহমেদ ও শাকিল আহমেদ, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হাসিনা পারভিন।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: সেনানৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের জন্য অনুষ্ঠান দুরবার। দুরবারে আজ আপনাদের জন্য রয়েছে আপনাদেরই অংশগ্রহণে বিনোদনমূলক অনুষ্ঠান কিছুক্ষণ। অংশগ্রহণে বাংলাদেশ সেনাবাহিনী সদর দপ্তর 55 পদাতিক ডিভিশন যশোর অঞ্চলের সদস্যবৃন্দ।
1: দূরের কাছের অগণিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সদর দপ্তর 55 পদাতিক ডিভিশন যশোর অঞ্চল কর্তৃক আয়োজিত বিনোদনমূলক দুর্বার অনুষ্ঠান কিছুক্ষণে আমি সৈনিক মোহাম্মদ ইমন শেখ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর সম্ভাষণ। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, সবুজ শ্যামল এই বাংলার মানচিত্রকে অক্ষুণ্ণ রাখতে যারা অতন্ত্র প্রহরীর মতো জেগে থাকেন তারা আমাদের গর্ব, বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিটি হৃদয়ে দেশমাতৃকার প্রতি এক গভীর মমতা এবং অকৃত্রিম ভালোবাসা নিয়ে তারা নিয়োজিত আছেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়। কর্তব্য পালনে তারা যেমন কঠোর, দেশের প্রয়োজনে আত্মত্যাগে তেমনি তারা অকুতভয় ও দৃঢ় প্রতিজ্ঞ। তবে এই কঠোর প্রশিক্ষণ আর অবিরাম কর্মব্যস্ততার আড়ালেও লুকিয়ে থাকে এক একটি সুর পিয়াসী মন। কখনো নিভৃত্তে একাকী, আবার কখনো বা কাঁধে কাঁধ মিলিয়ে দলগতভাবে তারা গেয়ে থাকেন প্রাণের গান। সেই সুরের মূর্ছনা আর হৃদয়ের আবেগ নিয়ে 55 পদাতিক ডিভিশন যশোর অঞ্চল আজ আয়োজন করেছে এই দুর্বার অনুষ্ঠান কিছুক্ষণ। সম্মানিত সুধি, দেশমাতৃকার অতন্ত্র প্রহরী সেনা সদস্যদের কাছে জন্মভূমি এক অমূল্য সম্পদ। দেশ রক্ষার প্রয়োজনে তারা বুকের তাজা রক্ত ঢেলে দিতেও দ্বিধাবোধ করেন না। সময়ের সাথে তাল মিলিয়ে স্বদেশ রক্ষায় যে সকল সেনারা সাহসের সাথে সংগ্রামের পথ বেছে নেয় তাদের জন্য বাংলাদেশ গর্বিত। আমাদের প্রথম পরিবেশনা একটি দেশাত্মবোধক সমবেত সঙ্গীত। গানের কথা, দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারা বারহে। গানটির গীতিকার ও সুরকার কাজী নজরুল ইসলাম। গানটি পরিবেশন করবেন 55 পদাতিক ডিভিশনের শিল্পী।

এবার একটি জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত, গানের কথা ক্লান্তি আমার ক্ষমা কর প্রভু। গানটির গীতিকার ও সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর, আর এই গানটি এখন পরিবেশন করবেন ওয়ারেন্ট অফিসার সাগর লাল দত্ত।

এবারে একটি জনপ্রিয় আধুনিক গান আজ এই বৃষ্টির কান্না দেখে। গানটির গীতিকার কাউসার আহমেদ চৌধুরী, সুরকার লাকী আখন্দ ও মূল শিল্পী ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী। আর এই গানটি এখন পরিবেশন করছেন সার্জেন্ট মোহাম্মদ সাকিনুজ্জামান।

কবিতা আমাদের মনের কথা বলে, কবিতার প্রত্যেকটি শব্দ যেন হৃদয়কে ব্যাকুল করে, জাগিয়ে তোলে আমাদের বোধশক্তিকে। আমাদের এবারের পরিবেশনায় একটি কবিতা, আর কবিতাটি আবৃত্তি করছেন সৈনিক মোহাম্মদ ইমন শেখ। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান, স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা, স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা, স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল, স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি, স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার, স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি, স্বাধীনতা তুমি অন্ধকারের খা খা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক, স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ, স্বাধীনতা তুমি চা খানায় আর মাঠে ময়দানে ঝড়ো সংলাপ, স্বাধীনতা তুমি কাল বৈশাখীর দিগন্ত জোড়া মত্ত ঝাপটা, স্বাধীনতা তুমি শ্রাবণে অকুল মেঘনার বুক, স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন, স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাপন, স্বাধীনতা তুমি বনের হাতের নম্র পাতায় মেহেদির রং, স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জল জ্বলে এক রাঙা পোস্টার, স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন খোলা কালো চুল হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম, স্বাধীনতা তুমি খোকার গায়ের রঙিন কুর্তা ফুকির অমন তুলতুলে গালে রৌদ্রের খেলা, স্বাধীনতা তুমি বাগানের ঘর কোকিলের গান বয়সী বটের ঝিলিমিলি পাতা, যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, যে কথা সহজেই বলা যায় না সে কথাই সহজ ভাষায় যেন পল্লী গানের শিল্পীরা ছড়িয়ে দেন মধুর ভাষায়, যে গানের কাছে আমরা বারবার ফিরে আসি, অশ্রুসিক্ত হয় হৃদয়ের জানালা। গানের কথা শোনো গো রূপসী কন্যা গো, জনপ্রিয় এই গানটির কথাও সুর করেছেন কানাইলাল শীল, আর এই গানটি নিয়ে আসছেন কর্পোরাল মোহাম্মদ রিপন মিয়া।

বাংলার মাটির পরতে পরতে মিশে আছে মরমী সাধকদের সুর আর বাণী। তেমনি একজন কালজয়ী সাধক মহাত্মা লালন শাহ, যিনি ছিলেন একাধারে অসংখ্য অসামান্য প্রতিভার অধিকারী এবং জীবন দর্শনের এক জীবন্তবাদীঘর। তার সৃষ্টি করা অপূর্ব ছন্দ আর আধ্যাত্মিক বাণী যুগে যুগে মানুষকে শিখিয়েছে সহজ মানুষ হওয়ার পথ। সেই পরম সত্য আর সুরের মূর্ছনা নিয়ে এবার আমাদের সামনে উপস্থিত হচ্ছেন সৈনিক সোহাগ। তার কণ্ঠে এখন আমরা উপভোগ করব লালন সাইজির এক অনন্য সৃষ্টি।

0: সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এই গানটির সাথেই শেষ হলো আমাদের আজকের আয়োজন। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের কিছুক্ষণের জন্য আনন্দ দিয়ে থাকে, তবেই আমাদের এ আয়োজন সার্থক। আগামীতে আরো সুন্দর অনুষ্ঠানমালা নিয়ে আশার অঙ্গীকার করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
1: সুপ্রিয় সৈনিক ভাই ও বোনেরা, আপনারা এতক্ষণ শুনলেন বাংলাদেশ সেনাবাহিনী সদর দপ্তর 55 পদাতিক ডিভিশন যশোর অঞ্চলের সদস্যবৃন্দ কর্তৃক পরিবেশিত অনুষ্ঠান কিছুক্ষণ। আমাদের হাতে আরও কিছু সময় থাকায় এখন শুনব একটি দেশের গান। শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, গীতিকার গাজী মজহারুল আনোয়ার, সুরকার আনোয়ার পারভেজ।

0: দেশের গান শুনলেন।
1: শ্রোতা বন্ধুরা, এরই সাথে শেষ হচ্ছে দূরপাল অনুষ্ঠান। দূরপাল অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন তামান্না হাসনাত, তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
0: বাংলাদেশ বেতার, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খেলাধুলার খবর।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম রেফাউল হক। ভারতের গোহাই জওহরলাল নেহরু স্টেডিয়ামে সাপনাজি ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক ভারতের মোকাবেলা করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত খেলা এক এক গোলে এগিয়ে চলছিল। আগেই জানানো হয়েছে প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে বাংলাদেশ নেপালকে এবং দ্বিতীয় সেমিফাইনালে ভারত ভুটানকে পরাজিত করে টুর্নামেন্টের ফাইনালে উন্নীত হয়। কিংস্টনে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আজ বাংলাদেশ সময় রাত 1:30 শুরু হবে। 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজে শ্রীলঙ্কা 1-0 এগিয়ে রয়েছে। এই সফরে শ্রীলঙ্কা একদিনের ম্যাচ ছাড়াও স্বাগতিকদের বিরুদ্ধে 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ও 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। লেস্টারশায়ারে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ এখন নিউজিল্যান্ডের মোকাবেলা করছে। আগামী মঙ্গলবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এদিকে আগামী শুক্রবার ইংল্যান্ডে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে। প্রায় মাসব্যাপী এই টুর্নামেন্টে দুটি গ্রুপে 12টি দেশ অংশ নেবে। বিশ্বকাপে গ্রুপ এ তে বাংলাদেশ, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান অংশ নেবে। বি গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড একে অপরের মোকাবেলা করবে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড শ্রীলঙ্কা নারী দলের মোকাবেলা করবে। 14 জুন বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। ফিফা বিশ্বকাপ ফুটবলের আজ বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ

আইল্যান্ডসের রাত পৌনে বারোটায় পর্তুগাল চিলির এবং রোমানিয়া ওয়েলসের বিপক্ষে মাঠে নামবে। রাত ১২টায় আলবেনিয়া লুক্সেমবার্গের, রাত ১২:৩০টায় যুক্তরাষ্ট্র জার্মানির বিরুদ্ধে খেলবে। রাত ১টায় পানামা বসনিয়া হার্জেগোভিনার এবং সুইজারল্যান্ড অস্ট্রেলিয়ার মোকাবেলা করবে। রাত ২টায় বলিভিয়া স্কটল্যান্ডের, ইংল্যান্ড নিউজিল্যান্ডের এবং কাতার আল সালভাদরের বিরুদ্ধে মাঠে নামবে। এছাড়া আগামীকাল ভোর ৪টায় ব্রাজিল মিশরের এবং ভেনেজুয়েলা তুরস্কের, এবং সকাল ৬টায় আর্জেন্টিনা হন্ডুরাসের মোকাবেলা করবে। এদিকে ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ শুরু হতে আর মাত্র পাঁচ দিন বাকি। আগামী ১২ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে শুরু হবে ফুটবল বিশ্বের মর্যাদাপূর্ণ এই আসর। মেক্সিকো সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক মেক্সিকোর মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে বিশ্বকাপের খেলা মাঠে গড়াবে। এবারে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে ১২টি গ্রুপে ৪৮টি দল অংশ নিচ্ছে। ভারতে চণ্ডীগড়ে একমাত্র টেস্টের আজ উদ্বোধনী দিনের খেলা শেষে আফগানিস্তানের বিপক্ষে ভারত তাদের প্রথম ইনিংসে ৩ উইকেটে ৩৬৮ রান করেছে। আগামীকাল বাংলাদেশ সময় সকাল ১০টায় দ্বিতীয় দিনের খেলা শুরু হবে। এই সফরে টেস্ট ম্যাচ ছাড়াও আফগানিস্তান স্বাগতিকদের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজ খেলবে। আগামী ১৩ জুন ধর্মশালায় ভারত ও আফগানিস্তানের মধ্যে প্রথম একদিনের, ১৭ জুন লখনৌতে দ্বিতীয় এবং ২০ জুন চেন্নাইয়ে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। স্বাগতিক বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথমটি আগামী মঙ্গলবার ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। একই ভেন্যুতে ১১ জুন দু দলের মধ্যে দ্বিতীয় একদিনের এবং ১৪ জুন তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। ১৭ জুন চট্টগ্রামে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী বুধবার থেকে বয়সভিত্তিক আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট ঢাকায় রাজধানীর শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হবে। পাঁচ দিন ব্যাপী এবারের প্রতিযোগিতায় দুটি গ্রুপে ৬টি দেশ অংশ নেবে। অংশগ্রহণকারী দেশগুলো হচ্ছে স্বাগতিক বাংলাদেশ, ভারত, নেপাল, ইয়েমেন, মালদ্বীপ ও আফগানিস্তান। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলগুলো নিয়ে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। আগামী মাসের ২১-২৭ পর্যন্ত ওমানের রাজধানী মাস্কটে ITTF ATTU এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ বালক দল অংশ নেবে। সম্প্রতি ভারতের হিমাচল প্রদেশ অনুষ্ঠিত এশিয়ান ইউথ টেবিল টেনিসের জোনাল পর্বের খেলায় বাংলাদেশ ৩-১ সেটে শ্রীলঙ্কাকে পরাজিত করে এই যোগ্যতা অর্জন করে। খেলাধুলার খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত ৮:৩০টায়।

বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।

ইউনিসেফের সর্বশেষ তথ্য মতে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 4 কোটি 10 থেকে 19 বছর বয়সী কিশোর কিশোরী, যারা এদেশের মোট জনসংখ্যার 22% বেশি। এই সময়টাকে বয়ঃসন্ধিকাল বলে। এ সময় ছেলে ও মেয়ে উভয়ের শরীর ও মনে নানা ধরনের পরিবর্তন ঘটে। এ সময় ছেলেমেয়েরা যেমন দ্রুত বেড়ে উঠতে থাকে, তেমনি তাদের চিন্তা চেতনায় দেখা দেয় ব্যাপক পরিবর্তন। তাই এ সময় তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষার দিকটিকে গুরুত্ব দিতে হবে। এ অবস্থায় পরিবারের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের কৌশলী ভূমিকা পালন করতে হবে বলে মত বিশেষজ্ঞদের। আমাদের শিশু কিশোররা বেড়ে উঠুক মেধা ও শক্তিতে, তারা আমাদের আগামীকে সাফল্যে ভরে তুলুক, এমন শুভ প্রত্যাশায় শুরু করছি আমাদের আজকের সুখী সংসার অনুষ্ঠান।

0: স্বীকৃত প্রামাণ্য অনুষ্ঠান। সাক্ষাৎকার গ্রহণ ও সঞ্চালনায় রয়েছেন সজীব দত্ত। চলুন তবে শুনে আসি।
1: দূরে কাছে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। আমি সজীব দত্ত। আমি এই মুহূর্তে রয়েছি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায়। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এবারে তারুণ্যের কণ্ঠ ধারণ করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার ভান্ডারিয়া আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। এছাড়া অন্যান্য শিক্ষক মন্ডলী, সুধীজন ও শিক্ষার্থীরা আজকের অনুষ্ঠানে অংশ নিচ্ছে। আমরা কথা বাড়াবো না, চলে যাব শিক্ষার্থী বন্ধুদের কাছে। তোমার নাম, কোথায় পড়ো এবং কিসে পড়ো?
2: আমার নাম সুবর্ণা খন্দকার রোশনি, ভান্ডারিয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।
1: রোশনি, আজকের এই অনুষ্ঠানে অংশ নিতে পেরে কেমন লাগছে?
2: খুবই ভালো লাগছে। আমাদের এইসব প্রোগ্রামের জন্য আমরা অনেক কিছু শিখতে পারি, আমাদের অনেক কিছু জ্ঞান অর্জিত হয়।
1: অনেক ধন্যবাদ তোমাকে। বাল্যবিবাহ বলতে আমরা কি বুঝি?
2: বাল্যবিবাহ বলতে সাধারণত 18 বছরের নিচে মেয়েদের এবং 21 বছরের নিচে ছেলেদের অপরিণত বয়সে যে বিবাহ দেওয়া হয় সেটাই বাল্যবিবাহ।
1: অনেক ধন্যবাদ তোমাকে। তোমার আশেপাশে কোথাও যদি দেখো বাল্যবিবাহের আয়োজন চলছে, সেখানে তুমি কি কোনো ভূমিকা রাখবে?
2: হ্যাঁ, প্রথমে তাদের অভিভাবকদের গিয়ে সচেতন করার চেষ্টা করব। তারপরে তারা যদি সেক্ষেত্রে না শোনে তাহলে তাদের আইনি ব্যবস্থা নেওয়ার গ্রহণ করব আর কি।
1: অনেক ধন্যবাদ। বাল্যবিবাহ একটি মেয়ের জন্য কি ধরনের ক্ষতি করে থাকে?
2: বাল্যবিবাহে প্রথমত একটা মেয়ের স্বপ্ন ভেঙে যায়, এরপরে মা হওয়ার ক্ষেত্রে অনেক ঝুঁকি থাকে, তারপরে সন্তানদের ক্ষেত্রে বিকলাঙ্গতা বা প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে, এরপরে বাল্যবিবাহে সাধারণত বিবাহ বিচ্ছেদ বেশি হয়ে থাকে।
1: অনেক ধন্যবাদ, খুব চমৎকার কথা বলেছে আমাদের প্রথম বন্ধু। আমরা চলে যাচ্ছি পরের বন্ধুর কাছে। তোমার নাম এবং তুমি কোথায় পড়ো, কিসে পড়ো?
3: আমার নাম কামরুন্নাহার কথা, আমি ভান্ডারিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।
1: কথা, আজকের অনুষ্ঠানে বাংলাদেশ বেতারে কথা বলতে পেরে কেমন লাগছে?
3: খুব ভালো লাগছে।
1: তুমি বড় হয়ে কি হতে চাও?
3: আমি বড় হয়ে ডক্টর হতে চাই।
1: অনেক ধন্যবাদ। বাল্যবিবাহের কি কি কারণ রয়েছে বলে তুমি মনে করো?
3: অসচেতনতা, দারিদ্রতা এবং হচ্ছে ইউটিজিং এর ভয়, আর হচ্ছে প্রবীণদের ইচ্ছে পূরণ।
1: অনেক ধন্যবাদ তোমাকে। আমরা চলে যাব পরের বন্ধুর কাছে। তোমার নাম, স্কুলের নাম এবং কিসে পড়ো?
4: আমার নাম অনিরুদ্ধ মজুমদার, আমি ভান্ডারিয়া বিহারীলাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় অষ্টম শ্রেণী একজন শিক্ষার্থী।
1: আজকের এই অনুষ্ঠানে অংশ নিয়ে কেমন লাগছে?
4: আমার সত্যি অসাধারণ লাগছে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছি বলে।
1: বাল্যবিবাহ ছেলেদের কি ধরনের ক্ষতি করে থাকে?
4: বাল্যবিবাহ ছেলেদের মূলত তাদের যে লক্ষ্য রয়েছে, জীবনের লক্ষ্যকে বিনষ্ট করে, তাকে মানসিক উদ্বিগ্নতার সৃষ্টি করে। দায়িত্ববোধ যেহেতু সে নিতে পারে না, তার ফলে পারিবারিক চাপের সৃষ্টি হয় এবং সে হীনমন্যতায় ভোগার মাধ্যমে মাদকাসক্ত হতে পারে।
1: অর্থাৎ তার জীবনটা নষ্ট হয়ে যেতে পারে।
4: হ্যাঁ, তার জীবনটা নষ্ট হতে পারে এবং জীবনের যে তার লক্ষ্য সেটা বিনষ্ট হবে।
1: তাহলে আমরা বাল্যবিবাহ প্রতিরোধে কি করতে পারি?
4: আমাদের বাল্যবিবাহ প্রতিরোধের ক্ষেত্রে মূলত জনসচেতনতাকে বেশি বৃদ্ধি করতে হবে এবং একেই বেশি গুরুত্ব দিতে হবে। এর মাধ্যমে আমরা লিফলেট, বিভিন্ন ধরনের মিডিয়া, উঠান বৈঠক এবং পারিবারিকভাবে, স্থানীয়ভাবে আমরা ক্লাব গঠনের মাধ্যমে এই বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে পারবো।
1: তুমি বড় হয়ে কি হতে চাও?
4: আমি বড় হয়ে একজন সায়েন্টিস্ট হতে চাই।
1: আজকে অনুষ্ঠানে আমাদের বিভিন্ন পর্যায়ের অতিথি রয়েছেন, তোমাদের উপজেলা নির্বাহী অফিসার রয়েছেন, কেমন লাগছে?
4: আমার সত্যি বলতে কি অসাধারণ লাগছে। এমন একটি মনোমুগ্ধকর পরিবেশে আমি অংশগ্রহণ করতে পেরেছি, কথা বলতে পারছি বাংলাদেশ বেতারে, এজন্য আমি বাংলাদেশ বেতারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।
1: অনিরুদ্ধ চমৎকার বলেছে, অনিরুদ্ধর জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা। আমরা চলে যাব আজকের অনুষ্ঠানের সবশেষ বন্ধুর কাছে। কি নাম তোমার এবং তুমি কিসে পড়ো?
5: আমি মুসা ইসলাম সবুজ, ভান্ডারী বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণী একজন শিক্ষার্থী।
1: মুসা, আজকের অনুষ্ঠানে অংশ নিয়ে কেমন লাগছে?
5: খুবই ভালো লাগছে। আমি বাংলাদেশ বেতার কেন্দ্রকে আমি শুভেচ্ছা জানাই।
1: অনেক ধন্যবাদ তোমাকে। বাল্যবিবাহ প্রতিরোধে আমরা কিভাবে কাজ করব?
5: আমরা বাল্যবিবাহ প্রতিরোধে মানুষের মধ্যে যে জনসচেতনতা সেটা বৃদ্ধি করব। যেহেতু এটা গ্রাম অঞ্চলে বেশি হয়ে থাকে, তাই আমি বলবো গ্রাম অঞ্চলে যে উঠান বৈঠকগুলো আছে সেগুলো করে আমরা গ্রাম অঞ্চলে যে বাল্যবিবাহ সেটা আমরা প্রবণতা কমিয়ে ফেলতে পারি। শুধু তাই নয়, বর্তমান বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ, সোশ্যাল মিডিয়ার বাংলাদেশ, সোশ্যাল মিডিয়ায় অনেকেই যুক্ত থাকে, সেই সোশ্যাল মিডিয়ায় আমরা বাল্যবিবাহের যে কুফলতা সেটা তাদেরকে জানিয়ে দিয়ে তাদেরকে সচেতন করতে পারি এবং বিভিন্ন অভিভাবকদেরও আমরা সচেতন করতে পারি। গ্রামের, শহরের প্রতিটি স্তরে, প্রতিটি জায়গায়, সরকারি জায়গায় বা বেসরকারি বিভিন্ন জায়গায় আমরা লিফলেট, পত্রিকা, সংবাদ প্রচারণের মাধ্যমে আমরা বাল্যবিবাহ প্রবণতা কমিয়ে ফেলতে পারি।
1: আন্তরিক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা। আমরা কথা বলছিলাম এতক্ষণ শিক্ষার্থী বন্ধুদের সঙ্গে, এ পর্যায়ে কথা বলবো অতিথিদের সাথে। তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে সজীব দত্ত রয়েছি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায়। এ পর্যায়ে একজন অভিভাবকের সঙ্গে কথা বলবো। চলুন কথা বলি, আপনার নাম পরিচয় দেবেন।
6: আমার নাম নুরুন্না, কামরুন্নার কথা, আম্মু।
1: আজকের অনুষ্ঠানে আপনার মেয়ে অংশ নিয়েছে?
6: জি।
1: কেমন লেগেছে?
6: অনেক ভালো লেগেছে।
1: আপনি আপনার মেয়েকে কি বাল্যবিবাহ দেবেন?
6: জি না।
1: কেন বাল্যবিবাহ দেবেন? না?
6: মেয়েকে লেখাপড়া করাবো, ডক্টর বানাবো, মেয়ে উচ্চ লক্ষ্যে চলে যাবো, তারপরে মেয়েকে বিয়ে দেবো।
1: আর বাল্যবিবাহ দিলে মেয়েদের কি ধরনের ক্ষতি হয়?
6: মেয়েদের বাল্যবিবাহ দিলে অকালে ওদের জীবনটা নষ্ট হয়ে যায়, বাচ্চা হতে যায়, ওদের বাচ্চারা প্রতিবন্ধী হয়, ওদেরও অনেক সমস্যা, অনেক রোগ দেখা দেয়, পারিবারিক সমস্যাও দেখা দেয়।
1: তাহলে আমাদের অভিভাবকদের উচিত হবে বাল্যবিবাহকে
6: বাল্যবিবাহ না দেই।
1: অনেক ধন্যবাদ, আমরা একজন শিক্ষকের সঙ্গে কথা বলবো, চলুন কথা বলি। আপনি অনুগ্রহ করে আপনার নাম পরিচয় বলবেন।
7: মোহাম্মদ কামরুল্লাহ হাসান, সহকারী ইংরেজি শিক্ষক, ধাওয়াবাইতুল আমান দাখিল মাদ্রাসা।
1: আপনারা আপনাদের শিক্ষার্থীদেরকে বাল্য বিবাহ সহ সামাজিক সমস্যা প্রতিরোধে কিভাবে সচেতন করে চলেছেন একটু সংক্ষেপে বলবেন।
7: আমরা প্রথমেই ছাত্রছাত্রীর ভিতরে এ ব্যাপারে এর কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে পারি, তারপরে তাদের অভিভাবক মণ্ডলী আছে এবং সমাজের যারা এলিট শ্রেণী আছে তাদের মাধ্যমে আমরা এর কুফলটা বুঝাতে পারি এবং এটাকে আমরা বন্ধ করার বিভিন্ন পদক্ষেপ নিতে পারি।
1: আপনাদের শ্রেণীকক্ষে নিয়মিত পাঠদানের বাইরে এ সকল বিষয় নিয়ে কি আলোচনা হয়ে থাকে?
7: হ্যাঁ, বিভিন্ন সময় হয়ে থাকে, কারণ আমাদের সমাজে যখন আমরা এই ধরনের কোন কর্মকাণ্ড দেখি তখন সেখানে যে আমরা প্রতিরোধ করার চেষ্টা করি বিভিন্ন জনের সহযোগিতা নিয়ে।
1: আন্তরিক ধন্যবাদ প্রিয় শ্রোতা বন্ধুরা। আমরা এই পর্যায়ে কথা বলবো উপজেলা নির্বাহী অফিসার ভান্ডারিয়া, তার সাথে একটু বিশদে জানার চেষ্টা করব যে উপজেলা প্রশাসন বাল্যবিবাহ প্রতিরোধে কিভাবে সচেতন রয়েছেন, পাশাপাশি আজকে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে তিনি কি মেসেজ দিতে চান আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে। আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করার জন্য। আজকে আপনার উপস্থিতিতে চমৎকারভাবে শিক্ষার্থী বন্ধুরা কথা বলেছে, আপনার কেমন লেগেছে?
8: আলহামদুলিল্লাহ, আমার খুবই ভালো লাগছে যে আপনি অনেক দূর থেকে এসেও আমাদের প্রত্যন্ত অঞ্চলে স্টুডেন্টদেরকে মোটিভেট করছেন এবং তাদের মাঝে বাল্যবিবাহ সচেতনতা সৃষ্টি করছেন, সেজন্য তারুণ্যের কণ্ঠে এই অনুষ্ঠানটিকে ধন্যবাদ জানাচ্ছি।
1: আমরাও আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। একটু জানবো উপজেলা প্রশাসন ভান্ডারিয়া বাল্যবিবাহ প্রতিরোধে কিভাবে সচেতন রয়েছেন।
8: উপজেলা প্রশাসন ভান্ডারিয়া ইভেন সারা বাংলাদেশেই আমরা সচেতন রয়েছি, কারণ হচ্ছে যে আমাদের কাছে যখনই কোনো কমপ্লেইন আসে, বিশেষ করে 333-999 অথবা বিভিন্ন ধরনের সচেতন নাগরিক, শিক্ষক, জনপ্রতিনিধির মাধ্যমে যখন আমাদের কাছে কোনো কমপ্লেইন আসে আমরা সাথে সাথেই সেই বিষয়টা উদ্ঘাটনের চেষ্টা করি। যদি বাল্যবিবাহ সংঘটিত হয়ে থাকে সেটার জন্য বাল্যবিবাহ নিরোধ আইন 2017 এই আলোকে আমরা আইনি ব্যবস্থা নিয়ে থাকি। যদি মা বাবা সেটার সাথে জড়িত থাকে মা বাবাদেরকে আমরা জরিমানা ইভেন অনেক ক্ষেত্রে জেলের ব্যবস্থাও করা হয়ে থাকে। যদি বাল্যবিবাহের শিকার যে মেয়েটি হয় সে যেহেতু নাবালিকা তার থেকে মুচলেকা গ্রহণ সহ অন্য আরো আইনি ব্যবস্থা নেওয়া হয়। বাচ্চা মেয়েটি যদি বাল্যবিবাহের শিকার হয় তার মা বাবা কর্তৃক যদি সে জোরপূর্বক বাল্যবিবাহ করতে বাধ্য হয় তখন তার মা বাবাকে আমরা আইনের আওতায় এনে মেয়েটিকে আমরা উজ্জীবিত করি, মেয়েটিকে যেন ভবিষ্যতে সে যেন বাল্যবিবাহের শিকার না হয় তার জন্য আমরা তাকে যথেষ্ট প্রোটেকশন দিই।
1: আন্তরিক ধন্যবাদ আপনাকে। আপনাকে এই মুহূর্তে আমাদের সারা দেশের শ্রোতা বন্ধুরা শুনছে, সকলের প্রতি আপনি শুধু উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নয় একজন সচেতন নাগরিক হিসেবে কি আহ্বান রাখবেন?
8: সচেতন নাগরিক হিসেবে আমি আহ্বান জানাচ্ছি, যেহেতু বাল্যবিবাহের অনেকগুলো কুফল আমার শিক্ষার্থীরা ইতিমধ্যে বলেছে আমি রিপিট করছি না, বাল্যবিবাহ নিঃসন্দেহে এটি একটি সমাজের জন্য ধ্বংসের কারণ। কারণ আমাদের যে ছেলেটি যে মেয়েটি বাল্যবিবাহের শিকার।
9: আমার প্রতি কৃতজ্ঞ থাকো এবং সাথে সাথে পিতামাতার প্রতিও। আল কোরআন, বাংলাদেশ বেতার। এখন প্রচারিত হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
10: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ

0: জানান তারা। প্রধানমন্ত্রী তারেক রহমান মাটির গুণগত মান অক্ষুণ্ণ রাখা এবং স্থানীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি আজ তার তেজগাঁও কার্যালয়ে বৃক্ষরোপণ সংক্রান্ত এক সভায় একথা বলেন। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মাটির গুণাগুণ অনুযায়ী গাছ নির্বাচন করে লাগাতে হবে, এতে গাছের বেঁচে থাকার হার বাড়বে এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় এটি ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি বলেন, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও আগামী প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণ অগ্রাধিকার হওয়া উচিত। বৈঠকে সরকারের আগামী পাঁচ বছরে 25 কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি বাস্তবায়নে পরিকল্পনা গ্রহণ করা হয়। কর্মপরিকল্পনা অনুসারে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 14 জুন কক্সবাজারের ডুলা হাজারায় এই কর্মসূচির উদ্বোধন করবেন। বাংলাদেশ ও তুরস্ক দ্বিপক্ষীয় কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রতি বছর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক আয়োজনে সম্মত হয়েছে। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর কার্যালয়ে ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের এক বৈঠকে এ ঐকমত্য অর্জিত হয়। বৈঠকে রাজনৈতিক ও প্রতিরক্ষা খাতে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে দুই দেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এছাড়া ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, যৌথ উৎপাদন ও রোহিঙ্গা সমস্যার সমাধানে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে ভোট দেওয়ায় তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির সংসদীয় দলের সদস্যদের সঙ্গে সভা করেছেন। আজ সংসদ ভবনের নবম তলায় এই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির সঞ্চালনায় এই সভায় বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সরকারি দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি আরও জানান, বৈঠকে আসন্ন বাজেট নিয়ে আলোচনা হয় এবং প্রধানমন্ত্রী তাঁর দলের সংসদ সদস্যদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেল 3টায় সংসদের অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে অর্থ পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন। এটি হবে বর্তমান সরকারের প্রথম বাজেট। এদিকে জাতীয় সংসদের দ্বিতীয় এই অধিবেশন উপলক্ষে আজ থেকে রাজধানী শেরেবাংলানগর ও আশপাশের বিভিন্ন এলাকায় সভা সমাবেশ, মিছিল, বিক্ষোভ সহ নানা কার্যক্রম নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীসহ সারা দেশে 3 মাসব্যাপী বিশেষ অভিযান শুরু হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ রাজধানীর রবীন্দ্র সরোবরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি এলাকায় এ অভিযানের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। এ সময় বক্তৃতায় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে দ্রুতই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: সাধারণত জুন থেকে ডেঙ্গুর মৌসুম, কারণ এই সময়ে বর্ষাকাল শুরু এবং বৃষ্টির পানি বিভিন্ন স্থানে জমে থাকে, আর এই প্রাদুর্ভাব চলে সেপ্টেম্বর পর্যন্ত। আর তাই ডেঙ্গুর বিস্তার রোধ, এডিস মশার প্রজনন স্থল নির্মূল এবং জনসচেতনতা বাড়াতে রাজধানী সহ সারা দেশে 3 মাসব্যাপী বিশেষ কর্মসূচি শুরু করেছে সরকার। শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর রবীন্দ্র সরোবরে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে দেশ জুড়ে মাইকিং সহ ব্যাপক সচেতনতামূলক প্রচারণা চালানো হবে।
2: প্রত্যেকে নিজ নিজ বাড়ি নিজ দায়িত্বে পরিষ্কার রাখতে হবে। গেটের ভিতরে যেন নারিকেলের কোনো খোসাতে বদ্ধ পানি না থাকে। যারা ছাদের উপরে করে বাগান করেছেন, টবে যেন পানি না থাকে, বাড়ির ভিতরের যে ড্রেন থাকে ওই ড্রেন গুলিতে যেন পানি না জমে থাকে। আমাদের মাইকিং হবে, তার পরবর্তীতে আমাদের লোক যাবে, আমাদের মোবাইল টিম যাবে।
1: এ সময় স্বাস্থ্যমন্ত্রী সতর্ক করে বলেন, সচেতনতা কার্যক্রমের পরও যদি কোথাও অবহেলা বা অসচেতনতা দেখা যায় তাহলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
2: যদি কোনো বাড়িতে ঢুকে আমরা ছাদে পানি পাই, ড্রেনে পানি পাই, বদ্ধ ল্যাট্রিনে পানি পাই, মোবাইল কোর্ট সাথে

0: অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম জানান, ডিএসসিসির নিজস্ব জরিপে 75টি ওয়ার্ডের মধ্যে 28টিকে ডেঙ্গুর জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় রোববার থেকে সপ্তাহব্যাপী বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনা করা হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী এবং ডিএসসিসি প্রশাসক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ধানমন্ডি সোসাইটি ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে ডেঙ্গু প্রতিরোধে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালিতে অংশ নেন। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
1: এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনেও আজ 3 মাসব্যাপী মশক নিধন ও জনসচেতনতামূলক কর্মসূচি শুরু হয়েছে। রাজধানীর গুলশান সেন্ট্রাল পার্কে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মাহমুদ শাকাত হোসেন জানিয়েছেন, 6 নবজাতকের মৃত্যুর ঘটনার কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব না পেলে আদ্দিন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আজ রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। উল্লেখ্য, নবজাতক মৃত্যুর ঘটনায় কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না জানতে চেয়ে আদ্দিন হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে হাসপাতাল কর্তৃপক্ষকে আগামীকালের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন সাইবার ঝুঁকি মোকাবিলা এবং অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে দেশের আইসিটি বিশেষজ্ঞদের দ্রুত একটি কার্যকর জাতীয় কর্মপরিকল্পনার খসড়া জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইইইবিতে এক গোলটেবিল আলোচনায় এ আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভুয়া খবরকে বৈশ্বিক সভ্যতার জন্য অন্যতম প্রধান কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে আখ্যায়িত করেন।
2: ডিজিটাল হ্যাজার্ড এবং বাংলাদেশে সমস্ত ধরনের ই সেফটি নেটওয়ার্ককে নিশ্চিত করার জন্য যা যা করা দরকার, ডিজিটাল হ্যাজার্ডকে মোকাবেলা করে ই সেফটি নেটওয়ার্ককে কনফার্ম করতে হবে। আমি ন্যাশনালিস্ট আইসিটি ফোরামের কাছে আহ্বান রাখছি, আপনারা যত দ্রুত সম্ভব ই সেফটি নেটওয়ার্কের জন্য একটা খসড়া জাতীয় কর্মপরিকল্পনা তথ্য মন্ত্রণালয়ে পেশ করেন।
1: এদিকে সচিবালয়ে সম্প্রতি সরকারের বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি প্রসঙ্গে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট ও অভ্যন্তরীণ বাস্তবতা বিবেচনায় দেশের 65% প্রান্তিক জনগোষ্ঠীর উপর বিদ্যুতের বর্ধিত মূল্য আরোপ না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধির চাপ থেকে প্রান্তিক জনগোষ্ঠীকে রক্ষা করতে সরকার এ পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, বেশিরভাগ গ্রাহকের বিদ্যুতের দাম বাড়েনি। বিগত আওয়ামী লীগ সরকারের প্রসঙ্গ টেনে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, সে সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতি ও লুটপাতের যে গভীর চক্র তৈরি হয়েছিল তা থেকে এই খাতকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে কিছুটা সময় লাগবে। ব্রিফিংয়ে সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের লিখিত বক্তব্য এবং সার্বিক পরিস্থিতি গণমাধ্যমের সামনে উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি বাজারে খুব বেশি প্রভাব ফেলবে না।
3: এটা দুটো ভাগে ভাগ করে বিল নির্ধারণ করা হয়, একটা 50-এর নিচে যারা থাকেন তাদের জন্য একটা মূল্যস্তর, আর যারা 75-এ যান তাদের জন্য একটা মূল্যস্তর। এবং আমরা বলতে পারি এটা খুবই কম মূল্যে বিদ্যুৎটা দেওয়া হয়। এবং 50 পর্যন্ত যারা আছে আমরা লাইফ লাইন গ্রাহকই বলি, যারা একটা ফ্যান দুটো লাইট বা একটা ফ্যান দুটো ফ্যান দুটো লাইট এরকম ব্যবহার করেন, খুবই নমিনাল, তাদের বিদ্যুতের মূল্য বাড়ানো হয়নি। এবং এই গ্রাহকের সংখ্যা হচ্ছে 65%। ইম্প্যাক্ট সবচেয়ে বেশি সাধারণ মানুষের উপরে পড়ে ডিজেলের কারণে, ডিজেলের মূল্য বৃদ্ধি হয়নি।
1: এছাড়া আজ রাজধানীর গুলশানে বাংলাদেশ অ্যাগ্রো ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড 2025 প্রদান অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, কৃষিপণ্যকে শিল্পজাত পণ্যে রূপান্তরের মাধ্যমে রপ্তানি সম্ভাবনা বাড়ানো সম্ভব। দেশের কৃষি অর্থনীতি ও কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প খাতের বিকাশে অনুসন্ধানী সাংবাদিকতার উপর গুরুত্ব আরোপ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরও বলেন, সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদন এ খাতে নতুন সম্ভাবনা তুলে ধরতে পারে যা নীতি নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
4: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি সুরাইয়া ইয়াসমিন। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় আগামীকাল ঘোষণা করা হবে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন এই রায় ঘোষণা করবেন। রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু আজ বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, রায়ে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছেন তারা। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। যাত্রীদের চলাচলের সুবিধার্থে মেট্রো রেলের রাত্রিকালীন পরিষেবা 20 মিনিট বাড়িয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL। আগামীকাল থেকে বর্ধিত এই সেবা চালু হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রাতে মতিঝিল থেকে উত্তরার উদ্দেশ্যে সবশেষ ট্রেনটি ছেড়ে যাবে রাত 10:30 এবং উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে শেষ ট্রেনটি ছাড়বে রাত 9:50। আসন্ন বাজেটে স্বল্প ও মধ্যম আয়ের করদাতাদের জন্য কিছুটা স্বস্তির খবর আসছে। ব্যক্তি করদাতার করমুক্ত আয়সীমা বাড়ানো হচ্ছে, পাশাপাশি বিভিন্ন বিশেষ শ্রেণীর করদাতাদের জন্যও বাড়ছে করমুক্ত আয়ের সীমা। এসব প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরাও। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: আগামী 2026-27 এবং 27-28 করবর্ষের জন্য স্বাভাবিক ব্যক্তি করদাতার করমুক্ত আয়সীমা বাড়িয়ে 3,75,000 টাকা করার প্রস্তাব থাকছে আসন্ন বাজেটে। বর্তমানে এই সীমা 3,50,000 টাকা, অর্থাৎ করমুক্ত আয়সীমা বাড়ছে 25,000 টাকা। জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, সীমিত আয়ের মানুষের করের চাপ কমানো, সামাজিক ন্যায্যতা নিশ্চিত করা এবং মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রস্তাবিত করমুক্ত আয় সীমাকে যৌক্তিক বলে মনে করছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD-র গবেষণা পরিচালক অধ্যাপক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।
7: প্রথমত হলো যেহেতু মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী এবং বিগত কয়েক বছর থেকে 7% উপরে, সুতরাং যেহেতু মানুষের প্রকৃত আয় বা ডিসপোজেবল ইনকাম ক্রমহ্রাসমান, তো সেই বিবেচনায় করের যে ন্যূনতম পূর্বে অব্যাহত ছিল সেই জায়গাটাতে পরিবর্তনটি খুবই প্রয়োজন ছিল।
6: প্রস্তাবিত কর কাঠামো অনুযায়ী 3,75,000 টাকার বেশি আয়ের ক্ষেত্রে পরবর্তী 3,00,000 টাকার উপর 10%, এর পরের 4,00,000 টাকার উপর 15% এবং পরবর্তী 5,00,000 টাকার উপর 20% হারে কর দিতে হবে। এর পরের 20,00,000 টাকার জন্য কর হার হবে 25% এবং অবশিষ্ট আয়ের উপর 30%। শুধু সাধারণ করদাতাই নন, বাড়ছে বিশেষ শ্রেণীর করদাতাদের করমুক্ত আয়সীমাও। অর্থনীতিবিদদের মতে নতুন কর কাঠামো কম আয়ের করদাতাদের স্বস্তি দেবে, একই সঙ্গে করজাল সম্প্রসারণের পরামর্শও দিয়েছেন তারা।
7: এখানে যে রাজস্ব ক্ষতিটা হচ্ছে বা হারাচ্ছেন, তার থেকে অনেক বেশি রাজস্ব আদায় হতে পারে যারা করজালের বাইরে রয়েছেন, কর ফাঁকি দিচ্ছেন বা কর এড়িয়ে যাচ্ছেন, তাদেরকে যদি সরকার আগামীতে করের আওতার মধ্যে নিতে পারেন সেটা খুবই গুরুত্বপূর্ণ দিক।
6: আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
8: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
8: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবারে আন্তর্জাতিক সংবাদ। 39টি দেশের নাগরিকদের জন্য ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন ও ভ্রমণ নীতিমালা আটকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক জন ম্যাককনেল। গতকাল তার দেওয়া রায়ে 39টি দেশ থেকে আশ্রয়, ওয়ার্ক পারমিট, গ্রিন কার্ড এবং নাগরিকত্বের জন্য আবেদনপত্র গ্রহণের উপর নিষেধাজ্ঞা সম্বলিত এই নীতিমালাটিকে বেআইনি বলে বর্ণনা করা হয়। খেলার খবর, ফুটবল। ভারতের গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক ভারতের মোকাবেলা করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 1-3 গোলে পিছিয়ে আছে। চার বছর অপেক্ষার পর আবারও শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। মাঠের লড়াই শুরুর আগেই উত্তাপ ছড়িয়ে পড়েছে দেশের গ্রামগঞ্জ থেকে নগর মহানগরে। প্রিয় দলের জার্সি, পতাকা আর নানা সাজসজ্জার সামগ্রী কিনতে দোকানগুলোতে ভিড় করছেন ফুটবল প্রেমীরা। কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা, আবার কেউ সমর্থন জানাচ্ছেন পছন্দের অন্য দলকে। বিশ্বকাপের উন্মাদনে জমে উঠেছে ব্যবসাও। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
10: বিশ্বকাপ ফুটবল শুরু হতে এখনো বাকি কিছুটা সময়, তবে বিশ্বকাপের উন্মাদনা এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সর্বত্র। জার্সি, পতাকা আর প্রিয় দলের প্রতি ভালোবাসা জানিয়ে ফুটবল উৎসবের অপেক্ষায় এখন কোটি সমর্থক। বিশ্বকাপ এলেই বদলে যায় বাজারের চিত্র। রঙিন জার্সিতে সাজে ফুটপাত থেকে শুরু করে বড় বড় শপিং মল। পছন্দের দলের জার্সি কিনে তাতে নিজের নাম আর প্রিয় নম্বর বসিয়ে নিচ্ছেন অনেকেই, যেন মাঠে না থেকেও দলের একজন সদস্য হয়ে ওঠা। ফুটবলের প্রতি প্রথম প্রেম, সমর্থক হয়ে ওঠার ভিত্তিটা যে পরিবার থেকেই শুরু হয় তার প্রমাণ হলো বাবার সাথে সন্তানের জার্সি কিনতে যাওয়া। বাবাও হাসি মুখে সন্তানের জার্সির আবদার মেটান।
11: আমার বাচ্চারা, আমি, সবাই হচ্ছে ফ্যামিলি মেম্বার, সবাই ফুটবল ফ্যান, খুব ক্রেজি ফ্যান।
12: আর পছন্দের টিম আর্জেন্টিনা, যেহেতু মেসি একজন বেস্ট খেলোয়াড় আর্জেন্টিনার, লাস্ট বিশ্বকাপ জয়ী, এবারও তার শেষ বিশ্বকাপ, সেই জন্য আসা এখানে।
13: ডাইহার্ড ব্রাজিলিয়ান সাপোর্টার, জার্সি কিনলাম এই কারণে, আসলে জার্সি না কিনলে বিশ্বকাপ বিশ্বকাপ মনে হয় না।
10: শুধু কি জার্সি, বিক্রি বেড়েছে বিভিন্ন দেশের পতাকারও। ছোট বড় নানা আকারের পতাকা কিনছেন সমর্থকরা।
14: পতাকা মোটামুটি ভালোই বিক্রি হচ্ছে, হয়তো এখনো মানুষ ওইভাবে ঝুলাইতেছে না আরকি। আর এবার বিশ্বকাপের উন্মাদনা তো আরো বেশি, কারণ হচ্ছে যে সবচেয়ে বেশি দল অংশগ্রহণ করতেছে।
15: আর্জেন্টিনা ব্রাজিলের যে একটা ক্রেজ আছে, এটা তো অলওয়েজ, তো এটার কারণে আসলে মূলত আমাদের চাপটা এখন একটু বেশি।
10: বিশ্বকাপ ফুটবল প্রেমীদের জন্য এক আবেগের নাম। প্রিয় দলের জয় পরাজয় ঘিরে আলোচনা, তর্ক আর উচ্ছ্বাস, সেই আবেগ ছুঁয়ে যায় শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষকে। ডেক্স রিপোর্ট, বাংলাদেশ বেতার।
5: সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম, উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। স্বাস্থ্যসেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে দেশীয় প্রযুক্তিতে বৈদ্যুতিক অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণে কর্ম পরিকল্পনা গ্রহণ করতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সভা অনুষ্ঠিত। মাটির গুণাগুণ ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের পরামর্শ। আগামীকাল শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন। সাইবার ঝুঁকি মোকাবিলা এবং অনলাইন নিরাপত্তা নিশ্চিতে জাতীয় কর্ম পরিকল্পনা প্রণয়ন করতে আইসিটি বিশেষজ্ঞদের প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান। শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় আগামীকাল। এবং গোয়ায় সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে এখন স্বাগতিক ভারতের মোকাবিলা করছে বাংলাদেশ। খবর শেষ হলো।
16: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি মাহনুরজাবিন শারমিন। প্রবাসী বাংলাদেশী সহ সব বাংলাদেশী নাগরিককে প্রণোদনা দিয়ে তাদেরকে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আনতে উৎসাহিত করতে নীতিমালা করেছে সরকার। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ FDI প্রণোদনা স্কিম নীতিমালা 2026 অনুমোদিত হয়। মূলত এই যুগান্তকারী নীতিমালার আওতায় বিশেষ আর্থিক ও প্রাতিষ্ঠানিক প্রণোদনা দেওয়ার মাধ্যমে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ও বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত অনাবাসী বাংলাদেশী সহ দেশের সব সাধারণ নাগরিককে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ দেশে আনতে সক্রিয়ভাবে অবদান রাখার সুযোগ তৈরি করে দিল সরকার। নীতিমালায় অন্তর্ভুক্ত সুবিধার আওতায় নগদ প্রণোদনা, মুনাফা ফিরিয়ে নেওয়া ও কর সুবিধার মতো বিষয় রয়েছে। অনুমোদিত নীতিমালার আলোকে কোনো বাংলাদেশী নাগরিক বা প্রবাসী উদ্যোক্তা যদি আন্তর্জাতিক কোনো বহুজাতিক প্রতিষ্ঠান বা বিদেশি বিনিয়োগকারীকে বাংলাদেশে শিল্পস্থাপন বা বাণিজ্যিক প্রজেক্টে অর্থায়নে উদ্বুদ্ধ ও সফল করতে পারেন, তবে সরকার তাকে বিশেষ স্বীকৃতি বা আকর্ষণীয় আর্থিক প্রণোদনা দেবে। প্রবাসীরা বাংলাদেশে শিল্পকারখানা, আইটি খাত, অবকাঠামো বা অন্যান্য লাভজনক খাতে শতভাগ মালিকানায় অথবা যৌথ উদ্যোগে বিনিয়োগ করতে পারেন। একই সঙ্গে তারা বিনিয়োগ থেকে অর্জিত মুনাফা ও বিনিয়োগকৃত মূলধন সম্পূর্ণভাবে নিজের দেশে বা বিদেশে যে কোনো সময় ফেরত নেওয়ার পূর্ণ আইনি অধিকার পাবেন। এছাড়াও মিলবে বিনিয়োগের পরিমাণ এবং খাতের উপর ভিত্তি করে বিভিন্ন মেয়াদের আয়কর মওকুফ বা ট্যাক্স হলিডে সুবিধা। অনুমোদিত এফডিআই প্রণোদনা নীতিমালা বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও ডলার সংকটের সময় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট অর্থনৈতিক বিশ্লেষকরা। এই নীতিমালার মাধ্যমে প্রবাসীরা কেবল রেমিটেন্স পাঠানোর মধ্যেই সীমাবদ্ধ না থেকে দেশের শিল্পায়নের মূল চালিকা শক্তি হিসেবে সরাসরি অংশ নেয়ার আইনি সুযোগ লাভ করলেন। সামগ্রিকভাবে এই নীতিমালা দেশের অর্থনীতিকে আরও গতিশীল ও শক্তিশালী করবে। বিনিয়োগের জন্য অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিশাল বাজারের মধ্যবর্তী ভৌগোলিক অবস্থানের জন্য বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের গুরুত্ব কম নয়। তা সত্ত্বেও বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের জন্য এককভাবে বড় অঙ্কের বিনিয়োগ করা কঠিন। সেজন্য দীর্ঘমেয়াদী ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, আধুনিক প্রযুক্তির বিকাশ এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা অর্জনের জন্য প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই অত্যন্ত জরুরি। মন্ত্রিসভার বৃহস্পতিবারের বৈঠকে দেশের চিকিৎসা খাতের আধুনিকায়ন ও উচ্চতর গবেষণার মানোন্নয়নে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন আইন 2026-এর খসড়ারও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। সংশোধিত আইনের আলোকে এই বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা সেবা, চিকিৎসা শিক্ষা এবং আন্তর্জাতিক মানের গবেষণার পরিধি ব্যাপকভাবে সম্প্রসারণ ও আধুনিকায়ন করতে বিশ্ববিদ্যালয় তার নিজস্ব অর্থায়নে মুনাফাভিত্তিক বা অমুনাফাভিত্তিক স্বায়ত্তশাসিত কোম্পানি বা সংগঠন গঠন করতে পারবে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
17: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।
18: আসসালামু আলাইকুম।
19: ওয়া আলাইকুম আসসালাম।
18: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে। তাইলে একটা জরুরি কথা বলি।
19: বলেন।
18: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকে শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
19: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
18: শোনেন, সরকার 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
19: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
18: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
19: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
18: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
19: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
18: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
19: হয় ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
18: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
19: জি অবশ্যই। আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
18: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
19: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
18: আচ্ছা,
19: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
18: তারপর?
19: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
18: তারপর কি হইল?
19: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে,
18: কিন্তু আবার কি,
20: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
18: আল্লাহ সবাইরে হেফাজত করুন।
21: আমিন।
18: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন, মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন। একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশুও যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
22: বাংলাদেশ বেতার ঢাকা, দেশের গান শুনবেন শিল্পী পরিদা পারভীন, গীতিকার আবু জাফর, সুরকার আবু জাফর।

দেশের গান শুনছেন। এবারের গানটির শিল্পী বশির আহমেদ, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুরকার আনোয়ার পারভেজ।

0: দুখানি দেশের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইলের উত্তরদানের অনুষ্ঠান সমীপেশু।

0: আমাদের প্রায় সকলের জীবনের সাথে বিনোদনের আনন্দ ভীষণভাবে জড়িয়ে আছে। তবে কেমন বিনোদন আমরা উপভোগ করছি তার উপর নির্ভর করছে অনেকটাই। বিনোদনের উদ্দেশ্য হওয়া উচিত মনকে সতেজ করা, কোনো কলুষতা বা অবসাদে ডেকে আনা নয়। কেননা আজকের ক্ষণস্থায়ী আর কৃত্রিম বিনোদনের যুগে সুস্থ বিনোদন আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। সুস্থ বিনোদন কেবল সাময়িক আনন্দ দেয় না, বরং আমাদের চিন্তা চেতনাকে উন্নত করে এবং ইতিবাচকভাবে বাঁচতে শেখায়। যে বিনোদন পরিবারের সবাইকে নিয়ে একসাথে উপভোগ করা যায়, তা পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে। সুস্থ বিনোদনের সাথে থাকার আহ্বান জানিয়ে শুরু করছি আজকের সমীপেশ অনুষ্ঠান। চিঠি ও ইমেল পাঠে রয়েছি আমি ফাতিমা আফরোজ সোহেলি এবং উত্তরদানে রয়েছেন
1: আমি মোহাম্মদ আব্দুল হক।
0: প্রথমেই যাব আপনাদের পাঠানো ইমেলের কাছে। শ্রী দীপক চক্রবর্তী ধুমধারাক্ষা বেতার শ্রোতা ক্লাব হাজরাডাঙ্গা সুন্দর দিঘি দেবীগঞ্জ পঞ্চগড় থেকে মেল করেছেন। বাংলাদেশ বেতারের অনুষ্ঠান সত্যিই ভীষণ ভালো লাগে, তার মাঝে ইউফোনি অনুষ্ঠানটি একেবারে মন ছুঁয়ে যায়। ইউফোনি অনুষ্ঠানে কণ্ঠশিল্পী লুইপাকে আনার জন্য বিনীত অনুরোধ করছি।
1: শ্রী দীপক চক্রবর্তী, আপনার মেইলের জন্য প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। আপনার অবগতির জন্য জানাচ্ছি, লুইপা ইউফোনি অনুষ্ঠানে অলরেডি এসেছিলেন এবং গান পরিবেশন করেছেন, হয়তো আগামীতেও আমন্ত্রণ জানানো হবে। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: আফিয়া আহমেদ উত্তরা ঢাকা থেকে মেইল করেছেন। আপনি মেইলে লিখেছেন, গত 20 মে পথ পাথে অনুষ্ঠানে আত্মসমালোচনা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য ধন্যবাদ। একমাত্র আত্মসমালোচনার মাধ্যমে নিজের আত্মশুদ্ধি সম্ভব, তাই ইসলামের দৃষ্টিতে পরিশুদ্ধ মানুষ হতে হলে আত্মসমালোচনার কোনো বিকল্প নেই।
1: আফিয়া আহমেদ, আপনার মতামতের সাথে আমরা একমত এবং অনুষ্ঠান আমরা এর জন্যই করে থাকি যাতে মানুষ নিজেকে নিজে পরিশুদ্ধ করতে পারে এবং আমরা সেক্ষেত্রে সহযোগিতা করতে পারি। নিয়মিত লিখবেন, আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: বিল্লাল শেখ চুয়াডাঙ্গা থেকে মেইল করেছেন, আমি বেতার প্রেমী একজন শ্রোতা। আমার অনুরোধ, রেডিও নষ্ট হলে খুব একটা কিনতে পাওয়া যায় না, তাই বাধ্য হয়েই রেডিও শোনার প্রবল ইচ্ছেটাকে বেতার অ্যাপের মাধ্যমে শুনতে হয়। বেতার শ্রোতাদের জন্য বাংলাদেশ বেতার অ্যাপটি সম্পূর্ণ বিনা এমপিতে যাতে শোনা যায়, তার জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আপনাদের কাছে অনুরোধ করছি। আশা করি আমার এই অনুরোধটি সদয় বিবেচনা করতে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় সচিব মাহবুবা ফারজানা স্যারের নিকট পৌঁছে দেবেন।
1: ভাই বিল্লাল শেখ, আপনার আবেদনটি আমাদের কাছে পৌঁছলো, কিন্তু এটা অনেক দূরবর্তী সিদ্ধান্তের বিষয়। আমরা এই অ্যাপ চালু হওয়ার পর থেকেই বিনা এমবিতে যাতে শোনা যায় এভাবে অনেক অনুরোধ পেয়েছি। আপনার অনুরোধটি তার সাথে যোগ হইল। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: মোহাম্মদ নাসিরউদ্দিন শরীফ, রেফ্লেশিয়া বেতার শ্রোতা ক্লাব, পূর্ব ইসদাইল, শান্তিবাগ রোড, ফতুল্লা নারায়ণগঞ্জ থেকে মেইল করেছেন। বেতার আমার প্রাণ, বেতার শোনা ছাড়া আমার মন ভরে না। আমি আমার কাজের ফাঁকে ফাঁকে বেতার শুনি। বেতার শুনলে কাজের কোনো ক্ষতি হয় না, বরং উপকারী হয়। আমার পাশে বসে আমার সাথে অনেকেই বেতার শোনে। মাঝে মাঝে আমাদের পরিবারের সব সদস্য একত্রে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠান শুনি, তখন খুবই ভালো লাগে। মাঝে মাঝে আমার অনেক পুরনো বন্ধুদের সাথে দেখা হলে আমাদের বাড়িতে নিয়ে আসি এবং তাদের নিয়ে বেতার শুনি মনের আনন্দে। আমি আমার জীবনের প্রথম একটি পুরাতন বেতার যন্ত্র রেডিও কিনেছি, তা প্রায় 5 বছর শুনেছি। তারপর বেতার যন্ত্র বা রেডিওটা নষ্ট হয়ে গেছে। এরপর আমার মামা আমাকে কি নতুন রেডিও কিনে দিয়েছে, প্রায় 10 বছর শুনেছি, তারপর তাও নষ্ট হয়ে গেছে। এরপর আমার বাবা আমাকে একটি রেডিও কিনে দিয়েছে, তাও নষ্ট হয়ে গেছে 2 বছর পর। এরপর আমি নিজেই একটি রেডিও কিনেছি, তাও 2 বছর পর নষ্ট হয়ে গেছে। তারপর বেতারের কৃষি বিষয়ক অনুষ্ঠান দেশ আমার মাটি আমার অনুষ্ঠানের ভালো বীজে ভালো ফসল পর্বে কুইজে অংশগ্রহণ করে একটি রেডিও পেয়েছি 2005 সালে। সেই রেডিওটা প্রায় 10 বছর শুনেছি। তারপর আরও রেডিও পেয়েছি ঢাকা বেতার থেকে, সেই রেডিওগুলো আমি অন্যদের দিয়েছি যাদের রেডিও ছিল না। এমনকি আমি নিজের টাকা দিয়েও রেডিও কিনে অন্যদের দিয়েছি যাদের রেডিও ছিল না। আমি মোট 74 জনকে রেডিও দিয়েছি রেডিওগুলো দিয়ে, তাতে আমার খুবই ভালো লেগেছে। আমি অন্য শ্রোতাদের অনুরোধ করছি, যাদের একের অধিক রেডিও আছে, যাদের নেই তাদের আপনারা দিতে পারেন, যাদের রেডিও নেই তাদের লিস্ট তৈরি করে আপনারা দিতে পারেন। আমি অন্যদেরও লিস্ট তৈরি করে দিয়েছি, তারা লিস্ট মতো রেডিও দিয়ে আমার কথা রেখেছে। এখন আমার একটি রেডিও আছে, আমার কাছে আরও কয়েকজন রেডিও চেয়েছে। আমি বলেছি যদি কিনতে পারি বা বেতার ভবন থেকে সংগ্রহ করতে পারি তবে দেব। এবার অনুষ্ঠান প্রসঙ্গে একটু বলি, ইসলাম ও জীবন অনুষ্ঠান খুবই ভালো লাগছে, শ্রোতাদের প্রশ্নের উত্তর ভালোভাবেই দেয়া হয়।
1: ভাই মোহাম্মদ নাসিরউদ্দিন শরীফ, রেডিওর সাথে আপনার দীর্ঘদিনের সখ্যতা এবং রেডিও বিতরণের যে গল্প এখানে তুলে ধরেছেন, এই জন্য আমরা আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। এটা খুব ভালো কাজ করেছেন এবং আমি মনে করি সমাজ সচেতন করার জন্য এটা একটা বিরাট ভূমিকা। ভবিষ্যতে আপনার মতো অন্যরা অনুসরণ করুক এই আশা ব্যক্ত রাখছি। নিয়মিত লিখবেন, আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: গাজী মমিনউদ্দিন, ডেস্টিনি ওয়ার্ল্ড রেডিও ক্লাব সাতক্ষীরা থেকে মেইল করেছেন, শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন। অসাধারণ কথামালায় চমৎকার একটা সাক্ষাৎকার অনুষ্ঠান শুনলাম 18 মে সোমবার। সাক্ষাৎকারে উঠে এসেছে অভিনয় করার পর পারিবারিক ও সামাজিক সমর্থনের বিষয়, বিশেষ করে গ্রামাঞ্চলের। সবাই না হলেও বেশিরভাগ ক্ষেত্রে নেতিবাচক। নারীদের সংস্কৃতি ও সাংস্কৃতিক উভয় ক্ষেত্রে উঠে আসতে কতটা প্রতিকূল পরিবেশ পার করতে হয় আসলে তা জানলে আজকে নারীরা উঠে আসতে অনুপ্রেরণা পাবে, সাহস পাবে এবং সক্ষমতা বাড়বে। আসলে জনসংখ্যা সেলের এক একটা অনুষ্ঠান এক একটা শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে প্রতিনিয়ত মানুষ শিখতে পারে। অসম্ভব কিছু সম্ভব এখানে। অতিথি যিনি ছিলেন তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন কিভাবে চলতে হবে গণিজন পর্বে আরও তারকার আগমন চাই। এদিনের চম্পাকুলির কণ্ঠের গানটিও ভীষণ ভালো লেগেছে। এদিনের সবচেয়ে দারুণ কথা ছিল, যেখানে শিক্ষার হার যত কম সেখানে সন্তান নেয়ার হার তত বেশি।
1: ভাই গাজী মমিনউদ্দিন, আপনার মেইলের জন্য ধন্যবাদ এবং আপনি যে উদাহরণটা দিয়েছেন এই উদাহরণটা নিয়ে আমরা তো আসলে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি এবং শুধু শিক্ষার হার নয় আরও সামাজিক অনেক ডেভেলপমেন্টের সাথে এই বিষয়গুলো জড়িত আছে। আপনারা সচেতন হয়েছেন, অন্যদেরকে সচেতন করবেন এই আশাবাদ ব্যক্ত রাখছি। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: তাচলিবা খানম সুমি মধুমতি বেতার শ্রোতা সংঘ ঘোড়াদ্বার সুলতানশাহী গোপালগঞ্জ থেকে মেইল করেছেন। গত 16 মে শ্রোতাপ্রিয় কাবার পথে অনুষ্ঠানে হজ ও ওমরার অন্যতম অনুষঙ্গ হাজিদের স্লোগান তালবিয়া পাঠের নিয়ম, সময় ও ফজিলত সম্পর্কে ইসলামী চিন্তাবিদদের নিকট থেকে বিস্তারিত জেনেছি। এছাড়া গত 18 মে প্রচারিত দর্পণ অনুষ্ঠানে রূপালী সংস্কৃতি পর্বে 1992 সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় বাংলাদেশী রোমান্টিক চলচ্চিত্র বন্ধু আমারের সংক্ষিপ্ত পর্যালোচনাটি ভীষণ উপভোগ্য ছিল। আগামীতে এই পর্বে কিয়ামত থেকে কিয়ামত সিনেমা সম্পর্কে জানতে চাই এবং জীবনের গল্প পর্বে মৌসুমি ফল বিক্রেতার সাথে আলাপচারিতা শুনলাম। একজন খেটে খাওয়া মানুষের আনন্দ বেদনার কথা শ্রোতাদের জানানোর জন্য ধন্যবাদ। আমাদের উচিত শ্রমজীবী মানুষদের কাজের যথাযথ মর্যাদা দেওয়া। একই ক্লাব থেকে আফিয়া খানম জুরি লিখেছেন, গত 16 মে প্রচারিত দর্পণ ম্যাগাজিনের শেকড়ের সন্ধানে পর্বে বাংলাদেশের প্রাণী সম্পদ উন্নয়ন ও গবেষণার একটি জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের সার্বিক কার্যক্রম বিষয়ে বিস্তারিত জানতে পারলাম। এছাড়াও রসনার সাতকাহন পর্বে রংপুরের ঐতিহ্যবাহী শীতল ভর্তার সাধারণ প্রস্তুত প্রণালী জেনে ভীষণ ভালো লাগলো। এবং গত 18 মে উত্তরণ অনুষ্ঠানে বিশ্ব এইডস টিকা দিবস উপলক্ষে প্রাসঙ্গিক অনেক তথ্য জেনেছি। এইডস প্রতিরোধের লক্ষ্যে একটি নিরাপদ এবং কার্যকর টিকা আবিষ্কারের জরুরি প্রয়োজনীয়তা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে এই দিবসটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্ব ঐতিহ্য পর্বে আধুনিক স্থাপত্যের প্রতীক সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস সম্পর্কে অনেক চমকপ্রদ তথ্য জানা হল। মেরিনা বে স্যান্ডসে ভ্রমণ প্রতিটি ভ্রমণকারীর জন্য নিঃসন্দেহে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। নন্দিতজন পর্বে কিংবদন্তি গীতিকার মনিরুজ্জামান মনিরের বর্ণাঢ্য ও সৃষ্টিশীল জীবনের অনেক অচেনা কথা জানা হল। তার বহু গান জয় করেছে কালের সীমানা মানুষের মন।
1: বোন তাসলিমা খানম সুমি এবং আফিয়া খানম জুলি, আপনাদের দুজনেরই মেইলের জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং অনেকগুলো আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত দিয়েছেন। নিয়মিত এই মতামত দিবেন। আপনাদের মতামত আমাদেরকে অনুষ্ঠান পরিকল্পনা এবং তৈরি প্রচারণা সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনাদের মতামতের জন্য আবারও ধন্যবাদ।
0: মোহাম্মদ সেলিম হোসেন বিএসসি মেরিন ওয়ার্কশপ সল্টগোলা রোড বন্দর চট্টগ্রাম থেকে মেইল করেছেন। 26 মে উত্তরণের ক্লাসিক সিনেমা পর্বে 2005 সালে মুক্তিপ্রাপ্ত একটি ঐতিহাসিক অ্যাকশন চলচ্চিত্র কিংডম অব হেভেনের সংক্ষিপ্ত পর্যালোচনাটি অসাধারণ ছিল। ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে সিনেমা কিংডম অব হেভেন বিষয়ে শ্রোতাদের জানানোর জন্য ধন্যবাদ।
1: ভাই মোহাম্মদ সেলিম হোসেন, আপনার মতামতের জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি।
0: মোহাম্মদ রাসেল শেখ পূর্ব আড়পাড়া আমডালা শিবালয় বাণীগঞ্জ থেকে মেইল করেছেন। বাংলাদেশ বেতার ঢাকা থেকে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান নিয়মিত শুনে থাকি, বিশেষ করে মন ছুটে যা অনুষ্ঠানটি নিয়মিত শুনি। এই অনুষ্ঠানটি আমার অনেক প্রিয়। অনুষ্ঠানটি মাসের প্রথম ও তৃতীয় বুধবার প্রচার হয়ে থাকে। 20 মে প্রচারিত অনুষ্ঠানে মিরপুরে অবস্থিত জাতীয় উদ্ভিদ উদ্যানে আগত বিভিন্ন দর্শনার্থীর কথা শুনতে পেলাম। রাজধানীর কোলাহল থেকে দূরে বিশাল সবুজে ঘেরা এবং বিরল প্রজাতির গাছপালা দেখতে দর্শনার্থীদের জন্য এটি একটি দারুণ জায়গা। ভ্রমণসঙ্গী ইসাক ভাইয়ার সঞ্চালনা ছিল বেশ প্রাণবন্ত। সেই সঙ্গে পুরো অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্বে ছিলেন সাদিয়া ইসলাম রিজা আপু। আপুর কণ্ঠ বেশ চমৎকার, উপস্থাপনাও ছিল সুন্দর ও সাবলীল। তবে সেদিন অনুষ্ঠানে প্রচারিত রবীন্দ্রসঙ্গীতটি আমার খুব একটা ভালো লাগেনি। অনুষ্ঠানের সঙ্গে মানানসই জনপ্রিয় গান প্রচার করলে আরো ভালো হতো বলে মনে করি। ভবিষ্যতে এই বিষয়ে দৃষ্টি রাখার অনুরোধ জানাচ্ছি।
1: ভাই মোহাম্মদ রাসেল শেখ, আপনার অনুরোধটি আমাদের দৃষ্টিগোচর হলো। আর আপনি মন ছুটে যায় অনুষ্ঠানের ব্যাপারে যে মতামত দিয়েছেন, বিশেষ করে জাতীয় উদ্যানের ভ্রমণের কাহিনী যেটা শুনিয়েছেন, আমরা তো আসলে শ্রোতাদেরকে আমাদের সাথে সাথে এভাবে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে চাই এবং ভবিষ্যতে প্রক্রিয়া অব্যাহত থাকবে। আপনাদের মতামত আমাদেরকে আরো সমৃদ্ধ করবে, নিয়মিত লিখবেন। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: মোবারক হোসেন ফোনি দিঘি বেতার শ্রোতা সংঘ আকন্দের বাইত সাগর দিঘি টাঙ্গাইল থেকে লিখেছেন, স্মৃতির বেতার নামে একটি কবিতা পাঠিয়েছেন আপনি। অদৃশ্য এক জাদুর বাক্স, হাওয়ায় ভাসে সুর, বেতার মানে স্মৃতির পাতায় সময় বহুদূর, খবর নাটক গানের আসর আর কত কি যে, শুনতে শুনতে কল্পনারাই নিত তখন ভিজে, অ্যান্টেনাতে হাত ছুঁয়ে শব্দ খোঁজার পালা, বিশ্বটাকে ঘরের মাঝে আনার এক মেলা, উঠোনে জুড়ে মাদুর পেতে সবাই গোল হয়ে, খেলার খবর শুনত মানুষ রুদ্ধশ্বাস লয়ে, ঝড় বৃষ্টির রাতের বেলায় চরম ভরসা স্থল, বেতার মানেই আবেগ মাখা একান্নবর্তী দল, যুগ পাল্টেছে স্ক্রিনের যুগে বেতার আজ একা, তবুও মনের অ্যান্টেনা তার পায়ে যে আজও দেখা, হারিয়ে গেলেও শব্দ তরঙ্গ মনের গহীন কোণে, বেতার আজও বেজে চলে স্মৃতির আলাপনে।
1: বাহ, মোবারক হোসেন ফোনে আপনার সুন্দর লেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। নিয়মিত লিখবেন, আমরা পড়ে পড়ে সমস্ত শ্রোতাদেরকে শুনিয়ে দেব। আপনার এত সুন্দর কবিতার জন্য আবারও ধন্যবাদ।
0: মোহাম্মদ শামীম হোসেন মাগুরা গোস্বামী দুর্গাপুর কুষ্টিয়া থেকে বাংলাদেশ বেতারের অনুষ্ঠান সূচি ফেসবুকে দেওয়ার অনুরোধ জানাচ্ছি এবং বহুল জনপ্রিয় শ্রোতাদের চিঠিপত্রের আসর সমীপে এসে অনুষ্ঠানটি শ্রোতাদের কথা বিবেচনা করে ফেসবুক লাইভ প্রচারের অনুরোধ রইল। উত্তরণ ম্যাগাজিনের বিশ্ব বিচিত্রা পর্বটি থেকে নতুন নতুন চমকপ্রদ সব তথ্য পেয়ে নিজেকে অনেক সমৃদ্ধ করতে পারছি। তবে উত্তরণ এবং মহানগর ম্যাগাজিনে বন্ধ হওয়া কুইজ পর্বটি পুনরায় চালু করলে অনুষ্ঠান দুটির মান মর্যাদা শ্রোতাপ্রিয়তা অনেক গুণ বৃদ্ধি পাবে, এটা আমার ধারণা। তাই বিষয়টি বিবেচনার অনুরোধ জানাচ্ছি। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি অনুষ্ঠানটি শ্রোতা মনে ব্যাপক সাড়া জাগিয়েছে। আগামীতে এই অনুষ্ঠানে আধুনিক গানের শিল্পী এসডি রুবেলকে আমন্ত্রণ জানানোর প্রস্তাব রাখছি। গত 21 মে বৃহস্পতিবার বেলা 2:20 এসবিসি ভিত্তিক ফোন ইন অনুষ্ঠান চলো বদলে যায় অনুষ্ঠানে কিশোর কিশোরীদের জন্য নৈতিক শিক্ষা বিষয়ে আলোচনা অনুষ্ঠানটি নতুন প্রজন্মের মননে ও চিন্তায় ইসলামী সংস্কৃতির ছোঁয়াকে জাগ্রত করেছে। আগামীতে এই অনুষ্ঠানটিতে কিশোর কিশোরীদের প্রতি বাবা মায়ের দায়িত্ববোধ সম্পর্কে আলোচনা শুনতে চাই।
1: ভাই মোহাম্মদ শামীম হোসেন, অবশ্যই আপনার চাহিদা মতো আমরা এই বিষয়গুলো প্রচারের ব্যবস্থা করব। আর ইউফোনির ব্যাপারে যারা জানতে চেয়েছেন যে এসডি রুবেল, তিনি এর আগে এসেছিলেন, প্রোগ্রাম করেছেন, গানও পরিবেশন করেছেন, আগামীতে হয়তো করবেন। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: শেখ বেলাল মাহমুদ সিএনবি পাড়া রজনীগন্ধা সড়ক চুয়াডাঙ্গা থেকে মেইল করেছেন, প্রিয় কুশলিক ভালো আছেন নিশ্চয়ই, কামনা সব সময়। আমার সরাসরি কিছু অভিযোগ যা আপনার মাধ্যমে কার্যকরী ব্যবস্থা নেবার জন্য অনুরোধ করছি। প্রথম কথা হল, পরাণের গান শুধুমাত্র অনুরোধের আসর, এটি কোনো গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান নয়। তো এখানে উপস্থাপক গান নিয়ে গবেষণা করে থাকেন, যার কারণে কমপক্ষে দুটি গান শোনা হতে শ্রোতাবন্ধুরা বঞ্চিত হন। আর দ্বিতীয় কথা হল, উপস্থাপকের নিকট কি শুধু একই ঠিকানার ব্যক্তির ইমেইল আসে, নাকি আমাদের কাছ থেকেও ইমেইল বা চিঠি যায়? আমাদের চিঠি মেইল পড়া কি কারণে বন্ধ করা হলো জানতে চাই। আরও একটি আপনাদের কাছে অনুরোধ থাকবে, বিশেষ করে অনুরোধের আসরে গান শোনার জন্য লিখলে পুরনো গানগুলো যেন বাজানো হয়, কারণ পুরনো গান আমাদের স্মৃতির মুকুট, সমকাঙ্ক্ষিত শব্দ চয়ন আর মধুর সুরের মায়াজাল আর বাস্তব প্রেক্ষাপটের এক দিগন্ত উদাহরণ। কথা সুর আর মিনতিমাখা কণ্ঠের দরদের সুর যেন উদাস করে সাঁঝের এক মুহূর্তকে, একটু হাসিমাখা দৃষ্টির রেখাপথকে।
1: ভাই শেখ বিল্লাল মাহমুদ, আপনার মতামতের জন্য ধন্যবাদ। আমরা আসলে সবার অনুরোধকেই আমরা রাখার চেষ্টা করি, তারপরও দেখা যায় যে যে গানের অনুরোধ বেশি আছে সেগুলো প্রচার করা হয়। তারপরও আপনার পুরো মতামতটি আমরা সংশ্লিষ্ট সেশনকে জানিয়ে দিলাম, নিয়মিত মতামত জানাবেন। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: মেহেদি হাসান মামুন আপন বেতার শ্রোতা সংঘ জীবনপুর চড়িডাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জ থেকে, ভালোবেসে বেতারের জন্য সবসময় সময় করি ব্যয়, সেরা শ্রোতা মূল্যায়নে বেতার যেন করে না ব্যত্যয়, হে প্রিয় শরীফগণ, লিপির শুরুতে রইল ঈদ পরবর্তী শুভেচ্ছা। বোধ করি আপনারা বেশ কুশলেই আছেন। রাত জেগে ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত নিশুতি অধিবেশনের নাটকগুলো চমৎকার লাগে শুনতে। ঠিক যেন রাতের নিস্তব্ধ পরিবেশের সাথে মানানসই নাটকগুলো। নিয়মিতভাবে অ্যাপসের মাধ্যমে 819 kHz শুনে থাকি, কিন্তু বর্তমানে বেতারের অ্যাপটি আপডেট করার কারণে সেখানে 819 kHz চ্যানেলটি নেই। তাই নিশুতি অধিবেশন কোথায় শুনব বলতে পারেন? পুনরায় 819 kHz অ্যাপসে যুক্ত করা হোক। অসংখ্য ধন্যবাদ জানাই কর্তৃপক্ষকে।
1: ভাই মেহেদি হাসান মামুন, আপনার সমস্যাটি কর্তৃপক্ষের দৃষ্টিগোচরে আছে। আপাতত নিশুতি অধিবেশন আপনি FM 90 MHz প্রচারিত হয় সেখানে শুনবেন, আর অ্যাপসের ক্ষেত্রেও FM 90 ক্লিক করলে নিশুতি শুনতে পাবেন। যে সমস্যা হচ্ছে সে জন্য আমরা দুঃখ প্রকাশ করছি, আর আপনার মেইলের জন্য ধন্যবাদ জানাচ্ছি।
0: ফয়সাল আহমেদ শিপন, মধুমতি বেতার শ্রোতা সংঘ, ঘোড়াদায়ের সুলতান শাহী, গোপালগঞ্জ থেকে মেইল করেছেন। 21 মে উত্তরণ অনুষ্ঠানের বিশ্ব সাংস্কৃতিক বৈচিত্র্য দিবস উপলক্ষে প্রাসঙ্গিক অনেক বিষয় জানতে পারলাম। দেশ বিদেশের ঐতিহ্যবাহী খাবার পর্বে মালদ্বীপের ঐতিহ্যবাহী খাবার আলোভি, বুয়াকিভা, কাঁকড়া, গারুধিয়া সহ বিভিন্ন খাবার সম্পর্কে বিস্তারিত জেনেছি। একই ক্লাব থেকে ফারি আহমেদ সুপ্তি লিখেছেন, 22 মে প্রচারিত পথ পাথে অনুষ্ঠানে কুরবানির ঐতিহাসিক পটভূমি বিষয়ে সময় উপযোগী অনেক তথ্য জেনেছি।
1: ধন্যবাদ ফয়সাল আহমেদ শিপন এবং ফারি আহমেদ সুপ্তি, আপনাদের মতামতের জন্য। নিয়মিত মতামত দিবেন, আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: মোহাম্মদ আসমাউল হুসনা বালিয়াঘাটা চৌহত্তি টোলা গোদাগাড়ি রাজশাহী থেকে মেইল করেছেন। গত 21 মে প্রচারিত পথ ও পাথে অনুষ্ঠানে নৈতিক শিক্ষার গুরুত্ব বিস্তারিত জেনেছি। পরিবারই হচ্ছে শিশুর প্রাথমিক ও নৈতিক শিক্ষার প্রাথমিক ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। এখান থেকেই তার চরিত্রের ভিত্তি গড়ে ওঠে। তাই পরিবারে পিতামাতার প্রধান দায়িত্ব হচ্ছে সন্তানকে ছোট থেকেই নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তোলা। আগামীতে এই পর্বে পিতামাতার প্রতি দায়িত্ব ও কর্তব্য বিষয়ে ইসলামী নির্দেশনা জানতে চাই।
1: ভাই মোহাম্মদ আসমাউল হোসনা, আপনার চাহিদা মতো আমরা অনুষ্ঠান প্রচার করার চেষ্টা করব। নিয়মিত শুনবেন এবং মতামত জানাবেন। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: মোহাম্মদ শহীদুল ইসলাম শেখপাড়া, সোনাপুর, বাগাতিপাড়া, নাটোর থেকে মেইল করেছেন। বেতার আমার খুবই পছন্দের একটি মাধ্যম। বর্তমান অত্যাধুনিক প্রযুক্তির যুগে এসেও আমি বেতারকে জীবন চলার একমাত্র বিশ্বস্ত বিনোদন সঙ্গী হিসেবে গ্রহণ করেছি। বেতারের প্রাণ হল সম্মানিত শ্রোতাবৃন্দ। শ্রোতা ছাড়া বেতার মানে ছাত্র শূন্য ক্লাসের মতো। শ্রোতারা বেতার শুনে বেতারকে ভালোবাসে। সেই শ্রোতারা যখন বেতার ভবনে গিয়ে তাদের বিভিন্ন পরিবেশনা সরাসরি পরিবেশন করতে পারে, তখন আনন্দের সীমা থাকে না। ঠিক তেমনই একটি অনুষ্ঠান সেতু। কিছুদিন আগে অনুষ্ঠানে আপন বেতার শ্রোতা সংঘ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানটি ভীষণ ভালো লেগেছে। এই সংঘের সম্মানিত সভাপতি জনাব মেহেদি হাসান মামুন ভাই, পারভিন আক্তার আপুর ছেলে সহ অনেকের বেতার বিষয়ক স্মৃতিচারণ, গান, কবিতা, নাটক শুনে হৃদয় ছুঁয়ে গেছে। অনুষ্ঠানটি খুবই প্রাণবন্ত ছিল। এমন অনুষ্ঠান মাসে অন্তত একবার প্রচার করার অনুরোধ জানালাম। এতে আরও নতুন নতুন শ্রোতা ক্লাব বৃদ্ধি পেতে পারে, স্বভাবতই শ্রোতা সংখ্যা বৃদ্ধি পাওয়ার সমূহ সম্ভাবনাও রয়েছে। আমি চাই বেতারের সোনালি দিন আবার ফিরে আসুক। আশা করি বিষয়টি ভেবে দেখবেন।
1: ভাই মোহাম্মদ শহীদুল ইসলাম, আমরা অবশ্যই বিষয়টি ভেবে দেখব। আর আপনার অবগতির জন্য জানাচ্ছি, সেতু তো এখন মাসে দুইবার প্রচারিত হয়, দ্বিতীয় এবং চতুর্থ বুধবার সকাল 11:05। আর সেতু অনুষ্ঠানে আসলে একটি কাজ, সেতুকে যদি আমরা ইংরেজিতে বলি ব্রিজ, যেটা দুইটা প্রান্তকে সংযোগ করে, আর সেতুর ঠিক তদ্রু আমাদের বেতারে আধিকারিকদের সাথে শ্রোতাদের সাথে সংযোগ তৈরি করে দেয়। আপনার মতামতের জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি।
0: ইসমাইল হোসেন বাগমারা, শিবগঞ্জ, বগুড়া থেকে মেইল করেছেন। আপনি লিখেছেন, সব সময়ই যুক্ত আছি, বহুদিন যাবৎ নিবেদন অনুষ্ঠানে কোনো পছন্দের গান শুনতে পাই না, আশা করছি পদক্ষেপ গ্রহণ করবেন। বিশ্বনাথ দাস বিশু, গছাহার বেতার শ্রোতা ক্লাব, রানীর বন্দর, চিরির বন্দর, দিনাজপুর থেকে লিখেছেন। জানতে চাই কৈশোরের কথা অনুষ্ঠানটি কি পুনরায় চালু করা হয়েছে?
1: না, বিশ্বনাথ দাস বিশু এখনো চালু করা হয়নি। আমরা তরুণদের জন্য অন্য অনুষ্ঠান প্রচার করছি। আর ইসমাইল হোসেন, আপনার অবগতির জন্য জানাচ্ছি, নিবেদন অনুষ্ঠানে পছন্দের গানই তো আমরা প্রচার করি, হয়তো আপনারটা প্রচার করা হয় নাই, ভবিষ্যতে বিষয়টি বিবেচনায় থাকবে। আপনাদের মেইলের জন্য ধন্যবাদ।
0: শ্রোতা বন্ধুরা, চলুন চলে যাই আপনাদের পাঠানো চিঠির কাছে। মোহাম্মদ ওয়াসির রহমান মিন্টু, সভাপতি বেলকুচি হ্যালো ফ্রেন্ডস বেতার শ্রোতা সংঘ, গ্রাম গাবগাছি, ডাক চন্দনগাতি, বেলকুচি, সিরাজগঞ্জ থেকে আপনি 10/5/2026, 13/5/2026 এবং 21/5/2026 আমাদের চিঠি পাঠিয়েছেন। আপনি 13 তারিখে চিঠিতে লিখেছেন, ঈদ উল আজহার শুভেচ্ছা পাঠিয়েছেন মূলত এখানে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে হাজার কষ্টের মাঝেও এক প্রশান্তি নিখুঁত হাসি, ঈদ মানে সুদৃশ্য নীল আকাশের মিষ্টি চাঁদের আলো, যে আলো কালো আন্ধারে আলোকিত করে। ঈদ সবার মাঝে এনে দেয় সুখ সমৃদ্ধি আর শান্তি। ঈদ মোবারক। ঈদ চলে গেলেও আমরা সবাই সবার প্রতি আস্থা ভালোবাসা অটুট রাখব। এরপর 10ই মেতে যে পোস্টকার্ডটি পাঠিয়েছেন তাতে লিখেছেন, প্রিয় সমীপ এসু, রং লিখেছে মধুর মনে, এলো খুশির ঈদ, বছর ঘুরে আবার সেই পবিত্র দিন যা আমাদের শেখায় আত্মত্যাগ আর পরম সুখ দুঃখের গল্প। প্রতি বছরের ন্যায় আবারও পবিত্র ঈদ উল আজহা আমাদের মাঝে হাজির। শুভ লগ্নে শ্রদ্ধেয় আব্দুল হক স্যার এবং জান্নাতুল ফেরদৌস তমা সহ সকল কর্মকর্তা কর্মচারীদের ঈদ শুভেচ্ছা। তমার পক্ষ থেকে আপনাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনি আরও লিখেছেন, সকল শ্রোতা বন্ধুদের ঈদের মিষ্টি শুভেচ্ছা, সবার প্রতি ভালোবাসা, ঈদের আনন্দ সারা জনম হৃদয়ের মাঝে কেটে যাক, শুভকামনা থাকল। এবং আপনি সর্বশেষ চিঠিটি পাঠিয়েছেন, সেখানে আপনি সকাল 8:30 সপ্তাহে 4 দিন দর্পণ এবং 3 দিন মহানগর অনুষ্ঠান প্রচার হয় লিখেছেন। ম্যাগাজিন দুটি খুবই শ্রোতানন্দিত এবং সকালে ভালো লাগার অনুভূতি জাগায়। 20/5/2026 বিকেল 3:05 ইউফোনি অনুষ্ঠানে শিল্পী আতিকুস সামসের গানগুলো খুবই ভালো লেগেছে আপনার এবং আপনি একটি পরামর্শ দিয়েছেন, চিঠিকে বাঁচিয়ে রাখতে হলে অবশ্যই চিঠির মাধ্যমে কুইজ উত্তর গ্রহণ করা হোক, চিঠির শব্দগুলো যে হৃদয়ের কথা বলে।
1: ভাই অসিউর রহমান মিন্টু, আপনার চিঠি, পোস্টকার্ড এবং ইমেল সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর শব্দ চয়ন করে এত সুন্দর কবিতা দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। নিয়মিত লিখবেন এবং আপনাদের মতামতের জন্য আমরা সবসময় অপেক্ষায় থাকি।
0: ভাই মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু, আপনি যথার্থই বলেছেন, চিঠির কথাগুলো হৃদয়ের কথা বলে। সেই হিসেবে আমি সর্বশেষ যে চিঠিটি হাতে নিয়েছি এটি লিখেছেন তাবারাকা, যা সত্যি হৃদয়ের কথা বলে। এত চমৎকার একটি ঈদ কার্ড পাঠিয়েছেন উনি নিজে হাতে তৈরি করে। স্যার দেখুন, এই ঈদকার্ডটিতে যা আছে, চাঁদ, তারা এবং সুন্দর একটি হালকা বেগুনি রং, মাঝে ভিতরে সাদার মধ্যে আপনি সুন্দর করে তারা চাঁদ সবকিছু লাগিয়ে যেভাবে তৈরি করেছেন,
1: জাতীয় পতাকা সহ
0: যেখানে লেখা আছে বাংলাদেশ এবং কার্ডে লেখা আছে ঈদ উল আজহা মুবারক 2026, প্রিয় সমীপেশু ও বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের সকল শ্রোতা কর্মকর্তা ওই কেন্দ্রের সাথে সংশ্লিষ্ট সকলকে জানাই পবিত্র ঈদ উল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। শুভেচ্ছান্তে তাবারাকা, 171 হাজি ইসমাইল লিঙ্ক, সিদ্দিকিয়া মহল্লা, সোনারডাঙ্গা, খুলনা থেকে আপনি এই কার্ডটি পাঠিয়েছেন। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি গত মাসের সেরা পত্র লেখকের নাম। মনোয়ারুল ইসলাম কলেজ রোড মহিমাগঞ্জ গোবিন্দগঞ্জ গাইবান্ধা থেকে লিখেছেন, আপনাকে অভিনন্দন মনোয়ারুল ইসলাম। আপনি আশা করছি নিয়মিত সমীপেশুর সাথে থাকবেন, সাথে থাকবেন বাংলাদেশ বেতারের।
1: আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা, ধন্যবাদ।
0: শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের সময়পেশুর আয়োজন। যাবার আগে আপনাদের কাছে জানিয়ে দিতে চাই সময়পেশুতে চিঠি লেখার ঠিকানা। সময়পেশু প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার ঢাকা, শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। ইমেল করুন এই ঠিকানায় esamipeshu@gmail.com। শ্রোতা বন্ধুরা, আজকের মতো শুভরাত্রি।
1: শুভরাত্রি।

এতক্ষণ শুনলেন শ্রোতাদের চিঠিপত্র ও ইমেলের উত্তরদানের অনুষ্ঠান সমীপেশু। চিঠিপত্র ও ইমেল পাঠিয়েছিলেন ফাতিমা আফরোজ সোহেলি, উত্তরদানে ছিলেন মোহাম্মদ আব্দুল হক, সম্পাদনায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে কানিজ কুলসুম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন ইংরেজি খবর।

0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
1: সংবাদ প্রবাহ আজকের পরিবেশনা, নাগরিক ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনার এবং দক্ষিণের জানালা এর উদ্বোধন অনুষ্ঠান, বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিং, ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযানের উদ্বোধন, মেট্রোলজি বিল্ডিং ট্রাস্ট ইন পলিসি মেকিং নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি শীর্ষক আলোচনা সভা এবং বাংলাদেশে শিশু নির্যাতন ও করণীয় শীর্ষক গোল টেবিল বৈঠক। আজ রাজধানীর একটি হোটেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত নাগরিক ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনার এবং দক্ষিণের জানালায়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেন,
2: হাসপাতাল যাবেন সেখানে একেবারে হাসপাতালের মধ্যে যদি পাবলিক হসপিটাল হয় সেখানে ঢোকাই যাবে না, প্রত্যেকটি প্রতিষ্ঠান এখানে আপনার ধ্বংসের দিকে চলে যাবে। সেই বিষয়ে যদি আমরা যদি বেরোতে না পারি, সেই প্রতিষ্ঠানকে যদি সামনের দিকে আনতে না পারি, আমরা আসলেও কি সেই মুক্ত বাধা দিতে পারবো? আমি যখন কলেজে পড়ি ঢাকা কলেজে, তখন আমরা প্রায় আসতাম আমরা বুড়িগঙ্গাতে নৌকায় চড়ে ঘুরে বেড়াতে, এখন সেই বুড়িগঙ্গার কাছেও যাওয়া যায়, এত পলিউটেড, এত দুর্গন্ধ, এবং আমার কাছে মনে হয় যে ঢাকা শহরের সব রোগগুলোর মূলে বোধ হয় এই বুড়িগঙ্গা, বুড়িগঙ্গার পানি। আমি একটু আগেও একই অবস্থা, আপনার শীতলক্ষাতে প্রায় একই অবস্থা শুরু হয়েছে, তাহলে ঢাকা শহরের নাগরিকরা যাবেন কোথায়? এই জন্যই যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগের সঙ্গে কিন্তু একই সঙ্গে সঙ্গে আপনাকে যেটাকে আমরা বলি কাঠামোগত পরিবর্তনগুলোকে আরো পরিকল্পনা মাফিক হতে হবে, পরিকল্পনা সঠিক নিতে হবে। প্রজেক্ট শেষ তো সব শেষ, সেটা যে না হয়, আমাদের নদীগুলোকে তো বিশুদ্ধ করার চেষ্টা করতে হবে। অথচ এত প্রজেক্ট হয়, এই বুড়িগঙ্গাকে পলিউশন মুক্ত করবার কোন প্রজেক্ট তৈরি হয় না। আমি চেষ্টা করব যে এই বিষয়ে আমরা কি করতে পারি, সেই বিষয়ে আলোচনা করে আমরা বুড়িগঙ্গাকে ঠিক করতে পারি কিনা, আমরা তুরাগকে ঠিক করতে পারি কিনা, আমাদের বারো নদীকে ঠিক করতে পারি কিনা, সেই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। আমি এটুকু বলতে পারি যে আমাদের মন্ত্রণালয় থেকে আমরা এটাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমরা দেখতে চাই, এবং আমরা চাই যে আমাদেরকে প্রশাসন সাহেব যে উদ্যোগ নিয়েছেন তার মাধ্যমে আমরা আমাদেরকে পরামর্শগুলো দেবেন যে আমরা সরকারের তরফ থেকে কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারি, যে ব্যবস্থাগুলো আপনাদেরকে সত্যিকারতেই ঢাকা শহরে একজন নাগরিক হিসেবে প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়া যাবে। দক্ষিণের দোয়ার খোলা একথা সবসময় বলা যাবে, যদি আজই দক্ষিণের দোয়ার খুলবো তার হয় দক্ষিণের জানালা যে আমি সবসময় খুলতে পারি, সে ব্যবস্থা আমাকে করতে হবে।
1: আজ সকালে রাজধানীর তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। এতে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এমপি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,
3: আমাদের দেশের মাটির নিচে অন্তত নিশ্চিতভাবে আমাদের বেশ কিছু জ্বালানির পরিমাণ আছে, সেটার পরিমাণ হয়তো অনেক বড় হতে পারে, কমও হতে পারে, কিন্তু যা ইতিমধ্যেই আবিষ্কৃত এবং যা ইতিমধ্যেই চিহ্নিত তা কেন উত্তোলন করার উদ্যোগ না নিয়ে আমদানি নির্ভর করে রাখা হলো কেন? আসলে যদি আমরা বিগত 20 বছরের জ্বালানি নীতিমালার মধ্যে যদি জ্বালানি উত্তোলনের নীতিমালাটা থাকতো আমদানি নির্ভরতা, তাহলে কিন্তু আজকের বৈশ্বিক সংকটে আমরা এত বেশি আঘাতপ্রাপ্ত হতাম না, এত বেশি শঙ্কিত হয়ে পড়তাম না। আবার আমদানি নির্ভর জ্বালানি নীতির কারণে বিদ্যুৎ এবং জ্বালানির মূল্য নির্ধারণটা কিন্তু কেবলমাত্র ভোক্তা দেশ হিসাবে বা আমদানিকারক হিসাবে আমাদের উপরও নির্ভর করে না, এটা একটা বৈশ্বিক মানদণ্ড এবং স্ট্যান্ডার্ডের সাথে কিন্তু আমাদের একটা বাধ্যবাধকতার মধ্যে আমরা পড়ে যাই।
4: এনার্জি রেগুলেটরি কমিশন এটা একটা কোয়াসি জুডিশিয়াল অথরিটি, সরকার এখানে নিজের থেকে আপিল করে সেই অথরিটির কাছ থেকে বিদ্যুৎ ব্যবহারকারীদের মধ্যে শতকরা 65% আমরা বের করে নিয়ে আসছি, যাতে মূল্য বৃদ্ধির চাপ থেকে এই 65% আমরা কিন্তু বের করে নিয়ে আসছি। ইয়ারসির সিদ্ধান্তে তারা ছিল এবং এরা সবাই কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী, নিচের থেকে 65% কিন্তু নট উপরতলার, উপরতলায় তো সবাই অক্টেন ব্যবহার করে, জেট ফুয়েল ব্যবহার করে। এই প্যারামিটারটা আপনারা নিশ্চয়ই একটু খেয়াল করবেন, এবং আপনাদের নিশ্চয়ই অভিজ্ঞতা আছে যে এই অপরাধগুলি যখন প্রায় এক দশক দেড় দশক যাবৎ হয়েছে লুটপাটের, আপনারাই তো গণমাধ্যম ছিলেন এবং সেখানে জবাব জবাবদিহিতা কতটুকু তাদের কাছ থেকে পেয়েছেন এবং আপনাদের মতো এরকম দক্ষ জন গণমাধ্যমের সামনে দিয়েই কিন্তু এই কাজগুলি ঘটেছে, আজকে যে বিদ্যুৎ পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আছি। এবং নিশ্চয়ই আপনারা নিশ্চয়ই বোঝেন যে এত দীর্ঘ দুর্নীতির যে একটা চক্র, বিশেষ করে বিদ্যুৎ এবং জ্বালানিকে ঘিরে কি পরিমাণ সময় লাগতে পারে আপনারা নিশ্চয়ই বোঝেন। এবং একদিকে যেমন দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা হাত দিতে হচ্ছে যাতে আমরা বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ থাকতে পারি, জ্বালানিতে আমরা যারা নিজেদের জ্বালানির উপরে নির্ভর করতে পারি এবং আমরা যাতে এটাকে সহনীয় পর্যায়ে আনতে পারি, আবার অপরদিকে এই মুহূর্তের সমস্যাগুলিকে আমাদেরকে খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হচ্ছে। একই সঙ্গে আমাদেরকে মনে রাখতে হচ্ছে 41,000 কোটি টাকার যে ভর্তুকি আমাদেরকে এখনো দিতে হচ্ছে, দুটো জিনিস কিন্তু খুব পরিষ্কার। একটা হচ্ছে যে স্পিরিটটা কি সরকারের, একটা হচ্ছে যে ব্যবস্থাপনার ক্ষেত্রে হয়তো ধরেন একজন এক একভাবে দেখেন আরেকজন একভাবে দেখেন, ব্যবস্থাপনার দৃষ্টিভঙ্গি কিন্তু ভিন্ন হতেই পারে, ম্যানেজমেন্ট এক একজন এক একভাবে ম্যানেজ করবেন, বাট স্পিরিটটা কিন্তু খুব পরিষ্কার। একটা দুর্নীতিগ্রস্ত দীর্ঘমেয়াদী অপরাধী এবং দুর্নীতি চক্রের অলিগার্কের কাছ থেকে এটাকে বের করে এনে ধীরে ধীরে ধীরে ধীরে এটাকে সুস্থ জায়গায় আনতে।
1: প্রেস ব্রিফিং এ মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহেদ উর রহমান বলেন,
5: আমরা বিদ্যুতের যে নতুন ট্যারিফ নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন কোম্পানির গ্রাহক শ্রেণীর বিদ্যুতের খুচরা মূল্যহার পরিবর্তনের প্রস্তাব প্রাপ্ত হয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন 20-21 মে 2026 তারিখ সময়ে গণশুনানি গ্রহণ করে এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইনের ধারা অনুসরণ করে পাইকারি সঞ্চালন ও খুচরা মূল্যহার নির্ধারণ করে। এখানে ঘটনা যেটা প্রাথমিক ভাবে হয়েছিল সেটা হচ্ছে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম 19.85% হারে বাড়ানো হয়েছিল, আর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম 16.68% সঞ্চালন চার্জ 23.96% বাড়ানো হয়েছে। এখানে বিইআরসি সব রকম ক্ষেত্রেই বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছিল তার প্রাথমিক গণশুনানির পর, কিন্তু এখানে এই সরকার একটা সিগনিফিকেন্ট রোল প্লে করেছে। সরকার নিজে পরবর্তীতে অ্যাপিল করেছে দুটো গ্রুপের জন্য, মানে এটা দুটো ভাগে ভাগ করে বিল নির্ধারণ করা হয়, একটা 50-এর নিচে যারা থাকেন তাদের জন্য একটা মূল্য স্তর আর যারা 75-এ যান তাদের জন্য একটা মূল্য স্তর, এবং আমরা বলতে পারি এটা খুবই কম মূল্যে বিদ্যুৎটা দেওয়া হয়। এবং 50 পর্যন্ত যারা আছে আমরা লাইফ লাইন গ্রাহকই বলি, যারা একটা ফ্যান দুটো লাইট বা একটা ফ্যান দুটো ফ্যান দুটো লাইট এরকম ব্যবহার করেন, খুবই নমিনাল, তাদের বিদ্যুতের মূল্য বাড়ানো হয়নি। এবং এই গ্রাহকের সংখ্যা হচ্ছে 65%, এটা মাথায় রাখতে হবে। তাহলে বাংলাদেশের 65% গ্রাহক বিদ্যুতের বেশি যে মূল্য আছে সেটা তারা দেবেন না। জ্বালানি তেলের জন্য আমরা জানি যে বাংলাদেশ দীর্ঘ সময় থেকে সংকটে আছে, কারণ আমাদের ডিজেল পুরোটাই আমদানি করতে হয়, আমরা পেট্রোল অক্টেন কিছুটা উৎপাদন করতে পারি, তারপরও আমাদের আমদানির চাপ থাকে, ফলে বৈশ্বিক পরিস্থিতির কারণেও জ্বালানির মূল্য বৃদ্ধি করতে হয়েছে। আমরা দেখব যে যেগুলো আমরা ডোমেস্টিকলি মূলত ব্যবহার করি, আমাদের জেট ফুয়েল আমরা আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করি না, খুব বেশি না, আমাদের ভ্যন্তরীণ জায়গায় আমরা উড়োজাহাজে চড়ি, কিন্তু মূলত যে জ্বালানিগুলো পেট্রোল অক্টেন এবং ডিজেল, এর মধ্যে সরকার পেট্রোল অক্টেন এবং কেরোসিনের দাম বাড়িয়েছে, ডিজেলের দাম বাড়ানো হয়নি। পেট্রোল এবং অক্টেনের কথা আমরা যদি এভাবে বলি, অক্টেন এক্সক্লুসিভলি যারা কার ওনার্স আছেন, এর মধ্যে সরকার আছে এবং ব্যক্তিগত পর্যায়ে যারা সামর্থ্যবান মানুষ আছেন তারা কার ব্যবহার করেন, পেট্রোলের একটা অংশ আমাদের মোটরসাইকেল যারা চালান তারা ব্যবহার করেন এবং যারা কার চালান তারাই ব্যবহার করেন। তারপরে আমরা বলতে চাইছি এটা যে কম সামর্থ্যবান মানুষ এবং যেটার ইম্প্যাক্ট অনেক বড় পড়বে সেখানেও ইনফ্যাক্ট সরকার তার বিবেচনায় নিয়েছে। আর অন্য ক্ষেত্রেও মূল্য বৃদ্ধি হয়েছে 5 টাকা করে, আসলে 5 টাকা মূল্য বৃদ্ধির পরও, আবারও বলে রাখি বিদ্যুতেও যে পরিমাণ মূল্য বৃদ্ধি করা হয়েছে এর পরও আগামী বাজেটে 41,000 কোটি টাকার মতো বিদ্যুতে ভর্তুকি দিতে হবে। এখানেও একই রকম ব্যাপার, আমরা তেলেও এই 5 টাকা বাড়ানোর পরও বড় ভর্তুকি দিতে হচ্ছে।
1: আজ সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে রাজধানীর রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে 3 মাস ব্যাপী বিশেষ অভিযানের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাকওয়াত হোসেন এমপি বলেন,
6: ডেঙ্গু একটা মহামারী রোগ, ডেঙ্গু মানুষের মৃত্যু ঘটায়, ডেঙ্গু মশা 200 মিটার পর্যন্ত উড়ে যেতে পারে এক বাড়ি থেকে আরেক বাড়িতে মানুষকে কামড়ানো, ডেঙ্গু মশায় কামড়ানো মানে ডেঙ্গু হবে, ডেঙ্গুর 4টা ভেরিয়েন্ট আছে, এই ডেঙ্গু রোগটা এক এক বছরে এক একটা রূপ ধরে, কোন সময় হালকা ভাবে থাকে কোন সময় বেপরোয়া ভাবে হয়। যেমন এবার ডাক্তার সাহেবরা ইঙ্গিত দিচ্ছেন যে এটা এবার হ্যামোরেজিং হতে পারে, মানে রক্তক্ষরণ হতে পারে, উইচ ইজ ভেরি ডেঞ্জারাস ফর লাইফ। কাজে আপনাদেরকে অনুরোধ থাকবে যে প্রত্যেকে নিজ নিজ বাড়ি নিজ দায়িত্বে পরিষ্কার রাখবে, গেটের ভিতরে যেন নারিকেলের কোন খোসাতে ভদ্র পানি না থাকে, ফুলের টবে যেন পানি না থাকে, যারা ছাদের উপরে বাগান করেছেন টবে যেন পানি না থাকে, বাহিরে আপনাদের রক্ষিত যে টয়লেট আছে যদি অপব্যবহৃত হয় তার কমোটে বা প্যানের ভিতরে যেন পানি না জমে থাকে, বাড়ির ভিতরে যে ড্রেন থাকে আন্ডার ড্রেন অথবা সার্ফেস ড্রেন, ওই ড্রেনগুলিতে যেন পানি না জমে থাকে। কাজে এগুলিতে আমাদের নিজেদের দায়িত্ব আমাদের করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান যেগুলি আছেন সরকারি বা বেসরকারি, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে পরিষ্কার রাখতে হবে, পরিচ্ছন্ন রাখতে হবে।
1: অন্যদিকে আজ সকালে গুলশান সেন্ট্রাল পার্কে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযানের উদ্বোধন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিদ এমপি উল্লেখ করেন,
7: এখন থেকে জুম্মার নামাজেও খুতবায় ডেঙ্গু সম্পর্কে সচেতন করা হবে। আমাদের সম্মানিত ইমাম সাহেবরা তারা সমাজে যে অবস্থান ধারণ করেন তাদের মুখ থেকে এই কথাগুলো যখন আসবে আমি বিশ্বাস করি সেটা আমাদেরকে আরেকটু নাড়া দেবে, আরেকটু সচেতন করবে। আমরা পুরো ব্যাপী র্যালি এবং মশার প্রজনন স্থল প্রদর্শন এবং সেই জায়গায় ওষুধ দেওয়া এই কাজগুলো চলবে। নাগরিক হটলাইন তৈরি করা হয়েছে, সেই নাগরিক হটলাইনে আপনারা যে কোনো পরামর্শ পাবেন ডেঙ্গু বিষয়ে। একই সাথে হাসপাতালে যে রোগীগুলো থাকবে আমরা আশা করছি এবার আগের বছরগুলোর চেয়ে আমরা কম রোগী পাবো, কারণ আমরা আশা করছি আমাদের এই সচেতনতার মাধ্যমে ডেঙ্গুর প্রসারটা কম ঘটবে।
1: বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপনের অংশ হিসেবে আজ রাজধানীর তেজগাঁয়ে বিএসটিআই মিলনায়তনে বিএসটিআই আয়োজিত মেট্রোলজি বিল্ডিং ট্রাস্ট ইন পলিসি মেকিং, নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলে,
8: একটি ফাংশনাল অর্গানোগ্রাম তৈরির জন্য আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ যেমন ইন্ডিয়া, পাকিস্তান, মালয়েশিয়া সহ কয়েকটি দেশের মডেলগুলি স্টাডি করে আমাদের নিড অনুযায়ী আমরা প্রয়োজনীয় জনবলকে রিমডেলিং করব। আজকের দিনে যদি একটা সোসাইটি সাস্টেইনেবল হতে হয়, একটা দেশ সাস্টেইনেবল হতে হয়, দেশের উপরে যদি মানুষের নিজের আস্থা অর্জন করতে হয়, দেশটাকে একটা ফাংশনাল ক্রেডিবল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে উৎপাদন প্রক্রিয়া এবং ভোক্তা পর্যায়ে যে জিনিসগুলি ভোগ হয় সেগুলির প্রত্যেকটার উপরে মানুষের আস্থা থাকতে হবে। জিলাপি খাওয়ার সময় আপনি যদি এক কামড় জিলাপি খান আর সাথে সাথে আতঙ্কে ভোগেন যে এটার মধ্যে হাইড্রোজ আছে না কি আছে, এটা তো একটা সুস্থ স্বাভাবিক দেশের স্বাভাবিকতা হতে পারে না। তো এই দেশের মধ্যে স্বাভাবিকতা ফিরিয়ে আনার জন্য যে কতগুলি পণ্য আমরা ব্যবহার করি, সেটি খাদ্যপণ্য হোক অথবা অন্য প্রয়োজনের পণ্য হোক, সেগুলি সঠিক মাপে আছে কিনা, সঠিক পদ্ধতিতে তৈরি হয়েছে কিনা এবং সেটির উচ্চ মানদণ্ড বজায় আছে কিনা, এই জিনিসগুলির নিশ্চয়তা আপনার আমার প্রতিদিনের জীবনযাপনের জন্য নেহায়েত প্রয়োজনীয়।
1: আজ রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত বাংলাদেশে শিশু নির্যাতন ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কাইসার কামাল প্রাসঙ্গিক বিষয়ে অভিমত রাখেন।
9: আমরা যতই সমাজের মানুষ অ্যাওয়ার হই না কেন, আলটিমেটলি গভর্নমেন্ট অর স্টেট হ্যাজ দ্য রেসপন্সিবিলিটি টু প্রটেক্ট আওয়ার চাইল্ড, মাই চাইল্ড। অতএব সরকার তার দায় এড়ানো উচিত হবে না। আমি মনে করি এই সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় আছে অনতিবিলম্বে একটা টাস্ক ফোর্স গঠন করতে পারেন, করে সমাজের সর্বস্তরের মানুষকে অর্থাৎ যারা লিডিং পজিশনে আছেন তাদেরকে ডেকে অভিমত নিয়ে একটা ন্যাশনাল কমিশন ফর চাইল্ড প্রোটেকশন করা যেতে পারে। ফান্ডামেন্টাল জায়গাগুলো যদি আমরা না ধরতে পারি, আমি যদি আমার বাচ্চার প্রোটেকশনটা আমি স্টেট থেকে না পাই, অফ কোর্স ফ্যামিলি হ্যাজ গ্রেটার রেসপন্সিবিলিটি টু টিচ আওয়ার চাইল্ড, এট দ্য সেম টাইম স্টেট ক্যান নট অ্যাভয়েড দেয়ার রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট মাই চাইল্ড। সেই ক্ষেত্রে রাষ্ট্রকে প্রোটেকশনের জায়গা থেকে এগিয়ে আসতে হবে। ফার্স্ট ট্র্যাক ইনভেস্টিগেশনের পাশাপাশি ফার্স্ট ট্র্যাক বিচার ব্যবস্থা শুধুমাত্র আমাদের ওই জাজেস কোর্টের জন্য নয়, সর্বোচ্চ আদালত পর্যন্ত এটা কিন্তু মাননীয় আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন আকারে দিয়ে সেটা করা যেতে পারে।
1: সংবাদ প্রবাহ শেষ হল। বর্ণনা শামীম আহমেদ, সম্পাদনা মোহাম্মদ আবুল খায়ের, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
0: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
10: বাংলাদেশ বেতার অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 7 জুন রবিবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় আয়োজিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে কর্মমুখী শিক্ষার অন্তর্ভুক্তি বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে সকাল 10টায়। অনুষ্ঠান একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ, স্ব কেন্দ্রের FM ব্যান্ড এবং ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্পর্কিত ঢাকা কয়ের পূর্বনির্ধারিত অনুষ্ঠান FM 102 ও FM 106 মেগাহার্টসে সম্প্রচারিত হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন বাংলাদেশ বেতার। অনুষ্ঠানে একযোগে প্রচার হচ্ছে ঢাকা ক, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল ও ঠাকুরগাঁও কেন্দ্র থেকে। শুরু হচ্ছে ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত বাংলাদেশের ঐতিহ্যভিত্তিক প্রাবন্ধ অনুষ্ঠান আবহমান বাংলা। গ্রন্থনা উপস্থাপনায় রণব জাহান।

0: ঐতিহ্যভিত্তিক প্রামাণ্য আবহমান বাংলার শুভেচ্ছার পাতা থেকে দূরের ও কাছে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আবহমান বাংলার আজকের বিষয় শতরঞ্জি। শুধু বাংলাদেশ নয়, দেশের গণ্ডি পেরিয়ে পৃথিবীর অর্ধশত দেশে আলো ছড়াচ্ছে রংপুর জেলার শিল্প ও গৌরবময় ঐতিহ্য শতরঞ্জি, যা বর্তমানে বিশ্বের বুনন শিল্পের মধ্যে সবচেয়ে প্রাচীনতম শিল্প। কোনো যন্ত্রের সাহায্যে নয়, কেবলমাত্র বাঁশ এবং রশি দিয়ে মাটির উপর চরকার মাধ্যমে সুতা দিয়ে টানা তৈরি করে প্রতিটি সুতা গণনা করে জ্যামিতিক মাপে হাত দিয়ে গ্রাম্য বুনন শিল্পীরা নিজস্ব মননি জোড়া ছাড়া যে কোনো মাপের এক একটি শতরঞ্জি তৈরি করেন। প্রায় 700 বছরেরও বেশি সময় আগে উত্তরবঙ্গের রংপুর জেলার এক নিভৃত গ্রামের সাধারণ মানুষেরা এক ধরনের মোটা কাপড় তৈরি করত, যাকে বলা হতো ডুরি। আসলে তা ছিল মূলত এক প্রকার কার্পেট। এটি ব্যবহার হতো সে সময় সমাজের অভিজাত শ্রেণীর মানুষদের ঘরে, বাংলো বাড়িতে বা খাজাঞ্চিখানায় বিশেষ আসন হিসেবে, যা কিনা বর্তমানে আধুনিক সমাজে আভিজাত্যের প্রতীক হিসেবে ব্যবহার হচ্ছে। তবে সেই সময় সুতি কাপড় ও উলেন সুতা ব্যবহার করে স্থানীয় ভাষায় মালুদা নামের এক প্রকার পাটি জাতীয় সামগ্রী তৈরি শুরু হয়। কালের বিবর্তনে এই মালুদাই শতরঞ্জির নাম ধারণ করে। সম্রাট আকবরের দরবারেও দৃষ্টিনন্দন মালুদার ব্যবহার ছিল। শ্রোতা বন্ধুরা, শতরঞ্জি নিয়ে থাকছে আরও অনেক কথা, জানব সেই সব কথা। তবে তার আগে আসুন শুনে আসি শতরঞ্জির একজন উদ্যোক্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের কথা। তার সাথে কথা বলেছেন জোবায়েদ হোসেন পলাশ।
1: গৌরবের কথা, বাংলাদেশের ঐতিহ্যের কথা, সে কথাগুলোর মাঝেই আমাদের জীবনযাপন, এবং সেই জীবনযাপনের নানাবিধ কর্মকাণ্ডের মধ্যে দিয়েই জীবনযাপন পরিচালিত হয়। জীবনের নানা গল্প থাকে, সে গল্পগুলো তৈরি হয় যারা এই গল্পের কারিগর, আর এই গল্পগুলোই আমাদের ঐতিহ্যের অংশ হয়ে থাকে। আমরা আজ উপস্থিত হয়েছি বাংলাদেশের এক ঐতিহ্যের অংশ, আমাদের গৌরবের অংশ, বাংলাদেশের উত্তর জনপদের রংপুরে। নিশ্চয়ই শ্রোতা বন্ধুরা আপনারা শুনতে পাচ্ছেন যে এই যে ঘটঘট শব্দ, এই ঘটঘট শব্দের মাঝেই আমাদের স্বপ্ন, আমাদের সম্ভাবনা, আমাদের উন্নয়ন। সেই শতরঞ্জি শিল্পের সাথে সম্পৃক্ত, শতরঞ্জির উদ্যোক্তা হিসেবে কাজ করছেন আমরা এমন একজনকে সাথে পেয়েছি। আমরা তাঁর কথা শুনব, কেমন চলছে, কীভাবে শতরঞ্জি পল্লী এই অঞ্চলে তাঁর এই বিস্তার, একজন উদ্যোক্তা হিসেবে তাঁর যে অর্জন, সে কথাগুলো আমরা শুনব, এবং শতরঞ্জির শিল্পের যে বিকাশটা হয়েছে রংপুরের নিষ্ভেদগঞ্জ অঞ্চলে, আমরা তাঁর পরিচয় এবং তাঁর মুখে সে কথাগুলো শুনি।
2: আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। মূলত আমাদের 2006 সালে এই ব্যবসাটা সর্বপ্রথম শুরু করি, তো আল্লাহর রহমত তখন থেকে চলে আসতেছে আমাদের।
1: এখানে কতগুলো শতরঞ্জির এই কারখানা রয়েছে?
2: আরও আছে বেশ 4-5-6 জন প্রতিষ্ঠা আছে, মালিক আছে, যেহেতু 4-5টা প্রতিষ্ঠান আছে, তাদেরও নিজস্ব কারখানা আছে।
1: তো কতজন শ্রমিক এখানে কাজ করে সব মিলে?
2: দেখা যায় যে 4-5 হাজার হতে পারে আর কি।
1: এই যে এত বিষয় থাকতে শতরঞ্জির এই অঞ্চলের এত বেশি চাহিদাই বা তৈরি হলো কীভাবে, বা কেনই বা শতরঞ্জি পল্লী নিষ্ভেদগঞ্জে তৈরি হলো, মানে আপনার কি মনে হয়?
2: শতরঞ্জি সর্বপ্রথম এখানে হয় বহু আগেতে, যখন মুসলিন শাড়ির আবিষ্কার হয় ঠিক তখনই শতরঞ্জিরও আবিষ্কার হয়। একই সঙ্গে মুসলিন শাড়ি চিকুন সুতা দিয়ে তৈরি হতো আর শতরঞ্জিটা মোটা সুতা দিয়ে তৈরি হতো আর কি, তখন থেকে চলে আসতেছে এই অঞ্চলটাতে।
1: এই অঞ্চলের মানুষের নিশ্চয়ই ভাগ্যের পরিবর্তন, যেটা আমরা বলি, বা কর্মক্ষেত্রের সুযোগ তো হয়েছে এখানে, বা কি ধরনের লোকজন এখানে কাজ করছে, যারা কর্মী হিসেবে কাজ করছে তাদের?
2: এখন সর্বপ্রথম এখানে যারা করছিল তারা তো করছিল, এখন দেখা যায় যে মোটামুটি নিম্নবিত্ত এবং হচ্ছে মধ্যম আয়ের লোকজনও কাজ এটার সঙ্গে জড়িত আছে, যেহেতু এটা ব্যাপক এটা চলতেছে এবং এখানে ভালো একটা কর্মের ব্যবস্থা আছে, মোটামুটি ভালো ইনকাম হয় লোকজনের।
1: অন্য শতরঞ্জির বৈশিষ্ট্য কী, কেন আসলে শতরঞ্জি এতটা মানুষের কাছে গ্রহণীয় হয়েছে বা বিশ্বের কাছেও? তো এখন তো সারা বিশ্বের বিভিন্ন জায়গায় তো এখন রপ্তানি হচ্ছে, সেটা কী কারণ রয়েছে বা কী বৈশিষ্ট্য বা বিশেষত্ব রয়েছে?
2: এটার বিশেষত্ব যেমন হচ্ছে সম্পূর্ণটা হাত তৈরি তৈরি, এটা সুবিধা হচ্ছে যেমন কার্পেট ধোয়া জানে এটা আমাদের ধোয়া যায়, গার্মেন্টসের যে অতিরিক্ত যে সুতাটা ওয়েস্টেজ সুতাতে সেই সুতা দিয়ে এটা তৈরি। আর হচ্ছে যেমন এটাতে যেমন বর্তমান বিশ্বে যেটা প্রধান সমস্যা বায়ুমণ্ডলের যে সমস্যা কার্বন নির্গমন, হ্যাঁ উন্নত বিশ্বে যেটা সমস্যা হচ্ছে আপনার কার্বন নির্গমন হয় ফ্যাক্টরি চলার কারণে, সেক্ষেত্রে আমাদের কাছে কোনো যেহেতু মেশিনের কিছু চলে না, কোনো পাওয়ার লাগে না, টোটাল হাতেই, সেক্ষেত্রে আমাদের কার্বন নির্গমন নেই বললেই চলে। এক্ষেত্রে উন্নত বিশ্বের লোকজন আর কি আমাদের এই প্রোডাক্টটা বেশি পছন্দ করতেছে,
1: মানে পরিবেশ বান্ধব একটা পণ্য।
2: এটা বলতে চাচ্ছি যে আসলে এটা পরিবেশ বান্ধব।
1: আমরা দেখছি এখানে যে বাহারি রঙের একটা সংমিশ্রণ হচ্ছে বিভিন্ন সুতার, বিভিন্ন রঙের এই সুতার বুননের মধ্য দিয়ে একটা পরিপূর্ণ যে পণ্য সেই পণ্য উৎপাদন হচ্ছে। একটু কি আমাদের শ্রোতাদের জন্য বলবেন যে আসলে এই যে তৈরি হচ্ছে আমাদের বোনরা এখানে তৈরি করছেন, তো পদ্ধতিটা কি, মানে কিভাবে এটা হয়, সুতোগুলো কোথা থেকে হয় বা কিভাবে এটি প্রস্তুত করা হচ্ছে?
2: সুতোগুলো আমরা ঢাকার বিভিন্ন মিল থেকে নিয়েছি এবং গার্মেন্টসে যে অতিরিক্ত ওয়েস্টেজ তারা ঝুট মার্কেটে ছেড়ে দেয় ঝুট হিসেবে, আমরা সেই ঝুট যারা ক্রয় বিক্রয় করে তাদের কাছ থেকে আমরা সুতোটা নিয়ে এসে আমরা আমাদের প্রয়োজন কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা ডিজাইন তৈরি করি। এই ডিজাইন তৈরি করে আমরা এটা তৈরি করি, আমাদের ওয়ার্কারকে দিই, ওয়ার্কাররা তখন আমাদের তৈরি করে প্রোডাক্ট আমাদের হাতে দেয়।
0: শতরঞ্জি শব্দটি এসেছে ফার্সি শব্দ শতরঞ্জ থেকে। আমরা জানি যে দাবা খেলার ছককে বলা হয় শতরঞ্জ। এই দাবা খেলার ছকের সঙ্গে শতরঞ্জির নকশার মিল থাকায় এটাকে শতরঞ্জি নামে নামকরণ করা হয়। বয়ন কৌশলের দিক দিয়ে শতরঞ্জি আধুনিক ট্যাপেস্ট্রির মতো একটি শিল্প। শতরঞ্জি তৈরির মূল উপকরণ সুতলি, স্থানীয়ভাবে সুতি সুতা, শানানা যা উল জাতীয় এবং পাট সহ বিভিন্ন ধরনের ফাইবার কিনে প্রয়োজন মতো রং করে শুকিয়ে নেয় তাঁতি বা কারিগররা। সুতা টানা দেয়া হয় বাঁশের ফ্রেমে, টানার দৈর্ঘ্য সাধারণত 10-35 ফুট হয়ে থাকে। সুতার বান্ডিল তৈরির পর শতরঞ্জি বোনা হয়, হাতের কৌশলই শতরঞ্জি নির্মাণের ভিত্তি। তবে সুতার গাঁথুনিতে শক্ত করার জন্য পাঞ্চ ব্যবহার করা হয় যা দেখতে অনেকটা চিরুনির মতো। এই শতরঞ্জি তৈরির পদ্ধতি নিয়ে শ্রোতা বন্ধুরা এখন শুনব একজন কারিগর মোসাম্মদ রুনা বেগমের কথা। আসুন তাহলে শুনি তিনি কি বলছেন, তার সাথে কথা বলেছেন আমাদের প্রতিনিধি জোবায়েদ হোসেন পলাশ।
1: আমাদের বোন কাজ করছেন প্রিয় শ্রোতা, আমরা তার কাছেও একটু শুনবো যে এই যে আমাদের রংপুরের ঐতিহ্য, নিষ্পৃতগঞ্জের এই ঐতিহ্যকে যারা আসলে বুননের মধ্য দিয়ে তাদের কোমল হাতকে যারা কঠিন হাতে পরিণত করে এই শিল্পে কাজ করছেন তাদের মধ্যে এক বোনের সাথে আমরা কথা বলবো। আপনার নাম?
3: আমার নাম মোসাম্মদ রুনা বেগম।
1: তো এখানে কতদিন ধরে কাজ করছেন?
3: 4 বছর।
1: আচ্ছা, কিভাবে বানান আপনারা এই যে চমৎকার করে সুতা দিয়ে দিয়ে দিয়ে যে বানাচ্ছেন, একটু বলবেন যে কিভাবে আপনারা এটা করছেন, তৈরি করছেন এরকম?
3: এই তো হাত দিয়ে তৈরি করি, প্রথমে তো খনায় সুতা ভর্তি করি, করার পরে আমাদের এখানে ইয়া করা আছে সবকিছু, আমরা খনা দিয়ে
1: সব কাঠের আমরা দেখছি মানে হাতে হাতে সব কিছু করি,
3: হ্যাঁ হাতে দিয়ে আমরা এগুলো তৈরি করি।
1: এবং এই যে যন্ত্রটি যেটা আমরা দেখছি যে বাঁশ বা কাঠ দিয়ে তৈরি, সেটি দিয়ে প্রত্যেক সুতা সুতোগুলো বুনন এক এক করে করে রংগুলো এগিয়ে যাচ্ছে। তো এরকম নতুন যারা অনেকে অনেক বোনরা এখানে কাজ করছেন, ভাই বোনরা কাজ করেন, তো নিশ্চয়ই এটা আপনার পরিবারের জন্য অনেক উপকার হচ্ছে?
3: হ্যাঁ অবশ্যই উপকারে আসতেছে, আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া করাইতে পারতেছি, আমাদের সংসারের একদিক দিয়ে উপকার হইতেছে, আমাদের স্বামীর উপকার হইতেছে,
1: আর্থিক সচ্ছলতা আছে,
3: আর্থিক সচ্ছলতা হইতেছে,
1: জীবন এবং জীবিকা দুটি যদি একসাথে হয় তাহলে সেটার প্রতি একটা আলাদা ভালো লাগা কাজ করে,
3: ভালো লাগে।
1: প্রিয় শ্রোতা, যেমন কি শুনছিলাম আমাদের এই বোনের কাছে জীবনের সাথে জীবিকা খুবই প্রয়োজনীয় অংশ, এবং সেই জীবিকা অর্জনে এইরকম বুনন শিল্পে যারা কাজ করেন এই বুনন শিল্পের মধ্যে দিয়ে যাদের জীবন নির্বাহ হয় তাদের সেই আন্তরিক চেষ্টা আছে এবং একটা ভালো লাগাও আছে, সেটিও আমরা শুনছিলাম। এমনি করেই শতরঞ্জি পল্লীর এই শতরঞ্জির উৎপাদনের কাজগুলো চলছে, আমরা ঘুরে ঘুরে দেখছি এখানে অনেকগুলো সবই কাঠে তৈরি, একবারেই যদি মনে হয় যে আসলে কোনো মেশিন ছাড়া হাতে তৈরি করে কোনো পণ্য তৈরি হয়, এটি শতরঞ্জি একটি অনেক বড় উদাহরণ এবং সেটি একটি বড় শিল্প, হস্তশিল্পের ক্ষেত্রে একটা বড় অবদান রাখছে।

আমাদের দেশে শতরঞ্জির শিকড় প্রথিত হয়েছে অনেক আগেই। ১৯২২ সালে প্রকাশিত রংপুর গেজেটিয়ারে ইতিহাসবিদ হান্টার উল্লেখ করেন যে ১৮৮০ সালে রংপুর জেলা কালেক্টরেট মিস্টার নিশবেদ এ অঞ্চলের শতরঞ্জের নির্মাণ শৈলী দেখে মুগ্ধ হয়ে এই শিল্পের পৃষ্ঠপোষকতায় সার্বিক সহায়তা প্রদান করেন। রংপুর শহরের উপকণ্ঠে নিশবেদগঞ্জ নামে একটি গ্রাম আছে। গ্রামটির আগের নাম ছিল পীরপুর। জনশ্রুতি আছে যে মিস্টার নিশবেদের নামানুসারেই পীরজাদা মৌজার একাংশের নামকরণ করা হয় নিশবেদগঞ্জ, আর এই নিশবেদগঞ্জই হল শতরঞ্জির আদি সূতিকাগার। শতরঞ্জের ডিজাইন বা নকশা তৈরি হয় শিল্পীর হাতের নিপুণতায়। নকশা হিসেবে পশু পাখি, ফুল, লতা পাতা, নারীর মুখ, কলসি কাঁখে রমণী, পৌরাণিক কাহিনী, প্রাকৃতিক দৃশ্য সহ জ্যামিতিক নকশাও দেখা যায়। আর এই নকশায় লাল, নীল ও কালো রঙের প্রাধান্য লক্ষ্য করা যায়। বাহারি রঙের এই শতরঞ্জি একদিকে যেমন ঘরের শোভা বাড়ায়, তেমনি ব্যবহার হয়ে থাকে ঘরের খাবার টেবিল থেকে বড় বড় হোটেল ও অফিসেও। শতরঞ্জি সাধারণত আয়তাকার হয়, তবে বর্গাকার, ডিম্বাকার বা ক্রেতার পছন্দসই যে কোনো আকৃতিরও হতে পারে। নির্দিষ্ট মাপের বাইরে ক্রেতার চাহিদার উপরও কারিগররা তৈরি করে থাকেন শতরঞ্জি। মূল্য ধরা হয় একক মূল্য ছাড়াও স্কোয়ার ফিট হিসেবে বড় বড় দোকানে শতরঞ্জি বিক্রি হয়। শ্রোতা বন্ধুরা, আসুন এবারে আমরা শুনব ঐতিহ্যের ধারক শতরঞ্জি নিয়ে একটি প্রতিবেদন। সাথে আছেন গোলাম সারওয়ার মির্জা।

0: আমাদের দেশের ঐতিহ্যবাহী পণ্য সামগ্রীর মধ্যে অন্যতম একটি হচ্ছে শতরঞ্চি, যা কারুপণ্য বা কুটির শিল্প হিসেবে পরিচিত। নানা রং বেরঙের কারুকার্য খচিত, স্থানীয়ভাবে উৎপাদিত এ পণ্যটি দেশীয় ক্রেতাদের পছন্দের তালিকায় যেমন জায়গা করে নিয়েছে, তেমনি বিদেশের বাজারেও এর চাহিদা রয়েছে বিপুল। এদেশে শতরঞ্চি উৎপাদনের সূতিকাগার বলা যেতে পারে রংপুরের নিষ্পতগঞ্জ এলাকাকে। এই এলাকার কারিগরেরা শতাব্দী কাল ধরে নিজস্ব তাঁতে সুনিপুণ দক্ষ হাতে শতরঞ্চি তৈরি করে বাজারজাত করে আসছেন, যা দেশের বাজার ছাড়িয়ে জায়গা করে নিয়েছে বিদেশের বাজারেও। আমাদের দেশের প্রায় সব এলাকাতেই শতরঞ্চি পাওয়া যায়। দেশের বড় বড় শহরের পাশাপাশি রাজধানী ঢাকা শহরেও বড় বড় বিপণী বিতানগুলোতে গড়ে উঠেছে শতরঞ্চি বিক্রির বড় বড় দোকান। এমনি একটি দোকান ঢাকা শহরেরই শতরঞ্চি, কথা বলছি মাসুদ রানার সাথে। আপনাদের এই যে শতরঞ্চি যে বিরাট দোকান দেখছি, এখানে বিভিন্ন ধরনের নানা বর্ণের নানা আকারের আমি শতরঞ্চি দেখতে পাচ্ছি এবং বেশ আকর্ষণীয় সব শতরঞ্চি, এগুলো আপনারা কোথায় উৎপাদন করেন এবং কোত্থেকে কিভাবে নিয়ে আসেন?
1: এগুলো আমরা উৎপাদন করছি রংপুরেই, উত্তরাঞ্চলে। এখানে আমাদের 5টা ফ্যাক্টরি আছে, সেটা আপনার রংপুরের উলিপুর এবং রংপুর মিলে। আমরা নিজেরাই এগুলো তৈরি করছি এবং ওখান থেকেই এটা আপনার ঢাকা শহরে নিয়ে আসছি বিক্রির জন্য, এবং আমরা এগুলো বাইরেও এক্সপোর্ট করে থাকি। আর আমাদের এই র মেটেরিয়ালস যেটা, সেটা হচ্ছে আপনাদের দেশীয় একদম, যেটা আপনার গার্মেন্টসের ওয়েস্টেজ থেকে, এটা আসলে আমরা ফ্যাক্টরিগুলো থেকে আমরা কালেক্ট করি। এই মেটেরিয়ালসগুলো দিয়ে শতরঞ্চি তৈরি হয়।
0: সাধারণ ক্রেতাদের মাঝে আপনার কি ধরনের শতরঞ্চিগুলো চাহিদা বেশি এবং কোন সাইজের?
1: আমাদের এখানে বাংলাদেশে যেটা চাহিদা বেশি সেটা হচ্ছে আপনার 3 ফিট 5 ফিট 4 ফিট 6 ফিট 5 ফিট 7 ফিট, এই ধরনের শতরঞ্জিগুলো চাহিদা বেশি বাংলাদেশে।
0: শতরঞ্চি যে আপনারা বিক্রি করছেন, এই ব্যবসা করে কি ধরনের কতটা লাভবান হতে পারছেন?
1: হ্যাঁ, লাভ তো অবশ্যই হচ্ছে, কারণ লাভ না হলে তো আপনার মালিক পক্ষে বিজনেস করতো না, ওয়ার্কারও অনেক। যদি লাভ না হয় আমরা মাসে তাদের বেতনও দিতে পারবো না।
0: আপনাদের এই প্রতিষ্ঠানটি তো এই ধরনের পণ্য সরবরাহে এবং ক্রেতাদের মাঝে কিনতে আগ্রহী সৃষ্টির ব্যাপারে অনেক কার্যক্রম চালাচ্ছেন, তো এই শতরঞ্চি সাধারণ মানুষের মাঝে আরো ছড়িয়ে দিতে, সাধারণ মানুষকে আরো এই শতরঞ্চি কেনার ব্যাপারে আগ্রহী করতে, শতরঞ্চির প্রতি আকৃষ্ট করতে আপনারা কোনো কার্যক্রম চালাচ্ছেন কি?
1: হ্যাঁ, যেমন কার্যক্রম চালাচ্ছি, আমাদের যেমন প্রতি বছরে বাণিজ্য মেলা হয়, তো ওখানে আমরা প্রতি বছরে আমরা অংশগ্রহণ করি মেলা থেকে, এবং বিভিন্ন পত্রিকাও আসে আমাদের এই শতরঞ্জি, এভাবে মানুষ চেনে।
0: এতে করে কি আপনারা ক্রেতার সংখ্যা বাড়ছে ক্রমাগতভাবে দিন দিন?
1: হ্যাঁ, ক্রেতার সংখ্যা তো অবশ্যই বাড়ছে।
0: এই শিল্পকে আগামীতে আরো বিকশিত করার জন্য আপনাদের আর নতুন ধরনের কোনো পরিকল্পনা আছে কি?
1: হ্যাঁ, নতুন ধরনের পরিকল্পনা তো অবশ্যই আছে, হয়তো শতরঞ্জির সঙ্গে আরো অন্য কিছু আমরা নতুন করে তৈরি করার চিন্তা ভাবনা করছি।
0: এর পাশাপাশি বিদেশে চাহিদা সৃষ্টির ব্যাপারে কোনো কার্যক্রম?
1: বিদেশে তো এটার চাহিদা আছেই, এবং আমরা ছাড়াও বিদেশে অন্যরাও হয়তো শতরঞ্জি এক্সপোর্ট করে, কিন্তু মূল হচ্ছে সিংহভাগটাই আমরা করে থাকি বাংলাদেশ থেকে।
0: জনাব মাসুদ রানা, আপনার সাথে কথা বললাম, অনেক ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাকে।
1: আপনাকে অনেক ধন্যবাদ।

বিশ্ব বাণিজ্য সংস্থা 2021 সালের 17 জুন রংপুরের শতরঞ্চি শিল্পকে বাংলাদেশের একটি ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি দেয়। জামদানি শীতলপাটির মতো ঐতিহ্যের তালিকায় নাম লেখানো শতরঞ্চি ব্রিটিশ আমলে সমগ্র ভারত, শ্রীলঙ্কা, বার্মা, ইন্দোনেশিয়া সহ নানা দেশে প্রচুর শতরঞ্চি বিক্রি হত। আজও এই শিল্প ইউরোপের বিভিন্ন দেশ সহ জাপান ও অন্যান্য দেশে শতরঞ্চি শিল্পের চাহিদা বৃদ্ধি পেয়েছে। তাই আজ প্রয়োজন এই শিল্পের আরও প্রসার ঘটিয়ে দেশীয় শিল্পের ঐতিহ্য রক্ষার পাশাপাশি বৈদেশিক আয় ও কর্মসংস্থানে আরও উদ্যোগী হওয়া। হ্যাঁ বন্ধুরা, এমনতর প্রত্যাশা নিয়েই শেষ করব শতরঞ্চি শিল্পকে নিয়ে সাজানো আবহমান বাংলার আজকের আয়োজন। তবে আয়োজন ঝাঁপি বন্ধ করার আগে আপনাদের শোনাব একটি গান, আমরা তাঁতি শোনো নাতি। গানটি শিল্পী শরীফুল ইসলাম ও তার দল।

0: ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত বাংলাদেশের ঐতিহ্যভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান আবাহন বাংলা এখানেই শেষ হল। আজকের বিষয় ছিল শতরঞ্জি। গ্রন্থন উপস্থাপনা ছিলেন রৌনক জাহান, সম্পাদনায় মোহাম্মদ মিজানুর রহমান, প্রযোজনা করেছেন মোহাম্মদ সরওয়ার মোর্শেদ। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল ও ঠাকুরগাঁও কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 7 জুন রবিবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় আয়োজিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে কর্মমুখী শিক্ষার অন্তর্ভুক্তি বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে সকাল 10টায়। অনুষ্ঠান একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ, স্বকেন্দ্রের FM ব্যান্ড এবং ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102, FM 106 মেগাহার্টজে প্রচারিত হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে শ্রোতাদের অনুরোধের পল্লিগীতির অনুষ্ঠান পরাণের গান।
1: জ্যৈষ্ঠের এই শান্ত মধুর রাতের উষ্ণ ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রাণের আয়োজন পরাণের গান। সুপ্রিয় বন্ধুরা, টেবিল ভর্তি চিঠির স্তূপ আর আপনাদের ভালোবাসার ছোঁয়া আমাদের এই আসরকে প্রতিবারই এক অনন্য উচ্চতায় নিয়ে যায়। আজ অনুষ্ঠানের শুরুতেই আমরা এমন এক কালজয়ী গান শুনব যা একই সাথে দেশের বিভিন্ন প্রান্তের শ্রোতাবন্ধুদের অন্তর ছুঁয়ে গেছে। এই গানটির জন্য আমাদের কাছে একযোগে অনুরোধ জানিয়েছেন কুড়িগ্রামের উলিপুর থেকে ফারুক আহমেদ, লাকি লাবি বদিশা, টাঙ্গাইলের ঘাটাইল সাগরদিঘি থেকে রানু ওবালা এবং রাজবাড়ির পাংশা থেকে মিলন কুমার মণ্ডল, তাঁর সাথে নকুল কুমার বিশ্বাস, সিদ্ধার্থ কুমার বিশ্বাস, উন্নতি বিশ্বাস, নায়ব মল্লিক। লোকসঙ্গীতের প্রখ্যাত গীতিকার ও সুরকার সিরাজুল ইসলামের আধ্যাত্মিক ভাবধারায় রচিত অসাধারণ কথা ও সুরে যখন পল্লী সম্রাট আব্দুল আলীম তাঁর সেই অমর, দরাজ ও কালজয়ী কণ্ঠে সুর তোলেন, তখন প্রতিটি শ্রোতার হৃদয় এক পরম অতন্দ্রিলা শান্তিতে ডুবে যায়। খাঁচার ভেতর অচিন পাখির মতো প্রাণের পাখিকে ডাকার যে ব্যাকুলতা সিরাজুল ইসলাম তাঁর সৃষ্টিতে ফুটিয়ে তুলেছেন, আব্দুল আলীমের অবিনশ্বর গায়কিতে তা লোকসঙ্গীতের ইতিহাসে এক কালজয়ী রত্নে পরিণত হয়েছে। চলুন একযোগে সবার প্রিয় এই গানটি শুনে আসি।

লোকজ সঙ্গীতের মূল শক্তি এর ভেতরের গভীর জীবনদর্শন। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ওয়াবদা থেকে আলিকরা ক্যাডেট একাডেমির সহকারী শিক্ষক এম এস হোসেনের চিঠিটি আমার হাতে। তিনি শুনতে চেয়েছেন সাঁইজি লালন শাহের সেই কালজয়ী অপার্থিব আধ্যাত্মিক বাণী, শুনতে চেয়েছেন সাঁইজি লালন শাহের সেই কালজয়ী গান লোকসঙ্গীতের সম্রাজ্ঞী ফরিদা পারভিনের দরদমাখা কণ্ঠে। ফরিদা পারভিনের কণ্ঠে এই গানটির সুর যখন চারপাশে ছড়িয়ে পড়ে, তখন দেহ আর আত্মার লুকোচুরিটা যেন চোখের সামনে পরিষ্কার হয়ে ভেসে ওঠে। এই নশ্বর মানব দেহের খাঁচায় আমাদের অবিনশ্বর আত্মা বা অচিন পাখি কিভাবে আসে আর কিভাবে চলে যায়, লালন সাঁইজির এই অমূল্য ও চিরন্তন সৃষ্টিতত্ত্বের দর্শনটি চলুন উপভোগ করি ফরিদা পারভিনের জাদুকরী কণ্ঠে।

খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। শুনছিলেন আধ্যাত্মিক সুধা লালনের অমর এই গানটি। প্রিয় বন্ধুরা, এবার আপনাদের নিয়ে যাব এক উদাস করা মরমী বিরহের গভীরে, যেখানে সুরের পরশে স্মৃতিরা কথা বলে ওঠে। এই গানটির জন্য আমাদের কাছে দুটি চমৎকার চিঠি এসেছে। একটি পাঠিয়েছেন কুড়িগ্রাম উলিপুরের আজম মোড় থেকে শুভ্র আহমেদ ও নাজ আহমেদ, এবং অন্য চিঠিটি কুষ্টিয়া সদর উপজেলার উত্তর মাগুরা গ্রাম থেকে মোসাম্মদ সাকিরুন নিসা, মোসাম্মদ উর্মি খাতুন মিম, মোসাম্মদ মুন্নি খাতুন আপনারা পাঠিয়েছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বলছি। আধুনিক ও লোকসঙ্গীতের এক অপূর্ব মেলবন্ধন এই গানটি। কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের বুক চেরা আবেগে জড়ানো কথা এবং সুর সম্রাট আলাউদ্দিন আলীর কালজয়ী সুরে যখন বরেণ্য লোকশিল্পী রথীন্দ্রনাথ রায় তাঁর স্বতন্ত্র ও দরাজ কণ্ঠে সুর তোলেন, তখন এক অপার্থিব আবহ তৈরি হয়। প্রিয়জনকে আরেকবার ফিরে পাওয়ার ব্যাকুলতা আর বুকের ভেতর জমে থাকা কান্নার এই চিরন্তন আরতি শ্রোতাদের হৃদয়ে এক অন্যরকম দোলা দেয়। চলুন রথীন্দ্রনাথ রায়ের দরদ মাখা কণ্ঠে এই অমর গানটি আমরা শুনে আসি।

আহা, শ্রোতা বন্ধুরা, সত্যি এরকম গান যখন আমরা শুনি তখন মনের মাঝে এক ধরনের হাহাকার বয়ে যায়। প্রিয় মানুষকে পাওয়ার জন্য, মনের মানুষকে পাওয়ার জন্য যে ব্যাকুলতা আমরা আসলে গানে গানে শুনছিলাম। প্রিয় বন্ধুরা, আপনাদের হৃদস্পন্দন আর আমাদের এই শরীর মূর্ছনা সব মিলিয়ে তো পরাণের গান, তাই না? আপনাদের পছন্দের কোনো বিশেষ গান যদি এ আসরে শুনতে চান, তবে আজই আপনার মনের কথাগুলো কাগজে সাজিয়ে আমাদের ঠিকানায় পাঠিয়ে দিন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক পরাণের গান, প্রযত্নের পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। আমাদেরকে যারা ইমেল করতে চান তাদেরকে জানিয়ে দিচ্ছি ইমেলের ঠিকানা poranirgan.bb@gmail.com। এই ঠিকানাতে আপনারা আপনাদের মনে কথাগুলো সাজিয়ে কোন গানটি শুনতে চান সেটা লিখে পাঠিয়ে দিন। প্রিয় বন্ধুরা, পরাণের গান অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা শুনব রূপক আশ্রিত খাঁটি মাটির টানে এক অমর বিরহী সুর। এই গানটির জন্য আমাদের কাছে চমৎকার দুটি চিঠি এসেছে। একটি পাঠিয়েছেন মানিকগঞ্জের দৌলতপুর জীবনপুর চুড়িডাঙ্গা থেকে আপন বেতার শ্রোতা সংঘ এর পক্ষে মেহেদি হাসান মামুন, আরিয়ান সানা এবং আকিজ খান। অন্য চিঠিতে কক্সবাজারের চকরিয়া বদরখালী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন একই নামের আরেক শ্রোতা বন্ধু মেহেদি হাসান মামুন এবং ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপড়াইল বাজার থেকে প্রত্যাশা বেতার শ্রোতা সংঘ এর সম্মানিত সভাপতি এস এম সাবিদ আলী। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বলছি মানিকগঞ্জেরই কৃতি সন্তান প্রখ্যাত গীতিকার ও সুরকার মোহাম্মদ ওসমান খানের এক অদ্ভুত মায়াবী সৃষ্টি এই গানটি। মানুষের চঞ্চল মন আর পরমাত্মাকে এক

খাঁচার পাখির রূপকে বেঁধে তিনি যে অমর বাণী বুনেছেন, সুরের সেই মায়াজালে যখন বরেণ্য লোকশিল্পী নীনা হামিদ তাঁর সুনিপুণ ও চিরচেনা দরদমাখা কণ্ঠে সুর তুলেন, তখন বুকের ভেতর এক অন্যরকম হাহাকার তৈরি হয়। নীনা হামিদের অবিনশ্বর কণ্ঠের জাদুতে এই গানটি আজও প্রতিটি বাঙালি শ্রোতার হৃদয়ে এক অন্যরকম নস্টালজিয়া জাগিয়ে তোলে। চলুন সরাসরি চলে যাই সেই কালজয়ী সুরে।

প্রিয় বন্ধুরা, পরাণের গান অনুষ্ঠানটি মূলত আপনাদেরই ভালোবাসার এক চেনা দর্পণ। এবার আমাদের মানিকগঞ্জের ঘিওর উপজেলার মাইলাগি মধ্যপাড়া গ্রাম থেকে পারভীন আক্তার, পারভেজ পাভেল এবং ময়মনসিংহ ভালুকা থেকে আরিফ অত্যন্ত যত্ন নিয়ে একটি পত্রে এই চমৎকার গানটি শোনার আর্জি জানিয়েছেন। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ভাওয়াইয়া অঙ্গের প্রখ্যাত লোকসঙ্গীত সাধক, গীতিকার ও সুরকার হরলাল রায়ের অসাধারণ চপল ও মাটির গন্ধ মাখা লেখনীতে যখন বরেণ্য কণ্ঠশিল্পী ফেরদৌসী রহমান তাঁর কালজয়ী ও অনন্য দরদ মাখা কণ্ঠে সুর তোলেন, তখন গ্রামীণ আবহের এক জীবন্ত চিত্র শ্রোতাদের চোখের সামনে ভেসে ওঠে। গ্রামীণ জীবনের এক চঞ্চল কিশোরের গাছে ওঠার চিরচেনা মায়াবী গল্প আর হরলাল রায়ের চিরন্তন সুরের কারুকাজ ফেরদৌসী রহমানের কণ্ঠে শুনলে মন যেন জুড়িয়ে যায়। চলুন সরাসরি চলে যাই সেই চেনা।

প্রিয় বন্ধুরা, লোকজ গানের ভাণ্ডারে বিরহের যে এক অদ্ভুত মায়াবী আবেদন থাকে, তা আমাদের মনকে মুহূর্তেই এক অপার্থিব জগতে নিয়ে যায়। এবার জয়পুরহাট জেলার পলাশতলী গ্রাম থেকে আমাদের নিয়মিত শ্রোতাবন্ধু মোহাম্মদ আজমাইন হোসেন অত্যন্ত আবেগ ও আগ্রহ নিয়ে একটি সুন্দর চিঠির মাধ্যমে এই গানটি শোনার অনুরোধ জানিয়েছেন। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের অন্তরের গভীর থেকে নিংড়ে আসা কালজয়ী কথা ও সুরে যখন বরেণ্য লোকশিল্পী আশিক তাঁর অনন্য ও দরদমাখা কণ্ঠে গেয়ে ওঠেন, তখন প্রেমের এক পরম ব্যাকুলতা ও আকুতি বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। প্রীতি বা ভালোবাসার বন্ধনে জড়িয়ে পড়ে শেষ পর্যন্ত যে বিরহ গাথা তৈরি হয়, শাহ আব্দুল করিমের সেই চেনা মাটির সুরের জাদু আর আশিকের মিষ্টি গায়কী আপনাদের হৃদয়কে ছুঁয়ে যাবেই। চলুন উপভোগ করা যাক এই গানটি।

প্রিয় বন্ধুরা, পরাণের গান অনুষ্ঠানটি মূলত আপনাদেরই গভীর ভালোবাসার এক জীবন্ত আয়না। এবারের গানটি শুনতে অনুরোধ করেছেন জামালপুর ইসলামপুর থেকে শাকিল আহমেদ, জয়নাল আবেদিন ও কাউসার আলম। জীবনের নিগূঢ় সত্য আর পরম দয়ালের কাছে আত্মসমর্পণের এক অসামান্য গান। শিল্পী বিপুল ভট্টাচার্যের দরাজ কণ্ঠে গানটি হল গুরু উপায় বলো না, জনম দুঃখে কপাল পোড়া আমি একজনা। গানটির কথা সাজিয়েছেন ও সুরারোপ করেছেন দিন স্বরূপ।

বন্ধুরা, ঘড়ির কাঁটা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে আজকের মতো বিদায় নেওয়ার লগ্ন চলে এসেছে। তবে শেষ গানটিতে দিয়ে যাব এমন এক সুরের রেশ যা আপনাদের আচ্ছন্ন করে রাখবে সারা রাত। পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি শ্রী দীপক চক্রবর্তী, বিথি চক্রবর্তী, প্রিয়ম চক্রবর্তী, বিকাশ চন্দ্র ঝা ও জয়নাল আবেদিন অত্যন্ত দরদ নিয়ে সমাপনী এই গানটির অনুরোধ জানিয়েছেন। বিখ্যাত মরমী সাধক দূরবীন শাহের অমর বাণী ও সুরে যখন প্রখ্যাত লোকশিল্পী দিলরুবা খানের সেই দরাজ ও জাদুকরী কণ্ঠ বেজে ওঠে, তখন যমুনার কুলের সেই চিরন্তন বিরহের আবহ আমাদের আকুল করে তোলে। এই মিষ্টি সুরের রেশ নিয়েই আমরা বিদায়ের পথ ধরবো।

নির্জন যমুনার কুলে দিলরুবা খানের গাওয়া এই গানটির মধ্য দিয়েই বিদায়ের কথাগুলো বলতে চাই। জানিয়ে দিই পরনের গান গ্রন্থনায় ছিলেন গোলাম মুস্তফা, সম্পাদনা করেছেন আব্দুল আওয়াল, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান, আর উপস্থাপনায় ছিলাম আমি আহসান হাবিব বাপ্পি। আজ সময়ের স্বল্পতার কারণে যাদের চিঠি পড়তে পারলাম না, কথা দিচ্ছি আগামী পর্বে আপনাদের প্রিয় সুরগুলো নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর থাকুন বাংলাদেশ বেতারের সাথে। শুভরাত্রি।

এতক্ষণ শুনলেন অনুরোধের পল্লীগীতির অনুষ্ঠান পরাণের গান, বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 11টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নেসার উদ্দিন আয়ুব। জনগণের দ্বারপ্রান্তে প্রাথমিক ও সার্বিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিতে দেশীয় প্রযুক্তির বিদ্যুৎচালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ তার কার্যালয়ে দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধানমন্ত্রী প্রিন্স উইং জানায়, গ্রাম থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা এবং জেলা থেকে রাজধানী, এই তিন ধরনের অ্যাম্বুলেন্স চালুর পরিকল্পনা নিয়ে প্রথমে একটি উপজেলাকে মডেল হিসেবে ধরে এই প্রকল্পের অ্যাম্বুলেন্স তৈরির কাজ শুরু হবে। সরকারের এই উদ্যোগ সফল হলে দেশে অ্যাম্বুলেন্সের চাহিদা পূরণ হবে এবং আমদানি নির্ভরতাও কমবে। প্রেস উইংয়ের তথ্যানুযায়ী সভায় বিশেষজ্ঞরা জানান, স্থানীয়ভাবে উৎপাদিত অ্যাম্বুলেন্সে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, অক্সিজেন সাপোর্ট এবং জরুরি সেবার বিভিন্ন সুবিধা সংযোজনের পরিকল্পনা রয়েছে। দেশের ভৌগোলিক ও সড়ক যোগাযোগ পরিস্থিতি বিবেচনায় রেখে এসব যানবাহনের ডিজাইন করা হবে বলেও জানান তারা। প্রধানমন্ত্রী তারেক রহমান মাটির গুণগত মান অক্ষুণ্ণ রাখা এবং স্থানীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি আজ তার তেজগাঁও কার্যালয়ে বৃক্ষরোপণ সংক্রান্ত এক সভায় একথা বলেন। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মাটির গুণাগুণ অনুযায়ী গাছ নির্বাচন করে লাগাতে হবে, এতে গাছের বেঁচে থাকার হার বাড়বে এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় এটি ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি বলেন, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও আগামী প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণ অগ্রাধিকার হওয়া উচিত। বৈঠকে সরকারের আগামী 5 বছরের 25 কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি বাস্তবায়নে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। কর্মপরিকল্পনা অনুসারে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 14 জুন কক্সবাজারের ডুলাহাজরায় এই কর্মসূচির উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির সংসদীয় দলের সদস্যদের সঙ্গে সভা করেছেন। আজ সংসদ ভবনের নবম তলায় এই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির সঞ্চালনায় এই সভায় বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সরকারি দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি আরও বলেন, বৈঠকে আসন্ন বাজেট নিয়ে আলোচনা হয় এবং প্রধানমন্ত্রী তার দলের সংসদ সদস্যদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেল 3টায় সংসদের অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করবেন। এটি হবে বর্তমান সরকারের প্রথম বাজেট। ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজনন স্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীসহ সারাদেশে 3 দিনব্যাপী বিশেষ অভিযান শুরু হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ রাজধানীর রবীন্দ্র সরোবরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন DSCC এলাকায় অভিযানের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় বক্তৃতায় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে দ্রুতই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনেও আজ 3 মাসব্যাপী মশক নিধন ও জনসচেতনতামূলক কর্মসূচি শুরু হয়েছে। রাজধানীর গুলশান সেন্ট্রাল পার্কে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন সাইবার ঝুঁকি মোকাবিলা এবং অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে দেশের ICT বিশেষজ্ঞদের দ্রুত একটি কার্যকর জাতীয় কর্মপরিকল্পনার খসড়া জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ IEB-তে এক গোলটেবিল আলোচনায় এই আহ্বান জানান। তথ্য সম্প্রচার মন্ত্রী বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভুয়া খবরকে বৈশ্বিক সভ্যতার জন্য অন্যতম প্রধান কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে আখ্যায়িত করেন। পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় আগামীকাল ঘোষণা করা হবে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিন এই রায় ঘোষণা করবেন। রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু আজ বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, রায়ে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করছেন তারা। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ পিতা ঢাকা, আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি।

সকাল ছটায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ জহিরুল ইসলাম। পথপাথী অনুষ্ঠানে ইসলামে মোহরানার বিধান সম্পর্কে বলবেন মুফতি নেসারউদ্দিন। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার শুনবেন সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিটে। সকাল সাতটা বেজে কুড়ি মিনিটে শুনবেন সুখের ঠিকানা।

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা তিনটায়। সংসদ অধিবেশন কার্যক্রম একযোগে শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান আপনারা শুনতে পাবেন এফএম 90 মেগাহার্টজ এবং এফএম 102 মেগাহার্টজে।

ম্যাগাজিন অনুষ্ঠান মহানবী শুনতে পাবেন সকাল 8:30। বর্তমান সরকারের জাতীয় প্রতিশ্রুতি এর আলোকে আলোচনা অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ সকাল 9:05। বেলা 11:30 স্বাস্থ্য সুখেন বল। দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান এবং তরুণ সমাজের ক্যারিয়ার গঠন বিষয়ক ফোন ইন অনুষ্ঠান প্রবাসী কল্যাণ ও ক্যারিয়ার লাইন বেলা 2:20। বিকেল 4:05 এশীয় ঘড়ি ছোট পরিবার। শিক্ষার্থীদের আসর শুনতে পাবেন বিকেল 5:10। সন্ধ্যে 6:05 সোনালী ফসল। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাতির জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। শ্রোতাদের অনুরোধের ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন শুনতে পাবেন রাত 10:00।

এফএম 90 MHz রাত 12:15 নিশুতি অধিবেশনে শুনবেন নাটক রহস্যময়ী। কাহিনী ইমদাদুল হক মিলন, রচনা কামরুজ্জামান লিটন, প্রযোজনায় আমিনুল হক। এফএম এর অনুষ্ঠান সম্পর্কে জানাচ্ছি, এফএম 92 MHz সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 MHz সকাল 6টা থেকে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম 90 MHz সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার। আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মাইজদিকোটে 37.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 22.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 67%, সন্ধ্যে 6টায় 97%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:10, অস্ত যাবে সন্ধ্যে 6:44। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, সেই সাথে FM 102 ও FM 90 মেগাহার্টজ। প্রিয় শ্রোতা, এখন শুনবেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা।

0: صدق الله العظيم.
1: আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
2: শুনলেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তারজমা। প্রিয় শ্রোতা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: বাংলাদেশ বেতার ঢাকা।
1: প্রিয় শ্রোতা, শুনছেন নিশুতে আয়োজন আমন্ত্রণ আধুনিক গানের অনুষ্ঠান বনডালিতে। প্রথম শিল্পী নার্গিস পারভীন, গানের কথা লিখেছেন মোহাম্মদ মনিরুজ্জামান, সুর করেছেন খন্দকার নুরুল আলম। এরপর রয়েছেন সৈয়দ আব্দুল হাদি, গানের কথা লিখেছেন, সুর করেছেন লোকমান হোসেন ফকির।

শুনলেন জিনাত রেহানার কণ্ঠ। এবারে শিল্পী মোহাম্মদ আকবর হোসেন ইন্না, গানের কথা লিখেছেন আনোয়ার উদ্দিন খান, সুর করেছেন দেবু ভট্টাচার্য।

প্রিয় শ্রোতা, তপন চৌধুরীর কণ্ঠে শুনলেন এই গানটি। এটির সাথে সাথে শেষ হয়ে গেল আধুনিকারের অনুষ্ঠান বর্ণালী। আজকের মতো এখানেই বাংলাদেশ বেতার ঢাকা। আমন্ত্রণ মিশ্রগণের অনুষ্ঠান রংধনুতে। দেশের গান শুনবেন প্রথমেই সমবেত কণ্ঠে। গানের

শুনলেন আসিফ আকবরের কণ্ঠ ও প্রিয় প্রিয় তুমি ছাছবির গানে। লালন গীতি শুনবেন এবারে হীরক রাজার পরিবেশনায়।

0: মিষ্টকারের অনুষ্ঠান রংধনু আজকের মতো এখানে শেষ হলো।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শ্রোতাবন্ধুরা, নিশ্চিত অধিবেশনে আমাদের এখনকার পরিবেশনা দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান, আকাশ ভরা সুরের ধারা। অনুষ্ঠানে প্রথমে শুনবে একটি দেশের গান, গানে কণ্ঠ দিয়েছেন রুমানা ইসলাম, গীতিকার আহমেদ ফরিদ, গানে সুর করেছেন ফিরোজ খান।

এবার শুনবেন ইংরেজি গান, কণ্ঠ দিচ্ছেন কিংস অফ লিওন, এবং তারপর শুনবেন রবীন্দ্রসঙ্গীত তপন ভবদের কণ্ঠে, এবং তারপর শুনবেন আরবি গান, কণ্ঠ দিচ্ছেন নিলসি আজরাম।

টেলিভিশন আপনারা শুনছেন দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা। এবারে পল্লিকাতে শুনবেন, কণ্ঠ দিয়েছেন দিলরুবা খান, গীতিকার নজরুল ইসলাম বাবু, সুর করেছেন মোহাম্মদ শাহনেওয়াজ। তারপর শুনবেন হাসান রাজার গান, কণ্ঠ দিয়েছেন বিদিত লাল দাস। এবং তারপর শুনবেন রাশিয়ান গান, কণ্ঠ দিয়েছেন নয়শা।

এবারে শুনবেন কুখ্যাত খুনি ছবির গান, দ্বৈতকণ্ঠে গেছেন কুমার বিশ্বজিৎ এবং কনক চাঁপা। তারপর শুনবেন লালন গীতি কণ্ঠ দিয়েছেন দিলরুপা আক্তার দিনা। তারপর শুনবেন জাপানি গান কণ্ঠ দিয়েছেন কুকি কাচে।

এবারে শুনবেন রাধারমণ দত্তের গান, কণ্ঠ দিচ্ছেন শিয়ানাজ বেলি, এবং তারপর শুনবেন প্রমিথিউস ব্যান্ডের গান, কণ্ঠ দিচ্ছেন বিপ্লব।

এই গানটির সাথে শেষ হল দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতামন্ত্র নিষিদ্ধ অধিবেশনে এখন শুনবেন একটি নজরুল সঙ্গীত, কণ্ঠ দিয়েছেন নীলুফার ইয়াসমিন।

Nazrul Sangitjullin vil for jeg smitte godt til. Bangladesh bidrar taka. সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, সিলেট, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘটায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সম্মুখে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া শুনলেন। বাংলাদেশ পিতা ঢাকা পরবর্তী অধিবেশনে ঢাকা কয়েল অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারী মোহাম্মদ জহিরুল ইসলাম। পথ ও পাথে অনুষ্ঠানে ইসলামে মোহরানার বিধান সম্পর্কে বলবেন মুফতি নেসারউদ্দিন। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার শুনবেন সকাল 6:50। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল 7:20। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3টায়। সংসদ অধিবেশন কার্যক্রম একযোগে শুনতে পারবেন মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ এবং FM 106 MHz। বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকেও অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়েল পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 90 MHz এবং FM 102 MHz এ প্রচারিত হবে। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর শুনবেন সকাল 8:30। সবার আগে বাংলাদেশ সকাল 9:05। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টিশীল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য শিবির মূল বেলা 11:30। প্রবাসী কল্যাণ ক্যারিয়ার লাইন বেলা 2:20। বিকেল 4:05 ঈশ্বরগুড়ি ছোট পরিবার শিক্ষার্থীদের আসর বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রম অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 দেশ আমার মাটি আমার। শরীরবাদী জনজাতি অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 সুখী সংসার রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। শ্রোতাদের অনুরোধে ছায়াছবি গান নিয়ে অনুষ্ঠান নিবেদন রাত 10টায়। FM এর অনুষ্ঠান সম্পর্কে জানাচ্ছি FM 92 MHz সকাল সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 MHz সকাল 6:00 বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়েল অনুষ্ঠান। FM 90 MHz সকাল 7:00 সকাল 9:00 পর্যন্ত শুনবেন ঢাকা কয়েল অনুষ্ঠান। আমাদের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি শুনবেন। বাংলাদেশ পিতা ঢাকা। সুপ্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের নিশ্চিতই অধিবেশন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम। बांग्लादेश बेतार ढाका, सकाल 6টা। आज रविवार 24 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 20 জিলহজ 1447 হিজরি, 7ই জুন 2026 খ্রিস্টাব্দ। মধুমাস জ্যৈষ্ঠের এই সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হল আমাদের আজকের অধিবেশন।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্জ, FM 106 মেগাহার্জ এবং FM 102 মেগাহার্জে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে মোহাম্মদ আব্দুল্লাহিল মাহমুদ সেতু ও ফারহানা খান পুরবী। প্রকৌশল দায়িত্বে রয়েছেন ইবতিহাজ আহমেদ, সৈয়দ মোহাম্মদ সোহাইল আনোয়ার, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ, শামীম আহমেদ ও শাকিল আহমেদ। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন রওনক জাহান।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত। আজ সূরা ইউসুফ এর 59 থেকে 61 আয়াত পর্যন্ত তিলাওয়াত করছেন কারি মোহাম্মদ জহিরুল ইসলাম।
3: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।

0: এখন তর্জমা পাঠ করছেন মাওলানা মোহাম্মদ সিফাত উল্লাহ।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ইউসুফের 59 থেকে 61 নম্বর আয়াতে ইরশাদ করেন, আর যখন সে তাদেরকে তাদের রসদ প্রস্তুত করে দিল, তখন সে বলল, তোমরা আমার কাছে নিয়ে এসো,